আকাশবাণী শিলিগুড়ি, আজ মঙ্গলবার, 19 জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 9 জুন 2026 খ্রিস্টাব্দ, 25 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58:20। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন। শিল্পী অমর পাল, বন্দনা এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শোলেকুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে। আগামীকাল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের

0: জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুতের সময় সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন, এই সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি পরামর্শে বলা হয়েছে, খারিফ ধানের ক্ষেত্রে উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। পাট চাষের ক্ষেত্রে অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। লঙ্কা বেগুন টমেটোর ক্ষেত্রে যদি ফসল পরিণত হয়ে গিয়ে থাকে, তাহলে পরিণত ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। চা গাছে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ না করারও পরামর্শ দেওয়া হচ্ছে। আম, লিচু, ঝড় ও বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলোকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমবে। ছাগল, গরু, মোষ প্রতিপালনের ক্ষেত্রে বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় গরু বাছুরদের বাইরে চড়তে দেবেন না। ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনির ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। মুরগির পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা নড়বড়ে ছাউনি ঘর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আকাশবাণী শুনে করি এখন চাষবাসের টুকিটাকি।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় আতুরপুকুরে ডিম্পোনা চাষে সাবধানতা। বলছেন ডক্টর দেবাশিস শেখর, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ফিশারি সায়েন্স, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর, চোপড়া।
2: আতুরপুকুরে ডিম্পোনা ছাড়ার সময় আমাদের কতগুলো সাবধানতা অবলম্বন করতে হয়। কী কী সেই সাবধানতা? না, সেই সাবধানতার মধ্যে প্রথম পড়বে যেটা হচ্ছে, এখন তো সমস্ত প্লাস্টিক প্যাকেট, পলিথিন প্যাকেটের মধ্যে অক্সিজেন প্যাক করে নিয়ে ডিম্পোনাকে পরিবহন করা হয়। তো সেই প্যাকেটগুলোকে প্রথমে ছাড়ার আগে পুকুরের জলে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে করে দুটো জলের তাপমাত্রা সমান হয়। কারণ নাহলে টেম্পারেচার শক হতে পারে, টেম্পারেচার যদি শক হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে মর্টালিটি রেট অনেক বেড়ে গেছে। তো সেই জন্য সাধারণত দুটো জলের তাপমাত্রাকে আমরা সমান করে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ডিম্পোনাগুলিকে জলের মধ্যে ছাড়ি। এবং এই জলের মধ্যে ছাড়ার পর আমাদের খেয়াল করতে হবে যে আমরা অবশ্যই, এটা সকালবেলা জলের টেম্পারেচার অনেক কম থাকে, ঠিক সেই সময় আমরা এই ডিম্পোনাকে ছাড়ব। অবশ্যই দুপুরবেলা যখন টেম্পারেচার বেশি থাকে তখন কিন্তু এটাকে ছাড়বো না। আর একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে যে মুষলধারে যখন বৃষ্টি হয় সেই মুষলধারে বৃষ্টির সময়ও কিন্তু এই ডিম্পোনাকে ছাড়া যাবে না। এই হলো মোটামুটি আমাদের লক্ষণীয় বিষয়বস্তু বা ডিম্পোনা ছাড়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি। আতুরপুকুরে ডিম্পোনা ছাড়ার সময় আমাদের এই সাবধানতা অবলম্বন করতে হয়।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শোলে করি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা, বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
2: ফ্যাটি লিভার আজকের পৃথিবীতে খুব একটা বার্নিং প্রবলেম হিসেবে বারবার উঠে আসে।

0: সে যখনই আপনারা দেখবেন বেশিরভাগ লোকেরা যখন ইউএসডি করতে যায়, ফ্যাটি লিভারটা খুব সহজেই ধরা পড়ে। ইউএসডিতে আমরা দেখতে পারি গ্রেড ওয়ান গ্রেড টু ফ্যাটি লিভার চেঞ্জেস, এটা খুবই আজকে সাধারণ ব্যাপার হতে চলেছে। একটা ফ্যাটি লিভারের কারণ হিসাবে যখনই আসে, তখন অবশ্যই ফ্যাটি লিভার পেছনে দুটো প্রধান কারণ থাকে। প্রথম কারণটা মদ্যপান জড়িত, আর দ্বিতীয় কারণটা মেটাবলিক জড়িত। মদ্যপান সংক্রান্ত যে ফ্যাটি লিভারটা দেখা যায়, সেইখানে আমাদের লিভার ফাংশন টেস্টে অনেকগুলো প্যারামিটার্স আছে, যেমন গামা গ্লুটামাইল ট্রান্সফারেস এবং যে লিভার ট্রান্সামাইনেস, সেগুলো অত্যধিক পরিমাণে বেড়ে থাকে, এবং যে রোগী তার একটা মদ্যপানের দীর্ঘ একটা ইতিহাস থাকে। যখন একটা মেটাবলিক কারণে ফ্যাটি লিভার হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে পেশেন্টের সেরকম মদ্যপানের ইতিহাস নেই, কিন্তু তার পরিবারের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া বা হাই কোলেস্টেরল, এই জাতীয় সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায়। মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, বা যেটাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি, সেইটা আপনার পরবর্তী ভবিষ্যতে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ডিসলিপিডিমিয়ার একটা প্রিকুয়েল হিসেবে আসতে পারে। সেইটা পরবর্তীকালে এই মেটাবলিক সিন্ড্রোম, যেটা আজকে সবাই বলছে, যেখানে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ডিসলিপিডিমিয়া, এটা সমস্ত লোকেদের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটার একটা আগাম বার্তা আপনার শরীর আপনাকে দিতে চলেছে। এই ডিজিজটা আজকে বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখা গেছে যে 50-56% অফ ইন্ডিভিজুয়ালদের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমরা যখন আমাদের ক্লিনিকের মধ্যে বসে থাকি, আমরা দেখতে পারি এই রোগটা আরও বেশি পরিমাণে আসতে থাকে। যাদেরই 18 বছরের ঊর্ধ্বে একটা আল্ট্রাসোনোগ্রাফি দেওয়া হয়, তাদের মধ্যেই দেখা যায় এই রোগটার প্রবণতা অত্যধিক পরিমাণে বাড়তে থাকছে। আশা করছি ভবিষ্যতে যেই রিসার্চ হবে, সেটাতে হয়তো এই যে পার্সেন্টেজ অফ প্রিভ্যালেন্স, সেটা আরও বাড়তে পারে। আজকে আমাদের এই রোগ প্রতিরোধের জন্য সবার আগে নিজেদের লাইফস্টাইল মডিফিকেশনের উপর নজর দিতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা লাইফস্টাইল মডিফিকেশন যখনই নিয়ে কোনো কথা বলি, হয়তো আমরা ভাবি শুধু খাবার কন্ট্রোল করব বা একটু জগিং করলাম, এক্সারসাইজ করলাম, এটা নয়। লাইফস্টাইল মডিফিকেশন হিউজ একটা সেপারেট থেরাপি। তার মধ্যে যেমন ডায়েটারি মডিফিকেশনস আছে, এক্সারসাইজ আছে, ইয়োগা আছে এবং আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের দেখতে হবে। সবার আগে ডায়েটের ক্ষেত্রে আসি। ডায়েটারি ফাইবারের ব্যাপারে সমস্ত ডাক্তাররা আজকাল বলতে থাকি যে আপনার খাবারে ডায়েটারি ফাইবারটা বাড়ান। ডায়েটারি ফাইবারটা বাড়ালে সেইটার মধ্যে শুধু ফ্যাটি লিভার ডিজিজ নয়, এছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, এই সব ক্ষেত্রেও ডায়েটারি ফাইবারটা খুব কাজে দেয়। তাছাড়া আপনাকে যত এক্সট্রা ফ্যাট আছে এবং ট্রান্স ফ্যাট আছে, যেমন বিস্কিট, চানাচুর, এই জাতীয় প্যাকেজড ফুডে যে ট্রান্স ফ্যাটটা আছে, সেটাকেও আপনাকে বিরত থাকতে হবে। কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো প্রসেস কার্বোহাইড্রেট আছে, যেমন ময়দা বা এই জাতীয় জিনিসগুলোকে এড়িয়ে চলতে হবে। আর যখনই এক্সারসাইজের কথা আছে, অনেকের মধ্যে একটা অনীহা থাকে। একটা ডাক্তার হিসেবে আমরা কাউকে কিছু জিনিস ফোর্স করতে পারি না, কিন্তু তাকে আমরা মোটিভেশন দিতে পারি, তাকে আমরা উৎসাহিত করতে পারি এই সবের জন্য। যখনই একটা পেশেন্টকে এক্সারসাইজের জন্য বলছি, আমাদের মাথায় রাখতে হবে এরোবিক এক্সারসাইজ, ওয়েট লিফটিং এক্সারসাইজ এবং তার সাথে যোগাসনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর যে চিকিৎসা আছে, এই চিকিৎসার জন্য আমাদের সবার আগে অবশ্যই দেখতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন হলো সবথেকে বেস্ট চিকিৎসা। আজকে যত গবেষণা হয়েছে এই রোগ নিয়ে, তার মধ্যে দেখা গেছে যে লাইফস্টাইল মডিফিকেশনই সবচেয়ে কার্যকরী। এছাড়াও আমাদেরকে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখ, আমাদেরকে কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখতে হবে, এবং কারুর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে সুগারটাকেও আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। এর মধ্যে এটার সবথেকে প্রথম লক্ষণ হয়তো আপনারা এই হিসাবে দেখতে পারেন, আপনাদের প্যান্টের কোমরের সাইজটা কতটা হচ্ছে। যখনই আপনাদের প্যান্টের কোমরের সাইজটা পুরুষদের ক্ষেত্রে 36, মহিলাদের ক্ষেত্রে 40, তখন আপনারা সাবধান হয়ে যান। আপনার শরীর কিন্তু বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার্সে ভুগতে শুরু করেছে।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন ফ্যাটি লিভার নিয়ে বেশ কিছু কথা, বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
2: আকাশবাণী শোলেকরি, এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অভিজিৎ রায়।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী অভিজিৎ রায়। যন্ত্রাণুর সঙ্গে শিল্পীকে সহযোগিতা করেছেন দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে মাধবচন্দ্র রায় এবং ঢোলে জয়দেব রায়। শিল্পীর পরের অনুষ্ঠান আজ দুপুর 1:45 আকাশবাণী শোলেকড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহন সিং।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মোহন সিং। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় সকাল সাতটা। শুরু হচ্ছে আজকের প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজকের প্রত্যুষে একটু অন্য বিষয়ে আলোচনা করব। আর্কাইভস বা সংরক্ষণাগার হল ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সরকারি ও বেসরকারি নথিপত্র, দলিল, পুরনো বিরল পুস্তকাদি, পাণ্ডুলিপি ইত্যাদির সংগ্রহশালা বা সংরক্ষণাগার।

বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা, শিক্ষা ও গবেষণা, রেফারেন্স ইত্যাদি ক্ষেত্রে জাতীয় সংরক্ষণাগারের গুরুত্ব অপরিসীম। সম্ভবত প্রাচীন গ্রিক সভ্যতায় সংরক্ষণ জাতীয় প্রতিষ্ঠানসমূহের উদ্ভব হয় এবং মধ্যযুগেও এগুলোর অস্তিত্ব বজায় থাকে। গ্রিক আর্কিয়ন শব্দ থেকে আর্কাইভসের উদ্ভব, যার দ্বারা বোঝা যায় কোনো দপ্তরের আয়ত্তাধীন কর্মপ্রণালী। আবার আর্কিয়ন এসেছে আর্ক শব্দ থেকে, যা দ্বারা আবার প্রারম্ভ, উদ্ভব, সর্বময়, কর্তৃত্ব, সাম্রাজ্য, ম্যাজিস্ট্রেসি, দপ্তর ইত্যাদি বোঝায়। ল্যাতিন আর্কিভিয়াম এসেছে গ্রিক আর্কিয়ন শব্দ থেকে, আর ল্যাতিন থেকে এসেছে ফরাসি লা আর্কাইভ। প্রতি বছর 9 জুন পালিত হয় আন্তর্জাতিক সংরক্ষণাগার দিবস বা আন্তর্জাতিক আর্কাইভস ডে। এই দিবসের উদ্দেশ্য আমাদের যত পাণ্ডুলিপি, পুস্তকাদি, গবেষণার এবং শিক্ষার বিষয়বস্তু, প্রাচীন ইতিহাস, এগুলো রক্ষা করা। 1948 সালের 9 জুন ইউনেস্কোর অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস প্রতিষ্ঠিত হয়। আইসিএর উদ্যোগেই 2008 সাল থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক আর্কাইভস দিবস। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি আর প্রশাসনের নীতি নির্ধারকদের সামনে আর্কাইভসের গুরুত্ব তুলে ধরার জন্যেই এই দিবসের সূচনা করা হয়। মূলত আর্কাইভস ও রেকর্ডসের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, সুশাসন ও উন্নয়নের জন্য রেকর্ড ব্যবস্থাপনার সুবিধা সম্পর্কে সরকারি নীতি নির্ধারক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা, আর্কাইভাল সামগ্রীর দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং অ্যাক্সেসের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ জনগণ, সরকারি ও বেসরকারি সেক্টরকে সচেতন করা এই দিবসের আরও একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সংরক্ষণাগার দিবস বা আন্তর্জাতিক আর্কাইভস ডে।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন অচিন্ত্য কুমার রায়, চালসা জেলা, জলপাইগুড়ি থেকে। বেতার বন্ধু প্রত্যুষা, প্রশ্ন করেছ মা বাবার ঋণ কি শোধ করা যায়। উত্তরে বলা ভালো, মা বাবার ঋণ কোনো দিনই শোধ করা যায় না। মা বাবা সন্তানের জন্য জীবনে যে দুঃখ কষ্ট স্বীকার করেন, সন্তানের পক্ষে তাই হল ঋণ। এই ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না। মা বাবা সন্তানের সেবা পরিচর্যা করেছেন, সন্তানের পক্ষে তেমন করা কখনো সম্ভব নয়। সুতরাং নিরন্তর সেবা যত্নের দ্বারা মা বাবার প্রসন্নতা অর্জন করলেও তাঁদের রক্ত ঋণ শোধ হবার নয়, তবে তা কেবল মার্জনা সাপেক্ষ বলা যায়। মা বাবা যেমনই হোক না কেন, সন্তানের কাছে তাঁরা সর্বদাই পূজনীয়। এই পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের মা বাবা, অথচ সন্তানেরা বড় হয়ে একদিন ভুলে যায় বাবা মায়ের প্রতি তাঁদের প্রকৃত ভালোবাসার কথা। জন্মদাতা পিতা মাতা হল বড় আপনজন, তাই তো আর্য ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। আবার সংস্কৃত শ্লোকে পড়েছি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কথায় আছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। তাই বলি যে বাবা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর যেভাবে লালন পালন করে ধীরে ধীরে বড় করে তুলেছেন বা তোলেন, এবং পরবর্তীতে সেই সন্তানও একদিন বড় হয়ে শেষ জীবনে বৃদ্ধ বাবা মার প্রতি তার অগাধ ভালোবাসা আর সেবা যত্নের মাধ্যমে কিছুটা হলেও বোধহয় একটু একটু করে সেই ঋণ শোধ করে থাকেন, আর এটাই প্রতিটি সন্তানের কর্তব্য হওয়া উচিত। লিখেছেন অচিন্ত্য কুমার রায়, চালসা জেলা, জলপাইগুড়ি থেকে। ডাক্তার সুকুমার হালদার মানিকনগর মানিকতলা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, যাদের ঐকান্তিক সদিচ্ছার নিমিত্ত আমি জগতের সুন্দর রূপ দেখেছি, আলো বাতাস প্রকৃতির অকৃত্রিম করুণায় বেড়ে উঠেছি, অতি সন্তর্পণে যে মা দীর্ঘদিন আমাকে গর্ভে ধারণ করে তার সকল কাজকর্ম নির্বিবাদে করে গেছেন, আমার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে তিনি সদা সর্বদা সতর্ক থেকেছেন, অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে আমাকে এই পৃথিবীতে এনেছেন, তারপর খেয়ে

না খেয়ে ঘুমিয়ে রাত্রি জাগরণ করে আমার সেবা যত্ন করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা একবারের জন্যেও ভাবেননি, শুধুই আমার মঙ্গল কামনা করে গেছেন। বাবা সকল সময় আমার জন্যে যখন যা কিছু প্রয়োজন তার সব কিছুই যোগান দিয়ে গেছেন। তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমাকে উপযুক্ত করে তোলার জন্যে সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে গেছেন, নিজের ভাবনা একবারও ভাবেননি। কোথাও গিয়ে বাড়ি ফিরতে দেরি হলে দুইজনে পথের দিকে তাকিয়ে বসে থাকেন, আমি না ফেরা পর্যন্ত তারা অভুক্ত থাকেন, আমি উপযুক্ত কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাঁদের চিন্তার অন্ত থাকে না, সন্তান উপযুক্ত হলে তাকে বিবাহ দিয়ে তাদের সংসার নির্বাহ করার যা যা প্রয়োজন সবই তাঁরা করেন, কেউ তো তাদের বলে দেয় না, কারণ তারা তাঁদের কর্তব্য পালন করেন। আমি যত বড় হই না কেন, বাবা মায়ের কাছে সন্তান সেই ছোট্ট সোনামণি থেকে যায়, তাই সে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। তাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। ডাক্তার সুকুমার হালদার, মানিকনগর, মানিকতলা, অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। এবারে চিঠিটি লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপাড়, বাঁকুড়া থেকে। মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না, আর যাবেও না কোনো দিন। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন মা, সন্তান পেয়ে প্রসব যন্ত্রণা ভুলে যান, কত আদর যত্নে বড় করে তোলেন ছেলে মেয়েকে, নারী ছেঁড়া ধন। বাবার অঙ্গুলি ধরে প্রথম হাঁটতে শেখা, বাবার বুকে চেপে ঘোরা, স্কুল কলেজে পড়াশুনো সেই বাবার তত্ত্বাবধানে, মেয়ের মঙ্গল চিন্তায় দুজনেই অস্থির। আমার মেয়ে বিয়ের পরদিন শ্বশুরালয়ে যাবার পূর্বে কনকাঞ্জলিতে মায়ের আঁচলে এক মুঠো চাল দিয়ে ঋণ শোধের বিরোধিতা করে বলল, মা বাবার ঋণ কি শোধ করা যায়? যায় না। মাকে জড়িয়ে তার চোখে জল। লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপাড়, মাকুড়া থেকে। ডাক্তার নিত্যরঞ্জন খান পাহাড়িপুর মেদিনীপুর থেকে লিখছেন, পিতামাতার ঋণ শোধ বলতে সন্তানের জন্য পিতামাতার নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ, যা কোনো নিক্তিতে মাপা যায় না। নিশ্চয়ই সেই কথাই বলা হয়েছে। হিন্দু পুরাণে জানা যায় মহারাজ শ্রবণ কুমার তাঁর পিতামাতার ঋণ শোধ করতে স্বেচ্ছায় দুঃখ ভোগ করেছিলেন। তাঁর অন্ধ পিতামাতার মনস্কামনা পূরণে তাঁদের মাকে চড়িয়ে নিজের কাঁধে বহন করে ভারত ভ্রমণ করেছিলেন। এরূপ স্বেচ্ছায় পিতামাতার মনস্কামনা পূরণে মহারাজের পিতৃমাতৃ ঋণ শোধ হয়েছিল কিনা তা আমরা বলতে পারব না, কিন্তু মহারাজের এই দৃষ্টান্ত থেকে বুঝতে অসুবিধা হয় না যে পিতামাতা যেমন সন্তানের জন্য মৃত্যুর মতো অবস্থাকে অকাতরে মেনে নিতে পারে, তেমনি সন্তানও পিতামাতার এই ভালোবাসা ও ত্যাগের মহিমা মর্মে উপলব্ধি করে পিতামাতার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ব ও সেবা দিয়ে তাঁদের মনের শান্তি বৃদ্ধি করতে পারে। তবে পিতামাতার ঋণ শোধ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতাও কিন্তু আমাদের অনেক সময় লজ্জায় ফেলে দেয়। যে ক্ষেত্রে সন্তান পিতামাতার ঋণ শোধ করতে তাদের ভরণ পোষণের ব্যবস্থা দিয়ে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন থেকে সরে যায়, সেক্ষেত্রে পিতামাতার অর্থের সংস্থান হলেও তাঁদের মনের শান্তি হারিয়ে যায়। আসলে পিতামাতা সন্তানের শুধু জন্মই দেননি, তারা জীবনের রক্ত রস দিয়ে সন্তানকে লালন পালন করেন। টাকা পয়সা দিয়ে সেই ঋণ কখনো শোধ করা যায় কি? সুতরাং টাকা পয়সা নয়, পিতামাতার সঙ্গে সন্তানের আত্মিক সম্পর্ক রক্ষাই ঋণ শোধের প্রকৃত পথ প্রশস্ত করে। এই কারণেই পিতা স্বর্গ, পিতা ধর্ম এবং জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী সন্তানের জীবনে আজও অত্যন্ত প্রাসঙ্গিক। লিখেছেন ডাক্তার নিত্যরঞ্জন খান, পাহাড়িপুর, মেদিনীপুর।

শ্রাবণী মুখোপাধ্যায় আপনি লিখছেন লালবাজার মাকুড়া থেকে। সনাতন ধর্মে পিতৃঋণ ও সন্তানের পরম কর্তব্য, হিন্দু ধর্মে পিতামাতার স্থান ঈশ্বরের সমতুল্য। সনাতন শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, অর্থাৎ পিতা ও মাতা উভয়ই প্রত্যক্ষ দেবতা, তাই জাগতিক কোনো ধন সম্পদ দিয়ে পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়। কেবল ভক্তি, সেবা এবং

সদাচরণের মাধ্যমেই এই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সনাতন শাস্ত্র অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে দেবঋণ ঋষি ঋণের পাশাপাশি পিতৃঋণ অন্যতম প্রধান। এই ঋণ থেকে মুক্তির একমাত্র উপায় হল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করা। মনুস্মৃতিতে বলা হয়েছে, শত বছরেও পিতামাতার ত্যাগের ঋণ শোধ করা যায় না। তাই সন্তান হিসেবে আমাদের প্রধান কর্তব্য হল তাঁদের বার্ধক্যে পরম যত্নে আগলে রাখা, জীবিত অবস্থায় পিতামাতার আদেশ পালন করা, তাঁদের সেবা করা এবং তাঁদের মনকে সর্বদা সন্তুষ্ট রাখা সন্তানের পরম ধর্ম। মহাভারতে ভক্ত শ্রবণের পিতৃভক্তি আমাদের এই শিক্ষাই দেয়। পিতামাতাকে সন্তুষ্ট রাখলে পরমেশ্বর শ্রীহরি স্বয়ং সন্তুষ্ট হন। তাঁদের আশীর্বাদ সন্তানের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে এবং সুখ শান্তি বয়ে আনে। পিতামাতার মৃত্যুর পরও এই ঋণ পরিশোধের দায়িত্ব শেষ হয় না। শাস্ত্রমতে তাঁদের পারলৌকিক মঙ্গলের জন্যে শ্রদ্ধাপূর্বক শ্রাদ্ধ এবং তর্পণ করা সন্তানের আবশ্যিক কর্তব্য। গয়া বা অন্য কোনো তীর্থক্ষেত্রে পিণ্ডদান করার মাধ্যমে পিতৃপুরুষের আত্মা তৃপ্তি লাভ করে এবং সন্তান পিতৃঋণ মাতৃঋণের দায়িত্ব পালন করে। পরিশেষে বলা যায়, পিতামাতার সেবা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সনাতন সংস্কৃতির মূল ভিত্তি। জীবিত ও মৃত উভয় অবস্থাতেই তাঁদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের জীবনের এই পরম ঋণ স্বীকার করা উচিত। লিখেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, লালবাজার, বাঁকুড়া থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাঁজিবাড়ি জ্ঞানদাস কান্দ্রা জেলা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বর্ষণ বিঘ্নিত শ্রাবণের রাত্রি, বাইরে অনর্গল ধারায় ঝরে চলেছে বৃষ্টি, তীব্র জ্বরে আমি তখন প্রায় সংজ্ঞাহীন। হ্যারিকেনের ক্ষীণ আলোয় মা আমার শিয়রে বসে, বাবা সেই দুর্যোগ মাথায় নিয়ে ছুটে গেছে গ্রামের একমাত্র ডাক্তারের কাছে। মা বাবার এমন কত বিনিদ্র রাত্রি পার হয় সন্তানের জন্যে। মনে পড়ে, আমার জন্য একটি ছাত্রবন্ধু কিনতে গিয়ে বাবাকে তিন দিন টিফিন না খেয়ে অফিস করতে হয়েছে। 78-এর ভয়াবহ বন্যায় জমির সব ফসল নষ্ট হয়ে গেলে মা বাবা কোনো দিন অর্ধাহারে কোনো দিন অনাহারে থেকে আমাদের দুই ভাই বোনের মুখে অন্ন তুলে দিয়েছেন। কৈশোরের শুরুতে নিয়তির নির্মম অনুশাসনে বাবা হঠাৎই চলে গেলেন। বাবার অসমাপ্ত চাকরিটা মা পেতে সংসারে অনটন কিছুটা কমল ঠিকই, তবে ঘর বাহির দুই বজায় রাখতে মার উপর ভীষণ চাপ পড়ে গেল। তখন মনে হতো, আমি বড় হলে মায়ের আর কষ্ট থাকবে না, কিন্তু অদৃষ্ট ভেবেছিল অন্যরকম। মার বেশিদিন থাকিনি সংসারে। আজ কৈশোর তারুণ্যের পথ বেয়ে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে জীবন। পিতৃত্বের স্বাদ পেয়েছি আগেই, স্ত্রী পুত্র আত্মীয় পরিজনে পরিব্যাপ্ত সংসার, তবুও মনে হয় কি যেন নেই। বাবা যেমন আদর্শের প্রতিমূর্তি, মা তেমনই স্নেহ ভালোবাসার চিরায়ত প্রবাহ ছায়া। যাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়, যাদের বাৎসল্য প্রেম আমার মধ্যে সঞ্চারিত হয়েছে সন্তান প্রেম রূপে, এই তো সংসারের নিয়ম। সৃষ্টির আদি লগ্ন থেকে আবহমান সময়স্রোতে সন্তান চিরতরে ঋণী থাকে মা বাবার কাছে। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি জ্ঞানদাস কান্দ্রা জেলা পূর্ব বর্ধমান থেকে।

জলের ঘাটতি বিশ্বজুড়ে দেশগুলোর জন্য অন্যতম গুরুতর উদ্বেগ। 2019 সালে চেন্নাই আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়েছিল যখন নাগরিক সংস্থা ডে জিরো ঘোষণা করেছিল, কারণ শহরটি জলের বাইরে চলে গিয়েছিল এবং সমস্ত জলাধার শুকিয়ে গিয়েছিল। সরকারি চিন্তাভাবনা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে জল সংরক্ষণের পদ্ধতি গ্রহণ না করা হলে আগামী কয়েক বছর বেঙ্গালুরু, দিল্লি ও হায়দ্রাবাদ সহ আরও 20টি শহর ভূগর্ভস্থ জলের স্রোতের বাইরে চলে যাবে। এই মারাত্মক পরিস্থিতি এড়ানোর একমাত্র সমাধান হল জল সাশ্রয় করার সর্বজনীন পদ্ধতি অবলম্বন করা, যা সারা পরিবারে

অঞ্চলে জলের প্রয়োজনীয়তা প্রাপ্যতার চেয়ে বেশি। ভারতে বৃষ্টিপাত যেহেতু উচ্চ মৌসুমি, তাই ফসলের সেচ দেওয়ার জন্যে জল প্রয়োজন। রান্নাঘরে জল সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? শাকসবজি পরিষ্কারের জন্যে প্রবাহিত জল ব্যবহার থেকে বিরত থাকুন, পরিবর্তে কিছুক্ষণের জন্য একটি বাটিতে জলে শাকসবজি ভিজিয়ে রাখুন এবং পরে ধুয়ে ফেলুন। কোনো ডিশ ওয়াশার কেনার সময় হালকা ধোয়া বিকল্পের সাথে একটি নির্বাচন করুন। গাড়ি ধোয়া বা আপনার গাছগুলোকে জল দেওয়ার জন্যে আরও ওয়াটার পিউরিফায়ার থেকে বর্জ্য জল পুনরায় ব্যবহার করুন। আপনি এই জলটি মোপিং বা প্রাক ধোয়া লন্ড্রির জন্যেও ব্যবহার করতে পারেন। চলমান জলের সাথে হিমায়িত খাবারগুলো ডিফ্রস্ট করবেন না। হিমায়িত জিনিসগুলো ডিফ্রস্ট করার জন্যে আপনি রাতারাতি বাইরে রাখতে পারেন। এছাড়াও বাথরুমে জলের ব্যবহার হ্রাস করতে হলে জলদক্ষ বৃষ্টি এবং ট্যাপগুলো ইনস্টল করুন। দাঁত ব্রাশ করার বা শেভ করার সময় জল বন্ধ করে রাখুন। টয়লেট ফ্লাশিং সিস্টেমে প্রায়শই ফুটো পরীক্ষা করে দেখুন। এই সব দিকে লক্ষ্য রেখে জল সংরক্ষণ করতে হবে, তবেই আমাদের পরিবেশ বাঁচবে এবং জলের সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবো আমরা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় AIR@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল, নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শোলেকড়ি। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম। 8:30 লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুণকালির আগে খেয়াল শুনবেন শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খান। 10:00 শ্যামার সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী। 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঠান। 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT, কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান বেলা 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবিষয় ইংরেজি পাঠদান করবেন নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের শিক্ষক কিশোর গোপাল দাস। কথায় সুরে রয়েছে বেলা 12:00। দুপুর 1:00

মহিলা মজলিস এই অনুষ্ঠানে স্বরচিত গল্প ও কবিতা পাঠ, শ্যামলী দাসের সাক্ষাৎকার, উপস্থাপনায় রয়েছেন কৃষ্ণা কর্তে। 1:45 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া শিল্পী অভিজিৎ রায়। 3:00 গান পরম্পরা এই অনুষ্ঠানে খেয়াল শুনবেন পরিবেশনায় বিদুষী পূর্ণিমা সেন। 3:30 যুব অনুষ্ঠানে মুডস অ্যান্ড মেলোডিস। 4:00 গ্রামে গঞ্জে এই অনুষ্ঠানে উত্তরবঙ্গে বিজ্ঞানসম্মত উপায় সুপারি চাষ এ বিষয়ে আলোচনা। 4:30 সবুজ সোনার দেশে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রয়েছে 5:00। 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। 6:05 বিশেষ অনুষ্ঠান পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অতনু চৌধুরী, আজ দ্বিতীয় পর্ব। 6:40 ভাওয়াইয়া শুনবেন শিল্পী পুষ্পিতা মণ্ডল। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 বিশেষ অনুষ্ঠানে তমলুক হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক 2026 পঞ্চম স্থান অধিকারী স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ। 8:30 আধুনিক গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। 9:30 বিশেষ বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান দূরের আমন্ত্রণে চলো রাঙামাটির দেশে। এই অনুষ্ঠানে হোটেল ব্যবসায়ী বিধান দত্তের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি অনামিকা সরকার। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এবারে জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি প্যারকে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 সেহতনামা, 11:05 চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর, সখি সাহেলি 3:00, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 ছায়া গীত, গানের ভেলা 6:05, 8:00 হাওয়া মহল, 9:30 আজ কি ফানকার, 10:00 ছায়া গীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে ট্রাফিক সংক্রান্ত কিছু খবরাখবর। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল কিছুটা প্রভাবিত হতে পারে। প্রথমেই দার্জিলিং মোড় ক্রসিং, যেখানে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা। NH10 এটি চম্পাশাড়ি শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। NH10 সালুকারা সড়কের উপর নির্মাণ কাজ চলছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা কানাল কানাল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বেলাকোবার শিলিগুড়ি আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত 7:25 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে।

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডার মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটার্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি APED এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী HD কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত।

স্থাপিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তাঁরাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা ICC মহিলা টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপি এই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে দলের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন পদত্যাগ করলেন না সেই প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। নেপাল সীমান্ত থেকে ধৃত পলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর

0: খানকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। রাজ্যে 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গে দু একদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকেও বসেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা। এই বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এই 20 জনের মধ্যে কাকলি ও শতাব্দী ছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী প্রমুখ আছেন। এদিকে রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন সুখেন্দু শেখর রায়। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথাও জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়েই তার এই পদত্যাগের সিদ্ধান্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলের যেভাবে চলা উচিত তৃণমূল কংগ্রেস সেই পথে চলেনি বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সুখেন্দু শেখর। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর পদত্যাগের কথা ঘোষণা করলেও বাকি সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সত্ত্বেও এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিজেপি এই সাংসদদের দলে নেবে না বলেও কটাক্ষ করেন কল্যাণবাবু। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতা ব্যানার্জির নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের সমালোচনা করেন তিনি।
1: আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত।
0: দলের কর্মীরা অবশ্য মমতা ব্যানার্জির পাশে রয়েছে বলেও কুণালের দাবি। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন। দিল্লিতে সাংসদরা যা সিদ্ধান্ত নিয়েছেন তার সম্পূর্ণ তাদের মতামত বলে ঋতব্রত উল্লেখ করেন। এক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট বলেও তিনি জানিয়ে দিয়েছেন। বিজেপিও ওই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলো নীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে নিজেদের দাবি করবে।
2: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ। প্রাক্তন হয়ে গেছেন তিনি, তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন, একলা চলার নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইএনডিআই এর বৈঠকে যাওয়া প্রসঙ্গে রাজ্যসভাপতি বলেন, এই জোটের কোনো অস্তিত্বই আর থাকবে না। আগেই জানানো হয়েছে নতুন দিল্লিতে গতকালই আইএনডিআই এ জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা যোগ দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল তাদের আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও গতকাল সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গ্রামীণ উন্নয়ন, কৃষি কল্যাণ, ভিভিজি রামজি প্রকল্পের বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থে উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। গতকাল তিনি সিআইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক তার কালীঘাট রোডের বাড়িতে যান, আজ হাজিরা দেওয়ার জন্য নোটিশ জারি করেন। উল্লেখ্য, আইএনডিআই বৈঠকে যোগ দিতে অভিষেক দিল্লিতে থাকায় সিআইডির কাছে গতকাল চিঠি লিখে হাজিরার জন্য সময় চান। এর আগে সই জাল কাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি, 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ গতকাল উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে এফআইআর দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের পক্ষে দাবি করা হয়েছে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন সংসদীয় রীতিনীতির পরিপন্থী। বিশিষ্ট আইনজীবী ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে গতকাল মামলাটি উত্থাপন করেন। 11 জুন এর শুনানির দিন ধার্য হয়েছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গতরাতে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগরে এসটিএফ এর সদর দপ্তরে। এরপর গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয়েছে ফলতা থানায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফ এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। কোলাঘাটে 3 জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পূর্বতন সরকারের আমলে হওয়া বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়েও কড়া অবস্থান নিয়েছেন তিনি। নির্দেশিকায় মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, স্বচ্ছতা, আর্থিক নিয়ম শৃঙ্খলা, ডিজিটাল তথ্য বা সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি দেখা গেলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। জেলা শাসকদের কাছে পাঠানো ওই নির্দেশিকায় মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ড উপভোক্তার তথ্য ভাণ্ডার বা ডেটাবেস সম্পূর্ণভাবে পরিমার্জন করতে হবে। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকলেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
3: আকাশবাণী শলিকরি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ

0: 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন নজরুল গীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম।
1: পথ চলিতে

এতক্ষণ ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনলেন। নজরুল গীতির অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে। অবাক কাণ্ড,
1: পড়লো ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে সকল শ্রোতাবন্ধুকে প্রভাতী শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান যারা শোনেন তারা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান শোনার অপেক্ষায় বসে গেছেন। আর আমাদের ফোন নাম্বার সেটাও আপনাদের জানা, 9434076705। এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সাথে সরাসরি জুড়ে যেতে পারেন, কথা বলে নিতে পারেন। আজ আমরা একটা খুব ছোট্ট আর খুব সুন্দর শব্দ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, একটি শক্তিশালী অনুভূতি যা আমাদের মনকে শান্ত করে, জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেয়। আমরা যখন কৃতজ্ঞ থাকি তখন ছোট ছোট জিনিসগুলোতেও আনন্দ খুঁজে পাই। কিন্তু আমরা কীভাবে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে প্রশ্ন। আজ আমরা কথা বলবো কৃতজ্ঞতা সুখী জীবনের চাবিকাঠি। আপনি এই যে এত সুন্দর একটি সকাল, এত সুন্দর সকালের আলো এবং আপনার হাতের সেই গরম চায়ের পেয়ালা, এই সব কিছুর জন্যই কিন্তু কৃতজ্ঞ থাকতে পারেন, কৃতজ্ঞতা জানাতে পারেন। খুব ছোট্ট এই শব্দটি গভীর অর্থ বহন করে। আপনি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি কার কাছে কৃতজ্ঞ, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে যেতে পারেন, 9434076705। আমরা কথায় ফিরব, তার আগে আজকের অনুষ্ঠানের একদম প্রথম গান শুনে নিই, একটি ভক্তিমূলক গান মহারাজ ছায়াছবি থেকে, সানু নিগম এবং ওসমান মীরের কণ্ঠে। আমরা গান শোনার আগেই একদম আজকের প্রথম যে কলার বন্ধু তাকে পেয়ে গিয়েছি, তার সাথে কথা বলে আমরা এই গানটিতে যাব। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ পরিতোষ বাবু, সুপ্রভাত, কেমন আছেন? হ্যাঁ বলুন।
1: লতা আশা কিশোর অনেকে মারা গেছে, সন্ধ্যা অনেকে মারা গেছে, তাদের গানের স্মৃতিগুলো কি করবেন?
0: নিশ্চয়ই আপনার পছন্দের শিল্পীর গান আমরা নিশ্চয়ই শোনাবো, আপনি সঙ্গে থাকুন। একদম, এই গানগুলো আমাদের চিরকালীন পছন্দের গান, চিরকালীন ভালো লাগার গান। আসলে আমাদের বেশ কিছু অনুষ্ঠানে না কিছু কিছু গান আমরা নির্ধারণ করি, সেই গানগুলো হয়তো কিছুটা পুরনো, কিছুটা সাম্প্রতিক। তো এই অনুষ্ঠানে আমরা কিছুটা সাম্প্রতিক গানের সম্ভার নিয়ে আসি। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতাবন্ধু। হ্যালো।
2: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: সুপ্রভাত, প্রবীর বাবু বলছেন তো?
2: হ্যাঁ দিদিভাই, প্রবীর বাবু বলছি।
0: কেমন আছেন বলুন?
2: দিদিভাই খুব গরম, দাও দাও, এখনো পর্যন্ত আর কি কোনো বৃষ্টির কোনো রেখা নেই, আমরা ওইভাবেই চলছি আর কি।
0: একদম
2: গরমের গরমের মধ্যে সবকিছু ঠান্ডা ভিজে ভাত এই সব খাচ্ছি আর কি। তো কোনো রকমে আর কি এই জল, প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে, ঘাম হয়ে সব বেরিয়ে যাচ্ছে।
0: এই অস্বস্তিকর আবহাওয়া খুব তাড়াতাড়ি হয়তো কাটবে, কারণ বর্ষা পুরোপুরিভাবেই হয়তো ঢুকে যাবে। তো আমরা একটুখানি আমরা ওই ব্যাপারটাকে সহনীয়তার সহ্য করতেই হবে, কিছু করবার নেই, কারণ প্রকৃতির কাছে তো আমরা অসহায়, আর এই সমস্তর পেছনে আমরাই দায়ী, এই অতিরিক্ত উত্তাপের পেছনে। আজ আমরা একটু যে বিষয় নিয়ে কথা বলছি প্রবীর বাবু, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কিন্তু আমাদের জীবনে ভালো থাকার একটা চাবিকাঠি, যে আমরা কৃতজ্ঞতা বোধ যেটা, আপনি এই বিষয়ে কি বলবেন?
2: হ্যাঁ দেখুন দিদিভাই, কৃতজ্ঞতা না থাকলে আজকে যদি আমি এই যে কোনো বাসে সফর করছি কি ট্রেনে সফর করছি, কোনো বয়স্ক লোক আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি সিটে বসে আছি, সেটা কিন্তু ওনাকে ছেড়ে দিয়ে সেই কৃতজ্ঞতা বোধটা দিতে হবে, এবং তাকে যদি আমি দিতে পারি তাহলে পরবর্তী মানে পাশের যে জন বসে আছে সে কিন্তু আমারটা দেখে সেও একজনকে, বৃদ্ধ বয়স্ক লোককে ছেড়ে দেবে। এই যে কৃতজ্ঞতা বোধটা, এইটা যদি থাকা যায় আর থাকে, তাহলেই কিন্তু আপনি মানুষ সমাজে মানে মানুষ হয়ে আর কি মানহুষ, সেই হুঁশটা আসবে দিদিভাই। তো এই যে দেখুন আজকে কৃতজ্ঞতা বোধ আপনাদের, এই যে আপনি শুনেই বললেন কবিবাবু, এই যে এই কৃতজ্ঞতা বোধটা এসেছে এবং আমরা আগামী দিনে যেন পাই সেটার জন্য চেষ্টা করব দিদি ভাই। কারণ হ্যাঁ, তো এই জায়গাটা আমরা যদি ভালো থাকি, ভালো করে চলি, তাহলেই কিন্তু আজকে
0: এবং অন্য কেউ এবং অন্য কারুর কাছ থেকে যদি আমরা কোনো অবদান পাই বা উপকার পাই, সেটার জন্য যেন আমরা কৃতজ্ঞ থাকি, সেটা যাতে ভুলে না যায়।
2: হ্যাঁ দিদি ভাই, সেই কৃতজ্ঞতাটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ সমাজে কোনো কিন্তু হুঁশটা থাকলো না, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেলাম। তো সেই জায়গা থেকে রেখে সবাইকে যদি সঙ্গে নিয়ে চলি, তাহলেই তো এই কৃতজ্ঞতা বোধটা থাকবে এবং মানুষের সাথে মানুষ সহনশীলতা হয়ে থাকবে। এইটুকু বললাম দিদি ভাই, ভালো
0: খুব ভালো থাকবেন আপনি। হ্যাঁ নমস্কার। আমরা চলে যাই আজকের প্রথম গানে।

0: আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু দেখেনি কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ,
0: নিতাই বাবু কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি আপনি শুনেছেন?
1: না, আজকে আমাদের একটা খুলছে না, আজ শুনতে পাচ্ছি না আমি।
0: ও আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আজকে
1: আমরা তো অ্যাপে শুনি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনোভাবে যান্ত্রিক কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে তো? হ্যাঁ, গতকাল আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টিও হয়েছে, তার ফলে কিছু ত্রুটি হতে পারে। তো যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ। আমাদের প্রত্যেকেরই তো এই কৃতজ্ঞতা বোধটা থাকা উচিত, আর এই বোধটা থাকলেই আমাদের জীবনটাও কিন্তু অনেকটা সহজ আর সুন্দর হবে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে?
1: হ্যাঁ, ঠিকই তো, কৃতজ্ঞতাটা সব থেকে হচ্ছে মানুষের বড় জিনিস। হ্যাঁ, ধরুন যে কোনো মানুষ যদি বাড়িতে আসে বা কারোর সঙ্গে পরিচয় হয়, হ্যাঁ, তাকে কৃতজ্ঞতা করে যদি বাড়িতে ডেকে আনা হয়, একটু অতিথি আপ্যায়ন করা হয়,

0: সেটা হচ্ছে মানুষের কাজ। হ্যাঁ, আর ধরুন হয়তো কোথাও গেলাম, একটু কাউরি উপকার করলাম, সেই কৃতজ্ঞতা জানালো আমাকে, এটাও ভালো লাগে শুনতে।
1: নিশ্চয়ই, এবং সেটা আমার নিজেদের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি কেউ কারুর থেকেও যদি আমরা কোনো উপকার পেয়ে থাকি সেটা যেন আমরা মনে রাখি, কৃতজ্ঞ থাকি,
0: মনে রাখি। হ্যাঁ নিশ্চয়ই ঠিক, হ্যাঁ সেটা তো সবসময় মনে রাখতে হবে। আমি যদি কারোর কাছ থেকে কোনো উপকার পাই তাকে চিরদিন মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে মানুষের কাজ।
1: ঠিক, খুব ভালো নিতাইবাবু, ভালো থাকুন, সুস্থ থাকুন,
0: ভালো থাকবেন,
1: একদম একদম। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। এই অনুষ্ঠানে নিয়মিত কৃতজ্ঞতার যে অভ্যেস সেটা গড়ে তুলতে হয় প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে, অথবা ধরুন সকালে উঠে একটা নোটবুক বা ডায়েরিতে কয়েকটি কথা যদি আমরা লিখি যার জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, হ্যাঁ গুড মর্নিং, কে বলছেন?
2: আমি বীরেন রায়।
1: কোথা থেকে বলছেন?
2: আমি জটিলেশ্বর মন্দির থেকে বলতেছি।
1: আচ্ছা, কেমন আছেন আপনি?
2: মোটামুটি ভালোই আছি।
1: আচ্ছা, আর আপনার ওখানকার আবহাওয়া কিরকম?
2: আবহাওয়া তো কয়েকদিন ভীষণ গরম গেল,
1: এখন কি একটু শান্তি হয়েছে? বৃষ্টি হয়েছে অল্প স্বল্প।
2: হ্যাঁ বৃষ্টি হচ্ছে।
1: আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কৃতজ্ঞতা বোধ, কৃতজ্ঞ থাকা অন্যের প্রতি, এটা আমাদের ভালো থাকতে সাহায্য করে, আমাদের জীবনটাকেও সুন্দর করে তোলে, এই বিষয়ে আপনি কি বলবেন?
2: কৃতজ্ঞতা বলতে তো কৃতজ্ঞতা এখন উঠেই গেছে, ছোট ছোট ছেলেরা এখন বয়স্কদের কোনো দামই দিচ্ছে না, মুখের সামনে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কতগুলো আবার মদ টদ ইত্যাদি নিয়ে টানাটানি করতেছে, বড়দের কোনো তোয়াক্কাই করে,
1: বড়দের সম্মান করতে তারা ভুলে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমাদেরও একটা দায়িত্ব আছে, তাদেরকে সুশিক্ষা যাতে আমরা দিতে পারি, তাই না? আমাদের অভিভাবকদেরও তো দায়িত্ব থেকেই যায়। আচ্ছা, আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারা যারা আমাদের সঙ্গে ফোন করতে চান 9434076705 এই নম্বরে ফোন করুন। যেটা বলছিলাম, প্রতিদিন ঘুমোতে যাবার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে একটি নোটবুকে বা ডায়েরিতে 3-5টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেটা বড় কোনো প্রাপ্তিও হতে পারে, আবার ধরুন যেটা বলছিলাম সকালের সূর্যের আলো, এক কাপ গরম চা, অথবা আপনার বাগানে সদ্য ফোটা কোনো ফুল, এই যে এত সুন্দর একটা পরিবেশ, এই সব কিছুই জন্যই কিন্তু আপনি কৃতজ্ঞ। তাই আপনার মনকে ইতিবাচক দিকে চালিত করে এই সমস্ত ভাবনাগুলো। আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আর আমরা আমাদের পরবর্তী গানে চলে যাই, জব উই মেট ছায়াছবি থেকে, শিল্পী ওস্তাদ রশিদ খান, সুর করেছেন সন্দেশ স্যান্ডেল।

0: আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন একজন শ্রোতা বন্ধু, দেখে নি কে রয়েছেন। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আজ একটুখানি যান্ত্রিক সমস্যা হচ্ছে যার ফলে অনেকের ফোন ঢুকেও সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। তবু আপনাদের বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 9434076705 এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবার। আজ আমরা কথা বলছি কৃতজ্ঞতাবোধ এ বিষয়ে। সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় হল সরাসরি ধন্যবাদ বলা। অর্থাৎ যখন আপনার জন্য কেউ কিছু করে, সে যত ছোটই হোক না কেন, মন খুলে ধন্যবাদ বলুন। আপনার আন্তরিকতা প্রকাশ পেলে সম্পর্কগুলো আরও মজবুত হয়। অথবা ফোন করে মেসেজ পাঠিয়েও কিন্তু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যদি কখনো কেউ আপনাকে বিপদে সাহায্য করে, আমাদের সঙ্গে দেখে নি। হ্যালো, হ্যালো, আবারও আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বারবার করেই অনেক শ্রোতাবন্ধু আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, কিন্তু আজ অনেকের সাথেই আমরা তাদেরকে ফোনে নিতে পারছি না, তাদের ফোন আসা মাত্রই। হ্যালো,
1: হ্যালো,
0: ফোন আসা মাত্রই কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল, হ্যাঁ, নমস্কার।
2: আমি কোথা থেকে বলছি বলেন তো। নমস্কার,
0: নমস্কার, সুমিত্রা দেবী?
2: আমি, হ্যাঁ, না, আমি গৌরী সরকার, প্রধাননগর।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, গৌরী দেবী বলুন, কেমন আছেন?
2: আছি দিদি ভাই, ভালোই আছি, মোটামুটি চলছে। এই যে আজকে যে প্রশ্নটা রেখেছেন, কৃতজ্ঞতা, হ্যাঁ, কৃতজ্ঞতাটা অনেকেই না ভুলে যায়।
0: সেটাই সেটাই, একদম
2: ভুলে যেতে হয় না,
0: একদম একদম। আপনার জীবনে এমন কোন অভিজ্ঞতা আছে?
2: আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি যে উপকার পেয়েছি না, ওগুলো আমি জীবনেও কোনোদিনও ভুলতে পারবো না।
0: বাহ,
2: বুঝলেন,
0: একদম,
2: আমি ওইটাই ধরে আছি
0: একদম। আর এই ভুলতে না পারাটাই তো মনুষ্যত্বের প্রমাণ, তাই না? যে আমি কেন ভুলে যাব যে আমার বিপদে সাহায্য করেন, এবং তার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান বোধ, এটা তো আজীবনই থাকবে।
2: মানে এত উপকার পেয়েছি না, মানে তাদেরকে যদি বলি না, তারা বলে কি, কাকিমা তুমি অত কম করনি আমার জন্য, আমি কি করেছি সেটা পরের কথা।
0: নিশ্চয়ই
2: তুমি যে আমার পাশে থেকেছো,
0: আরেকজন মানুষ যে তার উপকার হয়তো করেছিল তাকে সে সহজেই ভুলে যাচ্ছে। তো এই জন্য এই এই যে কৃতজ্ঞতা বোধ, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতেও আনন্দ পাওয়া, এগুলোই তো আমাদের জীবনকে ভালো রাখে। তবেই তো আমরা ভালো থাকবো, ভালো চিন্তা করব, তাই না? একদম। অনেক ধন্যবাদ গৌরী দেবী, আপনাকে এত সুন্দর মতামত জানালেন, আমাদের সঙ্গে জুড়ে গেলেন।
2: সবাইকে বলতে চাই যে কেউ যদি কোনো সময় উপকার করে থাকে কারোর, কিন্তু এটা ভুলে যাবেন না,
0: নিশ্চয়ই
2: ভুলে যাবেন না, এইটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে, মনে থাকবে। কেন, পরে যে দিনগুলো আসছে না, আগামী দিনগুলো কিন্তু খুব খারাপ।
0: ঠিক ঠিক ঠিক, তাই আমাদের এই মানবিক গুণগুলো বজায় থাকুক, তাই না? এবং আমাদের যদি বজায় থাকে, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকেই শিখবে।
2: শিখবে
0: নিশ্চয়ই, ঠিক ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। নমস্কার, নমস্কার। আমাদের সঙ্গে আমরা কথা বলতে পারলাম আমাদের শ্রোতা বন্ধু গৌরী দেবী, প্রধাননগর থেকে ফোন করেছিলেন। কারুর জন্য যেটা বলছিলাম, যে যখন আপনাকে কখনো কেউ বিপদে সাহায্য করবে, সুযোগ পেলে আপনিও তাকে সাহায্য করুন। শুধু সেটা ঋণের বোঝা কমানো নয়, সম্পর্কের প্রতি আপনার শ্রদ্ধা বোধকেও প্রকাশ করা আর প্রশংসা করা। কারো ভালো কাজের জন্য প্রশংসা করাও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। আপনার সহকর্মী সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছে বা আপনার সন্তান ভালো ফলাফল করেছে, তাদের প্রশংসা করুন। এতে তারা যেমন উৎসাহিত হবে, তেমনি আপনার প্রতি ভালোবাসাও বাড়বে। এবং প্রিয়জনেরা যখন আপনার সাথে কথা বলছে, তাদের প্রতি পূর্ণ মনোযোগ দিন। তাদের কথা মন দিয়ে শোনা, তাদের জন্য সময় বের করা, এও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতাই। আমাদের সঙ্গে দেখে নিয়ে আমাদের আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, সুপ্রভাত।
0: সুপ্রভাত, কে বলছেন?
1: আমি কাওখালী থেকে সুমিত্রা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একটু আগে গৌরী দেবীর কণ্ঠটা একটুখানি গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা, আজকের, হ্যাঁ আমিও ভালো আছি। আজকের
1: টপিকটা খুব সুন্দর করে দিয়েছেন, কৃতজ্ঞতা। আমি যা মানুষের কাছে এত মানে ভালোবাসা কৃতজ্ঞতা পেয়েছি, তাদের মানে মানে কি বলবো, তাদের কথা কোনোদিনও ভুলতে পারি না।
0: বাহ,
1: কোনোদিনও পারি না।
0: নিশ্চয়ই। এবং কি এটা ভোলা যায় কখনো?
1: না, কৃতজ্ঞতা কোনোদিন ভোলা যায় না,
0: এবং ভোলা উচিতও নয়। আমার মনে হয়
1: উচিতও নয়। না, আমার কথা হলো যে মানে তার সত্যি তার কাছে কৃতজ্ঞতা হও, যে তোমার জন্য পিছনে সামনে বাইরে ডাইনে বাইরে আছে, তার জন্য তুমি কৃতজ্ঞ হও, অবশ্যই হওয়ার দরকার।
0: একদম। আর এই কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু মানসিক শান্তিটাও লাভ করা যায়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তাই না?
1: সকালবেলাতেও খুব ভালো ই হয়েছে, মা বাবার ঋণ কি করা যায়।

0: হ্যাঁ, মানে সুন্দর সুন্দর, মানে এত সুন্দর আপনারা যে মনোরঞ্জন করেন আমাদেরকে, সত্যি আপনারা মানে আপনাদের সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ হওয়ার দরকার,
1: এবং
0: সত্যি
1: এই যে
0: স্যার। কি
1: আপনি
0: এত সুন্দর
1: এত
0: সুন্দর
1: সুন্দর
0: আপনারা,
1: করে আপনার ভাব বিনিময় করলেন, এতে কিন্তু আমরাও কৃতজ্ঞ, কারণ আপনাদের দ্বারাই তো আমরা উৎসাহিত হই। তাই আপনাদেরকেও কৃত
0: হ্যাঁ
1: আপনাদের কাছেও কিন্তু আমরা ভীষণভাবেই কৃতজ্ঞ, কারণ শ্রোতা
0: হ্যাঁ
1: বন্ধুরা না থাকলে আমরা তো সম্পূর্ণই অর্থহীন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
1: এভাবেই আমাদেরকে উৎসাহ
0: রাখি,
1: দেবেন সব
0: নমস্কার।
1: সময়। ধন্যবাদ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ।
0: হ্যাঁ
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠান আমরা শেষ করব গানে গানে, অবশ্যই আমরা পিকে ছায়া ছবি থেকে শান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে গানটি শুনতে শুনতেই অনুষ্ঠান শেষ করব, যার সুর করেছেন শান্তনু মৈত্র। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কথা সংযোগে দেবশ্রী। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণী আবারও ফিরবে আগামীকাল ঠিক সকাল 8:30। নমস্কার।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শলিকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শলিকড়ি আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ শুরু হতে চলেছে আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজের 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় ইস্পাত মন্ত্রক একটি তদন্ত কমিটি গঠন করেছে। আরছি বিস্তারিত খবরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবেই এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য, যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালনার ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা

0: উৎসাহিত করা হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন থেকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি আর লাগবে না। এমনকি এই কেন্দ্রীয় সংস্থা কোনো অপরাধের সঙ্গে যদি বেসরকারি ব্যক্তি বা সংস্থা যুক্ত থাকে তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে। তবে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থা আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন 1946-এর 6 নম্বর ধারা অনুযায়ী এই সম্মতি দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল অধ্যক্ষের কাছে জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকে বসেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যসভার পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতাই বাকি সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতার নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের তিনি সমালোচনা করেন, তবে কর্মীরা মমতা ব্যানার্জির পাশেই রয়েছেন বলেও কুণালের দাবি।
1: বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন, এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আপনি একা কেউ নন, মমতাদির লোকচেনাটা খুব দরকার ছিল।
0: বিজেপি এই ঘটনায় কোনোরকমভাবেই দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলনীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করবে।
2: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছেও এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ। প্রাক্তন হয়ে গেছেন তিনি, তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন, একলা চলবেন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয় ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী পরে জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। এদিকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিভিজি রামজি প্রকল্প। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1,700 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।

0: বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কথা জানান।
1: বহুত ফ্রুটফুল মিটিং হুয়া, মে আভারি হুঁ। উনোনে হাম লোগকো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1000 করোড় কে আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মনরেগা কা, উসকা বাদ নয়া স্কিম আ রাহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 করোড় সে জ্যাদা উনোনে আজ স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে যায়গা আর কাম ভি হোগা।
0: অন্যদিকে কৃষিমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাননি পশ্চিমবঙ্গের মানুষ।
2: দিনক লিয়ে তৎকাল জিতনে ম্যান্ডেজ কি জরুরত থি, রাশি কি জরুরত থি, বো স্বীকৃত কিয়ে গয়ে হ্যাঁ। সড়কে ওহাঁ ঠিক সে বনে, বাকি বিকাশ কে কাম, খেতি কে বারে মে হাম লোগোঁ কা তয় হুয়া হ্যায় কি এক রোড ম্যাপ পশ্চিম বঙ্গাল কা সাইন্টিফিক রোড ম্যাপ বনায়েঙ্গে। অপার সম্ভাবনায় হ্যায় স্বস্থ শ্যামলাম ধরতি ওহাঁ কি, সচমুচ মে হর্টিকালচার হো, অনাজ বাকি খেতি হো, ফ্লাওয়ার্স হো, উনকে লিয়ে আদর্শ জমিন হ্যায়, তো এক রোড ম্যাপ ভি পশ্চিম বঙ্গাল মে হাম বনানে ওয়ালে।
0: মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলেছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছে, তবে তেহরান পুনরায় হামলা শুরু করলে ইসরায়েলও তার যোগ্য জবাব দেবে। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমটি মারিভেক্স জাহাজে 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দূতাবাস ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। গতকাল এক আন্তঃমন্ত্রক বার্তায় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মুখপাত্র ওপেশ কুমার জানান, বেলা 1:30 জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায় বলেছেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরে শুনুন খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী মালদার হবিবপুর ব্লকে জমি অধিগ্রহণের কাজ চলছে জোর কদমে। জেলা এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন জমির দাম বাবদ সরকারি ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে মোট 212 জন জমি মালিককে সম্প্রতি জমির দাম বাবদ সরকারি ন্যায্য মূল্যের চেক প্রদান করা হয়। দেখতে হুবহু সরকারি বাসের মতো, একই রং এবং সরকারি বাসের সঙ্গে সাদৃশ্য রেখেই স্টিকার ও লোগো। বিভ্রান্ত হচ্ছিলেন মহিলা যাত্রীরা। মালদা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো ও স্টিকার মুছে ফেলা হয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু সরকারি ও বেসরকারি বাসের রং নামের সাদৃশ্যের কারণে অনেক মহিলা যাত্রী ভুলবশত বেসরকারি বাসে উঠে পড়ছিলেন এবং পরে সমস্যার মুখে পড়ছিলেন। অভিযোগ, উত্তরবঙ্গ।

0: রাষ্ট্রীয় পরিবহন সংস্থা NBSTC-র নামের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাসে NBTS, MBTSG, MMT ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছিল। মালদার বিখ্যাত হিমসাগরাম আমাদের দেশেই নয় বরং বিদেশের মাটিতেও এর বিশেষ চাহিদা রয়েছে। কিন্তু এই আমের বিদেশে রপ্তানি এবার বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা, কারণ আবহাওয়ার জেরে আমের গায়ে দেখা দিচ্ছে কালো দাগ। এই দাগ রোগ সংক্রমণের প্রাথমিক লক্ষণ হওয়ায় আন্তর্জাতিক বাজারে এমন আম গ্রহণযোগ্য নয়। রপ্তানিকারকরা জানান, আম গাছে থাকা অবস্থায় ফলকে বিশেষ ব্যাগ দিয়ে ঢেকে রাখার পদ্ধতি বা ব্যাগিংয়ের সময় টানা বৃষ্টি এবং পরে তীব্র গরমের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। সাধারণত ব্যাগিংয়ের মাধ্যমে ফলকে পোকামাকড় ও রোগের আক্রমণ থেকে রক্ষা করা হয় এবং ফলের বাহ্যিক সৌন্দর্যও বজায় থাকে, কিন্তু এবছর আবহাওয়ার কারণে সেই পদ্ধতি কাঙ্ক্ষিত ফল দেয়নি। মালদার কিছু ফল রপ্তানিকারক সংস্থার তরফে জানা গিয়েছে, এই সপ্তাহেই হিমসাগর আমের প্রথম ফলন আমেরিকায় পাঠানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমের গায়ে কালো দাগ দেখা দেওয়ায় সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, রপ্তানিকারক ও প্রশাসনের তরফে চলতি মরশুমে সেই পরিমাণ 300 থেকে 500 মেট্রিক টনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ক্যালেন্ডার দেখে বা দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে নয়, উত্তরে যখন তীব্র গরম পড়তে শুরু করেছে ঠিক সেই সময় স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটি দিয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। স্কুলের এই পদক্ষেপ সময় উপযোগী বলে প্রশংসা করছেন অভিভাবকরা। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে গত 11ই মে থেকে পশ্চিমবঙ্গের সব স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়। দক্ষিণবঙ্গে সেই সময় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও উত্তরে তখন বৃষ্টির কারণে আবহাওয়া অনেকটাই মনোরম ছিল। কিন্তু জুনের শুরু থেকেই উত্তরবঙ্গে দাবদাহ শুরু হওয়ায় সকালে স্কুল চালুর নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। তবে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষ 1 জুন থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে। নলবাহিত জল না মেলায় দাবদাহের পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ধরমপুর, শ্যামপুর, গৌরীপুর, খানপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার। তারা জল আনতে প্রতিদিন সকাল বিকেল ছুটে যাচ্ছেন ধরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপলাইনের কাছে। তাদের দাবি, গ্রামে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অনেকের বাড়িতেও ট্যাপকল আছে, কিন্তু নিয়মিত জল আসে না। সমস্যার কথা বহুবার ব্লক প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।
1: আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুণকালী রাগে শুনবেন খেয়াল, পরিবেশনায় উস্তাদ বারে গুলাম আলী খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গুণকালী রাগে খেয়াল শুনলেন, পরিবেশনায় ওস্তাদ বারে গুলাম আলী খান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শ্যামা সঙ্গীত শুনবেন শিল্পী অজয় চক্রবর্তী।

0: এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন শিল্পী অজয় চক্রবর্তী, আকাশবাণীর শিলিগুড়ি। এখন শুনবেন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান।
1: দিন কয়েক আগে একটি তথ্য দেখে আমরা সকলেই কম বেশি অবাক হয়েছিলাম। সেটি হলো মহারাষ্ট্রের কোনো একটি অঞ্চলের পর ভারতের সবথেকে বেশি বাইক বা স্কুটি চলে এই শিলিগুড়ি শহরে। আসলে এই বাইক বা স্কুটি বর্তমানে আমাদের একটি অতি প্রয়োজনীয় যানবাহন, তার মধ্যেই পড়ে। এই বাইক বা স্কুটিকে কিভাবে বহুদিনের জন্য ঠিক রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজকের মজদুর মণ্ডলী অনুষ্ঠানের বিশেষ অতিথি গ্যারেজ কর্মী হরিশঙ্কর শাহ। আমরা মজদুর মণ্ডলী অনুষ্ঠানে হরিশঙ্কর বাবুকে স্বাগত জানাই। নমস্কার বল।
2: নমস্কার।
1: প্রথমেই আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কবে থেকে এই গ্যারেজের এই কাজের সঙ্গে জড়িত হলেন?
2: আমি মোটামুটি আমার 9 বছর হয়ে গেল এই কাজে।
1: আচ্ছা, কিভাবে আপনি এলেন এই কাজে?
2: আবার তো খুবই রুচি ছিল না, কিন্তু আমি আগে আইটিআই করছি 2 বছরের, টু হুইলারে আমি ঘোষপুকুরে আইটিআই করছিলাম,
1: ঘোষপুকুর কলেজ,
2: ঘোষপুকুরে রেফাল একাডেমিতে।
1: আচ্ছা,
2: রেফাল ভোকেশনাল একাডেমি থেকে আইটিআই করার পর আমি ভাবলাম কি, আরও আমি তো টু হুইলার সেকশনে ঢুকে গেছি, এখন আমি কি কাজ করবি যেটা আমাকে বাড়িটা চলুক। তারপরে আমি বাবা বললো কি, এখন বসতে তো পারিস না, কোনো কাজ কর। তাহলে আমি যাই একটা গ্যারেজে ঢুকলাম হাতের কাজ জোড়ার জন্য, কেন কি আমি তো ওখানে এমনি তো লিখা পড়া জানে গেছি, কিন্তু আমাকে প্র্যাকটিক্যালও তো করতে লাগবে।
1: সেই
2: প্র্যাকটিক্যালটা করার জন্য আমি একটা গ্যারেজে ঢুকলাম। প্রায় আমি 5 বছর ওখানে একটা গ্যারেজে কাজ করছি। কাজ
1: সেটা কোথায়?
2: এটা তোমার বাগডোগরা ভুজিয়া পানিতে, এখানে শর্মা গ্যারেজ আমাদের।
1: আচ্ছা আচ্ছা।
2: শর্মা গ্যারেজে আমি কাজটা করলাম, একটা মালিকে আমি কাজে 5 বছর আমি কাজ করছি।
1: আচ্ছা।
2: ওর তা করার পর তারপরে আমি নিজের গ্যারেজটা করলাম। আমার নিজের গ্যারেজে তোমার হইলো বাগডোগরা হসপিটাল মোড়ে।
1: আচ্ছা।
2: ওটা আপনার মোটামুটি 4 বছর হইতে চললো এখন।
1: আচ্ছা, তাহলে আপনি মোটামুটি 9 বছর ধরে এই কাজের সাথে আছেন।
2: আছেন।
1: শুধু কি টু হুইলার মানে এই বাইক বা স্কুটির কাজই করেন নাকি?
2: আমি শুধু টু হুইলারই কাজ করি, বাইকের স্কুটিও।
1: এই যে ধরুন বাইক বা স্কুটিতে আমরা জানি সব থেকে বেশি মানে যে কোনো পরিবহন বা যে কোনো যানবাহনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইঞ্জিন। ইঞ্জিনে কি কি প্রবলেম দেখা দেয়?
2: ইঞ্জিনে মোটামুটি যদি ধরেন আপনি মেনটেন্যান্স যদি ভালোভাবে না করেন, তাহলে যদি আপনি গাড়ি মোবিল যদি টাইম টু টাইম যদি না চেঞ্জ করেন, তাহলে হয়তো হলে ইঞ্জিনে মেন আছে পিস্টন।
1: আচ্ছা।
2: তো পিস্টনটা খারাপ হয়ে যায়, গাড়ি হোয়াইট স্মোক মারে, প্লাগটা শর্ট হয়ে যায়।
1: আচ্ছা।
2: মাইলেজ দিবে না, এগুলোর জন্য বিশেষ প্রবলেম হইতে থাকে গাড়িতে ইঞ্জিনে।
1: কীরকম কী রাখলে ইঞ্জিন বেশি দিন দীর্ঘস্থায়ী থাকে?
2: টাইম টু টাইম মাটামাঝি যদি গাড়ি ডেলি প্রতিদিন যদি 10-12 কিলোমিটার যদি চলে, তাহলে মোটামুটি 3 থেকে 3.5 মাস মোটামুটি সার্ভিসিং গাড়িতে দিতে লাগে।
1: আচ্ছা।
2: যেটা মিস্ত্রি থেকে বললে, মিস্ত্রি থেকে সার্ভিসিং দিলে গাড়িটা মোবিল চেঞ্জ করলা, এয়ার ফিল্টারগুলো হইলো, কার্বেটার পরিষ্কারগুলো হয়ে গেলো, এগুলো করলে গাড়িতে বিশেষ প্রবলেম দিবে না ইঞ্জিনে।
1: আচ্ছা।
2: আর গাড়িটা ভালো চলবে।
1: আচ্ছা, ইঞ্জিন অয়েলের কথা আপনি বলছিলেন, ইঞ্জিন অয়েল কতদিন পর পর চেঞ্জ করতে হয়?
2: মোটামুটি যদি গাড়ি প্রায় যদি ডেলি 20-20 কিলোমিটার চলে, 15-20 কিলোমিটার যদি গাড়ি ডেলি চলে, তাই মোটামুটি 2.5 থেকে 3 মাস মধ্যে মোবিলটা, মানে 1500 থেকে 2000 কিলোমিটারের মোবিলটা চেঞ্জ করা উচিত ভালো থাকে।
1: আচ্ছা, 1500 থেকে 2000 কিলোমিটার।
2: 2000 কিলোমিটারে
1: এটা হলে আমাদেরকে তাহলে 2.5 মাস পর পর চেঞ্জ করতে,
2: 2.5-3 মাস ভিতরে চেঞ্জ করতে একটু ভালো হবে।
1: আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমাকে

0: আমাকে দেখতে হবে যে কবে, মানে 1500 থেকে 2000 কিলোমিটার হচ্ছে, হওয়া মানেই আমাকে সেটা, সেটা যদি 3 মাস হয় তাহলে 3 মাসে চেঞ্জ করতে হবে, সেটা যদি 2 মাস হয় 2 মাসে চেঞ্জ করতে হবে,
1: যার বেশি চলে
0: 5 মাসে হয় তাহলে 5 মাসে,
1: যার যদি ডেইলি যদি 50-60 কিলোমিটার যদি চলে তার ওকে মাসে মাসে মোবিল চেঞ্জ করতে লাগবে।
0: আচ্ছা,
1: কেন কি ওর ইঞ্জিনটা বেশি চলতেছে।
0: ঠিক, অনেক সময় বাইক বা স্কুটিতে যেটা হচ্ছে যে এরকম মাইলেজ কম দিচ্ছে, তো দেখা যাচ্ছে প্রথম দিকে যেই মাইলেজটা দিত একটু কয়েকদিন চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে মাইলেজটা অনেকটাই কম দিচ্ছে, এর কারণ কি কি হতে পারে?
1: এর কারণ হতে পারে যদি নতুন গাড়ি কাস্টমার নিল, এখন কোম্পানি প্রিফারে মোটামুটি 500 কিলোমিটার ফার্স্ট সার্ভিসিং দিল, তারপরে 1500 দিল, 2500-3000 এরকম করে সার্ভিসিং দিল, মানে বাই মেনটেনেন্স চললো ওটা শোরুমভাবে। এখন ফ্রি সার্ভিসিং যখন খতম শেষ হয়ে গেলো, তারপরে কত কাস্টমার কী করে গে 3 মাস পরে করাবো, 4 মাস পরে, তাহলে অনেক দিন 6 মাস পরে করালো, তাহলে কী হলো ফিল্টারটা নোংরা হয়ে গেলো, ফিল্টারটা চোক হয়ে গেলো, কার্বেটার জাম হইলো, অনেকগুলো প্রবলেম এরকম করে হয়ে যায়। ওই জন্য মেনটেনেন্স যদি না করো কোনো গাড়িতে, চাই কোনো জিনিসে, ওটা তোমার ভালো চলবে না, আর তারপরে মাইলেজটা পাবা না, আর ওটার জন্য মাইলেজটা একটু গিরে যায়।
0: আচ্ছা, অনেক গাড়ি এরকম হয় যে গাড়ি বাড়িতে বসা থাকে, সে গাড়ি হয়তো বেশি চলে না, তারও কি সার্ভিসিং দরকার?
1: এমনি তারও সার্ভিসিং তো না, কিন্তু ডেলি ডেলি মোটামুটি 2-3 দিন ভরে পরে মানে স্টার্ট করার দরকার আছে। যদি পুরাটা যদি তুমি গাড়িটা বসায় দেন, যদি পুরাটা গাড়িটা আপনি যদি বসায় দেন, তাহলে কী হবে গাড়িটা বসে যাবে পুরা। এখন স্টার্ট দিলা না, ঠান্ডা সময় আছে, বৃষ্টি দিন আছে, গাড়ি বসে গেলে ব্যাটারি ডাউন হয়ে গেল। এখন নতুন গাড়ি যতগুলো আসতেছে ব্যাটারি উপরে নির্ভর,
0: ব্যাটারি নির্ভর,
1: তাহলে যদি ওটা যদি শেষ হয়ে যায় তাহলে তো গাড়ি আবার স্টার্ট প্রবলেম করবেই, নতুন হোক চাই পুরানো হোক ডিস্টার্ব দিবেই ওটা।
0: একটা প্রচলিত কথা আছে যে আগেকার ইঞ্জিন নাকি বেশি দিন টেকসই হতো, এখনকার ইঞ্জিনে নাকি সেই আগের মতন সেই টেকসইটা নাই।
1: একটু ম্যানুফ্যাকচারিংটা একটু মোটামুটি আছে, যদি আগেরটা ইঞ্জিনটার লোহাটা ছিল, সে আগের যে কোয়ালিটিগুলো ছিল ওটা একটু বেশ ভালো ছিল,
0: গাড়ির বডি আগে স্টিল বডি থাকতো, এখন
1: এখন ফাইবার হয়ে গেছে, গাড়ি ইঞ্জিনের মালগুলাও যেরকম আগের যে কোয়ালিটিটা আসতো এখন ও কোয়ালিটিটা নাই, এখন একটু মানে দামের জন্য হয়তো মার্কেটিংয়ের জন্য একটু মালের জন্য একটু 19-20 হয়ে গেছে মালটা এখন।
0: ইঞ্জিন ছাড়াও আর কি কি বিষয়ে বাইক বা স্কুটিতে সমস্যা দেখা যায় বা দেখতে হয় বা এরকম, যেমন আপনি বললেন যে যেমন ধরুন 3 মাস বা 1500 কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এরকম আর কি কি বিষয় আছে যেটা যেটা যারা একজন নিয়মিত স্কুটি চালক বা বাইক চালক তাকে দেখে রাখতে হয়?
1: এরকম যেরকম দেখো কি তুমি 3 মাস 2 মাস পরে মোবিলটা চেঞ্জ করতেছো, কিন্তু এটা কিলোমিটার হিসাবে যেরকম হলো স্কুটিতে ফাইন বেল্ট হয়।
0: আচ্ছা,
1: যেরকম স্কুটিতে বেল্ট হয় কোম্পানি রিকমেন্ড বলে 10000 কিলোমিটারে বেল্টটা চেঞ্জ করতে, ওটা সত্যি আছে, বেল্টটা চেঞ্জ করতেই লাগবে, কেন কি যদি বেল্টটা লুজ হয়ে যায় আবার ক্র্যাক হয়ে যায় ভিতরে, তাহলে ও যদি ভিতরে থেকে যদি ভেঙে যায় ওটা তো গিরেজে নিয়ে যেতে লাগবে।
0: ফাইন বেল্ট বলতে কি জিনিসটা?
1: ফাইন বেল্টে ফেস ড্রাইভে যখন বেল্ট বেল্টই হয়ে যেরকম বাইকের মধ্যে চেন থাকে,
0: আচ্ছা
1: চেন যেটা পিছনে চাকাটাকে টানে গাড়িটা আগে চলে,
0: সাইকেলের চেন যেমন বাইকের চেন থাকে,
1: বাইকের চেন থাকে, কিন্তু স্কুটির মধ্যে চেন থাকে না,
0: না
1: স্কুটির মধ্যে থাকে বেল্ট,
0: বেল্ট, আচ্ছা
1: ওটাই আগে ইঞ্জিনে আগে যে ক্র্যাঙ্ক থাকে, ক্র্যাঙ্কটার মধ্যে ফেস ড্রাইভ মধ্যে বেল্টটা কানেক্ট থাকে পিছনে হুইল থেকে।
0: আচ্ছা,
1: আর ওই ওটা হলো মেন প্রসেস, ওটা হলো মেন বেল্ট, বেল্টের সব কাজ, স্কুটির মধ্যে যেন এক্সট্রা দিলা গাড়ি চলে গেলো আগে, ওটা সব বেল্টেরই খেলা।
0: আচ্ছা,
1: আর যদি বেল্টের মেনটেনেন্স রাখার জন্য মোটামুটি প্রতি 10000 থেকে 15000 কিলোমিটার, কোনো কোনো বেল্ট 20 পর্যন্ত চলে যায়।
0: আচ্ছা,
1: কোনো কোনো গাড়িতে 10-12 হাজার থেকে বেল্ট একটু লুজ হয়ে যায়, আবার ক্র্যাক হয়ে যায় অল্প, কিন্তু আমাদের মিস্ত্রিদের জন্য কী সুবিধা আছে, ক্লাচ তুমি যদি সার্ভিসিং গাড়ি ঢুকাইলা, ক্লাচটা খুললা, খুলে ওটাকে মেনটেন করে তোমার একটু কাজ আছে, ওটা তোমাকে করতে লাগবে।
0: আচ্ছা,
1: ওটা তোমাকে দেখতে লাগবে কি হ্যাঁ বেল্টের কী স্থিতি আছে না আছে, ওটা হয়ে গেলো স্কুটিদের জন্য।
0: আচ্ছা,
1: বাইকের জন্য হয়ে গেলো চেন স্পকেট হয়ে গেলো, মোটামুটি 10-15 কিলোমিটার চেন একটু চেন একটু ক্ষয় হয়ে যায়,
0: তার
1: চেনটা চেঞ্জ করতে লাগবে, আরও ফিল্টার হয়ে গেলো, ব্যাটারি হয়ে গেলো, গাড়ির চাকার বেয়ারিং উরিং হয়ে গেলো, চাকা টাকা হয়ে গেলো, এগুলো সব মানে টাইম টু টাইম একটু মেনটেন করলে একটু লং লাস্টিংটা ভালো চলে গাড়িটা।
0: মোটামুটি কত মাস পর পর আপনার সার্ভিসিংটা করানো উচিত বলে আপনার মনে হয়?
1: আমার আমার হিসাবে মোটামুটি যদি 2000 কিলোমিটার যদি গাড়ি চলে যায় তাহলে সার্ভিসিং দেওয়া দিয়ে উচিত আছে, কোনো গাড়ি বাইক আর স্কুটি, যেরকম হাই সিসি বাইক হয়ে গেলো 1200-1500 সিসির বাইক হয়ে গেলো, ওগুলা বাইক সিসি হাই পাওয়ারের মোবিল ইঞ্জিন অয়েল ডালা হয়, তো ওগুলা গাড়ি একটু মেনটেনেন্সটাও একটু লং টাইমে যাওয়া করা যায়, যখন টায়ারের কোয়ালিটি আছে, একটা টায়ারের নর্মাল টায়ার আছে তোমার 1500-2000 টাকা, ওগুলা বড় বিশেষ ইঞ্জিনে হেভি হেভি গাড়ি সিসি ইঞ্জিনে টায়ারের দাম আছে 10000 টাকা টায়ার দাম আছে, তো লাস্টিংও ওরকম আছে, তো কোম্পানি রিকমেন্ড যতগুলা কিলোমিটার যতগুলো দেয় লিস্টে দেখুন দেখুন দেয় ওগুলা, অত কিলোমিটার চালানো গাড়ি উচিত আছে, সেফটিও থাকবে ভালোই থাকবে গাড়িটা।
0: আপনার যে গ্যারেজ আছে বর্তমানে আপনার নিয়ন্ত্রণে কতজন কাজ করছে?
1: আমার নিয়ন্ত্রণে ধরা কি আমিও তো নিজেকে কাজ শিখছি,
0: অবশ্যই
1: আমিও কাজ করি,
0: হ্যাঁ
1: আমি তো এরকম বসে থাকি না, আমিও নিজে গ্যারেজে কাজ করি, আরও 2 জন ছেলেও আছে আমার, একটা এখনও মোটামুটি

0: মোটামুটি নতুনই ঢুকছে,
1: আচ্ছা
0: 3-4 মাস হয়েছে ও ঢুকছে। তারপরে একটা ছেলে আছে আমার কাছে মোটামুটি 4 বছর থেকে, ও কাজ করতেছে যখন
1: আচ্ছা
0: থেকে আমি দোকান শুরু দিলাম, ওর সাথে থেকে ওখান থেকে ও কাজ করতেছে।
1: আচ্ছা
0: এখনও মোটামুটি কাজটা মোটামুটি ধরে নিছে, শিখে গেছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: এখন 2 জন আছে আমরা, এখন আমি আমাকে নিয়ে 3 জন।
1: আচ্ছা আচ্ছা আপনাকে নিয়ে 3 জন। আচ্ছা তারা কেমন কি বেতন পাচ্ছে?
0: বেতন দেখুন, যখন এখন তো কাজ ওরা শিখতেছে, কাজ তো করতেছে না, এখন কাজ ওদেরকে শিখাইতে লাগে, নতুন গাড়িতে কাজ দিতে লাগে, এখন আমাদের রিস্ক থাকে। আমি নিজে কাজ করি, আমি যেরকম আগে কাজ যখন ঢুকছিলাম যেরকম বেতন পাইতাম, মানে হাত খরচাটা যেরকম চা পানি খরচাটা যেটা হয় ওরকম ওরকম হিসাবে দেয়, ওটা যেরকম বলা যাবে না কত টাকা দিই আমি, মানে সব গ্যারেজে আলাদা আলাদা যেটা আছে
1: নিয়ম আছে,
0: ঠিক আছে, ওটা আমি খোলাখুলি তো বলতে পারবো না। একটা মিনিমাম মোটামুটি কোনো স্টাফ যদি কাজ করে তাকে 3-4 হাজার টাকা দিয়ে শুরু হয়ে যায় কাজগুলা করতে। এখন যেরকম যেরকম কাজ শিখে গেলো ওরকম টাকা বাড়তে যায়।
1: ছুটি ছাটা কেমন কি পাচ্ছে তারা?
0: মানে বিশেষ করে সপ্তাহে 7 দিন হয়ে যায়, তাহলে মোটামুটি একদিন ধরো একদিন ছুটি থাকে,
1: আচ্ছা
0: একদিন ছুটি থাকে, বাকি 6 দিন কাজ থাকে।
1: আচ্ছা একটা বিষয় একটু আপনাকে জিজ্ঞাসা করি, সাধারণত এই যে বর্ষাকাল, এই বর্ষাকালের সময় স্কুটি বা বাইকে একটা সমস্যা হয়, যেমন ব্যাটারি বসে গেল বা ইঞ্জিনে প্রবলেম হচ্ছে, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়, তো এর কারণটা কি?
0: এর কারণটা দেখেন, যদি কোনো বাইক আছে বর্ষাকালে ভিজে গেল, স্টার্ট হইতেছে না কিক মারতে মারতে, ওটা কি হয়ে ওয়াইরিং, এখানে হ্যান্ডেলে পাশ থেকে ওয়াইরিং আছে, ইঞ্জিনে যাদের প্লাগ ক্যাপ থাকে ওগুলোর মধ্যে জল ঝুঁকে যায়, একটু জলের সেটা চলে যায়, জল চলে যায়, কার্বন চলে আসে,
1: আচ্ছা,
0: আর ব্যাটারির মধ্যে চলে গেলো, তারপর ফিল্টার উল্টার মধ্যে ঝুঁকে গেলো। বর্ষাকালে বেশি কাল গাড়ি ডিস্টার্ব, এখন কিন্তু বিএস
2: এতক্ষণ শুনলেন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান, উপস্থাপনায় মনোময় পাল, আকাশবাণী শলিকরি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: drink water. They burrow underground during the hot day and come out at night to eat. Some of them eat other animals and get the water they need from the moisture in the meat. Others eat plants and seeds and get the water they need from plant juices. Desert plants also adapt themselves to the life they lead. Cactus plants store water in their thick stems. Their roots lie close to the surface of the ground and quickly absorb the moisture from the light rains that occasionally fall. The major feature of all deserts is, of course, dryness and variations of temperature. In humid climates, the moisture in the air acts like a blanket and protects the earth's surface from the hot rays of the sun. The absence of this blanket in desert lands causes the desert to heat up rapidly during the day and to cool off rapidly at night. Deserts are an important part of nature's great plan. They are there like the dense forests and the deep oceans. Just because they are hot and dry, one should not look upon them as useless parts of the earth.
1: आशा है कि ये कार्यक्रम आपको जरूर पसंद आया होगा। अब इसी के साथ हम आज के कार्यक्रम के समापन की आपसे आज्ञा चाहेंगे, तो अब अपने मित्र अजीत
2: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
3: नमस्कार।
4: उमंग उमंग उमंग उमंग
5: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। প্রতিদিনের মতো এখনো সময় হয়ে গেছে অনুষ্ঠান কিছু কথায় কিছু গানের। আমি রয়েছি স্টুডিওতে মৌসুমী এবং আমার সঙ্গে রয়েছেন দেবশ্রী চৌধুরী। দেবশ্রীতে কি বলবে, সুপ্রভাত সবাইকে।
6: একদম সুপ্রভাত সকলকে এবং তোমাকেও অবশ্যই, অনেকদিন পর আবার একসাথে বসা।
5: একদম, আজকের কি বিষয়টা ভেবেছো তুমি?
6: বিষয়টা ভেবেছি বলতে, ভীষণই একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাবছিলাম আলোচনা করব। সেটা হচ্ছে যে কৌতূহল থেকে আসক্তি আর আসক্তি থেকে নেশা। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করা যায় যে বর্তমানে যে নেশামুক্ত ভারত অভিযান নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে, তো সেই বিষয় নিয়ে যে আমরা কি করে একটি ছেলে বা মেয়ে নেশাগ্রস্ত হচ্ছে, প্রথমে কৌতূহল, তারপরে আসক্তি, তারপরে নেশা।
5: একদমই তাই, মানে খুব ছোট ছোট বয়সে এখন কিন্তু দেখা যায় যে একদমই ছোট বয়স থেকেই বিভিন্ন রকমের নেশায় কিন্তু আসক্ত আমাদের যুব সমাজ, কি তাই তো? এবং দেখা যায়, তুমি যেই কথাটা বললে কৌতূহল, অর্থাৎ যখন কেউ সিগারেট বা বিড়ি বা অন্য ধরনের কোনো নেশা জাতীয় দ্রব্য অন্য মানুষকে খেতে দেখে, তখন কিন্তু সেই শিশু মনে বা কিশোর মনেও কৌতূহল জন্মায় এবং তার থেকেই তারা আস্তে আস্তে করে সেই নেশায় আসক্ত হয়ে হতে থাকে। তো আজকে আমরা কথা বলবো দর্শক বন্ধুদের সঙ্গে, আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে আমরা আছি এবং আজকে আমরা কথা বলছি যুব সমাজের নেশা নিয়ে, অর্থাৎ এবং নেশা থেকে কি করে এদেরকে বের করে আনা যায় সেটা নিয়েই থাকবো। আপনারা ফোন করে কথা বলতে পারেন, আমাদের ফোন নম্বর 9434076705। আবার বলে দিচ্ছি 9434076705। চলুন আমরা প্রথমে শুনে নিই একটি গান, আজকের প্রথম গান নচিকেতার কণ্ঠে।

0: ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা বন্ধু ফোনে আছেন, আমরা কথা বলে নেব। কে আছেন বন্ধু আমাদের সঙ্গে? হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে?
1: আমি শিলিগুড়ি বাঙালিদের কাছ থেকে বলছি, মিতাই।
0: আরেকবার বলবেন নামটা।
1: মিতাই রয়।
0: আচ্ছা, তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ নেশা মুক্তি এবং যে নেশায় আসক্তি হয়ে যাচ্ছে তার থেকে কি করে মুক্তি পাওয়া যায়, সেটা নিয়ে আমরা আলোচনায় থাকব। আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে?
1: হ্যাঁ, বলার আছে বলতে, এখনকার যুব সমাজ বা ছেলে মেয়ে যেটাই বলি, মানে কারোর খাওয়া দেখে, মানে সিগারেট খাওয়া দেখে বা অন্য কোনো নেশা আসক্ত যারা আছে তাদের দেখার সাথে সাথে অন্যান্যরাও এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর কিছু কিছু আছে যারা নাকি একজন, মানে সেই আসক্ত, সে বিড়ি সিগারেট বা অন্য কোনো নেশা, তার সাথে অন্যকে জড়িয়ে নিচ্ছে। নিজেকে নিজে সচেতন না হলে সেই জায়গাটায় খুব মুশকিলে হয়ে যাচ্ছে। যেমন আমাদের বাঘাযতীন পার্কের কথাই বলছি, এখানে তো একটা যদিও প্রাণকেন্দ্র শিলিগুড়ির, আর সেখানে প্রাণকেন্দ্রের তো মানে শিলিগুড়ির ছেলে মেয়ে আছে, সব ওইখানে আড্ডা মারে, আর তাদের মধ্যে এমনই নেশাগ্রস্ত সব ছেলে মেয়েরা হয়ে গেছে, মানে আমরা পথ চলতে আমাদের লজ্জা হয়,
2: সত্যি। এটা কিন্তু আমরা খুব আশঙ্কা বা সংকটের মুখোমুখি।
1: আমার 75 এখন বয়স, আমি যদিও আমার একটা দোকান আছে গুগুমালিসের চশমার দোকান, আমরা হয়তো রাত্রে বা দিনে যখনই যাতায়াত করি ওই পার্কের পাশ দিয়ে, তখন আমাদের সত্যি লজ্জা করে যে এই সব ছেলেমেয়েরা কি করছে। তাদের বোধশক্তি হারিয়ে গেছে, একজন বয়স্কদের সামনে আমরা একটা বাজে কথা বলতেও লজ্জা পাই।
0: একদমই একদমই, ঠিকই বলেছেন। আপনি শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা চলে যাই গানটিতে।
2: গানে চলে যাই, তারপরে আবারও ফিরছি।
0: হ্যাঁ।

0: আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো একজন শ্রোতা বন্ধু দেখেনি কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ
1: সকাল। আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, গরম
0: গরম তো আছেই, তার মধ্যে দিয়েই আর কি যতটুকু ভালো থাকা যায়। তো আজকে আমরা একটু অন্যরকম বিষয়ে কথা বলছি, যে কৌতূহল থেকে আসক্তি আর আসক্তি থেকে নেশা। সেই নেশা কিন্তু কতখানি আমাদের জীবনে, যারা নেশাগ্রস্ত হয় তারা কিন্তু ভীষণভাবেই সেই নেশার কবলে পড়ে তাদের জীবনটাকে শেষ করে ফেলে, এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে
1: বাড়ছে। সত্যি তাই দিদি, দেখছি এখনকার, বিশেষ করে এখনকার যুব সমাজ কিভাবে যে নেশায়, কত রকমের নেশায় আসক্ত হয়ে পড়ছে, মানে সেটা বলার আর অপেক্ষা রাখে না। হ্যাঁ, চারিদিকে আমরা দেখছি আগেকার দিনে কি হতো, হ্যাঁ, গুরুজনদের কিভাবে মানে সম্মান করতো প্রত্যেকটা ছেলে মেয়ে, আর এখন মাস্টারমশাই পেরিয়ে যাচ্ছে, মাস্টারমশাইয়ের সামনে বিড়ি সিগারেট তো মানে কোনো কথাই নেই, এমন আচরণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা এবং কিছু আমি এটাও রাস্তাঘাটে দেখি, মানে সেগুলো দেখে মানে নিজেকে চোখটা নামিয়ে নিতে হয়, নিজের মাথাটা নত করতে হয়।
2: হ্যাঁ অম্বিকা দি, এই আচরণটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বাচ্চাটির বা মানে সেই ছেলে মেয়েটির এবং তাদের পরিবারেও নানান রকমের ক্ষতি হচ্ছে, কি তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় ক্ষতি হচ্ছে, সেটা একদমই তাই। এর জন্য কিন্তু অনেক অভিভাবক অভিভাবিকাও কিন্তু দায়ী, প্রথম থেকে যদি
0: লাগামটা শক্তভাবে ধরতে হবে, তাই তো?
1: হ্যাঁ শক্তভাবে, এদিক থেকে আমি কিন্তু দিদি ভাই সত্যি একটা নেশাগ্রস্ত পরিবার, আমার পরিবারের কোনো মানুষ, আমাদের 3 জেনারেশন হয়ে গেল, একটা কোনো নেশা কেউ করেন আমার পরিবারের।
2: আচ্ছা, মানে অর্থাৎ আপনার পরিবারে কেউ নেশা করে না এবং নেশা মুক্ত পরিবার বলা যায় আপনাদেরকে।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ অম্বিকা দেবী, আপনি সঙ্গে থাকুন। তো মৌসুমী, আজকে কিন্তু মানে ভীষণ একটা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আসলে কৌতূহল থেকে যে নেশাটা শুরু, এবং মূলত মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি মানসিক চাপের উপরেও নির্ভর করে, একবার সাময়িক আনন্দের স্বাদ পেলে মস্তিষ্ক বারবার করে সেই অনুভূতিটা আবারও পেতে চায়, এবং ধীরে ধীরে অনিচ্ছাকৃতভাবে হলেও সেটা কিন্তু অভ্যেসে পরিণত হয়।
2: এবং প্রথমে যেটা বলছিলাম, আমরা অনিচ্ছাকৃতভাবে বা আমরা অন্যটা দেখে করি।
0: হ্যাঁ, বন্ধু বান্ধবদের চাপ বা নিছক কৌতূহল, জীবনে কোনো এক মুহূর্তে মানুষ যখন প্রথমবার এই নেশার দ্বারা আক্রান্ত হয়, মানে নেশা করে ফেলে, তারপরে তার যে একটা আনন্দ হয় সেই আনন্দটা বারবার পেতে চায়। আমাদের সঙ্গে আর একজন শ্রোতা বন্ধু, নমস্কার। নমস্কার
3: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
2: আজকের বিষয়টা নিয়ে কি বলবেন বিশ্বজিৎ বাবু? আপনি শুনতে থাকুন, আমাদের বিষয় আজকের নেশামুক্ত যে ভারত অভিযান চলছে এবং আমাদের যে যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছেন সেই বিষয়ে আমরা কথা বলছি। আপনি শুনতে থাকুন আমাদের আলোচনা, এবং আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন তাদের ফোনও আপনি শুনতে থাকুন। একটা গান শুনে নি বরং, কি তাই?
0: হ্যাঁ, এবং গান শুনবার আগে একটু জরুরি কথা, ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক এই নেশামুক্ত ভারত অভিযান চালু করা হয়, যাতে তরুণ প্রজন্মের মধ্যে এই মাদক ব্যবহার রোধ এবং গণসচেতনতা বৃদ্ধির কারণে। আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু দেখে নিয়ে গিয়ে রয়েছেন। হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন
0: প্রামাণিক। জনার্দন বাবু, হ্যাঁ, প্রথমেই আপনাকে বলবো আপনি যে রেডিও সেটটিতে অনুষ্ঠানটি শুনছেন সেটা একদম মিউট করে দেবেন, খুবই একদম বন্ধ করে দেবেন ভলিউমটা। হ্যাঁ, এইবারে বলুন যে আজকে আমাদের যে বিষয় রাখা হয়েছে, নেশামুক্ত ভারত গড়ার স্বপ্ন আমরা সকলেই দেখি, সেটা নিয়ে আপনি কি বলবেন?

0: সেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেশা আমি বলছি যে এটা একটা তো অনুকরণ, ভালো হতে পারে খারাপও হতে পারে। এই নেশার জন্য আমরা গৃহ পরিবেশও কিন্তু অনেকটা দায়ী, কিন্তু হয়তো বাবা
1: ওনার সঙ্গে যোগাযোগ
2: বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে সকাল থেকে কিন্তু এই সমস্যাটা অনেকবার হচ্ছিল,
1: যেটা বলছিলেন যে অনেক অংশে কিন্তু
2: পরিবারটা অনেকাংশেই দায়ী।
1: ছোটবেলা থেকে যদি আমরা সেভাবে তাদেরকে বড় করতে না পারি এবং তারা যদি পরিবারের মধ্যেও অনেক সময় এই ধরনের জিনিস দেখতে পায়, তারা কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই তারা এই
2: সেখান থেকেই সেই ব্যাপারটা চলে আসে, আমরা চলে যাই।
1: এবং এই যে তুমি বলছিলে যে ভারত নেশামুক্ত ভারত অভিযানের উপরে একটা কাজ হচ্ছে আমাদের সরকারি তরফে, সেটা কিন্তু বিভিন্ন জায়গাতেই চলছে।
2: একদম, আমরা একটা গানে চলে যাই মৌসুমি, আবারও ফিরছি কথাতে। আশা ভোসলের কণ্ঠে এই গানটি।

0: মৌসুমি আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু।
1: নমস্কার,
0: হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার
0: প্রফুল্ল বাবু। হ্যাঁ প্রফুল্ল বাবু, বলুন আজকের বিষয় নিয়ে কি বলবেন?
2: আমার বিশেষ বলার কিছু আছে, মানে আমাদের যুব সমাজকে নেশা মুক্ত করতে গেলে আমাদের ভারত সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে।
0: অলরেডি কিন্তু পদক্ষেপ নিয়েছেন, অনেক কর্মসূচি করা হচ্ছে,
2: মানে কয়েকটি নেশা আছে, নেশা পড়াশোনা একটা নেশা আছে, হ্যাঁ, আবার কিছু তাস খেলাও নেশা আছে, কিছু আমাদের যে মাদকাসক্তি বা আমরা
1: মূলত মাদকাসক্তি নিয়েই আজকে কথা বলছি।
2: হ্যাঁ ওইটাই, মাদকাসক্তি, এগুলো সম্পূর্ণ
1: যোগাযোগটা
0: আবারও বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে কিন্তু সকাল থেকেই বড্ড ভোগাচ্ছে আমাদের এই টেলিফোনটা।
1: আসলে রুমটা বলছিলেন সরকারি নানান রকমের কর্মসূচি কিন্তু চলছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে গিয়ে কাজ করা হচ্ছে
0: এবং তাদের যে ক্ষতিকর দিকগুলো সেটার প্রভাব নিয়ে রীতিমতো আলোচনা করা হচ্ছে।
1: হ্যাঁ, রীতিমতো আলোচনা করছে আর মানুষকে সচেতন করার চেষ্টা করাই হচ্ছে।
0: হ্যালো,
2: হ্যালো, বলছিলাম,
0: হ্যাঁ প্রফুল্ল,
2: শুধু শুধু সরকার নয়, শুধু আমাদেরও করতে হবে
0: নিশ্চয়ই,
2: যেগুলো জিনিস আমাদের সমাজের ক্ষতিকর সেখান থেকে আমরা দূরে থাকতেই হবে আমাদেরকে। যেরকম আমি কোনো জাতীয় ধূমপান বা কোনো জাতীয় কিছু পান বা লটারি টোটারি এগুলো তো কিনি না, ওই পয়সাটা দিয়ে যদি আমাদের সংসারের কাজে লাগাই তাহলে আমার সংসার সুখী থাকবে, সচ্ছল থাকবে।
0: একদম একদম,
2: আমি তো সবাইকে এটাকে বলেই সবসময়।
0: একদম, উনি কিন্তু একটা খাঁটি কথা বলেছেন প্রফুল্ল বাবু, যে এর পেছনে যে অর্থটা ব্যয় হয়। হ্যাঁ, আপনি শুনতে থাকুন প্রফুল্ল বাবু, আমরা আলোচনায় আছি।

0: নেশা মুক্তিকরণ কেন্দ্রের কথা বলছিলে, সেখানে তারা নিয়ে যান এবং তারপর সুস্থ করে বাড়িতে ফেরত
1: দিয়ে যান। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম কাউন্সেলিংও করানো হয়।
0: একদমই, মানে চিকিৎসার মধ্যে কাউন্সেলিংটা পড়ে এবং তাদেরকে কিন্তু সুস্থ করেই ফেরত,
1: তারপরে সেই সামাজিক পুনর্বাসন, মানে তাদেরকে সুস্থ করে তারপরে আবার
0: সমাজে
1: ফিরিয়ে দেওয়া হয়।
0: নানান রকমের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেটা কিন্তু খুব ফ্রুটফুলি কাজ করেছে, এরকম আমরা নিজেরাও দেখতে পেয়েছি। আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলবার, আমাদের সময় তো শেষ হয়ে আসছে প্রায়, তো একটা জিনিস আমার এই ক্ষেত্রে বলার মনে হচ্ছে যে এই যে নেশা করতে গিয়ে অন্যান্য অপরাধেও মানুষ জড়িয়ে পড়ছে। যেমন নেশা করতে গিয়ে মানুষ চুরি করছে, হয়তো চুরি করাটা তার দরকার নেই বা তার পরিবারের জন্য করছে না, কিন্তু নেশা করার জন্য চুরিটা কিন্তু ভীষণ ভাবে হচ্ছে। চলো শুনে নিই একটি গান, কি গান শোনাবে
1: এবারে? চলো গীতা দত্তের কণ্ঠে গানটি শুনে নিই, আরো একটি সুন্দর আধুনিক গান আপনাদের প্রত্যেকের জন্য।

0: শুনছেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। ফোন নাম্বারটা আবার বলছি 9434076705 এই নম্বরে। আমরা আজকে কথা বলছি নেশা নিয়ে, নেশা মুক্তি এবং যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেখান থেকে কি করে
1: বেরোনোর পথ। একদমই তাই। এবং প্রথম দিকে আনন্দ পাওয়ার জন্য যে মাদক গ্রহণ করে, পরবর্তীকালে সে বাধ্য হয়ে নেশা করতে থাকে এবং ক্রমাগত যদি এই পরিমাণটা বাড়তে থাকে, বিজ্ঞানের ভাষায় তাকে বলে টলারেন্স। এবং এই নেশা গ্রহণের সহনশীলতাও কিন্তু শরীরে বাড়তে থাকে, সে শরীরও চায় তখন আরও বেশি নেশাকে নিতে আর কি। তাই মাদক গ্রহণ করলে যে ভালো লাগার অনুভূতি হতো, পরবর্তীকালে কিন্তু সেই অনুভূতিটাও হারিয়ে যায়, মানে তখন আরও বেশি চাই, এই ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো পরবর্তীকালে যখন এই নেশা মুক্তি কেন্দ্রগুলোতে তাকে নেশা ছাড়ানোর জন্য যা যা যাবতীয় করে থাকেন, তাতে কিছু উইথড্রয়াল সিমটম আসে।

0: তখন কিন্তু তাকে আবার একটু হলেও সীমিত পরিমাণে হলেও আবার মাদক দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে আবার ধীরে ধীরে সে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। দেখো কিন্তু সেই ক্ষেত্রে পরিবারের লোকজনকেও কিন্তু ধৈর্য ধরতে হবে, যদি সেই পরিবারে কেউ আক্রান্ত হয়ে থাকে নেশা করতে করতে এমন একটি জায়গায় চলে গেছে হয়তো তাকে রিহ্যাব দিতেই হচ্ছে।
1: অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মারাও লজ্জা পান বলতে।
0: একদম একদম। আমাদের সঙ্গে আরেকজন, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্থে নিতা রায় বলছি। কিছুক্ষণ আগে একবার ফোন করেছি। ব্যাপারটা হলো এটা সচেতনতা সব থেকে বেশি দরকার সেই পরিবারের এবং আমাদের সমাজে। যেমন আমার শালী, সে তার হাজবেন্ড রেলে চাকরি করত, সে খুবই নেশা করত। নেশা করে সে, তার পয়সার অভাব নাই কিন্তু সে এত বেশি বাজে কাজ করছিল, অসামাজিক কাজ করছিল, যেটা আমাদের পক্ষে, যেমন আমরা, আমার ফ্যামিলিতে কেউ নেশা করে না, একদম না। আমার জ্যাঠামশাই সে একজন ডাক্তার, কেউ করে না, কিন্তু সে এমন সব বাজে বাজে কাজ করছিল যেটা আমাদের এবং ওর, আমার শালীর পক্ষে খুব মানে সহ্য করা কঠিন। এই নেশা মুক্তি যে কেন্দ্রগুলো আছে সেইখানে নিয়ে গিয়ে সেটা ও ভর্তি করে দেয় এবং সেখানে মাসহারা দিতে হতো, তাতে সে সুস্থ।
0: আচ্ছা বাহ,
1: এই একটা ভালো খবরও কিন্তু পাওয়া গেল।
0: এবং এটা নজির, নজির সৃষ্টি করে। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, তাই আপাতত এই পর্যন্তই।
1: হ্যাঁ দেখো, আমরা যে কথাগুলো বলছিলাম ওনার ফোনে কিন্তু এটাও বোঝা গেল যে এই নেশামুক্তি কেন্দ্রগুলো থেকে মানুষ সুস্থ হয়ে ফিরতে পারে। অর্থাৎ একবার আমি নেশায় আসক্ত হয়েছি মানে এই নয় আমার জীবনটা শেষ। পরিবারের মানুষেরা, যাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা নেশা করছে, তাদের বাবা মায়েরা যদি একটু সাহস করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করে,
0: প্রথমে নানান রকম চিকিৎসা বা কাউন্সিলিং এর মাধ্যমে চেষ্টা করা যেতে পারে, কিন্তু পরবর্তীকালে যদি সেটা বিরাট আকার ধারণ করে তখন তো অবশ্যই নেশামুক্তি কেন্দ্রে নির্দ্বিধাতে আপনারা কিন্তু যোগাযোগ।
1: এবং সেটা প্রশাসনের সহযোগিতা নিয়ে হতে পারে, কারণ এইখানেও কিন্তু একটা বিষয় আছে, অনেক জায়গায় কিন্তু মানে অবৈধভাবে নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠছে, সেই জায়গাটাও নিজেদের একটু সচেতনতা দরকার। প্রশাসনের সাহায্য নেবেন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তারা সবসময় কিন্তু সচেষ্ট ভূমিকা গ্রহণ করেন। জেলা সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি সবসময়।
0: এবং যেটা নেশামুক্ত ভারত অভিযান, যেটা বিগত কয়েক বছর ধরে কিন্তু সেই অভিযান চলছে,
1: একদম।
0: এবং সেই অভিযানে প্রত্যেকেই আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা নেব, যে যাতে আমাদের নেশামুক্ত ভারত আমরা সত্যি সত্যি আগামীতে যেটা স্বপ্ন রয়েছে সেটা যাতে গড়ে তুলতে পারি।
1: একদম।
0: কিন্তু আমাদের সময় কি বলছে মৌসুমী?
1: ঘড়ির কাঁটা বলছে যাই যাই, তবে সে একটা গান দিয়ে শেষ হোক।
0: একদম। এবং একটি বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনলেন, ফোন করলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ গান
0: চলে যাচ্ছে।

অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শৈলীকুড়ি, এখন শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি কিশোর গোপাল দাস, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, বেঙ্গলি মিডিয়াম, সাগর। আমার সাথে আছে আমার বিদ্যালয়েরই দুই ছাত্রী,
2: আদ্রিতা গিরি,
3: আইভি ভুঁইয়া, ক্লাস 9।
1: এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ইংরেজিতে তোমরা সবাই জানো, জয়েনিং অফ সেন্টেন্সেস, আমরা এই বিষয়টির ওপরে একটি অ্যানালিটিক্যাল ওভারভিউ করব। আমাদেরকে প্রথমে জানতে হবে জয়েনিং কী বা সিনথেসিস কী। জয়েনিং বা সিনথেসিস হল দুই বা ততোধিক সরল বাক্যকে একটি বাক্যে জয়েন করা বা সংযুক্ত করা। জয়েনিং অফ সেন্টেন্সেস মিনস দ্য প্রসেস অফ জয়েনিং অর কম্বাইনিং টু অর মোর সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গল নিউ সেন্টেন্স উইদাউট এনি চেঞ্জ অফ মিনিং। আমি এই বিষয়টাতে যদি একটা উদাহরণ দিই, ধরো এরকম একটা উদাহরণ আছে, আই স আ ম্যান অন দ্য স্ট্রিট, হি ওয়াজ টল অ্যান্ড ফেয়ার। দেখো এই দুটো দুখানা কিন্তু সিম্পল সেন্টেন্স। এই দুখানা সিম্পল সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে জয়েন করতে পারি। এক, আই স আ টল অ্যান্ড ফেয়ার ম্যান অন দ্য স্ট্রিট হতে পারে, আই স আ ম্যান অন দ্য স্ট্রিট অ্যান্ড হি ওয়াজ টল অ্যান্ড ফেয়ার। তৃতীয় আমরা আরও একটা করতে পারি, দ্য ম্যান হুম আই স অন দ্য স্ট্রিট ওয়াজ টল অ্যান্ড ফেয়ার। এবার লেটস গো টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস কম্বাইন্ড। আমরা দুটো সেপারেট সেন্টেন্স আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা দুটো সেপারেট সেন্টেন্সকে জয়েন করেছি বা কম্বাইন করেছি। এবার আমরা একটু আইডেন্টিফাই করে নেব সেন্টেন্সগুলো কিভাবে আমরা জয়েন করেছি এবং সেন্টেন্সগুলো কোন ক্যাটেগরিতে বিলং করছে। যদি তোমরা দেখো প্রথম এক্সাম্পলটা আমি যেভাবে জয়েন করেছি, আই স আ টল অ্যান্ড ফেয়ার ম্যান অন দ্য স্ট্রিট, এখানে দেখো তুমি পুরো সেন্টেন্সটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে একটাই মাত্র ফাইনিট ভার্ব রয়েছে, স, এবং টল অ্যান্ড ফেয়ার এই দুটো অ্যাডজেক্টিভ ম্যান শীর্ষক যে নাউনটি আছে তাকে মডিফাই করছে। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আমরা অ্যাডজেক্টিভ সহযোগে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে করতে পারি। এবার তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো দ্বিতীয় যেটা করা হয়েছে সেই বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স, আমরা বাংলায় যেটাকে বলি যৌগিক বাক্য। কেন? আই স আ ম্যান অন দ্য স্ট্রিট অ্যান্ড হি ওয়াজ টল অ্যান্ড ফেয়ার। দেখো এখানে যে কনজাংশনটা দেওয়া আছে ওটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং কোঅর্ডিনেটিং কনজাংশনটা কানেক্ট করেছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে। ওকে, এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স। অবভিয়াসলি তৃতীয়টা যেটা দেওয়া রয়েছে, দ্য ম্যান হুম আই স অন দ্য স্ট্রিট ওয়াজ টল অ্যান্ড ফেয়ার, যে ব্যক্তিকে আমি রাস্তার উপরে দেখেছিলাম তিনি লম্বা এবং ফর্সা ছিলেন। দেখো এখানে একটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হুম আই স অন দ্য স্ট্রিট, এই ক্লজটি দ্য ম্যান শীর্ষক নাউনটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে কিংবা কোয়ালিফাই করে, অর্থাৎ এখানে সামগ্রিক একটা ক্লজ নাউনটিকে কোয়ালিফাই করছে, এজন্য এই ক্লজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, বা অন্য কথায় আমরা বলি রিলেটিভ ক্লজ। এবার আমার আদ্রিতার কাছে প্রশ্ন, আদ্রিতা তুমি বলো তো স্ট্রাকচারাল অ্যাসপেক্টস থেকে আমরা কত প্রকার বাক্য দেখি?
2: স্যার, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাজ পার দ্য স্ট্রাকচারাল অ্যাসপেক্টস, দে আর সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স।
1: গুড। আইভি, তোমার কাছে আমার প্রশ্ন, সিম্পল সেন্টেন্স কি? তুমি কিভাবে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ডিফার করবে বা ডিফারেন্সিয়েট করবে?
3: Sir, simple sentence is a sentence having a subject, an object and a finite verb. Compound sentence is a sentence having two or more principal clauses which are connected by coordinating conjunctions. On the other hand, we can see complex sentence is one which has only one principal clause and one or more than one subordinate clauses.
1: Very good.

0: সুন্দর হয়েছে। আদ্রিতা, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ?
1: স্যার, দ্য মিয়ার ডিফারেন্স বিটুইন দেম ইজ প্রিন্সিপাল ক্লজ ডজ নট রিলাই অন এনি আদার ক্লজেস টু এক্সপ্রেস দেয়ার মিনিংস, whereas the subordinate ones always depend on principal clause to be meaningful.
0: খুব সুন্দর বিষয়টি আমি একটু বলি। তুমি বললে যে মূলত পার্থক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। প্রিন্সিপাল ক্লজ অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না কিংবা রিলাই করে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। খুব সুন্দর হয়েছে, তাহলে প্রাথমিক ধারণাটা একদম স্পষ্ট। এখন, নাও ইট সিমস দ্যাট ইউ নো দ্য ডিফারেন্সেস বিটুইন সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। নাও উই আর গোয়িং টু লার্ন হাউ টু অর মোর দ্যান টু সিম্পল সেন্টেন্সেস মে বি জয়েন্ট ইন টু আ সিঙ্গল সিম্পল সেন্টেন্স। অ্যাজ ইউ নো, সিম্পল সেন্টেন্স ইজ আ টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। ইন আদার ওয়ার্ডস, আ সিম্পল সেন্টেন্স মে হ্যাভ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। দেয়ার আর মেনি ওয়েজ টু জয়েন টু অর মোর সিম্পল সেন্টেন্সেস ইন টু আ সিঙ্গল সিম্পল সেন্টেন্স।
2: স্যার, we join two or more than two simple sentences into a single simple sentence by using present participle at the beginning of the sentence. But sir, I have noticed that sometimes present participle is used at some other places in terms of joining into simple sentence. Sir, could you please explain the fact?
0: Yes, bishoyta tomake prothomoto mone rakhte hobe je present participle bolte amra bujhi je kono verb er v1 kingba present form including ing plus ing form. নতুন যে ফর্মটা ক্রিয়েট হবে সেই ফর্মটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা সাধারণত দেখি এবং ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা ট্রেন্ডস আমরা দেখতে পাই যে জয়নিং করতে গিয়ে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু বেশি পপুলার, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম করব, ওটাকেই প্রথমে বসিয়ে দেবো, ing যোগ করব প্রথমে বসিয়ে দেবো। কিন্তু বিষয়টা আদতে তাই নয়, কতগুলো জিনিস, প্রাথমিক জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো হলো, তুমি তো করছো v1 সাথে ing যোগ করছো, কিন্তু কোথায় কখন কোন ক্ষেত্রে তুমি বসাবে সেটা খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে যখন তুমি দেখবে, মনে করো এ পেয়ার অফ সেন্টেন্সেস হ্যাজ বিন গিভেন টু ইউ, এবার তোমাকে দেখতে হবে দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই নাকি আলাদা। যদি একই হয় তাহলে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাট দি বিগিনিং অব দ্য সেন্টেন্সে ইউজ করার। কিন্তু তুমি যে প্রশ্নটা দ্বিতীয় করলে, যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর এইভাবে হবে যে তাহলে সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় গিভেন সেন্টেন্সেসগুলোর, তাহলে কি আমরা সেখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারা যাবে, কিছু ক্ষেত্রে সেটা হয়। আমরা যখন দেখব প্রথম সিম্পল সেন্টেন্সটার অবজেক্ট যদি ওই একই অবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে রিপিট হয়, তাহলে সেখানে প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমরা পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করি। আর কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিছু সার্কামস্ট্যান্সে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা নাউনের প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করি যদি প্রেজেন্ট পার্টিসিপল একদম অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউনটাকে কোয়ালিফাই করে। ওকে, এবার আমি যদি তোমাকে বেশ কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমার কাছে হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো, প্রথমে আমি উদাহরণটা দিচ্ছি। হি হার্ড দ্য নিউজ অফ হিজ ডিসমিসাল, হি ওয়াজ শকড। দুখানা সেন্টেন্স, প্রথমে দেখো সাবজেক্ট হি, দ্বিতীয় সেন্টেন্সটার সাবজেক্ট তুমি লক্ষ্য করো হি অলসো। ওকে, এবার এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার সম্ভাবনা খুব বেশি। এবার তাহলে কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব? তুমি দুটো সেন্টেন্সের দুটো ফাইনাইট ভার্বকে লক্ষ্য করো। যে ফাইনাইট ভার্বটা প্রথম হয়েছে, হুইচ হ্যাপেন্ড ফার্স্ট, যেটা প্রথম হয়েছে, ওই ফাইনাইট ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলে কনভার্ট করে দাও, দিয়ে তুমি জয়নিং করো, দেখো তোমার আনসারটা হয়ে যাবে। তুমি একটু কি চেষ্টা করবে?
2: নিশ্চয়ই স্যার, আমি মনে করি অ্যান্সারটা হবে হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ডিসমিসাল হি ওয়াজ শকড।
0: ভেরি গুড। এবার আমি তোমার কাছে আর একটা প্রশ্ন করছি, ডু ইউ ফাইন্ড এনি সিমিলারিটি ইন দ্য সাবজেক্টস অফ দ্য সেন্টেন্সেস গিভেন?
2: স্যার, দে আর সেম।
0: ওকে, সেকেন্ড এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, এই এক্সাম্পলটা একটু আলাদা ধরনের হবে। উই হার্ড আ স্ক্রিম, দ্য স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং। উই হার্ড আ স্ক্রিম, দ্য স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং। উই সাবজেক্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, দ্য স্ক্রিম সাবজেক্ট অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। সো উই কাম টু নো দ্যাট the subjects are quietly different. Okay, কিন্তু আমরা এখানে তাও প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করতে পারবো। কেন? আমরা দেখতে পাচ্ছি ফ্রাইটেনিং বলে যে ভার্বাল নাউন কিংবা প্রেজেন্ট পার্টিসিপলটা দেওয়া আছে, ওটা কোয়ালিফাই করছে এ স্ক্রিম নামক নাউনটিকে। ওকে, সুতরাং এই ফ্রাইটেনিং প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমরা স্ক্রিমের অ্যাডজেক্টিভ

0: প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার করব। তখন আমাদের কম্বাইন্ড সেন্টেন্সটা হবে উই হার্ড আ ফ্রাইটেনিং স্ক্রিম। ওকে, আমি একটু আদ্রিতের কাছে যাব।
1: Yes, sir.
0: উই স আ হর্স, দ্য হর্স ওয়াজ গ্যালোপিং ডাউন দ্য স্ট্রিট। একটু চেষ্টা করো, দেখবে এটাও তুমি পারবে।
1: Yes, sir. I think that the answer will be we saw a horse galloping down the street.
0: Very good. দেখো একটু কিন্তু আলাদা হয়েছে। আমরা ফ্রাইটেনিংটাকে স্ক্রিমের আগে দিয়েছিলাম, কিন্তু আদ্রিতা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে গ্যালোপিং বলে যে প্রেজেন্ট পার্টিসিপলটা ছিল সেটা কিন্তু হর্সের পরে এসছে। সো সামটাইম উই শুড নো প্রেজেন্ট পার্টিসিপল সাকসিডস নাউন। ওকে, দেখো এরপর কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল নেই, আমরা প্রেজেন্ট পার্টিসিপলের তিনটে টাইপ জানলাম, তোমরাও জানলে, আরও বেশ কতগুলো প্রসিডিওরস রয়েছে। প্রসিডিওরগুলো কি? এরপরে রয়েছে পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সকে একটা সিঙ্গল সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। কীরকম? আমরা দুভাবে পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করি। টাইপ ওয়ান পাস্ট পার্টিসিপলকে আমরা নাউনের প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করি, আর কখনও কখনও পাস্ট পার্টিসিপলকে আমরা নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করি। ওকে, আমি যদি একটা এক্সাম্পল দিই, আদ্রিতা তুমি একটু দেখো, উই ফাউন্ড দ্য পেপার্স, দ্য পেপার্স ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। ওকে, এইটা তুমি দেখো, উই ফাউন্ড দ্য পেপার্স, দ্য পেপার্স ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। ওকে, আমরা যদি এটাকে এইভাবে করি, উই ফাউন্ড দ্য পেপার্স স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, তাহলে দেখো পাস্ট পার্টিসিপল ফর্মটা দ্য পেপার্স নামক নাউনটির পরে বসেছে। ওকে, এই জন্য এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, আমরা পরবর্তী প্রসিডিওরে চলে যাব, পারফেক্ট পার্টিসিপল। তোমরা যখন থেকে টেন্স ইংরেজিতে শেখা শুরু করেছো তখন থেকে তোমরা শিখেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট স্ট্রাকচারটা হচ্ছে হ্যাজ কিংবা হ্যাভ প্লাস ভি থ্রি অর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পাস্টের ক্ষেত্রে সেটা হ্যাড প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জয়নিং এর ক্ষেত্রে দেখব স্লাইট ডিফারেন্স রয়েছে। কিরকম? এইভাবে যদি বিষয়টাকে তুমি খেয়াল রাখো তাহলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে তোমার কাছে। সবসময় মনে রাখবে, হোয়েন অ্যান অ্যাকশন ইমিডিয়েটলি ফলোজ অ্যানাদার বাই দ্য সেম সাবজেক্ট, দ্য ফার্স্ট অ্যাকশন ক্যান বি ইউজড অ্যাজ পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ আমি বলতে চাইছি, একই কর্তা কিংবা একই সাবজেক্টের দ্বারা একটি কাজ অব্যবহিত পরে আরেকটি কাজ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, টাইম গ্যাপটা থাকবে না। আমরা অন্যান্য ক্ষেত্রে যে টাইম গ্যাপটা দেখেছি, ওই টাইম গ্যাপটা থাকবে না। সেখানে আমরা পারফেক্ট পার্টিসিপলটা ব্যবহার করব। আমরা কিভাবে ব্যবহার করব? আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। মাদার টেরেসা টুক পারমিশন ফ্রম পোপ, সি লেফট দ্য কনভেন্ট টু সার্ভ দ্য স্লাম ডুয়েলার্স। দেখো ভালো করে, দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একই, মাদার টেরেসা। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সের দুটো ফাইনিট ভার্ব, টুক আর অন্যটা হচ্ছে লেফট। এখানে তোমাকে দেখতে হবে প্রথমে কোনটা হয়েছে। তাহলে প্রথমে তো পারমিশনটা নিয়েছিলেন উনি, তাহলে টুক পারমিশন, টুকটা ফার্স্ট। তাহলে এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল করব এইভাবে, হ্যাভিং টেকেন পারমিশন ফ্রম দ্য পোপ, মাদার টেরেসা লেফট দ্য কনভেন্ট টু সার্ভ দ্য স্লাম ডুয়েলার্স। ওকে, নমিনেটিভ অ্যাবসলিউট পরবর্তী প্রসিডিওর। ওকে
1: স্যার, হাউ ডু আই মেক আ ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড নমিনেটিভ অ্যাবসলিউট? Where I would apply nominative absolute and where present participle?
0: আচ্ছা, তুমি বলতে চাইছো nominative absolute এবং present participle এর মধ্যে তফাৎটা কি?
1: Yes, sir.
0: আর কোথায় তুমি present participle ব্যবহার করবে, কোথায় তুমি nominative absolute ব্যবহার করবে? একদম বেসিক ডিফারেন্স। আমি তোমাকে একটু আগে যেটা বলেছিলাম যে present participle যেখানে আমরা দেখব প্রদত্ত বাক্য দুটোর সাবজেক্ট যদি একই হয় সেখানে বেশিরভাগ সম্ভাবনা থাকে present participle অ্যাপ্লাই করার। আর কিছু ক্ষেত্রে present participle কে আমরা নাউনের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু আদ্রিতা, নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা একটু আলাদা। কীরকম? আমাদেরকে যে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে বা যে পেয়ারটা আমাদেরকে দেওয়া থাকবে ওর সাবজেক্টগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হবে একে অন্যের থেকে, এবং দুটো সেন্টেন্সের মধ্যে একটা কজ ইফেক্ট রিলেশন হবে। কোনো একটা সেন্টেন্স, ওকে, এনি ওয়ান অফ দ্য টু সেন্টেন্স, দেখবে কোনো একটা সেন্টেন্স কজ হিসাবে স্ট্যান্ড করবে আর কোনো একটা সেন্টেন্স ইফেক্ট হিসাবে স্ট্যান্ড করবে। সবসময় তোমরা মনে রাখবে, যেটা কজ হিসাবে স্ট্যান্ড করবে ওইটাকে নমিনেটিভ অ্যাবসলিউটে ট্রান্সফার করবে। কীরকম করবে? সাবজেক্ট, এবার নমিনেটিভ অ্যাবসলিউটকে না আমরা দু তিনভাবে ব্যবহার করি। কীরকম? যদি মনে করো যে তোমাকে দুটো সেন্টেন্স

0: দেওয়া হয়েছে, কোনো একটা সেন্টেন্স কজ হিসাবে স্ট্যান্ড করছে, তাহলে ওইটাকে তুমি নমিনেটিভ অ্যাবসলিউট করবে। করার প্রসিডিওরটা হচ্ছে, তুমি যদি দেখো বাক্য গঠনটা এই রকম যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, ওকে, তখন তুমি সেখানে করবে সাবজেক্ট প্লাস হ্যাবিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তারপরে তোমার ইফেক্ট যেটা আছে ওইটা পুরো হুবহু আনচেঞ্জড থাকবে। আর কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই সেন্টেন্সের ফর্মেশনটা যদি এইভাবে থাকে, সাবজেক্ট কোনো হেল্পিং ভার্ব, মনে করো বি ভার্ব, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যদি থাকে, তারপরে মনে করো কমপ্লিমেন্ট আছে, তারপরে তোমার ইফেক্ট অন্য কোনো সেন্টেন্স দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে কিন্তু বি ভার্বটা বিং হয়ে যাবে, এখানে কিন্তু আর হ্যাবিং করা যাবে না। কথা বোঝা গেছে? আর তৃতীয়ত কিছু ক্ষেত্রে যদি দেখো যে কোনো একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটা কজ হিসাবে স্ট্যান্ড করছে সেটা প্যাসিভ ফর্মে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু হ্যাবিংও নয় আর বিংও নয়, সেখানে হ্যাবিং বিন। ওকে, জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, দিলে তুমি সাবজেক্টের ডিফারেন্সটা বুঝতে পারবে। দ্য পুলিশ অ্যারাইভড, নর্ম্যালসি ওয়াজ রেস্টোরড। আমরা, আচ্ছা তুমি বলো তো আইভি, এই দুটো স্টেটমেন্ট যেটা তোমাকে আমি বললাম, দ্য পুলিশ অ্যারাইভড, নর্ম্যালসি ওয়াজ রেস্টোরড, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কজ হিসাবে কোনটা স্ট্যান্ড করছে?
1: স্যার, এখানে কজ ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ দ্য পুলিশ অ্যারাইভড।
0: ভেরি গুড, তাহলে নিয়ম হচ্ছে ওইটাকেই তুমি নমিনেটিভ অ্যাবসলিউটে কনভার্ট করবে।
1: তাহলে স্যার উত্তরটা হবে দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, নর্ম্যালসি ওয়াজ রেস্টোরড।
0: গুড, সুন্দর হয়েছে। আচ্ছা আমরা দ্রুত একটু দেখে নেব অন্যান্য নিয়মগুলো। ইনফিনিটিভ, ইনফিনিটিভ খুবই সোজা। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, আই হ্যাড নট এনাফ মানি, আই কুড নট বাই ইট। এইভাবে তোমরা আনসারটা করবে, আই হ্যাড নট এনাফ মানি টু বাই ইট। দেখো এখানে কিন্তু দুখানা ভার্ব রয়েছে, একটা হ্যাড আর একটা বাই, অর্থাৎ এখানে হ্যাডটা হচ্ছে একমাত্র ফাইনিট ভার্ব। অনেকে বলবে বাই তো ফাইনিট ভার্ব, কিন্তু না, টু বাই। দেখো বাই তার অর্থটাকে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করতে পারছে না, ইনফিনিটিভ দিয়ে ওটাকে কিন্তু নন ফাইনিট করে দেওয়া হয়েছে। ওকে, সেকেন্ড আমি আর একটা এক্সাম্পল দিই, দ্য স্টুডেন্ট ওয়াজ ভেরি নার্ভাস, হি কুড নট পারফর্ম ওয়েল। এক্ষেত্রে দেখো প্রথম সেন্টেন্সের যে ভেরি অ্যাডভার্বটা দেওয়া আছে ওইটাকে রিমুভ করে টি ডাবল ও টু করতে হবে, দ্য স্টুডেন্ট ওয়াজ টু নার্ভাস টু পারফর্ম ওয়েল, এইটা হবে সিম্পল সেন্টেন্স। ওকে, আশা করি বোঝা গেছে। আমি পরবর্তী আমাদের যে রুল সেই রুলে আমি চলে যাব, নাউন ইন অ্যাপোজিশন।
2: স্যার, কুড ইউ প্লিজ ক্লিয়ার ফার্ট ইজ অ্যাপোজিশন?
0: ইয়েস, আ নাউন অর নাউন ফ্রেজ ইজ ফলোড বাই অ্যানাদার নাউন অর নাউন ফ্রেজ and the latter describes the former. The latter is said to be in opposition of the former. অর্থাৎ মনে করো তোমাকে দুখানা সেন্টেন্স দেওয়া হয়েছে, ওকে, দুখানা সেন্টেন্সের তুমি প্রথম সেন্টেন্সটা দেখছো সাবজেক্ট, এবং সাবজেক্টকে যেটা ডিসক্রাইব করছে বা কোয়ালিফাই করছে সেটা আর একটা নাউন কিংবা আর একটা নাউন ফ্রেজ, তখন ওই নাউন ফ্রেজ, দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটাকে প্রথম নাউনটার অ্যাপোজিশন বলা হয়। ওকে, আমি যদি উদাহরণ দিই বিষয়টা তাহলে আরও ভালো হয়। ধরো এইরকম একটা এক্সাম্পল আছে, বিওলফ ইজ দি ওল্ডেস্ট এপিক ইন ইংলিশ লিটারেচার, ইট অ্যাকোয়েন্টস আস উইথ দ্য লাইফ অফ অ্যাংলো স্যাক্সন পিপল। দেখো দি ওল্ডেস্ট এপিক ইন ইংলিশ লিটারেচার, এই নাউন ফ্রেজটা প্রথম বিওলফ বলে যে নাউনটা রয়েছে তাকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। সুতরাং এখানে আমরা এইভাবে সিম্পল সেন্টেন্সটাকে করি, বিওলফ দি ওল্ডেস্ট এপিক ইন ইংলিশ লিটারেচার অ্যাকোয়েন্টস আস উইথ দ্য লাইফ অফ অ্যাংলো স্যাক্সন পিপল। ওকে, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তোমরা জানো অ্যাডভার্বকে আমরা ইউজ করে কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা কখনো কখনো ইউজ করে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিঙ্গল সিম্পল সেন্টেন্সে জয়েন করি। কিরকম, একটা এক্সাম্পল যদি আমি দিই, দ্য রেবেলস ওয়ার এক্সিকিউটেড, দিস ওয়াজ ডান ইন আ ক্রুয়েল ম্যানার। ওকে, এখানে দেখো দ্য রেবেলস ওয়ার এক্সিকিউটেড, এই অ্যাকশনটাকে সেকেন্ড সেন্টেন্সে হুবহু রিপিট করা রয়েছে, দিস ওয়াজ ডান ইন আ ক্রুয়েল ম্যানার, অর্থাৎ আমি শুধু নিয়ে নেব সেকেন্ড সেন্টেন্স থেকে ইন আ ক্রুয়েল ম্যানার, তাহলে আমাদের কম্বাইন্ড সেন্টেন্সটা হবে দ্য রেবেলস ওয়ার এক্সিকিউটেড ইন আ ক্রুয়েল ম্যানার। এবার তোমাদেরকে বলতে হবে ইন আ ক্রুয়েল ম্যানার, আইভি, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো তো।
1: স্যার, এই সেন্টেন্সে ইন আ ক্রুয়েল ম্যানার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
0: ভেরি গুড, তুমি এটাকে কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছো?
1: স্যার, দ্য অ্যান্সার ইজ দ্য রুবেল ওয়ার এক্সিকিউটেড ইন আ ক্রুয়েল ম্যানার। এখানে এক্সিকিউটেড ভার্বটাকে যদি মডিফাই করে ইন আ ক্রুয়েল ম্যানার ফ্রেজটি, তাহলে আমরা বলতে পারি এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
0: ভেরি গুড, আমি যদি ছোট্ট করে ডেফিনেটলি বলতে চাই তাহলে

0: হবে ইন আ ক্রুয়েল ম্যানার, এই ফ্রেজটি পুরো অ্যাডভার্ব ক্রুয়েলি। আমরা একটা একটা শব্দের যখন অ্যাডভার্ব লিখি না, ক্রুয়েলি, এই দেখো একটা সিঙ্গেল ওয়ার্ডের অ্যাডভার্বের মতো ফাংশন করছে, এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা একদম সিম্পল সেন্টেন্সের ফাইনাল প্রসিডিওর যেটা, আমরা সেখানে পৌঁছে গেছি। এটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু অনেকে, আমি দেখেছি এ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এনকাউন্টার প্রবলেম্যাটিক। প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ট, এটা হচ্ছে প্রসিডিওর, একটু কমপ্লিকেটেড, কিন্তু আমরা যদি সুন্দর করে ডেফিনিশনের সাথে বুঝি বিষয়টা, দেখবে একদম সোজা হয়ে যাবে।
1: স্যার, ক্যান ইউ প্লিজ ফোকাস অন দ্য ডেফিনিশন অফ জিরান্ট অ্যান্ড হাউ ইট ওয়ার্কস?
0: ইয়েস, সি, হোয়েন আ ভার্বাল নাউন, আই মিন প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাক্টস অ্যাজ আ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট টু আইদার আ ভার্ব অর প্রিপোজিশন, দ্য ভার্বাল নাউন ইজ কল্ড জিরান্ট। অর্থাৎ আমি বলতে চাইছি, যখন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কোনো সেন্টেন্সে মেন ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট কিংবা কখনো কখনো প্রিপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, তখন সেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা বলি জিরান্ট। এই জিরান্ট ছাড়াও, খুব সুন্দর প্রশ্ন করেছো জিরান্ট, এই জিরান্ট ছাড়াও আরও কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই এই জিনিসটা না একটু এক্সটেন্সিভ আর একটু ডাইভার্স এই সিস্টেমটা। অন দি আদার হ্যান্ড, ইট শুড বি বর্ন ইন মাইন্ড দ্যাট ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসেপ্ট অফ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড প্রিপোজিশন। নাও লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, পিপল ইউজ টু স্লিপ, ইট বিল্ডস সাউন্ড হেলথ। আইভি, তোমার প্রশ্ন ছিল জিরান্ট কি, ওকে, তুমি এইটা একটু চেষ্টা করো তো।
1: স্যার, আমি মনে করি উত্তরটা হবে স্লিপিং বিল্ডস সাউন্ড হেলথ।
0: আচ্ছা, স্লিপিংটাকে তাহলে তুমি কি বলবে এখানে, এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট?
1: স্যার, এই সেন্টেন্সে এটা জিরান্ট।
0: কেন? দেখো আমি তোমাকে, হ্যাঁ একটু হয়তো বিষয়টা তুমি এড়িয়ে গেছো, একটু মন দিয়ে শোনো। দেখো, স্লিপিং এখানে বিল্ডস ভার্বটার সাবজেক্ট হিসাবে কাজ করছে। স্লিপিং ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, এখানে দেখো বিল্ডস ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো জিরান্ট, নট প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা আর একটা এক্সাম্পল তুমি ট্রাই করো, হি রাইডস ওয়েল, হি ইজ ফন্ড অফ ইট।
1: স্যার, দ্য অ্যান্সার মাইট বি হি ইজ ফন্ড অফ রাইডিং।
0: ভেরি গুড, রাইডিং, এই ভার্বাল নাউনটা কিন্তু দেখো অফ প্রিপোজিশনটির অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, সুতরাং এটাকে আমরা বলবো জিরান্ট।
1: ওকে স্যার,
0: এবার একটু আদ্রিতার কাছে আসবো। দেখো এই দুটো এক্সাম্পল পরপর কিন্তু আমি জিরান্ট নিয়ে বললাম, হ্যাঁ তাহলে কি আর অন্য কোনো কিছু হবে না, আমরা প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ট বলতে শুধু জিরান্ট দিয়েই করে যাব? বিষয়টা তাই নয়, বিষয়টা এরকম, দেখো তোমাকে দুটো স্টেটমেন্ট দেওয়া হলো, উই আর পুয়ার, উই আর নট গ্রিডি। এবার এখানে জিরান্টের কোনো প্রশ্ন নেই, এখানে তুমি একটু অন্যভাবে ট্রাই করো। আমি তোমাকে যখন এক্সপ্লেইন করেছিলাম বিষয়টা কি, তখন সেখানে দুটো কথা বলে দিয়েছিলাম, যে ইউ শুড বিল্ড আপ আ ক্লিয়ার পারসেপশন ওভার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড প্রিপোজিশন। একটু ট্রাই করো, তুমি পারবে।
2: স্যার, অ্যান্সারটা হবে, আমার যেটা মনে হচ্ছে, ইনস্পাইট অফ বিং পুর উই আর নট গ্রিডি, অর ডিসপাইট আওয়ার পভার্টি উই আর নট গ্রিডি।
0: এবার দেখো, আমি এক্সপ্লেনেশনের সময় যেটা বলেছিলাম সেই কথাটা তোমার ম্যাচ করছে কিনা। দেখো তুমি তুমি যেটা বললে না, আমি যদি তোমার আনসারটা, দ্বিতীয় আনসারটাকে নিই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, ডিসপাইট আওয়ার পভার্টি উই আর নট গ্রিডি। দেখো তাহলে আমরা একটাই এখানে ফাইনিট ভার পাচ্ছি, আর। ওকে, তুমি করেছো ডিসপাইট, একটা প্রিপোজিশনাল ফ্রেজ তুমি নিলে, আর আওয়ার পভার্টি, দেখো ছিল পুয়োর অ্যাডজেক্টিভ, তুমি করে দিলে পভার্টি, তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হচ্ছে নাকি?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, এবার আমরা চলে যাব কম্পাউন্ড সেন্টেন্স, অত্যন্ত ভালো একটা জয়নিং এবং খুব ইন্টারেস্টিং টপিক কম্পাউন্ড সেন্টেন্স। ইউ আর কোয়াইট অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্টস অফ টু অর মোর দ্যান টু প্রিন্সিপাল ক্লজেস কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ক্লাসিফাইড ইন টু ফোর ক্যাটেগরিজ অ্যাজ পার দেয়ার ফাংশনস ইন দ্য সেন্টেন্সেস। দ্য কনজাংশনস আর কিউমুলেটিভ কনজাংশনস, কিউমুলেটিভ কনজাংশনস আর দ্য কনজাংশনস হুইচ অ্যাড ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার অফ ইকুয়াল র্যাঙ্ক। কিউমুলেটিভ কনজাংশন বলতে আমি বলতে চাইছি, যেটা এমন এক ধরনের কনজাংশন যেগুলো দুটো স্টেটমেন্ট কিংবা ততোধিক স্টেটমেন্টকে, ইকুয়াল র্যাঙ্কের স্টেটমেন্টকে এরা কানেক্ট করে বা জয়েন করে। ওকে, সেকেন্ড যেটা আমাদেরকে দেখতে হবে সেটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্স কথাটার মানে তোমরা জানো রিভার্স, বিপরীত, অর্থাৎ যে দুটো স্টেটমেন্ট আমাকে দেওয়া থাকবে সেই দুটো স্টেটমেন্টের মধ্যে একটা বৈপরীত্য প্রকাশিত হবে বা কন্ট্রাস্ট প্রকাশিত হবে, এক্ষেত্রে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করব। ঠিক আছে, এবার অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলো বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস এই সমস্ত কানেকটিভগুলোকে আমরা ব্যবহার করি।
1: স্যার, ক্যান ইউ প্লিজ মেক অ্যান এক্সাম্পল ফর আস?
0: ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, আমি যদি তোমাকে দিই দ্য ভিলেজার্স আর পুয়ার, দে আর অনেস্ট, আমি এই দুটো স্টেটমেন্ট তোমাকে দিলাম। এবার তোমাকে ইনস্ট্রাকশন দিলাম যে জয়েন ইন টু কম্পাউন্ড সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন। ঠিক আছে, তোমাকে ইউজ করতে হবে, তুমি দেখতে পাচ্ছ দুটো স্টেটমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন কিন্তু ফর্ম হয়েছে। আমি করব দ্য ভিলেজার্স আর পুয়ার বাট দে আর অনেস্ট, আমি এখানে বাট কানেকটিভটাকে ইউজ করছি। ওকে আদ্রিতা, তুমি, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি এটা করো, দে আর অ্যাফ্লুয়েন্ট, দে আর নট হ্যাপি।
2: স্যার, আই থিঙ্ক দ্য অ্যান্সার উইল বি দ্যাট দে আর অ্যাফ্লুয়েন্ট, স্টিল দে আর নট হ্যাপি।
0: ভেরি গুড,
2: এখানে আমি স্টিল
0: কানেকটিভটা তুমি ইউজ করছো, খুব সুন্দর, ভেরি গুড। এবার অল্টারনেটিভ কনজাংশন।
1: স্যার, হাউ ক্যান উই জয়েন টু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং অল্টারনেটিভ কনজাংশন?
0: আচ্ছা দেখো, অল্টারনেটিভ কনজাংশনস আর দোজ কনজাংশনস হুইচ সাজেস্ট আ চয়েস বিটুইন টু স্টেটমেন্টস। ওকে, অল্টারনেটিভ কনজাংশন এমন এক ধরনের কনজাংশন যেটা দুটো স্টেটমেন্টের মধ্যে একটা চয়েস ক্রিয়েট করে। ওকে, হয়তো এটা না হয় এটা, এটাও নয় এটাও নয়, এই ধরনের চয়েস কিন্তু ক্রিয়েট করবে। আমরা যে সমস্ত কানেকটিভগুলো ইউজ করি সেই কানেকটিভগুলো হলো অর, এলস, আদারওয়াইজ, আইদার অর, নাইদার নর। এবার আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, ইউ ক্যানট লিভ, আমি এই দুখানা স্টেটমেন্ট তোমাকে দিলাম। এবার আমি তোমাকে বললাম অল্টারনেটিভ কনজাংশন দিয়ে তুমি এই দুটো স্টেটমেন্টকে জয়েন করো।
2: স্যার, আমার মনে হয় উত্তরটা হবে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ ক্যানট লিভ।
0: তাহলে নিশ্চিতভাবে তুমি চয়েস পেয়েছো, দুটো সেন্টেন্সের মধ্যে অল্টারনেটিভ কিছু পেয়েছো, তাই তুমি অর কানেকটিভটা তুমি ইউজ করেছো। বিষয়টা কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে?
1: আইভি,
0: গুড। আচ্ছা, আর একটা এক্সাম্পল করো অল্টারনেটিভ কনজাংশনের, আর একটা ওয়ার্কআউট করার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং কিন্তু। ধোনি উইল লিড দ্য টিম, সেকেন্ড সেন্টেন্স, এলস কোহলি উইল লিড দ্য টিম।
1: স্যার, আমি মনে করি অ্যান্সারটা হবে আইদার ধোনি অর কোহলি উইল লিড দ্য টিম।
0: ওকে, সো দ্য চয়েস লাইজ বিটুইন ধোনি অ্যান্ড কোহলি। ওকে, ফ্যান্টাস্টিক আনসার। অ্যান্ড দ্য ফাইনাল, অ্যান্ড দ্য ফাইনাল প্রসিডিওর অফ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ইলেটিভ কনজাংশন। ওকে, ইলেটিভ কনজাংশনস আর দোজ কোঅর্ডিনেটিং কনজাংশনস হুইচ ডিনোট ওয়ান, হুইচ ডিনোট দ্যাট ওয়ান স্টেটমেন্ট স্ট্যান্ডস অ্যাজ আ কনসিকুয়েন্স অর ইফেক্ট অব দি আদার। মানে বলতে চাইছি, ইলেটিভ কনজাংশন বা সিদ্ধান্তবাচক অব্যয় এমন এক ধরনের অব্যয় যেগুলো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্টের ফলাফল হিসাবে দাঁড়াচ্ছে। এক্সাম্পল, আমি আগে একটু কানেকটিভগুলো বলে দিই। কানেকটিভগুলো হচ্ছে সো, দে আর ফোর, ফর, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্সকেও আমরা ব্যবহার করি ইলেটিভ কনজাংশন হিসাবে। এবার এক্সাম্পলটা হচ্ছে রাহুল ওয়াজ ইল, হি কুড নট কাম টু স্কুল। দেখো আইভি, আদ্রিতা, রাহুল ওয়াজ ইল, হি কুড নট কাম টু স্কুল, তাহলে দুটো স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট কিন্তু কারণ হিসাবে দাঁড়াচ্ছে আর একটা স্টেটমেন্ট কিন্তু তার কনসিকুয়েন্স হিসাবে দাঁড়াচ্ছে, তাই না? এক্ষেত্রে আমরা কিন্তু ইলেটিভ কনজাংশন ইউজ করে আমরা দুটো স্টেটমেন্টকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করব বা জয়েন করব। আমরা কীরকম করব, রাহুল ওয়াজ ইল সো হি কুড নট কাম টু স্কুল। ওকে, হ্যাঁ, তোমরা এটাও করতে পারো, রাহুল কুড নট কাম টু স্কুল ফর হি ওয়াজ ইল। ওকে, ইট উইল অলসো বি কারেক্ট। এবার আদ্রিতা একটু চেষ্টা করো, হি ইজ ওল্ড, হি ক্যানট ওয়ার্ক এনিমোর।
2: স্যার, আমার মনে হয় উত্তরটা হবে হি ইজ ওল্ড, দেয়ারফর হি ক্যানট ওয়ার্ক এনিমোর।
0: ভেরি গুড, গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এই যে চার ধরনের আমি কনজাংশনস নিয়ে ডিসকাস করলাম, এখানে তোমাদের ডু ইউ ফাইন্ড এনি ডিফিকাল্টি ইন সামহোয়্যার?
2: নো স্যার,
1: ইটস কমপ্লিটলি ক্লিয়ার টু আস।
0: আশা করি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। আমরা এখানেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আমি কিশোর গোপাল দাস, আমার সাথে ছিল আমার দুজন ছাত্রী আদ্রিতা গিরি এবং আইবি ভুঁইয়া। ধন্যবাদ সবাইকে।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ, পাঠদান করলেন

নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের শিক্ষক কিশোর গোপাল দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনবেন কথায় সুরে।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের কথায় সুরে অনুষ্ঠানে। আজ আমরা শুরু করছি অনুষ্ঠানটি একটু অন্যরকম বিষয় ভাবনায়, যা প্রত্যেক মানুষের জীবন ও পরিবার ও সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুস্থ জীবন, সুস্থ মন ও নেশামুক্ত ভবিষ্যৎ। সুস্থ শরীর, প্রফুল্ল মন এবং নেশামুক্ত জীবন, এই তিনটি মিলেই গড়ে ওঠে একটি সুন্দর ও সফল জীবন। আজ আমরা কথা বলব কিভাবে সুস্থ জীবনযাপন আমাদের মনকে শক্তিশালী করে এবং কিভাবে একটি সুস্থ মন আমাদের নেশার মতন ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে আমাদের সাহায্য করে। এ নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনায় আসব। তার আগে আমাদের যে মূল অনুষ্ঠান গানের, সেই গানের অনুষ্ঠানে প্রথমেই আপনাদের শোনাব আশা ভোসলের কণ্ঠে দুজনের ছবি থেকে এই গানটি।

আমরা সকলেই চাই সুস্থ থাকতে আর ভালো থাকতে, কিন্তু শুধু শরীর সুস্থ থাকলেই তো হয় না, মনও থাকতে হবে প্রফুল্ল ও ইতিবাচক। শরীর ও মন একে অপরের পরিপূরক। তাই আজকের এই কথায় সুরের আয়োজনে আমরা কথা বলব সুস্থ জীবনযাপন, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন কিছু ভালো অভ্যাস নিয়ে। সঙ্গে থাকবে কিছু মন ভালো করা গান। আমরা বলতেই পারি সুস্থ জীবনের প্রথম শর্ত হল নিয়মিত জীবনযাপন। সঠিক সময়ে ঘুম, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত জলপান এবং নিয়মিত শরীরচর্চা আমাদের সুস্থ রাখে। বর্তমান ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিজেদের জন্য সময় বের করতে পারি না, অথচ প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা হৃদযন্ত্রকে বেশ ভালো রাখে, শরীরে শক্তি যোগায় এবং মনকেও করে সতেজ। এই বিষয়ে আবারও আসছি, তার আগে লুকোচুরি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে একটি গান আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

রসভারে ডগমগ রসবতী রমণী দিবেনী, কিছু রসের পাখরা আমায় পরাণে সজনী। রসভারে ডগমগ রসবতী রমণী দিবেনী, কিছু রসের পাখরা আমায় পরাণে সজনী। মোরা কাঠ কাঠুরে কাঠ কাটিয়া পরাণ হইল কার, কাঠ কাঠুরে কাঠ কাটিয়া পরাণ হইল কার, আর গৌরাণী হইয়েছে লোপাট। গৌরাণী হইয়েছে লোপাট, কান্দি দিবস সজনী দিবেনি, কিছু রসের পথে রায় আমায় পরাণ সজনী।

ব্যাঘ্র বড় জন পাট কাটতে শুনি ব্যাঘ্র বড় জন আর ঘরে তোর জন পাওনা তারে ঘরে তোর জন পাওনা তাদের বউয়ের খেনর খেনানি দিবেনি কিছু রসের পথরাই আমায় পরাণ সজনী রসভাদে রসপতি রমণী দিবেনি কিছু রসের পথরাই আমায় পরাণ সজনী।

0: పుగు భారదే మధు మధుర పుగు భారదే మధు మధుర నీక তাহার তুলনি দিবে নি কিছু রসের পথে নাই আমায় পরাণ সজনি আরে জগ মগ রসবতী রমণি দিবে নি কিছু রসের পথে নাই আমায় পরাণ সজনি।
1: মৌচুর ছবি থেকে শুনলেন অনুপ ঘোষাল এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে এই গানটি। আজ আমাদের কথায় সুরে অনুষ্ঠানের বিষয় ভাবনায় রয়েছে সুস্থ জীবন, সুস্থ মন এবং নেশামুক্ত ভবিষ্যৎ। নেশা শুধু এক

সাধারণ মানুষের ব্যক্তিগত সমস্যার কিন্তু নয়, এটি একটি সামাজিক ব্যাধি। কারণ এর প্রভাব একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম এর ক্ষতিকর প্রভাবের শিকার হয়। নেশা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ধীরে ধীরে ক্ষয় করে। একজন মানুষ যখন নেশার প্রতি আসক্ত হয়ে পড়েন, তখন তার কর্মক্ষমতাও কিন্তু হ্রাস পায়। পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে এবং সামাজিক দায়িত্ববোধগুলিও দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগের বিষয়। কৌতূহল, ভুল সঙ্গ, হতাশা বা মানসিক চাপের কারণেও অনেকেই নেশার দিকে ঝুঁকে পড়েন, কিন্তু সাময়িক আনন্দের জন্য শুরু হওয়া এই অভ্যাস একসময় জীবনের ওপরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে। তাই নেশার বিরুদ্ধে লড়াই শুধু একজন ব্যক্তির নয়, সমগ্র সমাজের দায়িত্ব। পরিবারের সচেতনতা, বিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রসার এবং সামাজিক সহযোগিতাই পারে কিন্তু নেশামুক্ত সমাজ গড়ে তুলতে। এই বিষয়ে আবারও কথা বলছি, তার আগে শুনে নি সবিতা চৌধুরীর কণ্ঠে পরবেশ ছবি থেকে পরের গানটি।

কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনলেন অমানুষ ছবি থেকে। মনের আকাশে কখনো কখনো দুশ্চিন্তা আর হতাশার মেঘ জমতেই পারে, কিন্তু যেমন মেঘ কেটে সূর্যের আলো ফিরে আসে, তেমনি আশা, সাহস আর মানুষের ভালোবাসাও জীবনের অন্ধকার দূর করতে পারে। তাই নিজের মনের কথা নিজের মধ্যে আটকে না রেখে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন, সুস্থ মন গড়ে তুলুন, সুন্দর জীবনকে আলিঙ্গন করুন। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ পর্যন্ত, ছায়াছবি থেকে।

জীবনের পথে চলতে গিয়ে কখনো দুশ্চিন্তা, কখনো হতাশা, কখনো বা একাকিত্ব আমাদের কিন্তু ঘিরে ধরে। কিন্তু মানুষ তো একা বাঁচার জন্য নয়, পরিবারের ভালোবাসা, বন্ধুত্বের হাত, প্রিয় মানুষের সঙ্গ এসবই আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়। জীবনের পথ যতই কঠিন হোক, কেউ যদি পাশে থাকে, হাত ধরে এগিয়ে নিয়ে যায়, তাহলে অনেক অন্ধকারই সহজে কাটিয়ে ওঠা যায়। সেই একসঙ্গে চলার, পাশে থাকার, হৃদয়ের বন্ধনের কথাই যেন বলে এই গানটি। কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে কলঙ্কিনী ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে। বিজ্ঞাপনের পর ফিরে আসছি হিন্দি ছায়াছবির গান নিয়ে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 870001424।
2: নম্বর এক বার ফির নোট করে 870001424।
3: ওয়েবস পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।

তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে

0: মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: ফিরে এলাম কথায় সুরে অনুষ্ঠান নিয়ে। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি তেরে বিনা ছবি থেকে, শিল্পী এ আর রহমান।

যুবশক্তির জয় হোক নেশার পরাজয়। এই বাক্যটিকে সামনে রেখেই আমরা বলতে পারি, যুবকরাই জাতির ভবিষ্যৎ, দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের হাত ধরেই গড়ে ওঠে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। কিন্তু নেশা সেই শক্তিকে গ্রাস করে, জীবনের লক্ষ্য ও স্বপ্নকে বিপথে নিয়ে যায়। তাই আজ সময় এসেছে সচেতন হওয়ার, সচেতন করার। আসুন আমরা সবাই মিলে শপথ নিই, নেশাকে প্রত্যাখ্যান করে সুস্থ, সুন্দর ও সৃজনশীল জীবনের পথে আমরা সকলেই এগিয়ে যাব। কারণ যুবশক্তির জয় মানেই দেশের জয়, আর নেশার পরাজয় মানেই সমাজের বিজয়। আসুন হাতে হাত মিলিয়ে বলি, যুবশক্তির জয় হোক, নেশার হোক পরাজয়। নেশামুক্ত হোক পরিবার, নেশামুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক ভারত। পরের গানটি চক্রবহ ছবি থেকে, আদেশ শ্রীবাস্তব, সুনিধি চৌহানের কণ্ঠে।

2026 সালে নেশামুক্ত ভারত অভিযানের মূল লক্ষ্য শুধু নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা নয়, বরং যুব সমাজকে এই আন্দোলনের অগ্রণী শক্তি হিসেবে গড়ে তোলা। চিকিৎসা পুনর্বাসন, সামাজিক অংশগ্রহণ এবং প্রযুক্তির সাহায্যে একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত ভারত নির্মাণই এই অভিযানের অঙ্গীকার। আমরা ধীরে ধীরে আজকের কথাইশুরি অনুষ্ঠানের কিন্তু প্রায় শেষে এসে পৌঁছেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সবশেষ গানটি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য মুঝে কুছ কেহনা হে ছবি থেকে বাবুল সুপ্রিয় এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

কথার আবহে সুরের মূর্ছনায় আজকের এই পথ চলা এখানে শেষ করছি। আশা করি কিছু কথা আর কিছু গান আপনাদের মন ছুঁয়ে গেছে, ভাবনার খোরাক জুগিয়েছে। আগামী দিনে আবারও নতুন কিছু কথা, নতুন কিছু সুর নিয়ে হাজির হব আপনাদের সঙ্গেই। বিদায় বেলায় শুধু এইটুকুই বলি, সুস্থ থাকুন, মন সুস্থ এবং জীবনকে নিয়ে সুস্থভাবে নিজে এবং নিজের প্রিয়জনদের যত্ন নিন। যুব শক্তির জয় হোক, নেশার হোক পরাজয়। আবারও ফিরে আসব কথা ও সুরের বন্ধনে। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশের অনুষ্ঠান।

0: আজকের মহিলা মজলিস। এখন শুনবেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সাহিত্যবাসর। সৃজনশীল, মননশীল, অনুভবী লেখা নিয়ে আমরা আজ আপনাদের জন্য সাজিয়েছি এই অনুষ্ঠান। স্বরচিত কবিতা, ছড়া ও অনুগল্প নিয়ে আজ আমাদের সাহিত্যবাসরের অতিথি শ্যামলী দাস। উনি একাধারে শিক্ষিকা এবং অন্যদিকে লেখিকা। নমস্কার শ্যামলীদি, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আকাশবাণীর আমন্ত্রণে মহিলা মজলিসের স্টুডিওতে এসে কেমন লাগছে প্রথমে সেটাই শুনে নিই আপনার কাছ থেকে।
1: অবশ্যই ভীষণ ভালো লাগছে, লেখালেখি তো করছি অনেকদিন থেকে, আর অনেক সাহিত্য অনুষ্ঠানে যাই। আজকে যখন আকাশবাণীতে আমন্ত্রণ পেয়েছি, এটা যেন একটু আমার কাছে স্পেশাল এবং সত্যি খুব আনন্দের, খুব আনন্দিত মন নিয়েই এসেছি।
0: বেশ, আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। প্রথমে কি শুনবো আপনার কাছ থেকে, গল্প না কবিতা?
1: কবিতাই শোনাই।
0: একদম।
1: আমি আসলে ছন্দে লিখতে ভালোবাসি, প্রধানত আমি ছোটদের জন্য লিখি, ছড়া জাতীয় কবিতাও লিখি। তো ওই ছড়ার মধ্যেই আমি একটা প্রথমেই ছড়া শোনাচ্ছি।
0: ঠিক।
1: চাঁদ তারাদের মেলা। গাছপালা আর পক্ষী পশু বাবুর বড় প্রিয়, প্রিয় যে তার মামা বাড়ির হাঁসের ছানাটিও। বেড়াল কিংবা কুকুর ছানা দেখলে নেবেই কোলে, জ্যান্ত ছোট মাছ পেলে মন এমনিই যাবে গোলে। শালিক, চড়ুই, পায়রা, টিয়া কিংবা ঘুঘু পাখি হাতের নাগাল এলেই শুরু আদর মাখামাখি। টগর গাছে একটি দুটি যখন কুঁড়ি ফোটে, খুশির হাসি লেগে থাকে বাবুর দুটি ঠোঁটে। অসুস্থ বা আঘাত পাওয়া জন্তু পাখি পেলে দেয় ছুট সে হাসপাতালে সমস্ত কাজ ফেলে। ছোট্ট থেকেই বাবুর মনে ইচ্ছে বড় সড়, অনাথ পশু আর পাখিদের করবেই সে জড়। বড় হয়েই বানাবে সে একটা এমন বাড়ি, থাকবে তাতে ছোট বড় ঘর যে সারি সারি। কুকুর, বেড়াল, পায়রা, টিয়া করবে সেথায় খেলা, সেই বাড়িটার নাম দেবে সে চাঁদ তারাদের মেলা।
0: বাহ, খুব সুন্দর শুরু হলো এবং ছোটদের কবিতা দিয়েই আপনি শুরু করলেন, ভালো লাগছে। এবারে আপনার কাছে জানতে চাইবো যে শ্রোতা বন্ধুদের জন্য আজ কি কি আপনার কবিতার সংগ্রহে বা গল্পে রয়েছে, একটু যদি ছোট করে বলেন।
1: শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে আমার কয়েকটি ছড়া, ছড়াক্কা আর দুটো গল্প। গল্প দুটো ছোটই, অনুগল্পই বলা যায়।
0: হ্যাঁ, বেশ। তো আপনি যে লেখালেখি করেন, সেখানে লেখার কাজটা শুরু কবে থেকে করেছেন?
1: অনেক ছোটবেলা থেকে। ছোটবেলা বলতে, আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে ম্যাগাজিনে লিখতাম। তারপরে যখন একটু বড় হলাম, অর্থাৎ কলেজে, তখনও ওই দায়িত্বটা চলে এসেছিল যে প্রুফ কালেকশন করা বা লেখা কালেকশন করা, এইগুলো। এর ফলে আগ্রহটা ছিলই। তারপর যখন স্কুলে টিচার হিসেবে জয়েন করলাম, তখন দেখলাম যে যখন জয়েন করেছি তারপর থেকেই স্কুল ম্যাগাজিনের দায়িত্বটা আমার উপর এসে পড়লো। তাই ওই লেখালেখির চলনটা আমার থেকেই গেছে আর কি, ধারাটা অব্যাহত থেকেই গেছে।
0: ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি লেখালেখির মধ্যেই রয়েছেন?
1: হ্যাঁ, রয়েছে।
0: ভালোবাসেন এটা করতে?
1: ভীষণ ভালোবাসি।
0: বেশ, এরপর কি শুনছি?
1: এবার আরেকটা ছড়া শোনাই।
0: বেশ,
1: ছোটদের জন্যই। সোনুর মাছ ধরা। সেবার সোনুর ইচ্ছে হলো মামার বাড়ি গিয়ে পুকুর থেকে ধরবে সে মাছ বড়শিতে টোপ দিয়ে। ছিপ বানালো মেজ মামা ভাগ্নেরই আবদারে, আয়েস করে বসলো সোনু দধিকুণ্ডের পাড়ে। দধিকুণ্ড পুকুরের নাম, মস্ত সে চার কোনা। সোনু বলল, ধরবই মাছ, হোক বড় বা পোনা। সঙ্গে আছে মামা বাড়ির পাস্তুত ভাই অঙ্কু, মাছ ধরাতে নেই জুড়ি তার, পড়াই লবডঙ্কু। বানিয়ে চার ফেললো দুজন আইডিয়া ঠিক করে, নিষ্পলকে রইল চেয়ে ফাতনাটারি পড়ে। হঠাৎ করে ফাতনা নড়ে, টান পড়ে যেই সুতোই, অমনি সোনু খাঁচটা মারে অঙ্কু ভাইয়ের গুঁতোই। কি আশ্চর্য দেখে সোনুর চক্ষু চড়ক গাছ, ছিপের সুতোই বড়শি গাথা একটি পুঁটি মাছ।
0: বাহ, খুব সুন্দর। আমরা কিন্তু গ্রাম বাংলার একটা চিত্র দেখতে পেলাম, যে যেখানে পুকুর আছে এবং মাছ ধরার আগের যে একটা তৈরি সেটা, এবং তারপর মাছটা কিভাবে ধরা হবে সেটা খুব সুন্দর আপনার লেখনীতে এসছে ছড়ার মাধ্যমে আমরা শুনলাম। আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগলো। এবার একটি কবিতা শুনি আপনার কাছ থেকে।
1: হ্যাঁ, এবার একটা
0: ছড়া তো আমাদের শোনা হলো,
1: এবার একটা কবিতা শোনাই। কবিতার নাম ছবি। কোনোদিন চাইনি কিছু তোমার কাছে, মুখ ফুটে বলিনি কখনো এটা চাই বা ওটা দাও। মন হয়তো কিছু চাইতো, মনের ওপর

0: কার হাত আছে বলো? স্বভাব শিল্পী তুমি, নামজাদা না হলেও নেহাত হেলা ফেলারও নও। নদী, নারী, প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে তোমার তুলিতে। অবুঝ মনটাও মাঝে মাঝে পেতে চাই তোমার আদুরে হাতের ছোঁয়া, ফুটে উঠতে চাই রং তুলির ক্যানভাসে। কি আশ্চর্য, তুমি মন পড়তেও জানো? বললে, আজ আমার ছবি আঁকবে, আমার বুকে কুল ছাপানো বর্ষা নদীর খুশি আর চোখে অন্তহীন আকুল প্রতীক্ষা। ছবিটা পেয়ে মনে হলো চাঁদ পেলাম হাতে। অবাক চোখে দেখছি তোমার অসাধারণ শিল্পকলা। কোপাই নদীর তীর সোনাঝুরি গাছের নিচে ক্ষীণকটি সাঁওতাল রমণী ঘোর কাটে আমার কাজল দুচোখে তখন অকাল শ্রাবণ ধারা।
1: খুব সুন্দর একটি প্রেমের কবিতা এবং অনুভূতির অনুভবের কবিতা, খুব ভালো লাগলো। এবার কি শুনবো?
0: এবার একটা অনুগল্প শোনাই। গল্পের নাম মিষ্টি। ওকে এইভাবে দেখব কোনোদিন ভাবিনি। কেমন যেন নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। চশমার কাজটা ঝাপসা হয়ে গেল, মনের পর্দায় ভেসে উঠতে লাগলো প্রায় ভুলে যেতে বসা কিছু এলোমেলো ছবি। শাড়ির আঁচলে চশমাটা মুছে নিতে নিতে ফিরে গেলাম অতীতে, কয়েক বছর আগে। এলোমেলো ঘটনাগুলো সাজাতে থাকলাম একে একে। ক্লাস নাইনে অঙ্ক করাচ্ছি, বোর্ডে মেয়েদের চোখ। অঙ্কটা শেষ করে মেয়েদের বললাম খাতায় টুকে নিতে। একটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে বলল, ম্যাম, ও অঙ্ক টুকছে না, ছবি আঁকছে। ভীষণ রাগ হলো। বললাম, এত সাহস তোমার? খাতাটা নিয়ে এখানে এসো। ভয়ে ভয়ে খাতাটা নিয়ে টেবিলের ওপাশে দাঁড়ালো মেয়েটি, নিচের দিকে চোখ। ওর হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে খুলে দেখি অঙ্কের বদলে পেন দিয়ে আঁকা একটি নারী মুখ। রেগে বললাম, ছবি আঁকবে বাড়িতে অবসর সময়ে, ক্লাসের মধ্যে নয়। যাও নিজের জায়গায়, বসবে না, দাঁড়িয়ে থেকে অঙ্কটা খাতায় টুকবে, আর পরের দিন এই অঙ্কটাই বোর্ডে করবে, মনে থাকে যেন। স্কুল থেকে ফিরে একটু বিশ্রাম নিচ্ছি, এমন সময়ে দরজায় বেল। এক মুখ বিরক্তি নিয়ে দরজাটা খুলতেই দেখি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে, পেছনে সেই মেয়েটি। কিছু বলার আগেই ভদ্রমহিলাটি নমস্কার করে বললেন, ম্যাডাম, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না প্লিজ। জোর করে নিজের বিরক্তিপূর্ণ মুখটাকে স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, বেশ, বলুন কি বলতে চান। ভদ্রমহিলা বললেন, এ আমার মেয়ে মিষ্টি, আপনার স্কুলেই ক্লাস নাইনে পড়ে। বললাম, আপনার মেয়েটি কিন্তু পড়াশোনায় ভীষণ অমনোযোগী, আজকেই বকা খেয়েছে আমার কাছে, ক্লাসে অঙ্ক না করে ছবি আঁকছিল। ভদ্রমহিলা বললেন, আমি জানি ম্যাডাম, মিষ্টি আমাকে সবটাই বলেছে, তাই তো আপনার কাছে এসেছি, আপনি যদি দয়া করে ওকে একটু পড়ান। আমি বললাম, দেখুন, আমি তো টিউশনে পড়াই না, ওকে বলবেন রোজ স্কুলে যেতে, তাহলেই হবে, কোনো অঙ্ক বুঝতে অসুবিধে হলে অফ পিরিয়ডে আমি ওকে বুঝিয়ে দেব। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, কোনো ভয় বা দ্বিধা না করে আমাকে বলবে, আমি অঙ্ক বুঝিয়ে দেব। কথাটা শেষ হতেই মা মেয়ে কিছু না বলেই চলে যাচ্ছিল, আমি থামালাম, ভেতরে বসিয়ে বললাম, আপনারা বসুন, আমি একটু চা করে আনি। ভদ্রমহিলা এবারে প্রায় কেঁদে উঠে বললেন, না ম্যাডাম, চা করতে হবে না, আপনি বসুন, খুব খারাপ লাগছে আপনার বিশ্রামের সময়টা নষ্ট করলাম বলে। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। পরদিন দেখলাম মিষ্টি ক্লাসে অনুপস্থিত। স্কুল থেকে বাড়ি ফিরছি, রিক্সা থেকে নেমে দেখি গেটের কাছে দাঁড়িয়ে মিষ্টির মা। বললাম, মিষ্টি তো আজ স্কুলে যায়নি, আপনিও একা এসেছেন দেখছি, ওর কি শরীর খারাপ? মিষ্টির মা বললেন, না ম্যাডাম, মিষ্টির শরীর ঠিক আছে, আমি একাই এসেছি আপনার সঙ্গে কিছু কথা বলবো বলে। যদিও খারাপ লাগছে, আপনি এইমাত্র আসলেন, আমি একটু বসছি, আপনি বিশ্রাম নিন, আমার বিশেষ তাড়া নেই। হেসে বললাম, আপনাকে বসিয়ে রেখে আমি বিশ্রাম নেব, এতটাও অমানবিক বোধহয় হতে পারবো না, আপনি আসুন, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলবো। মিষ্টির মায়ের সঙ্গে অনেক কথাই হলো, বুঝলাম কেন মিষ্টির মা আজ একাই এসেছে। যা জানলাম তার সার কথা এই, মিষ্টি বাবা মার একমাত্র সন্তান, বাবার খুব আদুরে হলেও সে তার মাকেই বেশি ভালোবাসে। ভালোবাসার কারণও আছে, বাবা সরকারি চাকরি করলেও ভীষণ মাদকাসক্ত, শুধু তাই নয় তার এক অফিস কলিগের প্রেমাসক্তও, ফলে সংসারে অভাব না থাকলেও অশান্তির শেষ নেই। মিষ্টির মা হাই সুগারের পেশেন্ট, অশান্তি ও অসুখের চাপে রুগ্ন, তবু মুখটি স্নিগ্ধ। এতক্ষণে মনে হলো কালকে মিষ্টি অঙ্ক খাতার পাতায় যে নারী মুখ এঁকেছিল তার সঙ্গে এই মহিলার মুখের যেন অনেক মিল। যদিও বাড়িতে আমি টিউশন পড়াই না, তবুও মিষ্টিকে পড়াতে রাজি হলাম। বললাম, সন্ধ্যাবেলা ওকে পাঠিয়ে দেবেন, আমি পড়াবো। এরপর থেকে মিষ্টি আমার কাছে পড়া শুরু করল। মাঝে মাঝে ওর মা আসে, মেয়ে কেমন পড়ছে খোঁজ খবর নেয়। বেশ চলছিল, হঠাৎ করে মিষ্টি ডুব মারল, না স্কুল না পড়তে আসা। ওর পাশে বসা মেয়েটির কাছ থেকে জানতে পারলাম ওর মা নাকি খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। কয়েকদিন বাদে মিষ্টি পড়তে এলো, জিজ্ঞাসা করলাম, মা কেমন আছে তোমার, হসপিটালে ভর্তি ছিল শুনেছিলাম। কাঁদতে কাঁদতে মিষ্টি বলল, মা আর নেই ম্যাম, গতকাল মায়ের শ্রাদ্ধের কাজ শেষ হলো, বড্ড একলা লাগছিল তাই চলে এলাম। কিছুদিন পরে মিষ্টির স্কুল টিউশন সব বন্ধ হয়ে গেল। ওর পাশে বসা মেয়েটির কাছেই জানতে পারলাম ওর বাবা তার অফিসের কলিগকে বিয়ে করেছে, আর সংসারের কাজে নতুন মার হাতে হাত লাগিয়ে সাহায্য করার জন্য মিষ্টির স্কুল টিউশন সব বন্ধ হয়েছে। তবে পরীক্ষা দেবে, কারণ সামনেই তো টেস্ট, তারপর মাধ্যমিক। একবার ভাবলাম মিষ্টির বাড়ি যাই, ফোন করে ওকে বোঝালাম, আর যাই হোক পড়াটা যেন না ছাড়ে সে। ওর বাবার সঙ্গে দেখা করার কথা বলতেই ও বলল, ম্যাম আমার বাবার সঙ্গে কথা বলার কথা ভাববেনই না, আপনার অপমান আমি সহ্য করতে পারবো না। মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবেই পাশ করল মিষ্টি, তারপর আর ওর সঙ্গে দেখা নেই বহুদিন। বছর দুয়েক বাদে একদিন হঠাৎ মিষ্টির সঙ্গে দেখা স্কুলেই। ক্লাস নিয়ে ফিরছি, দেখি স্টাফ রুমের দরজার কাছেও দাঁড়িয়ে, আমাকে দেখেই বলল, ম্যাম আমার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট আর অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, কি করে ওই পেপারগুলো আবার পেতে পারি একটু বলবেন। একটু ধমকের সুরেই বললাম, অ্যাডমিট কার্ড মার্কশিট হারাই কি করে, ওগুলো কি হারাবার জিনিস। মিষ্টি কাঁদতে কাঁদতে বলল, হারাইনি ম্যাম, আমার নতুন মা ওগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, এতদিন কিছু বলিনি। আমার কষ্ট দেখে মামা বাবার সঙ্গে ঝগড়া করে আমাকে এখান থেকে নিয়ে গেছিল, এখন মামা বাড়িতেই আছি। মাসখানেক হলো আমার বাবা মারা গেছেন। বাবার অফিসের এক বন্ধু আমাকে ফোন করেছিলেন, বললেন বাবার অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। বাড়ি এসেছিলাম পেপারগুলো নিতে, আর তখনই নতুন মা, বললাম কেঁদো না, একটা দরখাস্ত লিখে অফিসের দিদিকে দাও, উনি বোর্ডে পাঠাবেন, কিছুদিন লাগবে তবে পেয়ে যাবে। কয়েক বছর কেটে গেল, মার্কেট থেকে ফেরার পথে মিষ্টিদের বিশাল বাড়িটাই চোখ চলে যায়। দোতলার গ্রিল বারান্দাটা, যেখানে কতদিন দেখেছি মিষ্টিকে দাঁড়িয়ে থাকতে, সেই জায়গাটা কেমন ফাঁকা। রিক্সায় বসে ভাবতে থাকি মেয়েটার কথা, সে কি এখনও তার মামা বাড়িতেই আছে কি জানি। আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে একটা চিত্র প্রদর্শনীতে এসেছিলাম আজ, স্কুলের কিছু মেয়েদের নিয়ে। ঘুরে ঘুরে ছবিগুলো দেখছি, গোটা হলঘর জুড়েই মায়ের ছবি। একটা ছবি ভীষণ চেনা লাগলো, হ্যাঁ সেই ছবিটাই, আমার পুরনো ছাত্রী মিষ্টির অঙ্ক খাতায় আঁকা সেই নারী মুখ। হঠাৎ পায়ে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে তাকালাম, দেখি সামনে মিষ্টি দাঁড়িয়ে, হাসি মুখে বলল, আপনি এসেছেন ম্যাম, আমার খুব ভালো লাগছে। বললাম, এতদিন কোথায় ছিলে, আমি কতবার ফোন করেছি, তোমার ফোন সুইচ অফ। মিষ্টি বলল, মামা বাড়িতেই ছিলাম ম্যাম, বাবার অফিসে চাকরিটা আমার হয়নি, ওটা নতুন মাই পেয়েছে, আর তাছাড়া নতুন মা তো ওই অফিসেই চাকরি করত, বাবার জন্য ছেড়ে দিয়েছিল। তবে আমি ভালোই আছি, আর্টটা ভালো মতন শিখেছি, কলেজের পড়াও শেষ করেছি, মামা একটা আর্ট স্কুল খুলে দিয়েছে, সেখানে আর্ট শেখাই, মাকে তো কিছু দিতে পারিনি, তাই আজ মাতৃদিবসে মায়ের ছবি দিয়েই এই প্রদর্শনীর আয়োজন করেছি, কেমন হয়েছে ম্যাম। মিষ্টির মাথায় হাত দিয়ে বললাম, আজ তোমাকে এভাবে দেখে আমার ভীষণ ভালো লাগছে মিষ্টি, আশীর্বাদ করি তুমি তোমার কাজ নিয়ে ভালো থাকো, এগিয়ে যাও সময়ের দিকে।
1: গল্প শুনতে শুনতে মনটা ভারাক্রান্ত হয়ে আসছিল, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো আমাদের।

0: অনেকের ঘরেই হয়তো এই ধরনের চিত্র আমরা দেখতে পাই এবং খুব বাস্তবভাবে লেখা আপনার এই গল্প। আমার মনে হয় শ্রোতা বন্ধুদের অনেকেরই খুব ভালো লাগবে এবং তাদের মন ছুঁয়ে গেছে। আপনার কলম দিয়ে এই যে সুন্দর সুন্দর লেখা বের হয়, এই লেখার পেছনে অনুপ্রেরণা কোথা থেকে পান?
1: অনুপ্রেরণা বলতে আমার বাবা মা। আমার বাবাকে দেখেছি, বাবার কাছে অঙ্ক শিখেছি। বাবা খুব অঙ্কে ভালো ছিলেন, অঙ্ক শেখাতেন। পাড়ার প্রচুর ছেলে মেয়ে, শুধু পাড়ার না, আমি যেখানে মানুষ হয়েছি, বড় হয়েছি গ্রামে, প্রায় গ্রামের অর্ধেক ছেলে মেয়েই আমার বাবার কাছে অঙ্ক শিখেছে। তবুও বাবার দেখেছি গল্প পড়াই বা কবিতা পড়াই ভীষণ নেশা ছিল। আমাদের বাড়ির কাছে প্রথম যে লাইব্রেরি তৈরি হয়, সেই লাইব্রেরির উদ্বোধন হয়েছিল আমার বাবার সঞ্চিত বই দিয়ে।
0: আচ্ছা,
1: তো দেখতাম যে বাবা এত ভালোবাসছে, বাবা এত পছন্দ করছে, বাবার দেখা দেখি আমারও বই পড়ার একটা প্রবল নেশা ছিল। আর প্রবল নেশা থেকেই আমার মনে হয়েছিল আমিও একটু লিখি, দেখি না চেষ্টা করে। তখন ক্লাস 5-6 পড়ি, ওই রকম ছন্দ মিলিয়ে মিলিয়ে দু একটা লাইন লিখতাম, বাবাকে শোনাতাম, আমার বড়দাকে শোনাতাম, আর তারা ভীষণভাবে উৎসাহ দিতেন। ওই যে উৎসাহ পেতাম, কি যে হিজিবিজি লিখতাম কি জানি, বাবা ওটাকে পড়তেন, পড়ে আবার সুন্দর করে তার রিভিউ দিতেন। তো এই যে অনুপ্রেরণাটা বাবার কাছে পেয়েছি, ইচ্ছাটা আরো দিন দিন বাড়তে থেকেছে ওই বাবার কারণে।
0: বেশ, মানে এখন অনুপ্রেরণা কোথা থেকে পান না নিজেই লেখেন?
1: যেহেতু ওই লেখাটা একটু অভ্যেস হয়ে আছে, সেই অনুপ্রেরণা থেকেই। তারপরে একটু সময় পেলেই মনে হয় যে একটু কিছু লিখি, বা রাস্তায় যাচ্ছি কোনো একটা কিছু দেখলাম, তখন মনে হয় এটা নিয়ে বেশ দু লাইন লিখলে ভালো হয়, এই রকমই লিখি। আর এখন আমার ছেলেও একটু একটু লেখে, সেও ওই আমার দেখা দেখি আর কি শিখেছে, এখন ও ভালো লেখে অনেক পত্রপত্রিকাতে তার লেখা বেরোয়।
0: আপনার বাড়িতে একটা পরিমণ্ডল রয়েছে, সেটা বাপের ঘর থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং আপনারা লেখার সঙ্গে যুক্ত আছেন।
1: আমার হাজবেন্ডও লেখেন, উনি কবি হিসেবেই পরিচিত। ওনার আপাতত 6 বই বেরিয়েছে।
0: বেশ, খুব ভালো। আবার আমরা একটু কবিতায় যাই, কি শুনবো এখন?
1: এবার আমি একটু অন্য ধরনের একটা ছড়াক্কা শোনাই। ছড়াক্কা সম্পর্কে একটু বলে নিই। ছড়াক্কা হচ্ছে একটা নতুন ধরনের ছড়া বলা যায়, যেটা দুর্গাপুরের ভদ্রলোক স্যার, আমরা বলি সতীশ বিশ্বাস স্যার, উনি কিন্তু এই ছড়াক্কার আবিষ্কর্তা, মানে তিনি এটাকে তৈরি করেছেন নিখুঁত ভাবে। ছড়াক্কার নিয়মটা হচ্ছে যে 6 লাইনের মধ্যে থাকবে সীমাবদ্ধ। প্রথম লাইন এবং শেষ লাইন দুটো হবে বড়, এবং এই দুটোর মধ্যে অন্তমিল থাকবে। মাঝের যে 4 লাইন, সেই লাইন 4 এই দুটো লাইন থেকে একটু ছোট হবে, মানে অপেক্ষাকৃত ছোট হবে। এবার এই 4 লাইনের মিলটা কিরকম হতে পারে, ওখানেও অন্তমিল থাকবে, 4 লাইনেই অন্তমিল থাকতে পারে, আবার প্রথম দুটো, পরের দুটো, আবার প্রথম এবং তৃতীয়, দ্বিতীয় এবং চতুর্থ, এইভাবেও মিলটা থাকতে পারে।
0: আচ্ছা, বেশ মজার ব্যাপার।
1: হ্যাঁ, প্রধানত স্বরবৃত্ত ছন্দেই এটা লেখা হয়, মাত্রাবৃত্ততেও লেখা হয়।
0: বেশ,
1: এবার ছড়াক্কা বলতে সেই 6 লাইনের স্ট্রাকচারটাকে রেখে আমরা কি করি, আমরা একটু বড়ও করে দিই।
0: হ্যাঁ,
1: 6 লাইনেও করি, আবার অনেক সময় এটা একটা বেশ একটা গল্পের বা একটা কোনো চিত্রের এক ইয়ে করে নিয়ে পেছনে রেখে সেটাকে একটা ছড়াক্কায় রূপদানের চেষ্টা করি, তখন 6 লাইন থেকে ওটা বড়ও হয়ে যায়।
0: বেশ,
1: তা আমি যে ছড়াক্কাটা শোনাবো সেটা হচ্ছে আমার খুবই পছন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। যে গল্প শাস্তি, গল্পের চরিত্র চন্দরা আমার ভীষণ প্রিয়, খুবই প্রিয়।
0: আমার মনে হয় শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, যারা শাস্তি গল্প পড়েছেন, সেখানে চন্দরার প্রতি আমাদের একটা আলাদা অনুভব আছে,
1: একদম,
0: এবং একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে। তো তাকে নিয়ে,
1: তাকে নিয়েই, মানে আমি সেখানে ছড়াক্কাটা লিখেছি যে চন্দরার মুখ থেকেই কথাগুলো আর কি বের হচ্ছে, চন্দরার স্বীকারোক্তি, সেটা ছড়াক্কার মাধ্যমে লিখেছি।
0: বাহ,
1: এখন ছড়াক্কা। আমি চন্দরা, সৃষ্টি ছাড়া আমায় দেখে লুকোই কবির ছন্দরা, আমার চলা ভিন্ন পথে, ভিন্ন ধারাই ভিন্ন মতে, তাই কবিতার আঙিনাই জুটল না একটুকু ঠাঁই, রবিবাবুর গল্পে আমি সেই তোমাদের চন্দরা। কুড়ি বাড়ির বধূ আমি ছিদামরুইয়ের ঘরণী, আঁটো সাঁটো পুষ্ট গড়ন, ছোট খাটো শ্যামলা বরণ, ঝড়ের আগে ছুটি আমি, ভাবেন আমার যা ও স্বামী, ভালোবাসি নিজের মাকে আর এ সবুজ ধরণী। জায়ের সাথে কোদল বাঁধে সকাল বিকাল নিত্য, সে মহিলাও নয় তো সোজা, যদিও দেখে যায় না বোঝা, কাজের বেলা শুধুই ফাঁকি, এমন মেয়ে দেখেছ কি, অগোছালো স্বভাব দেখে তাই তো জলে পিত্ত। সেদিন খুবই ঝগড়া হলো।

0: পুলিশ এসে কোমর বেঁধে নিয়ে গেল জেলে। গেলাম বড় অভিমানে, সে কথা আর কেই বা জানে। বলল স্বামী, ভাবিস না তুই, বাঁচাবে তোকে এ ছিদাম রুই। ভাবি তোমার কি এসে যাই হারিয়ে আমি গেলে। অনেক হলো সওয়াল জবাব, সাক্ষী সবুদ পর্ব। স্বামী ভাসুর দুজনেই বাঁচাতে চান আমাকেই, কিন্তু আমি চাইনি আর ছেড়ে আসা সে সংসার। মেনে নেব মিথ্যে সাজা, এতেই আমার গর্ব। ফাঁসির সাজা হাসি মুখেই করে নিলাম বরণ। বললে উকিল ব্যারিস্টার, দেখতে কি চাও কাউকে আর? দেখব মাকে, বলি আমি। উকিল বলেন, তোমার স্বামী একটিবার দেখবে তাকে? আমি বললাম, মরণ।
1: খুব সুন্দর শাস্তি গল্পের চন্দরাকে আধার করে এত সুন্দর ছড়াক্কার। সত্যি আপনি যেমন সুন্দর করে বললেন, আমার মনে হয় শ্রোতা বন্ধুরা ওই পাশ থেকে খুব মন দিয়ে আপনার এই ছড়াক্কার শুনলেন, খুব ভালো লাগলো। এবারে কি শুনবো, আবার একটু অনুগল্পে যাই।
0: বেশ, একটা অনুগল্প শোনাই। আচ্ছা, এবারে একটা অনুগল্প আবার শোনাই। গল্পের নাম লাল গোলাপ। কর্মসূত্রে দুজন দু জায়গায়, একজন উত্তরে আটজন দক্ষিণে। ছুটি ছাটাই দেখা সাক্ষাৎ, সারাদিনের কর্মব্যস্ততায় ফোনালাপও হয় না সেভাবে। দুটো মানুষের যত কথা সব রাত ১২টার পরে। এমনও হয় কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে পিপুল, ফোন অন রেখেই। মৌলি ঘুমোয় না, এক মনে ঘুমন্ত পিপুলের শ্বাসের শব্দ শুনতে থাকে। ভাবে, আহা বেচারা ঘুমোক। কল্পনায় হাতগুলোতে থাকে পিপুলের মাথায়। একা একা থাকা সত্যিই কষ্টকর, তাও তো ছেলে দুটো আছে তার কাছে। পিপুল তো ফেব্রুয়ারি, প্রেমের মাস, এক সপ্তাহ ধরে চলছে তারই বাহারি উদযাপন। ভালোবাসার বিয়ে মৌলি পিপুলের, দুজনের মনেই দুজনের জন্য অগাধ ভালোবাসা। দুই ছেলেও জানে সে কথা, তাই রাত্রির ফোনালাপে মামনিবাপির যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য দু ভাই নিজের নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে, কিংবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যদিও তাদের তুচ্ছাতি তুচ্ছ কথাও মার সঙ্গে শেয়ার না করলে ঘুম আসে না কোনো মতেই। রোজ ডে, টেডি ডে এক এক করে পেরোলো। মৌলি অপেক্ষা করে 14 তারিখের, 13 তারিখ একটু ফাঁক পেতেই কিনে আনে এক গোছা লাল গোলাপ। এমনিতে তার হলুদ গোলাপ পছন্দ, কিন্তু প্রেম দিবসে হলুদ না। গোলাপগুলো সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে কয়েকটা ফটো তুলে নেয় সে ফোন ক্যামেরায়। ছেলেরা মুখ টিপে হাসে, বলে, ফটো পাঠাবে মামনি, কুরিয়ার করে গোলাপগুলোই পাঠাও না। কপট চোখ পাকায় মৌলি, হেসেও ফেলে আড়ালে। তাড়াতাড়ি ডিনার সেরে পিপুলের ফোনের অপেক্ষা করে মৌলি। কখন চোখ জুড়ে নেমে আসে ঘুম বুঝতেই পারে না। হঠাৎ ডোরবেল বাজে, তাহলে কি পিপুল? সারপ্রাইজ দেওয়ার বদ অভ্যেস এখনও গেল না তার, ছেলেরা কি যে ভাববে। দরজা খুলেই দেখে পিপুল, গোলাপের থোকাটা বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি। হঠাৎ ছোট ছেলের ডাকে সম্বিত ফেরে, ছেলে বলে, ফোনটা বাজছে, ধরো মামনি। একটু অপ্রস্তুতেই পড়ে মৌলি, ফোনটা রিসিভ করে। পিপুলের গলা বেশ জড়ানো, সারাদিনের ক্লান্তি দূর করতে প্রতিদিন একটু ড্রিঙ্কস নেয় পিপুল, মৌলি সেটা জানে, কিন্তু আজ তো মাত্রাতিরিক্ত। পিপুলের কথা শুনেই বুঝতে পারছে মৌলি, অনেক কথাই বলছে পিপুল, কোনোটাই পরিষ্কার বুঝতে পারছে না মৌলি। জিজ্ঞাসা করে, এত দেরি হলো ফোন করতে? জানতে চাই, সে কি তার নিজের বাড়িতে না অন্য কোথাও? জবাবে জানতে পারে, এক পুরনো বান্ধবীর বাড়িতে পিপুল। মাথাটা বন করে ঘুরে যায় মৌলির, বালিশের উপর ছুঁড়ে ফেলে ফোনটাকে। এই মহিলাকে কোনো মতেই সহ্য করতে পারে না মৌলি। বারবার চেষ্টা করে ওর থেকে দূরে রাখতে তার প্রিয় মানুষটাকে। পিপুল রাগ করে, বলে, বউ আর বন্ধুর মধ্যে তফাতটা বুঝতে শেখো, ও আমার একজন শুভার্থী বন্ধু, এছাড়া এ সম্পর্কের অন্য কোনো নাম দিও না তুমি। কিন্তু মৌলি তা মানবে কেন? সে কি দেখেনি ওই মহিলাকে কারণে অকারণে পিপুলের গায়ে ঢলে পড়তে? রাত তখন 2:30। পরের দিন ছেলেরা ঘুরতে যাবে জঙ্গলে বন্ধুদের সাথে। মৌলি ভেবে রেখেছিল সারাদিন ফোনে কথা বলবে পিপুলের সঙ্গে, কাজ যতই থাক না কেন। দুচোখে জলের বদলে আগুন ঝরতে থাকে মৌলির। না আর নয়, অনেক হয়েছে, সে তার বন্ধু জগৎ নিয়েই থাকুক। গোলাপগুচ্ছের ছবিটা মুছে ফেলে ফোন গ্যালারি থেকে, যেটা সে পাঠাতে চেয়েছিল তার প্রিয় মানুষটিকে। ফোনে তখনও ভেসে আসে পিপুলের জড়ানো।

0: গলা, লাভ ইউ মৌলি, আমাকে ভুল বুঝো না।
1: খুব সুন্দর, এখানেও মান অভিমান, আমাদের প্রাত্যহিক জগতের সব কিছুই কিন্তু এই আপনার লেখনীর মধ্য দিয়ে ফুটে উঠেছে। খুব ভালো লাগলো। আমাদের হাতে খুব একটা সময় আর নেই, এবারে আরেকটি কবিতা শুনবো আপনার কাছ থেকে।
0: বেশ, একটা কবিতাই শোনাচ্ছি বাবাকে নিয়ে। আগেই বললাম বাবা আমার লেখার অনুপ্রেরণা, বাবা এখন নেই, খুব কষ্ট পাই, বাবাকে নিয়ে লেখা কবিতাটি। 21শে ফেব্রুয়ারি ও বাবা। 21শে ফেব্রুয়ারি এলেই বেশি করে মনে পড়ে বাবাকে। দীর্ঘ দেহ, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, বাবাকে কথায় কথায় ইংরেজি বলতে শুনিনি কখনো, যদিও আমাদের ইংরেজি শিক্ষা বাবার কাছেই। পাখির ডাক, বর্ষায় টিনের চালে বৃষ্টির শব্দ, ট্রেনের হুইসেল সব ছাড়িয়ে কানে এসে পৌঁছাতো রেডিওর বন্দে মাতরম, তারপর বই নিয়ে বসে পড়া। রেডিও বেজে চলত নিজের মতো, সুভাষিত, সঙ্গীতাঞ্জলি, স্থানীয় সংবাদ আর 7টার প্রাত্যহিকি, ভোরের সূর্য, পাখির কলতান, চেনা ঘর আর বন্দে মাতরম ছেড়ে একদিন পাড়ি দিয়েছি অন্য কোথাও, অন্য ঘরে। সকাল 7টার প্রাত্যহিকি তখনও ছিল আমার আর বাবার যোগ সেতু, মনে হতো বাবার সাথেই শুনছি। 21শে ফেব্রুয়ারি সকালে রেডিওতে বাজত আমার ভাইয়ের রক্তে রাঙানো, গলা মেলাতো বাবা, আড়ালে আমিও। 21শে ফেব্রুয়ারি এলেই বাবাকে বেশি করে মনে পড়ে।
1: খুব সুন্দর, এত সুন্দর করে লেখা যে আমার মনে হয় শ্রোতা বন্ধুদের আবারও ভালো লাগা অনেকটা দিন থেকে যাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। কথা, কবিতা, ছড়া, অনুগল্প নিয়ে এতক্ষণ আপনারা শুনলেন আজকের সাহিত্য বাসর। আশা করি শ্যামলীদির লেখা প্রতিটি অনুগল্প, কবিতা, ছড়া, ছড়াকার আপনাদের খুব ভালো লেগেছে। মহিলা মজলিসের পক্ষ থেকে আমরা শ্যামলীদিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা, যেন আপনার লেখা আমাদেরকে এভাবেই বারে বারে সমৃদ্ধ করে।
0: আকাশবাণী শিলিগুড়ির মহিলা মজলিসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে ডাকার জন্য এবং আমার কবিতা, অনুগল্প, ছড়া, ছড়াক্কা শোনানোর জন্য। নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আপনারা জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। নমস্কার।

এতক্ষণ মহিলা মজলিস শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কৃষ্ণা কর্দে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স শিখ

কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ একটি মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে

0: ২১টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
1: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
0: 12 জন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিইয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের ওপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের ওপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। একই সঙ্গে আকাশপথে বিমান হামলায় আফগান সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
2: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualties and sufferings to the Afghan people. We reiterate Secretary General's deep concern at civilian casualties caused by airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance with obligations under international law, including international humanitarian law, and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LMPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এই তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।

তিন জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। নতুন গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প শুরু হওয়ার আগেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল 100 দিনের কাজ। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগুড়ি এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গের 1,53,00,000 শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। আজ থেকে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, গ্রামীণ স্তরে কাজের গতি বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত 2 থেকে 3টি নতুন প্রকল্প বা স্কিম অবিলম্বে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের খরা যেমন কাটবে, তেমনই বহু শ্রমজীবী পরিবার সরাসরি উপকৃত হবেন। দুর্গাপুজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেন সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি, কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বৌবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছে, দুর্গাপুজোয় প্রিভিউ শো এবং প্রিভিলেজ পুজো এন্ট্রির টিকিট বিক্রির উদ্দেশ্যে এমনভাবে প্রচার চালানো হয়েছিল যাতে সাধারণ মানুষের মনে হয় এতে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে, অথচ ইউনেস্কো কোনোদিনই এ ধরনের চুক্তিতে সম্মতি দেয়নি। অভিযোগের সপক্ষে ইউনেস্কোর ইমেল ও আইনি নথিপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সুভাষী দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, 2018 সালের ফেব্রুয়ারি মাসে সুভাষী দত্ত তাঁর কাছ থেকে নগদ 1,05,00,000 টাকা তোলা হিসেবে নেন এবং পরবর্তীতে তা ফেরত না দিলে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেন। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন এই হেভিওয়েট নেতা। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। জনরোষ এড়াতে ভোরবেলায় তাকে ফলতা থানা থেকে ডায়মন্ড হারবার কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতরাতে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে বিধাননগর এসটিএফ এর সদর দপ্তর হয়ে গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় ফলতা থানায়। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম হারিয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফ এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএল এর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, পাহাড়ি এলাকায় অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকলে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে, তারপরেও নিয়ম না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ধরনের নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও তিনি স্পষ্ট জানান। দার্জিলিং ও মিরিক সফরে পূর্বমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন বর্ষার মরশুমে জমা জল দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা এড়াতে সিএসসি, অগ্নি নির্বাপন দপ্তর, পুরসভার বিল্ডিং বিভাগ, আলো সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে একটি পরিদর্শনকারী দল গঠন করা হয়েছে। কলকাতার পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে গতকাল কলকাতা পুরসভা ও বোরো কার্যালয়ের আধিকারিক, রাজ্য সরকারের সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর একথা জানিয়েছেন। নারকেলডাঙ্গা থানার কসাইপাড়া কসাইবস্তির একাধিক বাড়ি মাজার ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন প্রায় 150 জন বাসিন্দা। চলতি সপ্তাহের 8ই জুন এই জায়গায় ভাঙা হবে বলে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। উল্লেখ্য, 2025 সালে প্রথমবার এই নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। কলকাতা হাইকোর্টে তার কোনো সুরাহা না হয় আবেদনকারীরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান, যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মামলার শুনানি হাইকোর্ট করবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অনশা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে।

0: সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অভিজিৎ রায়।

এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে শুনলেন ভাবাইয়া শিল্পী অভিজিৎ রায়ের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ, তারপর হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন গান পরম্পরা শুনবেন এই অনুষ্ঠানে খেয়াল, শিল্পী বিদুষী পূর্ণিমা সেন, রাগ গুড় সারাং।

এতক্ষণ শুনলেন গান পরম্পরা। এই অনুষ্ঠানে আজ শুনলেন গৌর সারাং রাগে খেয়াল, শিল্পী বিদুষী পূর্ণিমা সেন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং মোবাইল ফোনের নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজ চলে এসেছি মুডস অ্যান্ড মেলোডিজের নতুন একটি পর্ব নিয়ে, এবং আমার সাথে এই পর্বে রয়েছে তোমাদের আরও এক পরিচিত যুব বন্ধু অনুষ্কা।
1: নমস্কার সবাইকে, কেমন আছো?
0: ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো অনুষ্কা?
1: আমিও ভীষণ ভালো। এবং আজকে আমরা প্রথম কি গান শুনব?
0: আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ইংরেজি গানের সম্ভার নিয়ে কিন্তু আমরা উপস্থিত। প্রথম যে গানটি শুনব সেটি গ্রিক সঙ্গীত শিল্পী নানা মুস্কুরির কণ্ঠে ওভার অ্যান্ড ওভার। গানটি বিশ্ব সঙ্গীতের ইতিহাসে একটি অত্যন্ত মেলোডিয়াস এবং জনপ্রিয় গান। গানটি আগে শুনে নিই, তারপর ফিরে আসছি তার ব্যাখ্যা নিয়ে।

0: অসম্ভব সুন্দর গানটি কিন্তু সত্যি
1: একদম।
0: এই গানের মূল কথাগুলোর অর্থ কিছুটা এরকম, জীবনের নানা উত্থান পতন, ঋতু পরিবর্তন এবং সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও মনের ভেতরের ভালোবাসা এবং বিশেষ কোনো মানুষের প্রতি টান বারবার ফিরে আসে। সেই স্মৃতি বা অনুভূতি কখনো পুরনো হয় না। এই গানটি ইউকে সিঙ্গলস চার্টে দারুণ সাফল্য অর্জন করেছিল এবং প্রায় 20 সপ্তাহেরও বেশি সময় ধরে চার্টের শীর্ষে অবস্থান করেছিল। নানা মুসকুরি মূলত গ্রিক ভাষার শিল্পী হলেও এই ইংরেজি গানটির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করেন, বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপ এবং এশিয়ায়। তার চোখে আইকনিক কালো চশমা এবং সোজা চুলের লুকের সাথে এই গানটির লাইভ পারফরমেন্সে সে যুগে টেলিভিশন দর্শকদের মুগ্ধ করেছিল। আপনি যদি শান্ত স্নিগ্ধ ক্লাসিক্যাল পপ গান পছন্দ করে থাকেন, তবে নানা মুসকুরির এই ওভার অ্যান্ড ওভার গানটি আপনার কিন্তু প্লে লিস্টে রাখার মতো। তাহলে অনুষ্কা, প্রথম গান তো বেশ সুন্দর করে আমরা শুরু করলাম, দ্বিতীয় গান আমরা আজকে কি শুনছি?
1: আমরা অনেকেই শুনেছি এই ইংলিশ গানটি, বা যারা ইংলিশ গানটি এখনও শুনিনি তারা এই গানটির বাংলা ভার্সনটাও শুনেছি। আমরা আগে গানটা শুনে নেই, তারপর আসবো গানের বিস্তারিত আলোচনায়। গানটির নাম 500 মাইলস আমরা শুনবো এখন।

0: গানটির কথায় একজন পথিক বা রেলযাত্রী নিজের বাড়ি থেকে বহু দূরে চলে যাওয়ার বেদনা প্রকাশ করছে। সে নিঃস্ব, তার কাছে টাকা নেই এবং এই অবস্থায় বাড়ি ফিরতে লজ্জা পাচ্ছে। তাই গানটিতে গভীর একাকিত্ব, বিচ্ছেদ ও ঘর ছাড়ার কষ্ট ফুটে উঠেছে। 500 মাইলস গানটি সাধারণত হেডি ওয়েস্টের লেখা বলে স্বীকৃত। 1961 সালের কপিরাইট নিবন্ধিত হয় এর। গানটি কেন এত হৃদয়স্পর্শী এবং কেন এতটা জনপ্রিয়, তার প্রধান কারণগুলো হচ্ছে সহজ কিন্তু হৃদয়স্পর্শী কথা গানটির মধ্যে রয়েছে, লোকসঙ্গীত ধর্মী সুর রয়েছে, বাড়ি থেকে দূরে থাকা মানুষের অনুভূতির সঙ্গে সহজে মিলে যায় গানটি, এবং বিশ্বের বহু ভাষায় ও বহু শিল্পী এটি গেয়েছেন। মজার তথ্য, ভারতীয় চলচ্চিত্র জার্ম 1990-এর বিখ্যাত গান জব কোই বাদ বিগড় যায়ে এই গানটির সুরের সঙ্গে 500 মাইলসের উল্লেখযোগ্য মিল রয়েছে। তাই বহু সঙ্গীতপ্রেমী এই গানটি নিয়ে আলোচনা করে থাকেন। বাংলায় এক লাইনে বলতে গেলে গানটির অর্থ খানিকটা এরম দাঁড়ায় যে বাড়ি থেকে অনেক দূরে হারিয়ে যাওয়া এক মানুষের নিঃসঙ্গতার গান। আমরা এরপর কি গান শুনব অন্বেষা?
1: আমরা একটা প্রেমের গান দিয়ে শুরু করেছি, একটা নিঃসঙ্গতার গানও শুনলাম, এবার আমরা একটু প্রতিবাদী গান শুনব। এবার যে গানটি শুনব সেটি শুধু মার্কিন পপ বা লোকসঙ্গীতের ইতিহাস নয়, বরং গোটা পৃথিবীর সঙ্গীত জগতে একটি মাইল ফলক। নোবেলজয়ী কিংবদন্তি শিল্পী ও কবি বব ডিলানের লেখা ও সুর করা একটি গান ব্লোয়িং ইন দ্য উইন্ড, যেটি সর্বকালের অন্যতম সেরা প্রতিবাদী গান বা প্রোটেস্ট সং হিসেবে গণ্য করা হয়। গানটি শুনে আসার পর যাবো তার বিস্তারিত আলোচনায়। এখন শুনে নেব ব্লোয়িং ইন দ্য উইন্ড।

0: আহা, সত্যি কি অসাধারণ সুর! বব ডিলান 1962 সালে এই গানটি লেখেন এবং এটি 1963 সালে তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম দ্য ফ্রি উইলেন বব ডিলান এ প্রকাশিত হয়। 1960-এর দশকে আমেরিকায় তখন আফ্রো আমেরিকানদের নাগরিক অধিকার আন্দোলন এবং ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে এক চরম অস্থিরতা চলছিল। সেই অশান্ত সময়ে এই গানটি সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। এই গানটির গঠন অত্যন্ত সহজ হলেও এর ভেতরের দর্শন ও বার্তা অত্যন্ত গভীর। পুরো গানে ডিলান সরাসরি কোনো উপদেশ বা স্লোগান দেননি, বরং তিনি মানুষের বিবেককে জাগিয়ে তোলার জন্য কিছু রূপক প্রশ্ন করেছেন। মানবাধিকারের প্রশ্ন, যেমন হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান, অর্থাৎ একটি মানুষকে সমাজে মানুষের মর্যাদা পাওয়ার আগে আর কত লাঞ্ছনার পথ পাড়ি দিতে হবে। এছাড়া উদাসীনতা ও নিষ্ঠুরতার মতো প্রশ্ন, যেমন হাউ মেনি টাইমস ক্যান এ ম্যান টার্ন হিজ হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজেন্ট সি, চারপাশে এত অন্যায় দেখেও একজন মানুষ কতবার মুখ ফিরিয়ে রেখে ভান করতে পারে যে সে কিছুই দেখেনি। প্রতিটি স্তবকের শেষে বব ডিলান গেয়ে ওঠেন দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড। এর অর্থ হচ্ছে এইসব জটিল প্রশ্নের সমাধান কোনো কঠিন দর্শনে লুকিয়ে নেই, উত্তরটা বাতাসের মতোই একদম পরিষ্কার এবং আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা তা ধরতে বা বুঝতে চেষ্টা করছি না। তাহলে অনুষ্কা, এবার আমরা যাব আমাদের এই পর্বের চতুর্থ গানে। কি শুনছি এবার?
1: আমাদের এরপরের গান আমরা শুনব, তারপর আসব গানটির বিস্তারিত আলোচনায়।

গানটি আমরা ইতিমধ্যে প্রায় সবাই শুনে নিয়েছি। গানটির নাম জামাইকা ফেয়ার অয়েল। এটি একটি ক্যারিব লোকগীতি যেখানে একজন ভ্রমণকারী জামাইকার সৌন্দর্য, মানুষের জীবনযাপন এবং সেখানে রেখে আসা প্রিয়জনের স্মৃতিকে মনে করিয়ে বিদায় জানাচ্ছে। গানটিতে নস্টালজিয়া, প্রেম এবং বিচ্ছেদের অনুভূতি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। গানের কথক জামাইকায় কিছুদিন কাটানোর পর সেখান থেকে চলে যাচ্ছে এবং সে দুঃখের সঙ্গে বলছে যে বহুদিন আর ফিরে আসতে পারবো না এই জায়গায়। বিশেষ করে কিংস্টন টাউনে রেখে আসা এক প্রিয় মানুষের জন্য তার মন কাঁদছে এবং তিনি সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে লিখলেন এই গানটি। গানটি কেন এত জনপ্রিয় তার অন্যতম অনেক কারণ আছে। তাদের মধ্যে একটি কারণ মিষ্টি ও সহজ সুর, তারপর সমুদ্রযাত্রা ও দ্বীপ জীবনের রোমান্টিক চিত্র, গভীর নস্টালজিয়ার অনুভূতি, হ্যারি বেলাফন্টের অনন্য কণ্ঠস্বর। এই গানটি বিশ্বজুড়ে ক্যালিপসো সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাঙালিদের কাছে গানটি বিশেষ পরিচিত এই কারণেই, কারণ গানটির বিখ্যাত বাংলা রূপান্তর হল পথের প্রান্তে ওই সুদূর গায়ে, যা বাংলার অত্যন্ত জনপ্রিয় গান। বহু মানুষ বাংলা সংস্করণ শুনলেও মূল গানটি যা জ্যামাইকা ফেয়ার অয়েল থেকে নেওয়া তা জানেন না। যাই হোক, আমরা গানটিকে এক লাইনে এভাবে বিবরণ দিতে পারি যে বিদায়ের বেদনায় ভরা এক সমুদ্রযাত্রীর হৃদয়ের গান

হপকিনের কণ্ঠে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেলেও আমেরিকার বিখ্যাত রোম্যান্টিক পপ গায়ক ববি ভিন্টন তার নিজস্ব স্টাইলে গানটি কভার করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। আমরা শুনে নেব ববি ভিন্টনের কণ্ঠে গাওয়া সংস্করণটি। আগে গানটি শুনে নিই, তারপরে আসছি তার বিস্তারিত আলোচনায়।

এই গানটির সুর কিন্তু আমেরিকান বা ব্রিটিশ নয়, এটি মূলত একটি রাশিয়ান লোকসঙ্গীত। এর মূল রাশিয়ান গানটির নাম টোরগোজ টিনিউ, অর্থাৎ দীর্ঘ পথ ধরে, যা 1920-এর দশকে তৈরি হয়েছিল। পরবর্তীতে 1960-এর দশকে জেন রাস্কেন নামে একজন মার্কিন স্থপতি ও নাট্যকার এই সুরটির ওপর ইংরেজি লিরিক্স বা কথা বসান। 1968 সালে বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের পল ম্যাককার্টনির প্রযোজনায় মেরি হপকিন গানটি রিলিজ করলে তা বিশ্বজুড়ে 1 নম্বর হিটে পরিণত হয়। ম্যারি হপকিনের গানটি যখন চার্ট মাতাচ্ছে, ঠিক সেই 1968 সালেই আমেরিকার মেলোডি কিং ববি ভিন্টন তার বিখ্যাত অ্যালবাম আই লাভ হাউ ইউ লাভ মি এর জন্য গানটি রেকর্ড করেন। তারপর থেকে তার এই সংস্করণটি আমেরিকান পপ দুনিয়ায় চরম জনপ্রিয়তা লাভ করে। গানের এক ব্যক্তি তার জীবনে বহু বছর পর পুরনো এক সরাইখানায় ফিরে এসেছে, যেখানে সে তার তরুণ বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিত। সেখানে বসে সে ভাবছে তখন তারা কত স্বপ্ন দেখত, কত হাসত এবং ভাবত তারা কখনোই বুড়ো হবে না। অর্থাৎ এক কথায়, তারা তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করছে। বেশ অনেকটা আমাদের বাংলার রবীন্দ্রসঙ্গীত পুরনো সেই দিনের কথার মতন প্রেক্ষাপট, তাই এই প্রেক্ষাপটের সঙ্গে আমাদের বাঙালিরাও বেশ মিল খুঁজে পান। কাঁচের ক্লাসে চুমুক দিলে পুরনো বন্ধুদের অবয়ব

0: আর সেই সোনালি দিনগুলোর স্মৃতি মনের আয়নায় ভেসে ওঠে।
1: একদম, আজকের সময় আমাদের প্রায় শেষ। প্রতিটি সুরের যেমন শেষ সুর লহরি থাকে, তেমনি আজকের মুডসান মেলোডিজেরও পরিসমাপ্তি। তবে সুর থেমে গেলেও তার রেশ থেকে যায় মনে, সেই রেশ নিয়েই বিদায় নিচ্ছি আজকে আমি এবং অন্বেষা। আবার দেখা হবে নতুন অনুভূতি আর নতুন গানের ডালিতে।
0: সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে এবং অন্বেষা বসু রায় চৌধুরী। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা উত্তরবঙ্গে। শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সামিমা সুলতানা। নমস্কার সামিমা, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আজকের আলোচনার বিষয় উত্তরবঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে সুপারি চাষ। আমরা একটু গ্রামাঞ্চলে গেলেই বা শহরেও রাস্তার চারিদিকে বা বাড়িতে বাড়িতেও কিন্তু সুপারি গাছের একটা লাইন মতন আমরা দেখি, আর এই সুপারি গাছ থেকে যেমন ফল পাওয়া যায় সেখান থেকে সেটা ব্যবসা ভিত্তিকভাবেও সুপারি চাষ করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই উত্তরবঙ্গে সুপারি চাষের সম্ভাবনাময় দিক কী রয়েছে?
1: উত্তরবঙ্গে হচ্ছে আমাদের যে আবহাওয়া আছে, বৃষ্টিপাত, সেই সঙ্গে আমাদের যে একটু অ্যাসিডিক মাটি আছে, সেটার জন্য হচ্ছে সুপারি চাষের একদম হচ্ছে উপযুক্ত আবহাওয়া প্লাস মাটি। সুপারি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে উত্তরবঙ্গের মানুষের কাছে একটা খুব অপরিহার্য উপাদান, কারণ কম বেশি এখানে সবাই পান খেতে ভালোবাসে। পানের একটা অন্যতম উপাদান হচ্ছে আমাদের সুপারি। যখন কোনো অতিথিরা আমাদের উত্তরবঙ্গের কারোর অতিথির বাড়িতে যাতায়াত করেন, তখন পান সুপারি দিয়ে তাদের অতিথি আপ্যায়ন করা হয়, এবং সুপারি সারা বছর কম বেশি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ক্রিয়াকলাপে কিন্তু আমাদের সুপারি লাগে।
0: পূজা
1: পার্বণেও লাগে, বিয়ে শাদীতেও লাগে, সমস্ত কিছুতে কম বেশি আমাদের সুপারি একটা অন্যতম উপাদান হিসেবে আমরা জানি। তাই সুপারি চাষ হচ্ছে যদি সারা বছর লাগাতে পারে বা চাষ করতে পারে, কম বেশি সারা বছরই এটা ফল দিতে থাকে, বছরে অন্তত 2 থেকে 3 বার হার্ভেস্ট করতে পারবে। তাই উত্তরবঙ্গের যে আবহাওয়া আছে তার জন্য কিন্তু আমাদের এখানকার যে মাটি বা আবহাওয়া, সেক্ষেত্রে হচ্ছে সুপারি একটা অন্যতম আমরা ফসল হিসেবে গণ্য করতে পারি।
0: আচ্ছা, আবার সুপারি চাষের সাথে আমরা সাথী ফসল
1: হিসেবেও
0: কিন্তু অনেক রকমের
1: সুপারি লাগানোর পরে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো পড়ে থাকে, সেই ফাঁকা জায়গাগুলোতে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ, বিভিন্ন ধরনের ফলের গাছ, বিভিন্ন ধরনের যে ক্লাইম্বার জাতীয় যেগুলো আছে, পান বা হচ্ছে গোলমরিচ, ভ্যানিলা, এই গাছগুলো কিন্তু আমরা একই সাথে কিন্তু লাগাতে পারি। যতদিন না সুপারিতে ফুল ফেজে ফল না আসে, ততদিন কিন্তু অন্যান্য ফসল চাষ করে ফাঁকা জায়গা থেকে কিন্তু তার একটা এক্সট্রা আলাদাভাবে অর্থ উপার্জন করতে পারে।
0: আচ্ছা, তাহলে এই উত্তরবঙ্গে সুপারি চাষের ক্ষেত্রে উন্নত জাতগুলি কী কী রয়েছে?
1: হ্যাঁ, এখানে এখনো অবধি আমাদের যত কাজ হয়েছে তার মধ্যে সব

0: থেকে ভালো জাত হচ্ছে এখানকার একটা লোকাল মোহিতনগর, যেটা হচ্ছে আমাদের আইসিআর রিসার্চ ইনস্টিটিউট থেকে বের করা একটি ভ্যারাইটি, সিপিসিআরআই থেকে মোহিতনগর। সেই সঙ্গে আরও কিছু আসামের কিছু ভালো ভালো জাত আছে, যেমন কাহিকুচি, নলবাড়ি, মধুর মঙ্গলা, জাতগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে গ্রো করছে। এবং সেই সঙ্গে আমাদের দক্ষিণ ভারতের কিছু কিছু জাত আছে, যেমন মঙ্গলা, সুমঙ্গলা, স্বর্ণমঙ্গলা, কিছু হাইব্রিড জাত, যেমন হচ্ছে VTLA-1, VTLA-2, এই জাতগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গে খুব ভালোভাবে কিন্তু চাষ করা যায় এবং খুব তাদের ফলনও খুব ভালো।
1: আচ্ছা, আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় সুপারি চাষ?
0: ভারতবর্ষে সব থেকে বেশি হচ্ছে কর্ণাটক, তারপরে কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সব জায়গাতে কম বেশি সুপারি চাষ হয়। তাছাড়া হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, মেঘালয়, মণিপুর, আসাম, ওখানেও সুপারি খুব ভালোভাবে চাষ করে।
1: চাষের ক্ষেত্রে মাটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়।
0: একদম।
1: তো এই সুপারি চাষের ক্ষেত্রে কি ধরনের মাটি বা কেমন
0: সুপারি? সুপারি চাষের গাছগুলো হচ্ছে একটু হালকা অ্যাসিড মাটি, যেটা অম্ল মাটি বলে থাকি, সেটা হচ্ছে

0: মধুরমঙ্গলা, নলবাড়ি বা মোহিতনগর, মঙ্গলা, শ্রীমঙ্গল, এরকম যার যদি তাদের আগে থেকে লাগানো থাকে, সে অবশ্যই কিন্তু নিজে থেকে কিন্তু সে বাড়িতে চারা তৈরি করে লাগাতে পারে। এর জন্য চারাগুলো সবসময়, বীজগুলো, যে গাছের বীজটা আমরা নেব, সেটা অবশ্যই দেখতে হবে গাছটা যাতে রোগ পোকা ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা দেখব এটাও যে গাছে যে পাতা ঝরার যে একটা প্রক্রিয়া থাকে, তখন দেখা যায় পাতা ঝরে যাওয়ার পর একটা গাঁটের সৃষ্টি হয় একদম নিচে থেকে গাছের ডগা অবধি। সেই গাঁটের দূরত্ব যত কম হবে সুপারির মাতৃগাছের, সেক্ষেত্রে কিন্তু দূরত্ব যত কম হবে এবং সেই গাছগুলো কিন্তু বীজ বাছাইয়ের জন্য কিন্তু খুব ভালো। আর যে গাছ থেকে আমরা বীজ নেব সেই গাছের ফলগুলি যখন আসবে সেগুলো দেখতে হবে একটা সিমিলার ওয়েতে সারা বছর ধরে যেমন ভালো ফল দিচ্ছে সেটা দেখতে হবে। এবং ফলগুলো যখন আমরা বাঞ্চ বা ঝুঁকি থেকে নেব সেগুলো যেন একটা নির্দিষ্ট সাইজে থাকে, মিনিমাম ওয়েট হবে 35 থেকে 40 গ্রাম। এবং আমরা চেষ্টা করবো যখন আমরা ফলগুলি ওই ঝুঁকি থেকে নেব সেক্ষেত্রে যেন উপর থেকে না নিই বা নিচে থেকে না নিই, মিডল পোর্শনের ঝুঁকি থেকে কিন্তু আমরা ফলগুলো নেওয়ার চেষ্টা করব। এবং ফলগুলো পাড়ার পরে গাছ থেকে মিনিমাম একটা টেস্ট করে নেব, যাতে ফলগুলো কতটা ভালো জার্মিনেশন হচ্ছে, কতটা পরবর্তীকালে ভালো ফল দেবে, একটা টেস্টের মাধ্যমে কিন্তু দেখে নেওয়া যায়। সেটা হচ্ছে আমি একটা বালতিতে জল নেব, জল নেওয়ার পরে ফলটা বালতির মধ্যে ডুবিয়ে দেব, দেওয়ার পরে যখন দেখব ফলটা সোজাভাবে ভাসছে, মানে 3 ভাগ নিচে 1 ভাগ উপরে, সেরকম ফলগুলো কিন্তু আমরা বাছাই করব পরবর্তীকালে চারা তৈরি করার জন্য। যদি পুরোটা ডুবে যায় বা হচ্ছে কোনো বীজ এদিক ওদিকে হেলে যায়, সেই বীজগুলো কিন্তু আমরা ডিসকার্ড করে দেবো, কারণ ওই ফলগুলো পরবর্তীকালে যখন লাগাবো সেক্ষেত্রে হয়তো ভালো উন্নত মানের চারা বা পরবর্তীকালে ভালো গাছ হিসেবে নাও গণ্য হতে পারে। এক্ষেত্রে দেখে নেবো। এবং ফলের ওয়েট মিনিমাম 35 থেকে 40 গ্রামের মধ্যে হবে, এর বেশিও নেবো না এর কমও নেবো না। এইগুলো আমাকে ফল বাছাইয়ের সময় একটু খেয়াল রাখতে হবে, যেগুলো আমরা চারা তৈরি করবো পরবর্তীকালে।
1: আচ্ছা, এই চারা তৈরি করার সময় চারা নির্বাচন করাটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়।
0: হ্যাঁ, অবশ্যই।
1: সেটা কিভাবে করবে আমাদের কৃষক?
0: ফলগুলো যখন আমরা লাগাবো সেটা তো একটা আমাদের উঁচু বীজতলায় লাগাতে হবে, এবং চারা সেখানে যখন হবে চারার বয়স মোটামুটি দেখতে হবে 1 বছর থেকে 1.5 বছরের যাতে বয়স হয়েছে, এবং চারাগুলোর নিচের দিকে যে গোড়াটা আছে গোড়াটা যেন মোটামতো হয়, এবং সেই সঙ্গে হচ্ছে মিনিমাম 4 থেকে 5টা করে পাতা থাকতে হবে। এরকম চারা কিন্তু আমরা পরবর্তীকালে মেন জমিতে লাগানোর জন্য কিন্তু আমরা সিলেক্ট করব। এবং সেই সঙ্গে দেখতে হবে চারাটা মোটামুটি যেন নির্দিষ্ট, সবগুলো চারা যেন একটা নির্দিষ্ট হাইটের থাকে, এটা যেন না হয় যে কিছু চারা ছোট হলো কিছু চারা বড় হলো, কারণ পরবর্তীকালে যখন মেন জমিতে আমি চারাটা লাগাবো গাছগুলো তখন ছোট বড় হয়ে যাবে, খারাপ দেখাবে দেখতে। সেক্ষেত্রে চারাগুলোর হাইট যেন সব একই রকম হয় সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এবং চারা লাগানোর আগে অবশ্যই কিন্তু চারাটাকে চেষ্টা করবো আমরা শোধন করে লাগাতে, সেটা আমরা ভালো জাতের ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিসাইড দিয়ে লাগাবো। আর একটা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা বীজটা লাগাবো বীজটা লাগানোর আগে অবশ্যই কিন্তু বীজগুলো শোধন করে তারপর আমাকে লাগিয়ে চারা তৈরি করতে হবে। সেক্ষেত্রে পরবর্তীকালে আমি যখন মূল জমিতে গাছটা লাগাবো তখন রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কমে যাবে।
1: আচ্ছা, এই বীজ শোধনটা কিভাবে করবে?
0: বীজ শোধন হচ্ছে আমরা বীজগুলো সিলেক্ট করার পরে আমরা একটা বালতি বা বড় জায়গার মধ্যে জল নিলাম, জলের মধ্যে আমরা ভালো জাতের ফাঙ্গিসাইড, সেটা ব্যাবিস্টিন হতে পারে, ব্লাইটক্স হতে পারে বা কার্বনডাজিম ম্যানকোজিমের মিশ্রণ, অনেক ভালো ভালো কোম্পানির বিশোধনকারী ওষুধ এসছে, সেগুলো একটা নির্দিষ্ট মাত্রায় আমরা দেবো। দেওয়ার পরে বীজগুলো মিনিমাম 1/2 ঘন্টা ডুবিয়ে রাখবো। তারপরে হচ্ছে বীজগুলো তুলে একটা ছায়ে রেখে দিলাম যাতে জল না থাকে গায়ে, হালকা জলটা শুকিয়ে গেলে তারপরে আমরা চারা লাগানোর জায়গায় কিন্তু আমরা বীজগুলো লাগাবো।
1: এই চারা লাগানোর সময় কিভাবে লাগাবে আমাদের কৃষক ভাইরা?
0: চারার বয়স তো আগেই বললাম মোটামুটি 1 থেকে 1.5 বছর বয়স হতে হবে। এরকম চারা সিলেক্ট করার পরে আমার যে জায়গাটায় মূল জমিতে লাগাবো সেই জায়গার আগে থেকে আমাকে কিছু শেড ট্রি, মানে ছায়া প্রদানকারী গাছ লাগিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে সুপারি গাছ খুব সেন্সিটিভ, ওরা খুব সহজেই কিন্তু সূর্যালোকের যে প্রখর রৌদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু এফেক্টেড হয়ে যায়, পাতা পুড়ে যায়, সহ্য করতে পারে না। ওই জন্য আমরা চেষ্টা করি ওরা যতক্ষণ অব্দি নার্সারিতে থাকবে সবসময় তাদেরকে শেডে রাখা, সেটা শেড নেট হতে পারে বা যে কোনো গাছের ছায়। এবং এটা মূল জমিতে লাগানোর পরও কিন্তু আমাদেরকে মিনিমাম লাগানোর 2 থেকে 3 বছর অব্দি ওদেরকে ছায়া প্রদান করতে হয়, নাহলে কিন্তু গাছগুলোতে হচ্ছে সান স্কর্চিং চলে আসে। সেক্ষেত্রে আগে থেকে আমার জমিতে লাইন বরাবর বর্ডার হিসাবে কিন্তু চারিদিকে শেড ট্রি লাগাতে হবে, সেটা তেজপাতা হতে পারে, লেবু হতে পারে, কলা গাছ হতে পারে, এরকম গাছগুলো কিন্তু আমি আগে থেকে জমিতে লাগিয়ে রাখবো। তারপরে কিন্তু আমি সেই জমিতে মূল চারাগুলো লাগাবো, এবং মূল চারা লাগানোর আগে চারার গর্ত হতে হবে মোটামুটি 70 সেন্টিমিটার করে, সেটা চওড়া, গভীরতা, লম্বা সব দিক দিয়ে 70 সেন্টিমিটার। এবং সেখানে হচ্ছে আগে থেকেই আমি লাগানোর মোটামুটি 3-4 দিন আগেই 1 ঝুড়ি মতো গোবর সার, তার সাথে হচ্ছে 100 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আর 70 থেকে 80 গ্রাম পটাশ, এটা হচ্ছে আমি পার গর্তে দিয়ে রাখবো। সেই সঙ্গে অবশ্যই কিছু দানাদার কীটনাশক, সেটা কার্বোফ্রান হতে পারে, কেলডান হতে পারে, দানাদার কীটনাশকের দানা কিন্তু ওখানে আমি 30 থেকে 40 গ্রাম করে পার গর্তে দিয়ে দেবো। তারপরে 3 থেকে 4 দিন পরে সারটা ভালোভাবে মিশে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ওই গর্তের মধ্যে গাছটা লাগাবো। এবং গাছটা লাগানোর পরে আমি চেষ্টা করবো যাতে জল না জমে চারিদিক দিয়ে, কারণ যেহেতু গাছটা আমি বর্ষাকালে লাগাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমার জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জল যাতে না জমে আমি গাছের চারপাশটা একটু গোল করে মাটি দিয়ে উঁচু করে দেবো যাতে জলটা গড়িয়ে নিচেই চলে আসে।
1: লাগানোর সময় কী করা উচিত?
0: আমার গাছ লাগানোর সময় সবসময় মনে রাখতে হবে গাছটা আমি নির্দিষ্ট সময় লাগাচ্ছি কিনা, কারণ গাছটা লাগানোর অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমার জুন জুলাই। তো আমি চেষ্টা করব চারাটা মোটামুটি আমার মার্চ এপ্রিলের মধ্যে যাতে রেডি হয়ে যায় এবং সেটাকে যাতে আমি জুন জুলাই লাগাতে পারি, এইভাবে আমি চারাটাকে রেডি করব। এবং লাগানোর আগে অবশ্যই তো বলেছি শোধন নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে ফাঙ্গিসাইড বা হচ্ছে ব্যাকটেরিসাইড দিয়ে তারপর ওটাকে একটু শোধন ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওটা চারাটাকে গর্তে লাগাবো। এবং লাগানোর পরে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে লাগাতে হবে আমাকে চারাগুলোকে, কারণ দূরত্বটা হচ্ছে সুপারি গাছের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে।
1: আচ্ছা, তাহলে চারা থেকে চারার দূরত্ব কত হয়?
0: হ্যাঁ, চারা থেকে চারা দূরত্ব অনেকে অনেক জায়গায় অনেক রকম ভাবে লাগায়, কিন্তু নির্দিষ্ট দূরত্ব যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের লাগানো দরকার সেটা হচ্ছে 2.5 থেকে 3 মিটার, কিন্তু চাষিরা সেটা করে না, অনেকে হচ্ছে 1 থেকে 1.5 মিটার বা হচ্ছে 1.75 এরকম ডিস্টেন্সে লাগায়। কিন্তু ওটাতে লাগালে কি হয়, চারা গাছ যত ক্লোজলি হয়ে যায় সূর্যালোকগুলো ভিতরে পৌঁছাতে পারে না বা গাছগুলো ভালোভাবে গ্রো করতে পারে না, সেক্ষেত্রে পরবর্তীকালে ফলন কমে যায় বা রোগ পোকার বেশি সংক্রমণ হয়। আমার দূরত্ব যদি আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি তাহলে পরবর্তীকালে গাছের বাড়তেও সুবিধা হয় এবং সেক্ষেত্রে যে ফাঁকা জায়গাগুলো থাকে পরবর্তীকালে আমি অন্যান্য ফসলের কাজেও ব্যবহার করতে পারবো। এবং আমার ভেতর যে ইন্টারকালচার অপারেশনগুলো থাকে বা অন্তর্বর্তী যে পরিচর্যাগুলো থাকে, যেমন পরবর্তীকালে সার দেওয়া, স্প্রে করা, সেগুলো কিন্তু পরবর্তীকালে খুব ভালোভাবে করা যায়।
1: আচ্ছা, সুপারি গাছের সাথে সাথী ফসল হিসেবে অনেক ফসল চাষ করা যেতে পারে, তো সেগুলো যদি একটু আপনি বলেন।
0: এক্ষেত্রে সুপারি গাছ যখন আমরা লাগাই, আমরা আগেই বলেছি মোটামুটি আমরা 2.5 থেকে 3 মিটার ডিস্টেন্সে লাগাই, এবং লাগানোর পরে গাছের যে মূলের শিকড়ের যে বৃদ্ধিগুলো সেটা হচ্ছে আমার মোটামুটি 1 মিটার ডিস্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং সেই বাকি 1.75 মিটার যেটা থাকে সেটা কিন্তু অপচয় হয়ে থাকে। তো আমরা চেষ্টা করি যে ওই অপচয় জায়গাগুলো ফেলে না রেখে অন্যান্য ফসল চাষ করা, এবং সেই সময় খেয়াল রাখতে হবে এমন ক্রপ সিলেকশন করা যাতে আমার সুপারি গাছের শিকড়ের অংশটা কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের এফেক্ট যাতে আমার সুপারি গাছে না পড়ে। এবং সুপারি গাছ যত আস্তে আস্তে বড় হবে সেখানে কিছুটা হালকা ছায়া আসবে এবং সেখানে আমি এমন গাছ চয়েস করব যাতে হালকা ছায়া পছন্দ করে, এমন সবজি ফল এরকম গাছগুলো কিন্তু আমি লাগানোর চেষ্টা করব। সেক্ষেত্রে যদি আমি দুটো সুপারি গাছের মাঝখানে লাইন বরাবর হলুদ লাগাতে পারি, হলুদ আংশিক ছায়া পছন্দ করে, আদা আংশিক ছায়া পছন্দ করে, আদা লাগাতে পারে, তারপরে হচ্ছে কচু, ওল, তারপর আমরা যেমন বিভিন্ন

0: ভেজিটেবলস যেটা হচ্ছে কলমি, পুঁই শাক, এরাও কম বেশি ছায়া পছন্দ করে। তো আমি সারা বছর ধরে কম বেশি এই ফসলগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চাষ করতে পারি।
1: আচ্ছা, সুপারি গাছের ক্ষেত্রে কি ধরনের সার প্রয়োগ করা যেতে পারে?
0: সুপারি গাছ যখন লাগাচ্ছি তখন আমি আগে একবার বলেছি, যেটা লাগানোর সময় তো একটা নির্দিষ্ট পরিমাণ সার দিয়ে লাগাতে হয়, এবং পরবর্তীকালে গাছ যখন বাড়তে থাকবে, গাছের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করতে হয়, এবং সেই সারটা গোবর সারের সঙ্গেই কিন্তু দিতে হবে। এবং সেই সঙ্গে যেহেতু আমাদের উত্তরবঙ্গের মাটিতে একটু আম্লিক ভাব আছে বা আমাদের নিউট্রিয়েন্টের একটু সমস্যা আছে, সেক্ষেত্রে চেষ্টা করবো আমরা মূল সারের সাথে সাথে কিছু পরিমাণ তার সঙ্গে অনুখাদ্যের মিশ্রণে কিন্তু প্রত্যেক বছর গাছে প্রয়োগ করব। এবং এই গাছের সারটা কিন্তু আমাকে বছরে দুবার দিতে হবে, একটা হচ্ছে বর্ষার আগে জুন জুলাই নাগাদ, আর একবার দেবো হচ্ছে বর্ষার পরে অক্টোবর নভেম্বর নাগাদ। আমি যদি পার গাছ বয়স হিসাবে আমি ধরি, আমার গাছের বয়স ধরুন হচ্ছে এখন 2 বছর, তা আমাকে সেই হিসাবে দিতে হবে 100 গ্রাম হচ্ছে ইউরিয়া, 125 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, আর 100 গ্রাম হচ্ছে পটাশ। এবং এই সারটা প্রত্যেক বছর মানে সম পরিমাণ হিসেবে যত গাছের বয়স হবে সম পরিমাণ কিন্তু একই হারে কিন্তু প্রত্যেক বছর বাড়তে থাকবে। এবং সেই সঙ্গে আমি প্রত্যেক বছর গাছে একদম নিচু স্তর থেকে 50 গ্রাম করে হচ্ছে বোরন দেবো, 50 গ্রাম হচ্ছে জিঙ্ক সালফেট, যেটা আমরা বাজারে জিঙ্ক অক্সাইড নামে পাওয়া যায় সেটা দেবো, তারপরে হচ্ছে সাথে অবশ্যই প্রত্যেক বছর কিন্তু আমাকে কার্বোফ্লোরিনের দানা দিতে হবে।
1: আর জৈব সার হিসেবে?
0: জৈব সার হিসেবে গোবর সার, পচা ঝুরঝুরে গোবর সার প্রত্যেক বছর গাছ পিছু 10-15 কেজি কিন্তু দিতে হবে। এবং এটা বয়স বাড়ার সাথে, আমি 2 বছরের গাছে 10-15 কেজি বললাম, এবং যত বয়স বাড়বে সেই বয়স হিসেবে মাল্টিপ্লাই করে আমাকে কিন্তু 3 বছর হবে, 3×2 হচ্ছে তখন 10 হয়ে যাবে, তখন 30 কেজি দিতে হবে। এই হিসেবে কিন্তু গাছের সারটা প্রত্যেক বছর বেড়ে যাবে। সুপারি গাছের সার পুরো আলাদা দিতে হবে, সেটা হচ্ছে গাছের গোড়ায় 4-5টা খুঁড়ে 1 কোদাল করে খুঁড়তে হবে, মোটামুটি 15-20 সেন্টিমিটার মতো। এবং সেই গর্তে হচ্ছে আমি সমস্ত সার দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি যে সাথী ফসল করব, সাথী ফসলের কিন্তু যেরকম সার প্রয়োজন সেটা কিন্তু আলাদাভাবে দিতে হবে, কারণ হচ্ছে ওই একটা সারে দুটো ফসল চাষ করলে দুটোরই কিন্তু গ্রোথ হ্যাম্পার হয়ে যাবে। আমার ওই ফসলটার জন্য যে আলাদা পরিমাণ সার দেওয়া দরকার আছে নির্দিষ্ট এরিয়ার জন্য, সেই সার দিতে হবে। এবং সুপারি গাছে আমাকে আলাদাভাবে প্রত্যেক বছর বছরে 2 বার কিন্তু সার প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা, তাহলে আলাদাভাবে সার প্রয়োগ করলেই দুটোর ফলনই কিন্তু
0: ভালো হবে একদম।
1: সুপারি চাষে পরিচর্যা হিসেবে আমাদের কৃষক ভাইরা কি কি করতে পারে?
0: পরিচর্যা হিসেবে যেহেতু সুপারি গাছে সারা বছর ফলন দিতে থাকে, তো আমি চেষ্টা করব সুপারি গাছ এমনি নর্মালি হচ্ছে বছরে 2-3 বার লিফ ফল করে, সেটা যেটা বাগানে পড়ে অনেকে ওটা বাগান থেকে তুলে ফেলে দেয়, তো আমি বলবো ওটা বাগান থেকে তুলে না ফেলে ওগুলোকে বাগানেই রেখে দিতে, কারণ ওটা পরবর্তীকালে পচে গিয়ে জৈব সার হিসেবে মাটিতে যোগ হয়। এবং সেই সঙ্গে বাঞ্চ যেগুলো থাকে বাঞ্চগুলো রেগুলার পরিষ্কার করা, যাতে রোগ পোকা না লাগে, তাদেরকে সবসময় খেয়াল রেখে স্প্রে করা, কখন রোগ লাগছে তার স্প্রে করা, কখন পোকা লাগছে তার স্প্রে করা, সেগুলো করতে হবে। এবং বছরে তো 2 বার সার প্রয়োগ করতে হবে, এবং যখন মনে হবে যে গাছে আমার জলের প্রয়োজন আছে বা বৃষ্টির অসুবিধা হচ্ছে, তখন আমার ইরিগেশনের মাধ্যমে বা জলসেচের মাধ্যমে গাছের জলসেচের ব্যবস্থা করতে হবে। আরেকটা কি, আমাদের নর্থ বেঙ্গলের সুপারি গাছগুলো তো দেখি যে আমরা বেশিরভাগ একটা গোলমরিচ লাগাচ্ছি, এবং গোলমরিচ লাগানোর পরে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে মোটামুটি 1-1.5 মিটার ওঠার পর, যাতে পুরো গাছের উপরে উঠে না যায়, গোলমরিচ গাছটাকে লোয়ারিং করে নিচে নামিয়ে এনে বেঁধে দেওয়া, সেগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে।
1: আচ্ছা, সুপারি গাছের ক্ষেত্রে রোগ পোকামাকড়ের তো আক্রমণ হয়,
0: কারণ
1: সেটা কিভাবে করবে আমাদের কৃষক ভাইরা?
0: রোগের ক্ষেত্রে হচ্ছে সুপারি গাছে একটা মেন রোগ হচ্ছে আমাদের হচ্ছে আগা পচা, যেটা আমরা ইংরেজিতে বার্ড রট বলে থাকি, এটা একটা খুব মারাত্মক রোগ। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম থেকে যখন আমরা চারা বাছাই করব বা বীজ লাগাবো, তখন থেকে কিন্তু আমাদেরকে প্রিকশনগুলো অবলম্বন করতে হবে, কারণ প্রথম দিকে যদি আমি গাছগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করে চলি, পরবর্তীকালে রোগ পোকার আক্রমণটা খুব কম হয়। এবং বার্ড রটের ক্ষেত্রে কি, গাছটা যেহেতু অনেকটা উঁচুতে আমাদের স্প্রে করতে অনেক অসুবিধা হয়, অনেকে রুট ফিডিং করে কিন্তু রুট ফিডিংয়ে খুব একটা কাজ হয় না, তা আমরা চেষ্টা করি এখন যেহেতু পাওয়ার স্প্রেয়ার চলে এসছে, এখন সকলেই ওই ভালো জাতের ফাঙ্গিসাইড যেমন হচ্ছে ব্লাইটক্স আছে বা হচ্ছে কার্বন ডাই ম্যানকোজেবের মিশ্রণ আছে, এরকম ভালো জাতের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু স্প্রেয়ের মাধ্যমেই স্প্রে করা হয় বার্ড রটের ক্ষেত্রে। আর পোকার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের একটা স্টেম বোরার যেটা আছে, মানে পুরো কাণ্ড ফোটো করে চলে যায়, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায় স্প্রে করা, কারণ যখন পোকা ভিতরে ঢুকে যায় তখন স্প্রে করেও কাজ হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করি গোড়াই যে ওষুধগুলো দিয়ে, যেমন কার্বোফ্লোরিনের দানা বা ক্লোরিপাইরিফস জাতীয় স্প্রে করে সেগুলোকে কন্ট্রোল করা, তবে সেগুলোতে খুব একটা কন্ট্রোল হয় না, একবার ধরে গেলে কন্ট্রোল করা যায় না, যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বছরে 1-2 বার বাগানটাকে চাষ দেওয়া, যাতে পোকার যে লার্ভাগুলো থাকে বা এগুলো থাকে সেগুলো যাতে পরবর্তীকালে না জন্মাতে পারে,

0: বা হচ্ছে মাঝে মাঝে একটু জমিতে ব্লিচিং প্রয়োগ করা, এই যদি আমরা রেগুলার বেসিসে করে থাকি, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছ ভালো থাকবে এবং রোগ পোকার আক্রমণ আগে থেকেই কমে যাবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
1: আর সাথী ফসলের সাথে পরিচর্যাও তো প্রয়োজন।
0: সাথী ফসলের আলাদা, যেমন সাথী ফসল আমাদের পরিচর্যা লাগে, নির্দিষ্ট তাদের দূরত্বে লাগানো, যখন যেমন জলসেচের প্রয়োগ সেটা দিতে হবে, তাদের যখন রোগ পোকা লাগছে স্প্রে আছে। সাথী ফসলের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ যখন বৃষ্টিপাত হয় কন্টিনিউ টানা, হয়তো 10 দিন 15 দিন আমাদের নর্থ বেঙ্গলে যে বৃষ্টিটা হয় সেক্ষেত্রে সাথী ফসলের ক্ষেত্রে যে জায়গাটা হয়তো বেশি জলোচ্ছ্বাস হয়ে গেলো, সেক্ষেত্রে গোড়া পচা, যেমন আদা হলুদের ক্ষেত্রে একটা গোড়া পচার খুব সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাকে যখন আমি কন্দ লাগাবো, কন্দগুলো ভালোভাবে শোধন করে এবং বৃষ্টি থামার পরে পরেই চেষ্টা করব স্টিকার দিয়ে ভালো যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমি রেগুলার বেসিসে 7 দিন বা 10 দিন অন্তর অন্তর স্প্রে করে দিতে, যাতে পরবর্তীকালে সমস্যাটা কম হয়।
1: আচ্ছা, সুপারি গাছে রোগ পোকার আক্রমণ হয়, তো সেক্ষেত্রে কীটনাশক কি ব্যবহার করা যেতে পারে?
0: সুপারি গাছে পোকার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আমাদের কাণ্ড ফুটো করে বা হচ্ছে স্টেম ফুটো করে পোকাটা ভেতরে ঢোকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওই জায়গাটা, ফুটোর জায়গাতে আমাদের কোনো ভালো জাতের যে কীটনাশকগুলো আছে, সেটা ক্লোরিপাইরিফাস হতে পারে বা কুইনালফাস হতে পারে, এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ইনজেক্ট করে ভেতরে ঢুকিয়ে দিলাম এবং সেটা তুলো দিয়ে জায়গাটা আটকে বাইরে থেকে আমরা, সেটা কাদামাটি হতে পারে বা হচ্ছে গোবর হতে পারে, আমরা ওটাকে পেস্টিং করে দিলাম, সেক্ষেত্রে কিছুটা হলেও ওই পোকাটাকে, ভেতরে যে পোকাটা ঢুকে আছে সেটা গন্ধে ওটা ওখানেই মারা যায় আর বেরোতে পারে না, কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। এবার যখন একদম উপরে পৌঁছে যায় সেক্ষেত্রে কন্ট্রোল করা কিছুটা মুশকিল হয়ে যায়।
1: আচ্ছা, আর সাথী ফসলের ক্ষেত্রে যে রোগ পোকা হয়,
0: সাথী ফসলের ক্ষেত্রে যেহেতু আমরা সুপারি বাগানে বেশিরভাগ ক্ষেত্রে আদা হলুদ এটাই করে থাকি, তো এটা যেহেতু আমাদের কাণ্ড পচা বা গোড়া পচা একটা সমস্যা থাকে, যেটা হচ্ছে মাটিবাহিত রোগ, সেক্ষেত্রে আমাদের যখন লাগাচ্ছি মাটিটাকে অবশ্যই শোধন করে লাগাতে হবে এবং চেষ্টা করবো লাগানোর আগে ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে লাগাতে, এবং পরবর্তীকালে চেষ্টা করবো যদি রোগটা চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রাইকোডার্মা ভিডিডি বা হচ্ছে ট্রাইকোডার্মা হারজিনিয়াম যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 থেকে 6 গ্রাম হারে পার লিটারে গুলে পুরো গোড়া ভিজিয়ে, গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এছাড়া হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়ার জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে, ব্যাকটেরিয়াল লিপ ব্লজ বলে একটা রোগ আছে, সেক্ষেত্রে যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের প্লান্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন যে ওষুধগুলো আছে সেগুলো ব্লাইটক্সের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি, সেটা হচ্ছে ব্লাইটক্স হচ্ছে 4 গ্রাম পার লিটার আর সঙ্গে হচ্ছে আমার প্লান্টোমাইসিন 1 গ্রাম পার লিটার গুলে আমরা কিন্তু স্প্রে করে দিতে পারবো। আরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগুলো বেশিরভাগটাই হচ্ছে আগের যে ওষুধগুলো বললাম পুরোটাই হচ্ছে অর্গানিক বেসড, এছাড়া যদি আমি কেমিক্যাল বেসডে যাই সেটা হচ্ছে যদি আমরা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ যেটা চলে আসে সেক্ষেত্রে আমরা টেবোকোনা জল বা হচ্ছে এই জল গ্রুপের যে ওষুধ, হেক্সাকোনা জল এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা নির্দিষ্ট মাত্রায় যদি 7 বা 10 দিন অন্তর উইথ আঠা যেটা স্টিকার বলি স্প্রে করলেও অনেকটা ভালো ফল পাওয়া যায়।
1: আচ্ছা, কোন সময় এটা ব্যবহার করা যেতে পারে দিনের?
0: অবশ্যই স্প্রে করার সময় আমরা চেষ্টা করবো বিকেলবেলা স্প্রে করতে এবং যাতে বৃষ্টি না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, বৃষ্টি থামার পরে বা বৃষ্টি 1 দিন বা 2 দিন হয়ে গেল হালকা রৌদ্র বেরোলো সেটা বিকেলবেলা করে সবসময় চেষ্টা করবেন স্প্রে করার, আর উপযুক্ত টাইম হচ্ছে বিকালে স্প্রে করা।
1: আচ্ছা, সুপারি গাছ লাগানোর পর ফলন কতদিনে পাওয়া যেতে পারে?
0: সুপারি গাছ আমরা যদি ভালো জাতের নির্দিষ্ট চারা বাছাই করে লাগাই তাহলে সেক্ষেত্রে মোটামুটি 3 থেকে 3.5 বছর পর থেকে কিন্তু ফল দিতে শুরু করে, এবং এটা যদি বাণিজ্যিক হারে ফলন যেটা আসে সেটা মোটামুটি 4 থেকে 4.5 বছর পরে কিন্তু বাণিজ্যিক হারে ফলন দেয়। এবং গাছ পিছু যদি আমরা প্রথম দিকে শুরু করি, প্রথম দিকে 9-10 কেজি করে দিতে শুরু করে, পরের দিকে প্রতি হারভেস্টে 15-16 কেজি করে কিন্তু ফলন আমরা পার গাছে কিন্তু পাই, এবং বিঘা প্রতি আমরা একটা হিসাব করে দেখেছি অ্যাভব 30 কুইন্টাল আমরা কিন্তু ফলন বিঘাতে যতগুলো গাছ থাকে, আমি যদি 2.75 হিসাবে করি মোটামুটি আমার 1200 থেকে 1300 মতো গাছ লাগে হেক্টারে, এবং সেক্ষেত্রে আমার বিঘাতে লাগছে হচ্ছে 170টা মতো করে, তা আমার মোটামুটি অ্যাভব 30 কুইন্টালের উপরে আমার ফলন দেয়।
1: বাহ, অনেকটাই কিন্তু ফলন পাওয়া যাচ্ছে।
0: মানে লাগানোর পরে হচ্ছে পরিচর্যার যতটুকু খরচা আছে, মানে আমার যা খরচ আমি হিসাব করে দেখেছি 60,000 টাকা মতো খরচা হয়, কিন্তু ইনকাম দেখা যায় মানে বছরে কম বেশি না হলেও 4 লাখ থেকে 5 লাখের উপরে।
1: বাহ, অনেকটাই পরিমাণ,
0: অনেকটাই লাভজনক ফসল।
1: সুপারি ফলনটাকে আমরা যদি বাজারজাত করব ফসলটাকে, তো সেটা কিভাবে করব?
0: এক্ষেত্রে সুপারি পাড়ার পরে আমরা তো দেখি যে বাইরের যে আমাদের খোলা যেটা আছে সেটাকে ছিলে নেওয়ার পরে সুপারিটাকে রৌদ্রে ভালোভাবে শুকাতে হবে, শুকানোর পরে হচ্ছে অনেকে কি করে ওটাকে ডাইরেক্ট বাজারজাত করে, অনেকে হয়তো ভালোভাবে শুকানোর পর ওটাকে রেখে দেয়, রেখে দেওয়ার পরে কয়েকদিন পরে যখন মার্কেট ভালো থাকে তখন বিক্রি করে, এবং অনেকে কি করে পরবর্তীকালগুলোকে ছোট ছোট করে বিভিন্ন রকমের সেন্টেড পদার্থ

0: এবং সেখান থেকেও শুধুমাত্র বেড়া হিসাবে ব্যাপার করে না, সেখান থেকে সে একটা সারা বছর কম বেশি ওটাকে বিক্রি করে সেখান থেকে ফল বিক্রি করে সে নিজেদের ফ্যামিলির অর্থোপার্জন করতে পারে।
1: ঠিক, মানে সুপারি দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনি সীমানার কাজ করছে,
0: সীমানাটাও সুন্দর, হ্যাঁ,
1: এবং সেই ফল থেকে
0: সারা বছর কম বেশি কিছু টাকা উপার্জন করতে পারছে,
1: কিছু না কিছু কিন্তু আয় করতে পারছে। এবং এক্ষেত্রে পরিচর্যা কিন্তু সেরকম
0: সেরকম সারা বছর কাজ থাকে না বা কম, হ্যাঁ, নিজেদের সাংসারিক কাজের মধ্যে একটু অল্প সময় যদি গাছের প্রতি দেওয়া হয় তাহলে গাছের ফলনটা আরো একটু বাড়ে।
1: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে এই সুপারি চাষটাকে কিভাবে করা হচ্ছে?
0: আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুপারি চাষ অনেক লাভজনক ফসল হিসেবে আমরা দেখছি, কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফার্মেও অনেকগুলো গাছ লাগানো আছে, প্রায় 3-4 হেক্টর এরিয়া জুড়ে কিন্তু আমাদের এই সুপারি গাছ লাগানো আছে। শুধু তাই না, সুপারি গাছের যে ফল বিক্রি করি আমরা সারা বছর থেকে ওখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন হয় আমাদের ফার্মের, সেই সঙ্গে হচ্ছে অন্তর্বর্তী ফসল চাষ করি ইন্টারক্রপিং মাধ্যমে, মাল্টিটায়ার ক্রপিং সিস্টেমের মাধ্যমে, মানে সুপারি গাছের মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে বিভিন্ন গাছ লাগিয়ে যাতে একটা গাছ আর একটা গাছকে এফেক্ট না করে। সুপারি গাছের থেকে কম হাইটের একটু গাছ, যেমন লেবু গাছ, তার থেকে কম হাইটের একটু গাছ বিভিন্ন সবজি, সেটা আদা, হলুদ, ওল, এই সবজিগুলো, তার থেকে কম হাইটের একটু লিফি ভেজিটেবল, সেটা অ্যামারান্থাস হতে পারে বা হচ্ছে কলমি হতে পারে, পুঁই শাক হতে পারে, এই ফসলগুলো সারা বছর চাষ করা হচ্ছে। এবং সেই সঙ্গে গাছের গোড়া চারপাশে নির্দিষ্ট দূরত্বে, মানে 1-1.5 মিটার দূরে গোলমরিচ লাগানো হচ্ছে, এবং সেই গোলমরিচ থেকেও সারা বছর কম বেশি আমাদের একটা অর্থ উপার্জন আসছে ফার্মের।
1: আচ্ছা, তাহলে উত্তরবঙ্গে সুপারি চাষ নিয়ে তো আমাদের কথা হচ্ছে, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনার কি বার্তা রয়েছে যে বিষয়গুলো তাদের সতর্কতার সাথে করতে হবে?
0: একদম, কারণ সুপারি চাষ আমি এতক্ষণ ধরে যেটা বললাম খুবই একটা অর্থকরী ফসল, আপনারা চাষ করুন এবং সারা বছর এটার নির্দিষ্ট পরিমাণ একটা পরিচর্যা নিন, পরিচর্যা নিলে গাছের ফলন বাড়বে। এবং যখনই লাগাবেন একটা ভালো জাতের গাছ লাগাবেন যাতে গাছটা দীর্ঘ 30-35 বছর ফল দিতে পারে, কারণ হচ্ছে যদি আমরা লোকাল জাতের গাছ লাগাই সেক্ষেত্রে হয়তো ফলন ভালো হয় না বা গাছে ফল আসতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে চাষের অনেকটা সমস্যা হয়ে যায়। তো যখনই গাছ লাগাবেন কোনো রেপুটেড নার্সারি বা কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির ফার্ম, সেখান থেকে গাছের চারা কিনে লাগাবেন এবং গাছটা সঠিক সময় সঠিক পরিচর্যা করবেন, তাহলে দেখবেন সে পরবর্তীকালে গাছটি অনেক ফল দিতে শুরু করেছে এবং আপনার ফ্যামিলির ইনকাম সুখ সমৃদ্ধি কিন্তু অনেক এগিয়ে যাবে।
1: আচ্ছা, এই সুপারি চাষের উপরে সরকারি তরফ থেকে কিছু ট্রেনিং দেওয়া হয়ে থাকে?
0: একদম, সেটা আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন রিসার্চ স্টেশন আছে সেখানেও দেওয়া হয়, সেই সঙ্গে আমাদের কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেই সঙ্গে আমাদের উত্তরবঙ্গে যে আরও আলাদা 5টা ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাদের আলাদা কেভিকে আছে, বিভিন্ন রিসার্চ স্টেশন আছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু আমাদের একটা প্রজেক্ট চলে আরকেভিআই এমআইডিএইচ এর আন্ডারে, সেখান থেকে কিন্তু সুপারি চাষ, সেই সঙ্গে সুপারি চাষের সাথে বিভিন্ন রকম সহযোগী ফসল চাষ, এগুলোর বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই সঙ্গে তাদের কিছু গাছের চারা দিয়ে সাহায্য করা হয়, তারপর হচ্ছে তাদেরকে আবাসিক প্রশিক্ষণ দিয়েও কিন্তু শেখানো হয় পরবর্তীকালে গাছগুলো কীভাবে পরিচর্যা করতে হবে, বা আরও গাছ লাগানোর যে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া সীমাবদ্ধ আছে সেটাকে আরও কিছুটা পরিমাণ বাড়ানো যায় উত্তরবঙ্গে, সেগুলো কিন্তু বিষয়গুলো নিয়ে আমাদের রেগুলার বেসিসে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন যে রিসার্চ স্টেশনগুলো আছে সেগুলো কেভিকেগুলোতে সবগুলো সব জায়গাতেই।
1: আচ্ছা, এই প্রশিক্ষণে কি বিনামূল্যে হয়?
0: একদম, পুরো প্রশিক্ষণটা হচ্ছে বিনামূল্যে, আপনার 3-5 দিন যে কদিনই হোক না কেন খাওয়া দাওয়ার সমস্ত খরচা আমাদের বেয়ার করা হয়, সেই সঙ্গে তাদেরকে গাড়ি ভাড়ার খরচাও দেওয়া হয় এবং সাথে প্রশিক্ষণের শেষে তাদেরকে ইনপুট, মানে ভালো জাতের চারা তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয় যাতে পরবর্তীকালে তারা সেখান থেকে লাগিয়ে দেখতে পারে নিজেরাই যে কতটা কাজ করলো। সরকারি সুযোগ সুবিধা বলতে যদি ওনারা চান যে অনেক লার্জ স্কেলে করবেন সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, নাহলে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এমআইডিএইচ এর আন্ডারে প্রচুর এরকম ফান্ড আসে যেগুলোতে চাষিদের হেল্প করা হয়, তো ওনাদের সাথে যোগাযোগ করলে নির্দিষ্ট একটা দিশা পাবেন কিভাবে কি করলে হয়, নাহলে আমাদের কোচবিহার কেভিকে বা আমাদের ইউভিকেভির সাথে যোগাযোগ করলেও আমরা ইনফরমেশন দিতে পারবো।
1: আচ্ছা, তাহলে আমাদের কৃষক ভাইরা যারা এখনো এই সুপারি চাষ নিয়ে ভাবছেন বা আরো কিছু জানতে চান সেই বিষয়ে কিন্তু জানার জন্য আপনাদেরকে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র বা রিসার্চ সেন্টার এগুলোতে যোগাযোগ করতে হবে, এবং তাহলে কিন্তু একটা নতুন ভাবে তারা সুপারি চাষটাকে করতে পারবেন এবং সেখান থেকে লাভবানও হতে পারবেন। তো আসরে আসার জন্য সামিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা উত্তরবঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে সুপারি চাষ। আলোচনায় অংশ নিয়েছিলেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সামিমা সুলতানা। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন।

এতক্ষণ গ্রামীগঞ্জের অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি। আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গে চা শিল্প এবং এই চা শিল্পের সম্ভাবনা এবং প্রচুর মানুষ বা প্রচুর কৃষি মানুষ যারা কিন্তু কৃষিকাজ ছেড়েও তারা কিন্তু এখন চা বাগানের দিকে ঝুঁকে পড়েছে। আর ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে টি টোবাকো বা ট্যুরিজম বা চায়ের উপর ভীষণভাবেই কিন্তু মানুষের একটা ভালোবাসা থাকে যে উত্তরবঙ্গ মানেই চায়ের একটা বিশাল ভাণ্ডার এবং প্রচুর মানুষ কিন্তু এই বর্তমান সময়ে চা বাগানের উপরে নির্ভর। আমরা এমন একটা বিষয় আজ নির্বাচন করেছি যে বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিস্তর আলোচনা করা দরকার এবং যারা শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান বা যারা চা শিল্পের প্রতি ভালোবাসা আছে বা চা শিল্পকে নিয়ে ভবিষ্যতে কিছু ভাবনা চিন্তা আছে তাদের কাছেও এই আলোচনাটা ভীষণ ভালো লাগবে বা কার্যকরী ভূমিকা নেবে এটা আমরা মনে করছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের চা বাগানের মালিক, তাদের সঙ্গে একটু আমরা আগে পরিচয় হইনি বা পরিচিত হইনি, তারপর তাদের মুখ থেকে আমরা শুনব এই উত্তরবঙ্গে চা শিল্পের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় দিকগুলো নিয়ে তাদের কাছ থেকে আমরা শুনব। আমাদের স্টুডিওতে উপস্থিত চা বাগান মালিক নিতাই মজুমদার, নমস্কার।
1: নমস্কার।
0: আমাদের সঙ্গে রয়েছেন সুশীল চন্দ্র দাস মহাশয়,
2: নমস্কার,
0: এবং তিনিও ক্ষুদ্র চা বাগান মালিক, এবং শ্রদ্ধেয় বাসুদেব পাল, তিনিও চা বাগানের মালিক, নমস্কার। আচ্ছা, খুব ভালো লাগছে যে আমাদের স্টুডিওতে তিনজন ক্ষুদ্র চা বাগানের মালিককে আমরা পেয়েছি যারা আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু এই চা শিল্পের সঙ্গে যুক্ত। আমরা প্রথমে একটু নিতাইবাবুর কাছে আছি। নিতাইবাবু, আপনার চা বাগানের অভিজ্ঞতাটা একটু বলুন খুব সংক্ষেপে, যে কতদিন ধরে এই চা শিল্পের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন এবং কোথায় আপনার বাগান রয়েছে, কত বিঘার উপরে?
1: অ্যাকচুয়ালি আমরা চায়ের যে ব্যাপার মানে আশাটা আর কি, চায়ে আশাটা যেহেতু উত্তরবঙ্গে আমরা থাকি সেহেতু চা নিয়ে আমাদের একটা নিজেদের মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে কী করে একটা চা বাগান করা যায় বা কিছু, যদিও আমাদের সেইভাবে জমি জমা তো খুব একটা ছিল না। পরবর্তীতে আমরা কিছু জমি টমি নিয়ে আনারস চাষ হতো, সেই জমিগুলোতেই আমরা পরে সেগুলো
0: প্রথমে আনারসের চাষ দিয়ে শুরু করি।
1: আনারস দিয়ে
0: এটা সুশীলবাবুর ক্ষেত্রেও বোধ হয় আসবে একদম। আচ্ছা, আমরা নিতাইবাবুর থেকে শুরু করি।
1: আনারস থেকে আমরা চায়ে কনভার্ট করি, এটা হচ্ছে 1990 সাল থেকে শুরু হয় আর কি।
0: কত বিঘা জমির উপরে
1: এটা প্রথম যেটা শুরু হয় আর কি, সেটা প্রায় 100 বিঘা জমি নিয়ে আমরা শুরু করি আর কি, প্রায় 100 বিঘার কাছাকাছি আর কি। আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো ন্যাচারালি আরও পার্টনার যারা আর কি, যেরকম আমাদের দাদা টাদা, তাদের সবার নামে আলাদা আলাদা। অ্যাকচুয়াল আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে কারো 10 বিঘা কারো 15 বিঘা এইরকমই জমি ছিল।
0: পরে
1: সেটা না, সেটা আলাদা জয়েন্ট ফ্যামিলির যা হয় আর কি, সেগুলো পরে আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে যায়। অ্যাকচুয়াল আমরা ক্ষুদ্র চা চাষির মধ্যে পড়ে গেলাম আর কি। তো যাই হোক,
0: বর্তমানে কত বিঘার উপরে রয়েছে?
1: বর্তমানে আমার পার্সোনাল যেটা আছে আর কি, সেটা এই 20 বিঘা মতো জমি আছে আর কি। চা উৎপাদন হচ্ছে না, ফ্যাক্টরি নেই ওখানে, শুধু চা পাতা আমরা উৎপাদন করি এবং সেই চা পাতাটাকে নিয়ে আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই, ফ্যাক্টরি সেটাকে কিনে নিয়ে সেটাকে প্রসেসিং করে সিটিসিতে। আমাদের মেনলি সিটিসি, সিজনের প্রথম দিকটাতে কিছুটা গ্রিন টিতেও যায়। আপনারা জানেন হয়তো যে আমাদের এই উত্তরবঙ্গে আর কি, উত্তরবঙ্গের এই অঞ্চলটা আর কি, তরাই অঞ্চলটাতে, ডুয়ার্সে তো আছেই, তরাইতেও কিছু কিছু গ্রিন টি ফ্যাক্টরি
0: আছে।
1: আপনি জানেন যে গ্রিন টি বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যদিও সিটিসিও উপকারী, তো গ্রিন টিও উপকারী। তো আমরা বছরের প্রথম দিকটা আর কি, যখন পাতাটা জাস্ট ফার্স্ট ফ্লাসটা আসে আর কি, ভালো পাতা, হ্যাঁ জাস্ট এই সময়টা আর কি, এই চৈত্র বৈশাখ মাসটা আর কি, আমরা ওই গ্রিন টিতেই প্রথম পাতাটা বিক্রি করি। এইভাবেই চা চাষটা ধীরে ধীরে ধীরে ধীরে এগিয়ে চলছে। আমার চা বাগান উত্তর দিনাজপুরে ছিল।
0: আচ্ছা,
1: বর্তমানে আমার চা বাগানটা হচ্ছে খড়িবাড়ি অঞ্চলে আছে,
0: খড়িবাড়ি অঞ্চলে
1: ওখানে পাশেই আমার বাগান। সেখান থেকে বাতাসি বলুন বা খড়িবাড়িতে বলুন, যেখানে যেখানে গ্রিন টি ফ্যাক্টরি বা সিটিসি ফ্যাক্টরি আছে সেখানে দিই, এইভাবেই চলছে।
0: আমরা এবার একটু বাসুদেববাবুর কাছে যাবো। বাসুদেববাবু, দীর্ঘদিন ধরে চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কতদিন ধরে আপনার এই চা শিল্পে আসা, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন।
2: অ্যাকচুয়ালি আমরা এই চায়ের সাথে ওই ঠিক আনারসের,
0: মানে প্রথমেই আপনার আনারস চা বাগান?
2: হ্যাঁ, আনারসই ছিল,
0: ওখান থেকে কনভার্ট হয়ে।
2: হ্যাঁ, আনারসকে আমরা উঠিয়ে দিয়ে, তারপরে যখন কৃষক, তো কৃষকের একটা নিয়মই থাকে, একটা চাষ আমি করতে গেলে যখন সেটাকে কোনো কোনো ব্যবসায়িক দিক থেকে তার একটা আঘাত আসে, তখন তার বিকল্প চিন্তাভাবনা করা হয়। ঠিক তাই, এটাও তখন যেহেতু আমার জন্ম বা যেটাই ছিল চা বাগানের পাশে লাগোয়া ছিল, তার জন্য অটোমেটিকলি চায়ের প্রতি একটা মনোনিবেশ হয়েছিল এবং সেখানকার চা বাগানে যারা যুক্ত ছিলেন যেসব এই অভিজ্ঞ লোকেরা, তারাও এনকারেজ করেছিলেন। সেই কারণেই প্রায় 40-45 বছর আমরা এর সাথে যুক্ত আর কি। তখন আমরা 2-3 বিঘা 4 বিঘা করে শুরু করেছিলাম।
3: কারণ হ্যাঁ,
2: কারণ জানতাম না তো তার চাষটা কিভাবে করতে হবে, পদ্ধতিগত দিকগুলো, কারণ এটা এত বড় একটা চ্যাপ্টার যেটা এর শেখার কোনো শেষ নেই বললে বলা যায়।
3: বর্তমানে কত বিঘার উপরে?
2: এখন এই রকমই আপনার মোটামুটি 35-40 বিঘার উপরে চলছে আর কি।
3: কোন জায়গায় রয়েছে?
2: বিধাননগরে।
3: বিধাননগরে। আর বিধাননগর তো আমরা জানি যে ওটা আনারসের
4: করছি। তারপরে তো আনারস এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আনারসের প্রচুর উৎপাদন, মার্কেট সেভাবে ছিল না। আস্তে আস্তে এটা বেশি ফলন হলে কনজিউমার যদি ওইভাবে সেইভাবে না থাকে, তবে আস্তে আস্তে অটো সিস্টেম এটা অটোমেটিক এটা দামটা কমতে থাকে, ফলনটা বেশি ছিল। তখন আমরা বিকল্প একটা চিন্তাধারা করলাম, ওই যে বলে না নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানুষ প্রয়োজনের তাগিদেই নতুন কিছু করবার ভাবনা চিন্তা করে। তখন সেটা ভাবনা চিন্তা 1991 প্রথম আমি নার্সারি করলাম, নিজেই করলাম নার্সারি, চায়ের জন্য
0: টিবুস
4: নার্সারি ওইখানে করলাম। ওইখান থেকে আমি প্রথমে 5 একরের মতো আমি প্রথম শুরু করলাম 1992 সেটা করলাম। 1991 আমি সেই নার্সারি করি, 1992 আমি সেখানে
0: প্ল্যান্টেশনটা
4: শুরু করি।
3: কোন জায়গায়?
4: আমারটা দার্জিলিং ডিস্ট্রিক্টের চটেরহাট।
3: চটেরহাটের উপরে আপনি চাষ করছেন
4: এখন? বর্তমানে 18 একর আছে।
3: 18 একর
0: অ্যাকচুয়াল যে সময় আমরা আসি তখন আমাদের দিকে ওয়ার্কারের একটা শ্রমিক যেটা বলে আর কি, সেই শ্রমিকটা অ্যাভেলেবেল ছিল মোটামুটি, এবং তখনকার মার্কেট হিসাবে শ্রমিকের মজুরিটা যা ছিল, আর তখন চা উৎপাদন পাতা উৎপাদন করে যে পয়সাটা পাওয়া যেত আর কি, তাতে লাভজনকই ছিল প্রথম অবস্থায় লাভজনকই ছিল। মাঝখানে দেখুন যে কোনো ব্যবসারী মানে উত্থান এবং পতন থাকে, তো এটার ক্ষেত্রেও তাই। প্রথম অবস্থায় আমরা 2 পয়সা দেখতে পাই, যার ফলে ব্যাপক হারে লোক এর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে কিন্তু এটার অবস্থা আবার খারাপের দিকে যায়। মার্কেটের মেন ওই বলি ডিমান্ড আর সাপ্লাই, যেটা সুশীলবাবু একটু আগে আনারস নিয়ে বললেন, চায়ও সেটা ডিমান্ড সাপ্লাই। কেননা আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের আগে 700-800 মিলিয়ন কেজি চা হতো টোটাল, মানে টোটাল আমাদের ভারতবর্ষের প্রোডাকশন ছিল 700-800 মিলিয়ন কেজি। সেটা গভর্নমেন্ট চিন্তা করলো যে এটাকে 900 মিলিয়ন কেজি কী করে করা যায়। তখন আমরা

0: শুরু করি তখন আমাদেরকে উৎসাহ টি বোর্ড কিন্তু দিয়েছিল, ভারতীয় টি বোর্ড যেটা আর কি, সেটা আমাদের উৎসাহ দিয়েছিল যে হ্যাঁ চা চাষ করলে ঠিক আছে 900 মিলিয়ন কেজি চা, তখন আমাদের ইন্টারনাল ডোমেস্টিক কনজামশান এবং আমাদের যে এক্সপোর্ট ছিল আর কি সেইটা। তো যাই হোক, সেটা করতে গিয়ে 900 থেকে 1000 টি বোর্ডও বাড়তে থাকে, আমাদের কনজামশানও বাড়তে থাকে। আমাদের ডোমেস্টিক কনজামশান আপনি দেখুন 1990 পর থেকে আমাদের জনসংখ্যা যেটা আর কি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এক্সপোর্টটাও যেটা আগে কম ছিল সেটা এখন বেড়ে মোটামুটি আপনি ধরতে পারেন 225-250 মিলিয়ন কেজি আমাদের কিন্তু এক্সপোর্ট কিন্তু এখন হচ্ছে, ইন্ডিয়ান টি মানে আউট অফ ইন্ডিয়াতে যাচ্ছে আর কি। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, কিছু আমাদের এই গ্লোবালাইজেশনের জন্য কিছু ইম্পোর্ট হয়ে যাচ্ছে চা, যেরকম কিছু নিম্ন কোয়ালিটির চা অন্যান্য দেশ থেকে আমদানি হয়ে যাচ্ছে, যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, নেপাল থেকে প্রচুর পরিমাণে চা আসে এবং শ্রীলঙ্কা থেকে কিছু চা আসে, এই চাগুলোর কোয়ালিটি আমাদের থেকে অনেক পোর। তো ন্যাচারালি সেই চা আসাতে আমাদের মার্কেটটা, ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু কিছুটা হলেও আমাদের মার খেয়েছে, এক্সপোর্টটা চলছে। লাস্ট ইয়ারে আমাদের এক্সপোর্ট প্রায় 225 মিলিয়ন কেজির মতো হয়েছে, এখন সেটা বেড়ে আমাদের টোটাল প্রোডাকশান ইন অল ইন্ডিয়া তাতে মোটামুটি ধরে নেন আপনি 1300 মিলিয়ন কেজি প্লাস আমাদের প্রোডাকশান কিন্তু বর্তমানে আছে।
1: এবার আমি সবার প্রথমে আমাদের নিতেও একটা কথা বলেছিলেন, তার একটা কথা বলে দিই, আমাদের বয়সের এই যে আজকে নিতাইবাবু বা সুশীলবাবু, আমরা যে এসে আমাদের বাবারা শুরু করেছিলেন ব্যবসাটা, দাদারা যাদের দাদারা ছিলেন, আমরা তখন লেখাপড়া করছি বা শিখছি, এবার আমাদের কিন্তু চাকরির কোনো বিকল্প ছিল না, আমরা বাধ্য হয়েছি কিন্তু এই জায়গায় আসতে, এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা, টি বোর্ডের যে সুযোগ সুবিধা, আমরা সেই সময় টি বোর্ড থেকে যেসব সুযোগ সুবিধার তখন যা দিয়ে থাকতো এই ধরনের চা বাগান বা যারা টি বোর্ড থেকে অনুমতি প্রাপ্ত যারা হয়েছেন, তাদের যেরকম চা লাগানোর জন্য একটা তারা বেনিফিশিয়ারি লোন দিতেন, প্লাস তাদেরকে ইরিগেশনের জন্য সেখানে একটা বেনিফিশিয়ারি মানে সাবসিডি ওয়াইজ স্কিম ছিল যেটা এখন নেই। এখন টি বোর্ড থেকে যেটা করছে এই আমাদের মতো এরকম ক্ষুদ্র চা চাষিদেরকে, সেটা হচ্ছে ওই সেলফ হেল্প গ্রুপ টাইপের আর কি, ওই রকম গ্রুপ হলে সেই গ্রুপের মাধ্যমে তারা কিছু বেনিফিশিয়ারি দেওয়ার চেষ্টা করছে, যেটা ইন্ডিভিজুয়ালি আমার পক্ষে সেখানে আমি কোনো বেনিফিশিয়ারি সেখানে বেনিফিট পাচ্ছি না।
0: এই ব্যাপারে আমি একটু বলি, যেটা আমাদের এখানে প্লান্টেশনটা যখন শুরু হয় অ্যাকচুয়াল সাউথ ইন্ডিয়া এবং আসামে, এরা কিন্তু চা চাষ যখন নতুনভাবে শুরু করে, এই যে ছোটো চা চাষি যারা শুরু করে, তাদেরকে কিন্তু টি বোর্ড, ইন্ডিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে টি বোর্ড, টি বোর্ড কিন্তু এদেরকে কিন্তু সহযোগিতা করেছিল বিভিন্ন প্ল্যান্টেশন সাবসিডি, ফার্টিলাইজার সাবসিডি, ড্রেনেজ সাবসিডি মানে করার জন্য, পুনিংয়ে একটা ছিল আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলই চা, ওয়েস্ট বেঙ্গল তার কোথাও নেই, নর্থ বেঙ্গলই চা, নর্থ বেঙ্গলের মেনলি তেরাই যেটা আমরা বলি আর কি, তেরাইতেই এই ডেভেলপমেন্টটা আসে আর কি, 90 সাল বা 88 সাল থেকে বা 84 সাল থেকে দু একজন মুষ্টিমেয় কিছু লোক চা চাষ শুরু করেছিলেন। তখন কিন্তু বাসুবাবু যেটা বললেন যে একটা ওই প্ল্যান্টেশনের উপরে একটা লোন সেই টি বোর্ড থেকে সেটা সহযোগিতা লোন দিতেন এবং সেখানে কিছু হয়তো সাবসিডিও থাকতো। পরবর্তীতে আমরা যখন এই সংঘবদ্ধভাবে আর কি যখন আমরা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি আর কি, সেই অ্যাসোসিয়েশন যখন আমরা রিপ্রেজেন্ট করি আর কি টি বোর্ডকে, যখন আমরা বলি যে আমাদের যে এই যে আমরা প্ল্যান্টেশন করছি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, ন্যাচারালি আমাদেরকেও কিছু সহযোগিতা করা হোক টি বোর্ডের তরফ থেকে। 1995 টি বোর্ড একটা স্কিম চালু করলো যে ঠিক আছে, যারা ছোটো ক্ষুদ্র চা চাষি তাদের যে প্ল্যান্টেশন করতে যে খরচাটা হবে সেই খরচার একটা অ্যামাউন্ট সাবসিডি আকারে এদেরকে দেওয়া হবে, এবং এটা মুষ্টিমেয় কিছু লোক, তখন আমরা তো আগে থেকেই প্ল্যান্টেশন করে ফেলেছি ন্যাচারালি আমাদের পাওয়ার হিসেবে লাইফ, 95 সালে যারা করেছে বা 94-95 যারা করেছে তারা কেউ কেউ এই সুবিধাটা কিন্তু টি বোর্ড থেকে পেয়েছে। পরবর্তীতে টি বোর্ড আপনি জানেন যে এখানে টিআরএ যেটা টোকলাইতে যেটা আসামে যেটা আছে সেটা মেন সেন্টার ওদের, টোকলাই হচ্ছে চা চাষের মানে বৈজ্ঞানিক ব্যাপারগুলো ওনারা দেখেন আর কি, সায়েন্টিফিক ওয়েতে কীভাবে চা চাষ করা যায়, এবং ক্লোন যে গাছগুলো যে তৈরি হয় বুশগুলো, সেই বুশ সিটের থেকে হবে বা ক্লোন থেকে, ক্লোনটা নতুনভাবেই আসে পড়ে, আমরা যেহেতু আমাদের গাছগুলো বেশিরভাগই সবারই ক্লোন, যেটা হচ্ছে চা গাছ কেটে ডাল কেটে তৈরি করা বুশ আর কি, যাই হোক। তো এই টিআরের কিন্তু সব

0: নাগরাকাটাতে একটা সেন্টার আছে, বাগডোগরাতে একটা সেন্টার আছে, নাগরাকাটা বাগডোগরা দুটো সেন্টার আমাদের এই নর্থ বেঙ্গলে আছে আর কি। তো এরা কিন্তু টি বোর্ডের তত্ত্বাবধানে আর কি, টি বোর্ড এদেরকে স্পন্সর করতো এবং এরা আমাদের এই ছোটো ছোটো চা বাগানে কিন্তু কিছুটা হলেও হেল্প, এবং যে প্রজেক্ট গার্ডেনগুলো তখন ওই সময় ছোটো বাগানগুলোকে দেখে যে প্রজেক্ট গার্ডেনগুলো গেল আর কি, বা প্রজেক্ট গার্ডেনকে দেখে ছোটো প্রজেক্ট গার্ডেন কিন্তু এই টিআরের মেম্বারশিপ নেয় ওরা, এবং টিআরের যারা সায়েন্টিস্ট ছিল বা এক্সপার্ট যারা ছিল তারা গিয়ে কিন্তু সেই সব বাগান টাগানগুলো পরিদর্শন করতো এবং কীভাবে সায়েন্টিফিক ওয়েতে ভালোভাবে চাষ করা যায় সেটা, এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে টিআরএ থেকেও কিন্তু আমরা হেল্প পেয়েছি। এই ব্যাপারগুলো কিন্তু থ্রু টিবডি হয়েছে।
1: আমরা এই বিষয়টা আসি যে বর্তমান সময়ের কথা, যে উত্তরবঙ্গে মাটি চা শিল্পের জন্য ঠিক আছে কিনা।
2: এখানে আমাকে চায়ের কথাটা বলতে গেলে ওই আনারস চাষের জন্য যেরকম অ্যাসিডিক সয়েল যে প্রয়োজন হয় আনারসের জন্য, ঠিক চায়ের জন্যও তাই। তবে তুলনামূলকভাবে চা চাষ করতে গেলে তার জন্য যতটা সয়েল স্ট্রাকচার যেটা প্রয়োজন আনারসে তার থেকে একটু কম হলেও চলে। এটা হলো এক নম্বর। দু নম্বর হচ্ছে উত্তরবঙ্গের আমরা মানে চাষ যেভাবে এখন হয়ে এসছে, চা চাষের জন্য মাটির যে উপযোগী যে অবস্থাটা থাকা উচিত বর্তমানে কিন্তু যদি আমরা বলতে চাই তাহলে সেই মাটির যে স্ট্রাকচার খুবই নিম্নমানের।
3: ঠিকই বলেছে, এটা অতিরিক্ত মানে কি আমরা নানান ধরনের এই যে ফার্টিলাইজার
1: মানে সারের জন্য বলতে
3: চাই, সার নানান ধরনের ফার্টিলাইজারের ব্যবহার করে সে অধিক ফলনের জন্য একটা সিস্টেম আছে, বছরে তুমি দুইবার দিতে পারবে বা যদি তিনবার দেওয়া যায় সেই সারটা অ্যাপ্লাই যদি করা যায় সেটা পরিমাণ, সে পরিমাণটা কৃষকরা অনেকেই এটাকে কী করছে পরিমাণটা অতিরিক্ত দিচ্ছে, অতিরিক্ত দেওয়াতে মাটি সেই গুণাগুণ মাটুর মাটির যে এই ইসেটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।
0: মানে মেন ব্যাপারটা কি, মেন ব্যাপারটা হচ্ছে যে অনভিজ্ঞতা, মানে আমি যেটা বললাম আর কি যে চা চাষ করতে গিয়ে আমরা হ্যাঁ এখন করছি কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, মাটিটা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ ছিল যে আমরা না জানার জন্য এই চা চাষ করতে গিয়ে মাটির সয়েল স্ট্রাকচারটা কীভাবে মেনটেন করতে হবে এইটা আমরা আমাদের না জানার জন্য আমরা অধিক লাভের আশায় অধিক ফলনের আশায়, ফলন মানে লাভ অধিক ফলনের আশায় আমরা কেমিক্যাল ফার্টিলাইজার যেটা, এই কেমিক্যাল ফার্টিলাইজারটা ব্যাপকভাবে আমরা প্রয়োগ করেছিলাম।
1: তাহলে এই ক্ষেত্রে আপনাদের একটা তো অ্যাসোসিয়েশন আছে, তো আপনারা যারা ক্ষুদ্র চা বাগান মালিক রয়েছে আপনার তো অনেক মেম্বার রয়েছে চা এই অ্যাসোসিয়েশনে, তা আপনারা এটা নিয়ে সচেতন কেন করছেন
0: না? এখন সচেতন, এখন সচেতন এই জন্যই যে অ্যাকচুয়াল আমরা যে প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম না বুশগুলো লাগিয়েছিলাম তার আয়ু হচ্ছে 50 থেকে 60 বছর, তো আপনি দেখুন আমরা কিন্তু 30 বছরের জায়গায় কিন্তু এসে গেছি, তো এই 30 বছর অ্যাভারেজ 30 বছরের জায়গায় আমরা আছি, 30 কেউ 35 এই জায়গাতে আমরা
1: সমস্ত চা
0: হ্যাঁ 60 ইয়ার্স পরে প্রোডাকশনটা কমে যায়, কিন্তু আমরা এখন দেখছি যে 30 বছর বা 35 বছর পরে এখন যাদের বাগানের বয়স 30 বা 35 ইয়ার্স তাদের প্রোডাকশন কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করছে। তো তখন আমরা যখন সয়েল টেস্ট বা নানান ধরনের সাইন্টিফিক সব যোগাযোগ করে যখন জানতে পারছি যে অ্যাকচুয়াল আমরা যে চাষটা করতাম সেই চাষটা সাইন্টিফিক্যালি ছিল না, যার ফলে এখন কিন্তু এখনকার যে ক্ষুদ্র চা চাষি যারা আর কি তারা চেষ্টা করছে, এবং আপনি জানেন সরকার FSSAI বলে যে সংস্থা আছে আমাদের ফুড সেফটি মেনটেন করার জন্য, তারা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কমার্স ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু এখন উঠে পড়ে লেগেছে চায়ের কোয়ালিটি নিয়ে, কারণ এই চাটা আমাদের বিদেশে যায় এবং বিদেশে জাহাজে করে যখন চাটা যায় ওর পোর্টে যা আনলোড হওয়ার আগে কিন্তু সেটা টেস্ট হয়, টেস্ট হয়ে যদি গুণাগুণে যদি কোনো রকম যদি কেমিক্যাল থাকে তাহলে ফেরত, তাহলে কিন্তু ফেরত, এবং এরকম এক দুবার হয়েছে, যার ফলেই কিন্তু এখন আমরাও সজাগ এবং আমরাও ক্ষুদ্র চা চাষি যারা তারা আমরাও চিন্তা করি যে গভর্নমেন্ট যেভাবে বলছে PPC বলে একটা করেছে ওরা প্ল্যান্ট প্রোটেকশন কোড যেটা বলেছে ওরা, সেই প্ল্যান্ট প্রোটেকশন কোডে কিছু কেমিক্যালের নাম বলে দিয়েছে এই এই কেমিক্যালগুলো ইউজ করা যাবে, এই পার্সেন্টেজে ইউজ করা যাবে, এর বাইরে কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, তো ন্যাচারালি আমরা সেই ফলো করছি।
2: এবার আমি এই জায়গাতে আমি একটা কথা বলি, এই 5-7 বছর আগের কথাই বলি, তখন যে কাঁচা পাতা বিক্রি করে তার যা মূল্য পাওয়া যেত এবার সেই তুলনায় এখন তার মূল্যও কমে গেছে আর খরচ বেড়ে যাওয়ার জন্য এবারকে সব রকম সেই জিনিস চিন্তাভাবনাটা বাধ্য হয়। এইবার জৈব সারের ক্ষেত্রে আমাদের ব্যবহারটা অবশ্যই আপনি যেটা বলেছেন ভীষণভাবে আজকে যদি মাটিকে আবার ঠিক রাখতে হয় তাহলে জৈব টোটাল জৈব সারের উপরে জৈব ভিত্তিতে সব কিছুর উপরে যদি জোর দেওয়া যায় তাহলে পরে গাছের এই পরিস্থিতিটা কিছুটা ঠিক রাখা যাবে। আর দ্বিতীয় কথা, জৈব সার প্রয়োগ করলে আজকে আমরা যেরকম রাসায়নিক যেসব কীটনাশক প্রয়োগ করে থাকি তার জন্য যে সমস্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাচ্ছে, এবার জৈব সার যদি আমরা ঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারি রাসায়নিক সারকে একটু কম কমিয়ে দিয়ে, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা
3: কমবে। কিন্তু জৈব সার ব্যবহার করলে আমাদের মাটির উর্বরা শক্তি বাড়বে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের উৎপাদনটা কিন্তু একটু কমবে। না না, এটা বাস্তব জিনিস, এটা বাস্তব।
0: না না, এটা এটা না, এটা না,
3: কেমিক্যাল সারটা উৎপাদনটা একটু বাড়বে।
0: আমি একটু সাম করে দিই, এটা ব্যাপার হচ্ছে যে জৈব সারটা তৈরি করতে আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে তার যা কস্টিং সেই কস্টিংটাতে আমরা পেরে উঠতে পারছি না কম্পিটিশনের বাজারে। এইবার আপনি যেটা বললেন যে মার্কেটে কিনতে পাওয়া যায়, এবার জৈব সার যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় তার যা দাম আর তার যা গুণাগুণ, অ্যাকচুয়াল জৈব সারের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকা দরকার সেগুলো পুরোপুরি পাওয়া যায়
3: পাওয়া যায়
0: এই মানে প্রচুর পরিমাণে জৈব সারটা যখন ইউজ করতে হয় সেই সময়টা হচ্ছে আপনার শীতকালীন পরিচর্যার মধ্যে পড়ে, এবং শীতকালীন পরিচর্যাতে সবারই একসঙ্গে জৈব সার লাগে। তখন কী করছে এই বিভিন্ন যে যারা এই জৈব সারগুলো তৈরি করে বিক্রি করছে তারা এর মধ্যে কিছু ভেজাল টেজাল করে,
2: তারা তাদের লাভের অংশ বাড়ানোর জন্য গুণগত মানটা থাকে।
1: আমাদের আজকের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের বিষয় ছিল উত্তরবঙ্গের চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা মালিক, চা শিল্পের সঙ্গে যুক্ত নিতাই মজুমদার, বাসুদেব পাল এবং সুশীল চন্দ্র দাস। প্রথম পর্ব আমরা এখানে শেষ করলাম, দ্বিতীয় পর্ব শুনতে পাবেন ঠিক এই সময় আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে। আপনাদের সকল
3: ধন্যবাদ,
1: নমস্কার।
4: শুনলেন সবুজ সোনার দেশে, চা বাগানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আলোচনা শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভজন শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গান মানুষের মনের ভাষা, আর বাংলা ছয় ছবির গান সেই ভাষাকে কখনো প্রেমে, কখনো আনন্দে, কখনো বা জীবনের নানা অনুভূতির রঙে রাঙিয়ে তোলে। সেই সব চির সবুজ হৃদয় ছোঁয়া বাংলা ছায়াছবির গান নিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আনন্দধারা। আগামী বেশ কিছুটা সময় আমরা ফিরে যাব বাংলা ছায়াছবির সুরেলা জগতে, যেখানে স্মৃতি, আবেগ আর সুর মিলেমিশে একাকার হয়ে যায়। চলুন শুরু করি আজকের এই সঙ্গীত যাত্রা। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে পারাবত প্রিয়া ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের বিষয় আমাদের জীবনে সঙ্গীতের ভূমিকা। এই সমস্ত স্বর্ণযুগের গান যা আমাদের মন ভালো করে তোলে, সেই সব গান শুনলে মনে হয় আমরা যেন আবার সেই সময় ফিরে গিয়েছি। এমনই একটি বিকেল, এমনই একটি সন্ধি, সারা দিনের কাজের পর যখন এসে বারান্দায় এক কাপ চা নিয়ে বসা যায় এবং তার সাথে যদি স্বর্ণযুগের সেই সমস্ত গান শোনা যায়, তবে সেই বিকেলের মতো মন ভালো করা বিকেল তার জুড়ি মেলা ভার। এমনই এক সন্ধ্যায়, এমনই এক বিকেলে আমরা এমন একটি গান শুনি এবং তার সাথে শ্রোতা বন্ধুদের কাছে কিছু কথা, কিছু গল্প ভাগ করে নেওয়া এই আনন্দধারা অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে, 9434076705। আবারও বলছি, 9434076705 এই নম্বরে। আনন্দধারা অনুষ্ঠানে এবারে পরবর্তী গানটি থাকছে আশা ভোসলের কণ্ঠে।

মানব জীবনে গানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের অনুভূতি, চিন্তা এবং সংস্কৃতির প্রকাশের অন্যতম শক্তিশালী উপায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা মুহূর্তে গান আমাদের সঙ্গী হয়ে থাকে। গান মানুষের মনকে প্রফুল্ল ও শান্ত রাখে। দুঃখের সময় গান মনে সান্ত্বনা দেয়, আবার আনন্দের সময় আনন্দকে আরও বাড়িয়ে তোলে। মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও গানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই অনেক সময় সঙ্গীতকে মনের ওষুধও বলা হয়। শিক্ষাক্ষেত্রেও গানের গুরুত্ব অপরিসীম। অনেক বিষয় গান বা ছড়ার মাধ্যমে সহজেই শেখা যায় এবং দীর্ঘদিন মনে রাখা যায়। দেশপ্রেম, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা ফিরব কথায়। এবারে পরবর্তী আরও একটি গান থাকছে আশা ভোসলের কণ্ঠে, সুরের আকাশে ছায়াছবি থেকে।

0: একটি মনোরম বিকেল, সারাদিনের ক্লান্তি শেষে ফিরে আসা, এক কাপ চা এবং তার সাথে গান। শিক্ষাক্ষেত্রেও কিন্তু গানের গুরুত্ব অপরিসীম। অনেক বিষয় আছে যা গান বা ছড়ার মাধ্যমে সহজে শেখা যায়, দীর্ঘদিন মনে রাখা যায়। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া গান একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। লোকগান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি কিংবা আধুনিক গান প্রত্যেকটি আমাদের সমাজ ও ইতিহাসের পরিচয় বহন করে। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সাথে পেয়ে গিয়েছি একজন শ্রোতা বন্ধুকে, কথা বলে নি তার সাথে। হ্যালো,
1: নমস্কার,
0: শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আনন্দ ধারা অনুষ্ঠানে। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি কসবা থেকে সৌভিক সরকার বলছিলাম।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, আমি যদিও এখন কসবাতে নেই, আমি সিটং এর দিকে রয়েছি আর কি, পাহাড়ি এলাকাতে। অবশ্যই গান আমাদের এক একটা বলতে গেলে মুড বলতে গেলে সুইং করে দেয়। ধরুন যে কোনো দুঃখে আছি তখন হয়তো ওদের মুড সুইং করে দেয়, আনন্দতে আছি তখন একটা আলাদা অন্যরকম গান, মানে ফ্লেভার হিসেবে আমাদের মুড গুলো আর কি আলাদা আলাদা ভাবে নানা রকম ভাবে সুইং করতে থাকে গান। এই গান আমাদের সত্যি নানা রকমে বলতে গেলে সত্যি এত সুন্দর কিছু কিছু গান। আপনি যেমন কিছুক্ষণ আগে নানা রকমের গান গান শোনাচ্ছিলেন, বাংলা গান, এত

0: সুন্দরভাবে পাহাড়ি এলাকা এত ভাল লাগছিল বসে এই সময়, কুয়াশা কুয়াশা
1: অবশ্যই
0: মাঝখানে
1: আমাদের
0: বসে
1: অনুষ্ঠান কেমন লাগে শোনা হয়?
0: শোনা হয়, অবশ্যই
1: আচ্ছা,
0: শোনা, সকালে অনুষ্ঠানে শোনা হয় সন্ধ্যের দিকে, বা এখন যে অনুষ্ঠান সেটাও শোনা হয় মাঝে মাঝে, শুনি হয়তো এই অ্যাপের দ্বারা আর কি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: এবং হ্যাঁ এখন এই অ্যাপের দ্বারাই শোনা হয় আর কি।
1: আচ্ছা
0: আসলে
1: আচ্ছা,
0: এত সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং নানা রকমের গান গান আপনারা চালান আর কি,
1: হুম,
0: সত্যি না শুনে থাকা যায় না আর কি।
1: অসংখ্য
0: এবং
1: ধন্যবাদ, আপনারা আমাদের পাশে রয়েছেন জন্যই আমরা ভালো গান চালানোর সাহস পাই।
0: হ্যাঁ অবশ্যই, সত্যি সুন্দর সুন্দর টপিক দেন, সত্যি ভাল লাগে, এই জন্য ফোন করতেও ইচ্ছা করে যে এত সুন্দর সুন্দর, সত্যি ভাল
1: অসংখ্য
0: লাগে আর কি।
1: ধন্যবাদ, শুনতে থাকুন, সাথে থাকুন।
0: নমস্কার দিদি, নমস্কার।
1: আমরা কথা বলে নিলাম আমাদের একজন শ্রোতা বন্ধুর সাথে, এমন আপনিও যদি আমাদের সাথে কিছু কথা ভাগ করে নিতে চান, আজকের বিষয় নিয়ে কিছু বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করে সেই কথা ভাগ করে নিতে পারেন। এবারে পরবর্তী একটি গান থাকছে মান্না দের কণ্ঠে।
2: যেতে যেতে

0: আনন্দধারা অনুষ্ঠানে আমরা কথায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু রয়েছে, কথা বলে নিতে আসেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, ফালাতে বলছি, পরিচয় দাস, ভালো হলো গান চালান।
0: কেমন আছেন, কেমন লাগছে
1: ভালো
0: আমাদের
1: আছি,
0: অনুষ্ঠান?
1: ভালো লাগে।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান শোনা হয়?
1: হ্যাঁ শুনি, রেডিও চালাই নেই আর বাইরে।
0: আচ্ছা আচ্ছা, অবশ্যই ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের
1: হ্যাঁ
0: অনুষ্ঠান।

0: ব্যাটারি নাই তো এই জন্য চালাই নাই।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে আমরা পরবর্তী একটি গান রাখছি হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হচ্ছে?
1: অমন করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
0: কে মানা করছে? গা না গা, গাইতে পারলে গা কেনে?
1: হইল সই, দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে, বিষ মাথায় উঠেছে।

গান মানুষের মনের ভাষা। ভাষা সৃষ্টি হওয়ার আগেও মানুষ সুরের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করত। তাই গান মানব সভ্যতার এক প্রাচীন ও মূল্যবান সম্পদ। মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, প্রেম বিরহ, সংগ্রাম ও স্বপ্ন সব কিছুরই প্রতিফলন ঘটে কিন্তু গানের মাধ্যমে। সুতরাং গান মানুষের জীবনের প্রত্যেকটি স্তরে গভীর প্রভাব বিস্তার করে। এটি শুধু আনন্দের উৎস নয়, বরং শিক্ষা, সংস্কৃতি, মানসিক স্বাস্থ্য ও মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য মাধ্যম। তাই বলা যায়, গান ছাড়া মানুষের জীবন অনেকটাই প্রাণহীন। আনন্দধারা অনুষ্ঠানে আমাদের সময় একেবারে শেষে। এবারে পরবর্তী একটি গান থাকছে মান্না দের কণ্ঠে এবং নমিতা রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক গৃহীত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জায়গায় গতকালের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা হলেও আজ উন্নতি হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সমতলে মালদায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে ত্যাডোঙে 29.6 ডিগ্রি সেলসিয়াস ধরা পড়েছে। এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। এবারে আজকে শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই। শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানবাহন চলাচলে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল যাত্রী ও চালকদের নিরাপদে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিক নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবল এলাকা। সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 সড়কের এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 সড়কের ওপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে চলুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়েল মোড় ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং কাশিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়েল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করা যেতে পারে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক কিংবা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসিদাও আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক সান্ধ্যকালীন বুলেটিন সম্পন্ন হলো আকাশবাণী শিলিগুড়ি। এবারে আজকের আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই। সন্ধ্যে 6:05 বিশেষ অনুষ্ঠান। পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন অতনু চৌধুরী মহাশয়। পরবর্তীতে সন্ধ্যে 6:40 ভাওয়াইয়া শিল্পী পুষ্পিতা মণ্ডল। হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধ্যে 7:05। রাত 8টায় বিশেষ অনুষ্ঠান থাকছে স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার। পরবর্তীতে রাত 8:30 আধুনিক গান শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। রাত 9:15 গজল। রাত 9:30 দূরের আমন্ত্রণ একটি বিশেষ অনুষ্ঠানে থাকছে আজকের বিষয় চলো রাঙামাটির দেশে। সাক্ষাৎকারে থাকছেন বিধান দত্ত। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10 মোহন সিংয়ের কণ্ঠে।

0: রাত 10:30 মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে শ্রোতা বন্ধুদের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দিই। সন্ধ্যে 6:05 গানের বেলা, সন্ধ্যে 7:00 জয়মালা, সন্ধ্যে 7:45 পপ এক্সপ্রেস, রাত 8:00 হামা মঙ্গল, রাত 8:15 চিত্রলোক, পরবর্তীতে রাত 9:00 আপকে লিয়ে, রাত 9:30 আজ কি ফাঙ্কার, রাত 10:00 ছায়া গীত, রাত 10:30 ঢালতি চায় রাত। এই ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজ ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান, পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন অতনু চৌধুরী।
1: নমস্কার, আজ বিশেষ অনুষ্ঠানে পদ্মশ্রী অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায়ের সঙ্গে আলাপচারিতা শুনবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। হ্যাঁ মহেনবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আচ্ছা, এবারে আমরা একটু এগিয়ে যাই যে আপনি এবার অধ্যাপনা করলেন, আপনার অবসর গ্রহণ করলেন কবে?
2: এই যে এপ্রিলের 31 তারিখ,
1: এই এপ্রিলের 30 তারিখে রিটায়ার করলেন। এবং এই যে দীর্ঘ জীবন আপনি অধ্যাপনা করলেন, বহু ছাত্র তো আপনার হাত দিয়ে বেরিয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে, যেটা আপনার আন্ডারে বা আপনার সাথে কাজ করেছে, এরকম মোটামুটি পিএইচডি কতজন পেয়েছে?
2: আমার 70 অলরেডি বেরিয়ে গেছে, আর বাকি এখনো আমার কিন্তু আছে প্রচুর,
1: মানে এখনো 50 জন আছে
2: এখনো, মানে এখনো ওইরকম কাছে গেছি।
1: মানে এবারে যেটা জানতে চাইছি, আপনি যে কষ্টের জীবন যাপন করলেন, একদম মাটি থেকে ধীরে ধীরে উঠে আসলেন, পড়াশোনায় আপনি নিবিষ্ট মনা হলেন, এই যে এখানে একজন তো আগুন তো জ্বালাতে হবে, এরকম কোন আদর্শ পুরুষ কি আপনি পেয়েছিলেন?
2: আচ্ছা, আদর্শ পুরুষ আমি বলি যে, যেমন আমি ভীষণ পড়াশোনা করতাম, বিভিন্ন রকম মহান পুরুষদের জীবনী পড়তাম তাদের, এবং এখানে একদিকে যেমন স্বামী বিবেকানন্দকে আমি খুব মনে রাখি, ফলো করি, খুবই আমি মানে ইয়ে করি, যেটা একটা কারণ হচ্ছে যে স্বামী বিবেকানন্দের একটা কথা আমার খুব ভালো লাগে আর কি, যেটা আমি বলি যে উনি তখন ওই ইয়ে যখন উড়িষ্যাতে উনি যখন ওইখানে ছিলেন, তখন নেতাজি সুভাষ বসু তার একটা একটা বই পড়ে সেখানে উনি লেখেছিলেন যে যদি মানুষ হয়ে জন্মেছে দাগ রেখে যায়,
1: দাগ রেখে যায়,
2: তা এটা তখন ওই নেতাজি সুভাষচন্দ্র বসু ওটা কিন্তু বড় হয়েছে দাগটা কি একটু ভালো কিছু হওয়া। এবং এই স্বামী বিবেকানন্দের এই কথাটা আমারও মনে
1: আপনার মনে দাগ
2: দাগ কেটেছে যে না, এটা দাগ রেখে যেতে হবে, আমি হয়তো বড় কিছু হতে পারবো না, যেখান থেকে যাই যাই না কেন একটা দাগ।
1: আচ্ছা, এবারে আপনি তো দীর্ঘ জীবন অধ্যাপনা করলেন, আপনার অনেকেই বলেন যে প্রফেসর এম এন রায়, তো এম এন রায়, এই যে প্রফেসর এম এন রায় একটা ব্র্যান্ড নেম, এবং সেটা আপনি ছাত্র দরদি এক, এবং সবার সাথে আপনার রিলেশন ভালো, তার মাঝখানে আপনি কিন্তু কয়েকটা দায়িত্ব পালন করেছেন, যেটা হচ্ছে অফিসিয়াল দায়িত্ব, আপনি ভাইস চ্যান্সেলারও হয়েছেন এবং ভাইস চ্যান্সেলার অনেকদিনই ছিলেন। এবার আপনি কি কি দায়িত্ব সামলেছেন অধ্যাপনার বাইরে?
2: আচ্ছা, এবার আমি বলি, আমাদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে রিডার, তারপরে প্রফেসর, এগুলো এর মধ্যে আমি কিন্তু কোর্ট মেম্বার, এক্সিকিউটিভ কোর্ট মেম্বার, মানে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, এগুলো আমি ছিলাম, হেড ছিলাম দুবার। হ্যাঁ,
1: আচ্ছা, তারপর
2: তারপরে এসি কোর্ট, এগুলো মেম্বার ছিলাম, তারপরে তারপরে আমি বিভিন্ন রকম চেয়ারম্যান বডিতে বিভিন্ন রকম চেয়ারম্যান ছিলাম। তা 2020 সালে আমি তখন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের আমি উপাচার্য হিসেবে জয়েন করি, সেখানে উপাচার্য হই আমি
1: 2020
2: সেখানে 23-এর প্রথম দিক অবধি, আমি জুন অবধি আমি ছিলাম,
1: মানে প্রায় 3 বছর।
2: হ্যাঁ, প্রায় 3 বছর। হ্যাঁ, ওখানে হওয়ার পর তারপর আমি আবার ওই সরকারের যা গভর্নরের ব্যাপার গোলমালের জন্য আমাকে চলে আসতে হয়, এসেই আমি আবার এখানে ডিন হিসাবে জয়েন করি,
1: ডিন মানে সায়েন্স ফ্যাকাল্টি,
2: হ্যাঁ, ডিন অফ সায়েন্স অ্যান্ড অল বাই দুটো সবগুলো।
1: এবারে আপনার যে ভাইস চ্যান্সেলার অবস্থায় এই 3 বছর যে আপনি আলিপুরদুয়ারে ছিলেন, আলিপুরদুয়ার একটা ইউনিভার্সিটি হচ্ছে, মানে কলেজকে ইউনিভার্সিটিতে পরিণত করা হলো, সেখানে অনেক খামতি ছিল এবং

0: সেই ব্যাপারটা আপনি কিভাবে ট্যাকেল করলেন? একটু একটু শুনুন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটিটা।
1: এইবার আমি বলি যে মানে সত্যিকারে আমি এই যে গবেষণা বা পড়াশোনার ক্ষেত্রে আমার সিরিয়াস, যখনই আমি উপাচার্য হয়ে গেলাম ভিসি হয়ে, না কিছু করতে হবে, ভালো করতে হবে, দেখাতে হবে, ওই দাগ রাখতে হবে একটু, তখন রিয়েলি আমি এত পরিশ্রম করতাম, এত সকাল 8টায় গিয়ে রাত 8টায় ফিরতাম, দুপুরে ওখানে লাঞ্চ করতাম, আর স্টুডেন্টদের সঙ্গে আমি ক্লাস নিতাম, পড়াতাম, নন টিচিংদের ঘরে গিয়ে গল্প করতাম, টিচিং টিচারদের স্টাফ যেতাম, গল্প করতাম, ছাত্রদের সঙ্গে ডেকে গল্প করতাম। আমি ওই যে আমার একটা সেগুন গাছ বাগান লাগিয়েছি, সেগুন বাগান লাগিয়ে আমার টাকা দিয়ে লাগিয়েছি, নিজের টাকা দিয়ে, সেখানে সকালে গিয়ে জল দিতাম, দুপুরে যখন সময় পেতাম আবার জল দিতাম, ছাত্রদের সঙ্গে নিয়ে যেতাম।
0: এবার ভিসি হিসেবে আপনি ক্লাস দিচ্ছেন, এটা তো একটা বিরাট পাওনা ছাত্রদের।
1: বিষয় পাওনা মানে ওরা আমাকে বলেছে যে সবাই তো ওই ক্লাস নিয়ে টাকা পায়, একটা 600 টাকা করে পায়, তা আমি যতগুলো ক্লাস নিয়েছি আমি তো মানে কয়েক লাখ টাকা পেতাম, না টাকা নেব না। এবার আমি আটটে বলি স্টুডেন্টদের সঙ্গে, তাই নয় মাঝে মাঝে অকেশনালি, হ্যাঁ ছাত্ররাই বলছে স্যার আমার খেতে ইচ্ছা করছে, ঠিক আছে করো খিচুড়ি করো ডিম করো কালিয়া করো আমি টাকা দিয়ে দিচ্ছি, কয়েকবার খেয়ে খাইয়েছি আমি নিজের টাকা, আর একটা টাকা কিন্তু ইউনিভার্সিটি আমি হাত দিই।
0: তাহলে এই যে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন তাতে আপনি একেবারে নিজেকে ইনভলভ করে দিয়েছেন, এবং শুধু শারীরিকভাবে না অর্থনৈতিক এবং মানসিকভাবেও, এবং শুধুমাত্র আপনি চেয়েছেন ওই অঞ্চলের ছাত্রদের যাতে উন্নয়ন হয়,
1: উন্নয়ন
0: এটা আপনি চেয়েছেন
1: একদম,
0: মানে স্বামীজির কথা দাগ রেখে
1: দাগ রেখে যাবে।
0: এইবার একটা যেটা আমরা যেতে চাইছি সেটা হচ্ছে আপনি দীর্ঘ জীবন অধ্যাপনা করেছেন, এই সমস্ত হাই অফিসিয়াল দায়িত্ব পালন করেছেন, তারপরেও আপনি ছাত্রদের রিসার্চ করিয়েছেন, করানোর পর আপনারও কাজ প্রচুর এবং আপনি দেশে বিদেশে গেছেন, আপনি যদি কিছু না মনে করেন আপনার একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা তো পিএইচডি পর্যন্ত জানলাম, তারপর একটু শুনি না।
1: এবার আমি যখন এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জয়েন করার পরেই আমি বিভিন্ন ফরেন কান্ট্রিতে, আমি যেমন প্রথমে আমি গ্রিসে যাই, হ্যাঁ গ্রিসে গিয়ে সেখানে বেশ থাকি এবং সেখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে যোগাযোগ এবং সেখানকার লোকেদের সঙ্গে যোগাযোগ করি। আমি গল্প একটা গল্প না বলে ভালো লাগবে না, যে গ্রিসে গেছিলাম আমি ওই যে বললেন যে আমি লোকদের সঙ্গে সাধারণ লোকদের সঙ্গে মিশতে চাই, তো আবার 5-star হোটেলে থাকতাম, আরও অনেকেই ছিল কিন্তু আমিও থাকতাম, সকালে উঠে মর্নিং ওয়াক আমি না একটু ওই হাঁটাহাঁটি করে ওই হোটেলটার কাছাকাছি হেঁটে যে সাধারণ লোকদের সঙ্গে কথা বলা কি, তা আমি একটু যদি বলি আপনাকে যে ওখানে গিয়ে দেখলাম যে একটা ফুটপাতের দোকান, তো ওখানে খাওয়া দাওয়া কিছু পাওয়া যায়, তাই গল্প করতে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ দেখি হঠাৎ বাংলা বলছিল, তো বাংলা বলছি তো আমি তখন ওই ছেলেটা নিশ্চয়ই তো ইন্ডিয়ান হবে, আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি তোমার বাড়ি ইন্ডিয়াতে, না না স্যার বাংলাদেশ, বাংলাদেশ আচ্ছা আচ্ছা ঠিক, তো বাংলা কথা শুরু করে দিলাম। তো এবার ওখানে আমি আটটে অনেক জানতে পেরেছি ওর কাছ থেকে, ওই গ্রিসের যে ছেলেমেয়ে এত সুন্দর হয় না, সুন্দরী আর মানে এই জন্য অনেক ছেলেরা গেলে বিদেশে গেলে ফিরে আসে না, যাই হোক সেটা ওদের ব্যাপার। তা আমি ওখানে আমি একাই সেবার গেছিলাম, তা ওর খুব ইয়ে করে, তো এইবার ওকে জিজ্ঞাসা করলাম যে হাফিজউদ্দিন, অন্য হাফিজউদ্দিন মিয়া, তা তুমি কি এখানে আসো বাংলাদেশ থেকে এসছি, বলছে আমি অনেক টাকা পাই এখানে থাকি, তো বিয়ে শাদী করেছো, বলে স্যার বিয়ে করি নাই বিয়ে করবো, তারপর যে বিয়ে করবো তাহলে তুই বিয়ে এখানকার মেয়ে করবে না বাংলাদেশ থেকে নিয়ে আসবে, বলে স্যার এখানকার মেয়ের এত সুন্দর ইচ্ছা আছে এখানকার, তারপরে যে হ্যাঁ সুন্দর এখানে করো তাহলে তুমি, তো বলে স্যার দুঃখের ব্যাপার স্যার এখানে গ্রিসের নিয়ম আপনি জানেন যে বিয়ে করবো বাচ্চা হবে ঠিকই, ওই বাচ্চার প্রমাণটা থাকবে না যে উনি বাবা, এটা এটা আমি শুনে থাকবে,
0: আচ্ছা আচ্ছা
1: মানে বাবার কোনো প্রমাণই থাকে না, ওই বাচ্চা চলে যায় মার কাছে মা থাকে আর কে তার বাবা এইটার কোনো হদিস থাকে না,
0: বাবা
1: তো বলে স্যার এই সুন্দর ছেলেমেয়ে জন্ম হলো ঠিকই এটা আমার সম্পত্তি নয়, আমি স্যার বাংলাদেশি এটা
0: গ্রিসে গিয়ে আপনি ওই সাধারণ মানুষের সাথে কথা বলে অনেক তথ্য সংগ্রহ করলেন, তারপরে কোথায়
1: আরেকটা আমি আরেকটা গ্রিসের কথা একটা ইউনিভার্সিটি গিয়ে একটা কথা বলি, ওখানে জিজ্ঞাসা করলাম একটা ওই ইউনিভার্সিটি গিয়ে, তখন গ্রিসে মানে দেশের অবস্থা খুব ফিনান্সিয়াল ক্রাইসিস এত, তো ওখানে ইউনিভার্সিটি গিয়ে একজন প্রফেসরকে বললাম স্যার আপনাদের যে ফিনান্সিয়াল ক্রান্স 2017 সালে,
0: হ্যাঁ
1: এটা কেন কি কারণ হচ্ছে, কি বললেন আমাকে
0: কি,
1: ইট ইজ নট মাই ডিপার্টমেন্ট, এই গো টু দ্য অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড আস্ক দ্যাট কোশ্চেন, ইট ইজ আওয়ার এডুকেশনাল টুল,
0: বাহ
1: দ্যাট আমাদের এইটা তখন মনে পড়লো আমাদের আমাদের ইন্ডিয়াতে একটা টোটো চালকদের সবাই জানে কি সমস্যা হলে কি দেশে কি হলো, মানে ওর মানে ওর নিজের কাজটাকে করছে না আর অন্যের দিকে তার চতুর মন। এইটা
0: আপনি বলতে যাচ্ছেন যে এডুকেশন সেক্টরে যেহেতু আছে উনি ওইটা নিয়েই
1: ওইটা নিয়ে থাকে। আর কিন্তু আমাদের এখানে একটা টোটো চালককে শুরু করে লেবারদের সবাই কিন্তু একটা জিনিস যখন অ্যানাউন্সড হয় সবাই জানে, কিনা আমার নিজের কাজটুকু করি না খালি সমালোচনা ওখানে তা নয় কিন্তু।
0: এরপরে কোথায় গেলে?
1: এবার একদম জার্মানিতে গেলাম, জার্মানিতে গিয়ে একইভাবে সে ওয়াইফকে নিয়ে গেছিলাম। এইবার
0: জার্মানি কোন কোন ইউনিভার্সিটি?
1: আমি বার্লিন ইউনিভার্সিটি মেনলি বার্লিন মেন গেছি, তার ওখান থেকে অনেক জায়গায় ছিলাম ওখানে। তারপর ওখানে গিয়ে এইবার ওখানে প্রফেসরের সঙ্গে কথা, সেই প্রফেসর তো ওর জিজ্ঞাসা আমার ওয়াইফ সঙ্গে ছিল, যে বলছে যে স্যার আপনাদের ওনার ওয়াইফও প্রফেসর, তো আপনাদের এই বাড়িতে আপনার দুজন ওয়াইফ করে তো আপনাদের কাজের লোক আছে কিনা জিজ্ঞেস।
0: বুঝেছি।
1: হ্যাঁ, তখন ওই প্রফেসর বললেন আর কি যে না না না কাজের লোক তো আমাদের রাখি না আর দরকারও হয় না, সব তো আমাদের মানে
0: নিজেরাই
1: করি আর ইয়ে দিলে জানালেই যখন এখন আমাদের দিনে অনলাইনে সব পাওয়া যাচ্ছে, তখন বলছি এরকম অবস্থা। আর একটা কাজের লোককে যদি আমি রাখি তার 1.5 লাখ টাকা বেতন দিতে হবে, তা ফলে আমার বেতনে 3 লাখ 1.5 লাখ টাকা বেতন এরকম। তো তখন আমি বাবা এই অবস্থা, তখন আমি বলি যে আপনার স্যার আমি তখন জিজ্ঞেস করছি এখানে বেকারত্ব কীরকম? না না কোনো কেউ বেকার নেই, সবাই শেখার। এই যে বলছিলেন আপনি যে রান্না করার কথা বললেন, সে একটা ইন্ডাস্ট্রি করেছে মাছ কাটা সবজি কাটা একটা এই ছোটো ইন্ডাস্ট্রি করেছে, সেখানে ছেলেটা কাজ করছে আর আমরা ওকে অর্ডার দিয়ে যাচ্ছে, ফলে যে কোনো চায় কোনো বেকার নেই।
0: এবার আপনি আপনি একটা দেশে শুধুমাত্র কেমিস্ট্রির সেমিনার করতে যান, ওখানকার অর্থনৈতিক সামাজিক সমস্ত কিছু দেখে এবার জার্মানির পরে মানে জার্মানির থেকে তারপরে কোথায়?
1: তারপরে লন্ডন 2016 এবার লন্ডনে ওয়াইফকে নিয়ে গেছি, আমার ওয়াইফ ছাড়া আমি চলি না জেনারেলি। যাই হোক সেখানে এবার গেলাম, সেখানে ওই একই ঘোরাঘুরি করে এইবার সকালে 5-star হোটেলে খাচ্ছি। এইবার আবার একটু বলি, সেখানে একটা মেয়ে এত সুন্দরী মেয়ে, সে আমাদের সকালে ওইটা হিসেবে খাওয়া দিচ্ছে। হ্যাঁ খাওয়া দিচ্ছে, এত ভালো মেয়েটা, এত দেখতে সুন্দর বাচ্চা মেয়ে, আমি ছবিটা কিন্তু আমার কাছে আছে। তা ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো এখানে, এত সুন্দর দেখে এত সুন্দর মানে নায়িকার মতো মেয়ে, সে খেতে দিচ্ছে ভাবা যায়। তা তুমি কি করো, তুমি আমার মনে হয় যে তুমি কি করো এখানে কি জন্য? বলে স্যার আমি এই সকাল আমি 7টায় আসি, 9টা অবধি আমি কাজ করি এখানে, ওইটা 10টার দিকে আমি বিটেক পড়ি স্যার, আমি বিটেক মানে এক ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং করে বিটেক পড়ে। তুমি তোমার বাড়ি কোথায়? বলে স্যার বাড়ি হচ্ছে আমার গোয়া, ইন্ডিয়ান আমি কিন্তু এখানে এসে এই কাজগুলো করছি, টাকা পাচ্ছি আর ওই টাকাতেই আমি বিটেক করছি, বিটেক পাস করলে আমি একটা বড় কিছু পেয়ে গেলে আর এইসব করবো না। এইবার আরেকটা তার সঙ্গে সঙ্গে আবার যে সেমিনারে দুজন ছেলে কনফারেন্সে আবার ওরা আমাদেরকে হেল্প করছে আর কি, দুজন ছেলে, তো ওরাও মানে ইন্ডিয়ানের মতো মনে হলো। তো আমি কথা বললাম তোমাদের বাড়ি কোথায়? বলে হায়দ্রাবাদ বাড়ি স্যার। এখানে কি করো? বলে বার্মিংহাম ইউনিভার্সিটিতে দুজনে আমার বটানিতে PhD করি, গবেষণা করি, আর সাইড বাই সাইড আমরা এই বিভিন্ন কনফারেন্সগুলো ম্যানেজার হিসেবে কাজ করি, সেখানে আর্নিং হয়
0: মানে ইভেন্ট ম্যানেজার।
1: হ্যাঁ ইভেন্ট ম্যানেজার, 2 লাখ টাকা ওখানে স্যালারি পায় পার মান্থ, আর এখানে ওই সেই অনুযায়ী কনফারেন্স টাকা পায়। তা বলছি স্যার আমাদের এই এই মানে এই কাজগুলো আমরা করি। এবার সেখান থেকে আমি এটা আমি লিখেছিলাম এক জায়গায় যে আমাদের ইন্ডিয়ান লোকরা যখন পরিবেশে যায়, ভালো পরিবেশে যায়, অন্যরকম হয়ে যায়।
0: মানে আপনি বলতে চাচ্ছেন সবার মধ্যেই সেই শক্তিটা আছে, শুধু
1: পরিবেশটা দরকার।
0: আচ্ছা এই পরিবেশ,
1: তাছাড়া আমি এটা উল্লেখ করেছিলাম যে এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা দুটো জিনিস, একটা লোক ভালো খারাপ হবে দুটো জিনিস নির্ভর হবে, একটা হচ্ছে হিউমিডিটি আর একটা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইজ ফার ফর বেটার দেন দ্য হিউমিডিটি, যাই থাক না কেন এনভায়রনমেন্ট পেলে সে ভালো হবেই।
0: এবার লন্ডনের পর আপনি কোথায় গেলেন?
1: লন্ডনে ইতালিতে গেলাম।
0: ইতালি কোন কোন শহরে?
1: রোম ওখানে গেলাম, ওখানে ওই ধরনের আরও ডেটা, প্রচুর ডেটা ইনভলভ। তারপর আয়ারল্যান্ড গেলাম, ওখানেও একই রকম। হ্যাঁ
0: এবার এই দেশে বিভিন্ন দেশের আপনি ইউনিভার্সিটিতে গেলেন, আপনার রসায়ন শাস্ত্রকে আরও বেশি সাধারণ আপনার থটস অ্যান্ড আইডিয়া সেটা জনসমক্ষে জানালেন। এবার এইটা আমরা এবার ডাইরেক্ট সাবজেক্টে চলে আসি, আপনার যে বিষয় সেই বিষয়ে আপনি যা বললেন, তারপর ওখানকার সাধারণ লোক কি রিয়াক্ট করলো একটু বলুন না।
1: বাবা ওরা মানে এত খুশি ওরা যে, আর আমরা তো ওই যখন আমরা ওখানে যাই আমাদের অতগুলো আমরা টপিক দিয়ে দিতে হয় যে আমরা এই টপিকের জন্য ওখানে আমরা কনফারেন্সে বলবো, পার্টিসিপেট করবো, এইসব আর কি সব আমরা সেগুলো দেখে ওরা রিয়েলি এবং আমি ছবি দেখাবো যে আমি আমি কিন্তু একটা জিনিস আমি আমি দেখাতে চেয়েছিলাম যে ইন্ডিয়ানরাও পারে। সেখানে আমি আমি চেয়ারম্যান ছিলাম, স্পিকার ছিলাম, হ্যাঁ কোঅর্ডিনেটর ছিলাম সেখানে আমাকে।
0: আচ্ছা আচ্ছা।
1: এবং সেখানে আমি আমার টপিক এবং তাই না আমি

0: ইন্ডিয়ানরা, ইন্ডিয়া যখন ফরেনাররা যখন টক দেয়,
1: হুম হুম
0: তখন আমি ওদের কোশ্চেন জিজ্ঞাসা করে হেজিয়ে দেই,
1: হুম
0: এই কোশ্চেনটা হলো না কেন, এই কেন হলো, কিরকম হলো,
1: আচ্ছা
0: ওরা স্টান হয়ে যায়, কোথাও ফ্রম হোয়ার, আই ফ্রম ইন্ডিয়া, আমি দেখাতে, আমি যেখানে যাই না যাই না, আমি দেখাতে চাই।
1: এইবার
0: পারি,
1: এইবার আপনার অধ্যাপনা শুনলাম, আপনি ছাত্রদের পড়ালেন বিভিন্ন সেমিনার সারা ভারত, দেশের এবং বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি বক্তৃতা দিলেন এবং আপনার বিষয়টাকে তুলে ধরলেন। এবারে যে কথাটা বলছি, আমরা আজকে অনুষ্ঠান শুরুতেই বলেছি যে আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায়, যিনি সমধিক পরিচিত মহেন বলে। এইবার কিন্তু আপনার সাথে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে পদ্মশ্রী।
0: পদ্মশ্রী
1: এবার কিন্তু পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায় বললেই কিন্তু আর কোনো কিছু বলতে হয় না। এবার এই পদ্মশ্রী যেদিন আপনি ঘোষণা হলো, যেদিন আপনি জানলেন যে আপনি পদ্মশ্রী হলেন, আপনার অনুভবটা একটু আমাদের বলুন।
0: ওয়েস্টবেঙ্গল গমদের শিক্ষারত্ন, ডুয়াজ রত্ন, বঙ্গভূষণ পেয়েছি, বিভিন্ন রকম এফআরএসি লন্ডন ব্রোঞ্জ মেডাল, প্রচুর সায়েন্টিফিক মানে প্রচুর অ্যাওয়ার্ড,
1: সায়েন্সের উপরে অ্যাওয়ার্ড,
0: প্রচুর অ্যাওয়ার্ড
1: পেয়েছি। এবার পদ্মশ্রী,
0: এবার পদ্মশ্রী, এবার আমি একটা জিনিস আপনাকে বলি যে আমি না ওই মানে মানুষকে তেল দিতে চাই না আর কি, যে আমি পদ্মশ্রী অনলাইনে এখন অ্যাপ্লাই করা যায় কিন্তু বেরিয়েছে আর কি, তো আমি দেখলাম যে এরকম বেরিয়েছে অনলাইনে, দেখলাম আমি পদ্মশ্রী গতবার সুন্দর করে আমি অনলাইনে অ্যাপ্লাই, মানে প্রতিদিন একটা করে ওখানে বলা আছে, বায়োডাটাগুলো ঢুকাচ্ছি, ডেটা ঢুকাচ্ছি, আমার ইনফরমেশনে ঢুকাচ্ছি, এইবার করতে করছি আমি। এইবার ওখানে লেখা আছে মানে সেলফ নমিনেশন বা আদার নমিনেশন, আমি বলি কারো হেল্প নেব না, নিজে সেলফ নমিনেশন,
1: বা
0: ওখানে নেওয়া যেতে পারে না, আমি কেউ যদি আমাকে নমিনেট করেন বলে আমার জন্যই হলো, কী দরকার। হ্যাঁ, আমি একদম পুরো সুন্দর প্রচুর ডাটা অ্যাপ্লাই করলাম সেই মানে গতবারে, এরকম মানে এপ্রিল থেকে জুলাই অবধি থাকে এটা টাইম, আমি পুরো সুন্দর অ্যাপ্লাই করলাম, করার পরে তো বসে আছি, তারপর তো দিন যাচ্ছে, তা হলো ভালো প্রচুর ডাটা দিয়েছে আশা করি হবে, কিন্তু বলা যায় না, তো নাও হতে পারে, তারপরে তো আছি চুপচাপ আছি, এটা আছি। এইবার খালি আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে আমাকে রেজিস্ট্রার দিয়ে ফোন করে বলছিলেন, স্যার আপনার বিভিন্ন বায়োডাটাগুলো পাঠান তো, কেন বলে না, ওখানে স্যার ডিআইবি বা সিআইবি এসছে আপনার জানতে যাচ্ছে। বাবা কী রে বাবা, কী হলো আর, তো যাই হোক আমি ডেনের ডাটা, এই শিলিগুড়ি থেকে একজন আমাকে অঙ্কুর মুখার্জি একজন বলেন, উনি বলে ডিআইবি যাই, উনিও ফোন করে স্যার আপনি কি এটা সেটা জানতে চাইলো, হ্যাঁ বললাম, তাহলে যে এগুলো জানতে চায় পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে। তা যাই হোক, এইবার দেখা গেল যে 25 জানুয়ারি 2026 তখন বিকেলবেলা আমি আর ওয়াইফ ছুটির দিন সানডে সেদিন, তা বসে গল্প করছি, তো হঠাৎ দিল্লি থেকে সেক্রেটারি ফোন করলেন, হ্যাঁ যে বলছি আমি দিল্লি থেকে বলছি, আমি সেক্রেটারি, তা স্যার আপনার একটু নামের স্পেলিংটা, ডেট অফ বার্থ, হ্যাঁ এগুলো অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনাকে আপনি লিখে একটু পাঠান। তারপরে আমি স্যার কেন হঠাৎ আপনি ইংলিশে এর কথা, হ্যাঁ না স্যার একটু পাঠান না, পরে আমি বলছি আপনাকে, পাঠালাম, এই 10-15 মিনিটের পরেই একটা লিঙ্ক পাঠিয়ে দিল, লিঙ্ক খুলে দেখছি যে আমি আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পদ্মশ্রী।
1: মানে সাথে আপনার মিসেস ছিল,
0: মিসেস আমরা দুজনে ওই কাজটা করছি, তো ও মানে ও বলছে কেন রে বাবা, কী ও তো অনেক সময় ভয়ও পায় যে কী অবশ্য, এইবার এই একটু পাওয়ার পরে এই অবস্থা, তারপরে তো আমার মেয়েকে ডাকলাম, মেয়ে আসলো, আমার খুশিতে আত্মহারা চুপচাপ তবু আর কি, যে তারপরে তো রিপোর্টার ফোন করে, সেই তখন 3:30 বাজে, তারপরে রিপোর্টার একদম সবাই এদিক সেদিক এসে আমার বাড়িতে হাজির, এবং 10:30-11 অবধি রিপোর্টার আমাকে বলতেই হলো এত নানা ধরনের, দিল্লি থেকে এখান থেকে ফোন আমাকে অনেক কিছু।
1: এই যে আপনি যে একটা স্বীকৃতি, এবং এটা তো শিক্ষার ক্ষেত্রেই আপনার পদ্মশ্রী পাওয়া,
0: কেমিস্ট্রি।
1: এবার এই যে অনুভবটা যেটা আপনি জানার পরে যে আপনার যে আনন্দ উচ্ছ্বাস, সেটা বেশিক্ষণ আপনি ওটাকে থাকেনি, কারণ আশেপাশের লোক,
0: হ্যাঁ এসে একদম যখন রাত্রি 10:30-10:30 যখন, তখন আমাকে আবার গভর্নর সিবি আনন্দ বোস ওখান ফোন করলো, মেল পাঠালো যে কালকেই আপনি আসেন, 26-এ আসেন, আমাকে সম্বর্ধনা দেওয়া হবে, হ্যাঁ ওখান থেকে। তারপর যাই হোক সেখানে আমি ওই সেদিন 25 তারিখ এটা আমি যাবো এরকম, তারপরে ওটা হলো, এইবার আমি তো ওখানে গেলাম, তারপরের দিন গেলাম, গিয়ে ওখানে আমাকে সম্বোধনা গভর্নর দিলেন আর কি, তা চলে আসলাম।
1: আপনি একা গেলেন না আরও অনেকে ছিল?
0: আমি এবার অনেকেই ছিল
1: যারা পদ্মশ্রী পেয়েছে,
0: তাদের সবাইকে দেখে যাই,
1: তারপর
0: সবাই দুই একজন আসেনি আর কি। যাই হোক সেখানে আমি রাত থাকলাম, রাজভবনে রাখলো আমরা আদর, সেখানে এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে গেলো।

0: জানিয়েছে। আর আমার একটা, আমি বলি আমার সাবজেক্টটা কেমিস্ট্রি, তো প্রতিটা ইন্ডিয়ানের প্রতিটা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি যে যারা আছে ওরা বলে স্যার আপনি কেমিস্ট্রিতে পদ্মশ্রী পেয়েছে, আমরা খুবই গর্বিত। এটা জেনারেলি তো অন্য সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ লিটারেচারে দেয়, মানে খুবই এত আনন্দিত ভাবাই যায় না। আর আমি একটাই আমার মনে পড়ছে যে জীবনে কাজ করলে পরিশ্রম করে যার ফল যে পাওয়া যায় এটা তার প্রমাণ। এবং লোক অনেকে কিছু দেবে না, বঞ্চনা করবে, কিন্তু কাজ করলে ফল একবার আসবে।
1: আচ্ছা, 26 জানুয়ারি আপনি রাজভবনে থাকলেন,
0: থাকলেন,
1: তারপর থেকে এই যে দীর্ঘ সময়টা, মানে রাষ্ট্রপতির কাছ থেকে নেওয়া পর্যন্ত, এই সময় আপনি বিভিন্ন জায়গায় সম্বর্ধিত হলেন। এবার রাষ্ট্রপতির হাত থেকে যে পদ্মশ্রী নিলেন, এটা কবে নিলেন, কিভাবে গেলেন?
0: হ্যাঁ, এইটা একটু বলি। এটা তো আমাদের তো এপ্রিল বা মেতেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইলেকশনের জন্য আমাদেরকে ফোন করে জানিয়েছে যে না ওটা এখন হবে না। তা এইবার এই ইলেকশনের পরে এইবার মে 25 তারিখ একটা ফেজ হয়েছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে একটা ফেজ হয়ে গেল, আমাদেরকে ফোন জানালো এই সেকেন্ড ফেজটা আমাদের ডাকবে। এখন আমরা যাইনি, সেকেন্ড ফেজে জুনের মধ্যেই হবে, তখন আমি যাব। কিন্তু
1: আচ্ছা আচ্ছা,
0: এখন আমাদের দেওয়া হয়নি, কেন ওই ইলেকশন পারপাসে
1: অনেকের হয়ে গেছে,
0: একটা ফেজ হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে,
1: আর কটা অর্ধেক বাকি আছে। এবারে যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি সেটা খুব, আপনি ছোটবেলায় আপনার মা চাইতো আপনি চাষবাস করুন, আপনি চাষবাসের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন
0: ভীষণ,
1: মানে শাকসবজি ফলিয়েছেন তার একটা আনন্দ আছে। আর তারপরে দীর্ঘদিন আপনি শিক্ষকতার লাইনে, সেখান থেকে যে একেবারে ছাত্রদের প্রস্ফুটিত করে তুললেন, এই দুটো আনন্দের মধ্যে কি একটা কোথাও মিল আছে?
0: না, আমি একটাই বলি যে ভীষণ মিল, ভীষণ মিল, আমি বলি একদম মিল। এবং আমি আমি বলি ভগবানের কাছে আমি প্রেয়ার করি, আমি এটা করিও যে মানুষই ভগবান, মানে মানুষই ভগবান, মানুষের সঙ্গে যদি আমি ভালোভাবে থাকি, তাদের রিলেশন ঠিক রাখি, তাদের প্রয়োজন মতো আমি হেল্প করি। আমি এটা জানি আমি কত টাকা বিভিন্ন জায়গায় আমি টাকা হেল্প করেছি, সেখানে মা বাবার নামে, আমার শ্বশুর শাশুড়ির নামে, তার স্মৃতি রক্ষার্থে। এবং মানুষের সঙ্গে ছাত্র, বিশেষ করে ইয়ং জেনারেশনের সঙ্গে যদি থাকে, তাদেরকে হেল্প করা যায় না, এর মতো আনন্দ হয় না। এবং সেটা আমি করেছি, এখনও করে যাচ্ছি। আমি এই তো পরশুদিন ক্লাস নিলাম, নিয়ে আমি ছাত্ররা বলে স্যার আপনি তো এবার এটা লাস্ট, এই সেশন শেষ, স্যার খুব গর্ব করতে হবে, ঠিক আছে কয়জন আছো? বলছি এতগুলো আছে, 15 জন। ঠিক আছে, তোমাদের 50 টাকা করে দিলাম, গিয়ে এখন টিফিন করে আসো, মানে এই পার্সোনাল টাকা। আর তাদের যে ভালোবাসা, মানে আপনি ভাবতেই পারেন। আর এই বাচ্চাগুলো যে যতটা ভালো হয় সিম্পলি, কিন্তু আমাদের বয়স্ক লোকেরা এরকম কমপ্লেক্স হবে সেরা।
1: আচ্ছা, এবারে আমরা ওই সিম্পল কমপ্লেক্সের মধ্যে না গিয়ে, আপনি তো অবসর নিয়েছেন, অবসরে কি আপনি থেমে যাবেন না আবার পড়াশোনার মধ্যেই থাকবেন?
0: না, পড়াশোনায় থাকবো আমি।
1: আচ্ছা, আর এবার আপনার দৈনন্দিন জীবনটা একটু বলুন না, অবসরের দৈনন্দিন জীবন। আপনি তো সকালবেলা মর্নিং ওয়াক করেন,
0: একদম মর্নিং ওয়াক,
1: ওটা কিভাবে কি বলুন?
0: সকাল 5টায় উঠবো, ভোর 5টা উঠে আমি জাস্ট মুখ টুক দিয়ে এটা সব বে করে লেবু শরবত খাবো, জল না খেয়ে বেড়ে যাবো, গিয়ে হাঁটবো। আমার সেই জল শরবত শুধু আমি আমার মেয়েদের খাওয়াই, আমার ওয়াইফকেও খাওয়াই, খাইয়ে দিয়ে আমি বেড়ে যাই। তারপর সেখানে হাঁটাহাঁটি হয়, বেশ হাঁটি। আমাদের লাস্টে ওই ব্যাংকের পাশাপাশি একটা জায়গায়, বসার জায়গায়, বয়স্ক লোকদের সঙ্গে, আমাদের বয়স্ক আমার মতো লোক সবাই বসে
1: আড্ডা,
0: হ্যাঁ আড্ডা, গল্প, হাজার ধরনের গল্প, সুন্দর। এবং তারা ও খুবই প্রাউডফুল, ওরা মানুষের বলে যে পদ্মশ্রীর লোক আমার সঙ্গে, আমাদের সঙ্গে বসে কী করে যে গল্প করছে ভাবা যায় না। বিভিন্ন জায়গায় আমরা যাইও আর কি, মানে এত সুন্দর ভালোবাসে সবাই, মানে আমি নিজেই এত আনন্দিত, এতই মানে ভালো লাগছে আমার।
1: আচ্ছা, এবারে একটা প্রশ্ন যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি শিক্ষক, আপনার অনেক শুভানুধ্যায়ী আছে যারা আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে স্নেহ করে, এরকম শুভানুধ্যায়ী তো প্রচুর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের অনুষ্ঠান শেষ পর্বে?
0: এবার আমি একটা জিনিস সবাইকে বলি, আমাদের স্টুডেন্টদের বা সবাইকে, যে আমাদের, আমি বললাম যে মানুষই ভগবান। এবার আপনাকে একটু জিনিস বলি যে আমাদের তো পৃথিবীতে 3 ধরনের রিসোর্স আছে। একটা হচ্ছে ন্যাচারাল, যেমন ধান, চাল, জল, এবার মাটি। আর নাম্বার 2 হচ্ছে যেমন হিউম্যান রিসোর্স, আমরা মানুষ। আরেকটা হচ্ছে আমাদের যেমন ম্যান মেড রিসোর্স, যেমন আমাদের মোবাইলটা, এটা কিন্তু ন্যাচারাল রিসোর্স আর তৈরি করেছে মানুষ। এই তিনটা রিসোর্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ হচ্ছে সবচেয়ে হায়েস্ট। একটা মোবাইলটা তৈরি করেছে কি মানুষই, হ্যাঁ আমাদের একটা ইলেকট্রনিক গুড তৈরি করেছে মানুষই। তাহলে এই মানুষকে যদি আমরা ডেভেলপ করতে পারি,
1: ভালোবাসতে পারি,
0: তাহলে ভগবানের পূজা, দেশের ডেভেলপমেন্ট। এবং ছাত্রদের আমি এটা বলি, তোমাদের মানুষ করতে গেলে আমাদের যা দরকার আমরা করব, যে কোনো সহযোগিতা। আমি যে বললাম যে অনেকে এখন প্রচুর টাকা দিই আমি বিভিন্ন কারণে, কেন দিই?
1: মানে
0: তারা মানুষ হোক, তারা তারা ডেভেলপ করে আমাদের দেশ ডেভেলপ করবে, মানে যে কেউ লোকে

0: পরিশ্রম করে, খাটে, কাজ করে আর কি, আজীবন কাজ করে, সারা জীবন ধরে কাজ করে। এবং সেটা আমি আরেকটা বলি যে আমি আগে বলেছি যে জীবনের তিনটা জিনিসকে ঠিক রেখে, তিনটে জিনিস ঠিক রেখে যে কাজ করে, যেমন একটা সিনসিয়ারিটি, অনেস্টি আর ক্যারেক্টার, ফুলনেস, তিনটা দেখে যদি আমরা সবাই আমরা কাজ করি, সবাই মিলে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু যে কোনো লোক যেখানে থাক না কেন, সে গরিব ধনী যেখানে থাকুক না কেন, সে বড় হতে পারবে এবং সমাজে দাঁড়াতে পারবে, এবং তাতে ওর যেমন লাভ হবে সমাজেরও লাভ হবে। এইটা আমার একটা আবেদন জানা।
1: খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনি শুধু পদ্মশ্রীতেই সীমাবদ্ধ থাকুন এটাও আমরা চাই না। শ্রোতাদের পক্ষ থেকে শুভকামনা রইল, আরও আরও আরও অনেক পুরস্কার আপনি গ্রহণ করুন, এবং ছাত্র দরদি এবং ছাত্রের শিক্ষার প্রসারে আপনি আরও বিস্তারিত আপনার হাত হোক এই আশা রেখে অধ্যাপক ডক্টর পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি।
0: নমস্কার, সবাইকে নমস্কার, ভালোবাসা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
1: বিশেষ অনুষ্ঠান পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সঙ্গে আলাপচারিতা এতক্ষণ শুনলেন। এই অনুষ্ঠানটি দুটি পর্বে প্রচারিত হল, আজ এখানেই শেষ হল। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অতনু চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শ্রোতা বন্ধুরা শুনবেন কিছু মাটির গান। আমরা এবারে একটি মিঠু গান রাখছি শ্রোতা বন্ধুদের জন্য।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শেষ গানটি থাকছে আওয়ার গীত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে।

0: হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির নজর রাখছে, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200-এরও বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্রভাবে চলছে সব কিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
3: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
0: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিলা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG জিরামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
4: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ।

0: ये जो हमने दिया है 60% ही पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
1: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে দুই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশেল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের সরক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। NTA-র সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 10 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-রও বেশি। শেষে বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং এআইআর অ্যাপে। এবারে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই। রাত 8টায় বিশেষ অনুষ্ঠান স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার, পরবর্তীতে রাত 8:30টায় আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে। রাত 9:15 গজল শিল্পী আবিদা পারভিন। রাত 9:30 দূরের আমন্ত্রণ বিশেষ অনুষ্ঠান চলো রাঙামাটির দেশে, পরবর্তীতে শুনবেন রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং। রাত 10:30 মনের জানালা। এই ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী অনুষ্ঠান সূচি।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और, आपका डीडी फ्री डिश।
6: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
7: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
6: সেই একই চেনা ঠিকানায়
7: 421.9 মিটার
6: 711 কিলোহার্টজ।
7: শুধু কি বাড়িতেই?
6: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
7: ঝকঝকে ডিজিটাল,
6: কাহিনী কথা সুরতাল।
7: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
6: কারণ DRM সম্প্রচার
7: শুনতে ভুলবেন না।
6: Stay tuned.
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 870001424242।
4: नंबर एक बार फिर नोट करें 870001424242।
2: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন বাংলা আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন।

0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শৈজাল কাণ্ডের তদন্তে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযান সিআইডির। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তি তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবেই, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য।
1: ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি।
0: উল্লেখ্য, আজকের বৈঠকে তিন জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগ দেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দেবও বৈঠকে যোগ দেন। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ঘাটালের সাংসদ দেব বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা, এন্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসছি এবং উনি সবাই সামনেও বললেন কি, ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে যেটা শুরু হয়েছিল আগের সরকারের হাত ধরে।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তাঁর বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই শব্দটি প্রত্যাহার করা হবে।
1: পশ্চিমবঙ্গাল কা পিছলে সরকার উসকো অনুমোদন দিয়া থা, উসমে থা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর ধাম কা শব্দ ইনসার্ট কর দিয়া থা। মে আজ মুখ্যমন্ত্রী জি কো যে চিঠি ও স্বীকার কর রহা হুঁ, তুরন্ত উহাঁ সে ধাম শব্দ কো হাম লোগ নিকাল দেগা। উনকি অন্দর জো ভগবান হ্যায়, উনকা পূজা পাঠ, হামারি মন্দির কা জো রীতি নীতি, সনাতন কা সংস্কৃতি হ্যায়, উসকো মানতে হুয়ে হোগা।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন। ওই মন্দিরের প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস বলেছেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে শৈজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে গেলেও প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ভেতরে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডির দল। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অপর একটি দল পৌঁছয়, সেখানেও চলছে তল্লাশি। এদিকে সইকাণ্ডের তদন্তে গত 30 মে প্রথম অভিষেকের বাড়িতে যায় সিআইডি, 1 জুন তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি 14 দিন সময় চান, তা না দিয়ে 7 দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দিয়ে আসে সিআইডি। গতকালও তিনি হাজির হননি। আজ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে

0: হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যেই 9 আধিকারিককে তলব করা হয়েছিল। এর আগে 5 জনকে নোটিশ পাঠানো হলেও এবার আইপিএস অফিসার সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হলো। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনা ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে অন্য কোথাও নিয়ে যাবার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আলাদাভাবে আদালতে দ্বারস্থ হতে হবে বলে বিচারক জানিয়েছেন। এদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেবার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আজ 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ চলতি বছরের মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিয়েছেন। লোকভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলায় 134 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জ্ঞাপনের পর তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ এনআইএর পক্ষ থেকে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট ঘটনা তদন্তের জন্য এনআইএকে দায়িত্বভার দিলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকার বদল হয়েছে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কি তা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। ইউএপিএ ধারার অধীনে তদন্তের পদ্ধতিগত বিষয়ে তাদের বক্তব্য রাজ্য একই সঙ্গে জানাবে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন।
1: राज्यों को 3 तरह के जो है वो मेजर कार्यक्रम इम्प्लीमेंट करने हैं। एक चाय श्रमिक शिक्षा योजना, यानी जो चाय श्रमिकों के बच्चे हैं उनको गुणवत्ता युक्त शिक्षा जो है वो मिल सके इसकी सुविधा। एक कंपोनेंट में चाय श्रमिक स्वास्थ्य, इसके अंतर्गत उनको क्वालिटी और बेहतर हेल्थ सुविधा मिल सके। और तीसरा है प्रधानमंत्री चाय श्रमिक आश्रय।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রাজ্য সচিবালয়ে নবান্ন সংলগ্ন সভাঘর ছাড়াও পুরভবন, স্বাস্থ্যভবন, পরিবহন ভবন, জলসম্পদ ভবন, নগর উন্নয়ন দপ্তরে শিবিরের মাধ্যমে কর্মী আধিকারিক থেকে শুরু করে আমলারা আজ যোগ অনুশীলনে অংশ নেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলী মিলন তীর্থ সোসাইটি আইডিবিআই ব্যাংকের উদ্যোগে সুন্দরবন প্রত্যন্ত এলাকার 45টি ক্লাস্টারের মহিলাদের হাতে পাটজাত পণ্য তৈরির মেশিন তুলে দেওয়া হয়। এলাকায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
2: আজ 9 তারিখ মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরো কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে, তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ 9 তারিখে রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
0: বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। মলদোভায় সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় শিবানী মাস্টার্স বিভাগে সোনা ও ওপেন বিভাগে রৌপ্য পেয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিশেষ অনুষ্ঠান স্বর্ণাভু খাটুয়ার ইন্টারভিউ। ইন্টারভিউটি নিয়েছেন সৌমিতা আটো।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর সেই উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সাথে সাথেই যারা সাফল্যের শিরোপায় পৌঁছে গিয়েছে তাদের সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আড্ডু আবারও একবার হাজির হয়েছি। আর আজ শুনব উচ্চ মাধ্যমিকে যে পঞ্চম স্থান অধিকার করেছে স্বর্ণাভ খাটুয়া, ও তমলুক হাই স্কুল থেকে পড়াশুনো করেছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সেই ঐতিহাসিক তমলুক শহরের তমলুক হাই স্কুল থেকে স্বর্ণাভ খাটুয়া পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। এবার কি উচ্চ মাধ্যমিকে অনেকেই পঞ্চম স্থান অধিকার করেছে, কিন্তু তার মধ্যে স্বর্ণাভও একজন। নমস্কার স্বর্ণাভ, কেমন আছো তুমি? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমায়।
5: ভালোই আছি, ঠিকঠাক চলছে।
4: আচ্ছা, এখন আমরা স্বর্ণাভ দিদির সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম, আপনি কি করেন?
6: নমস্কার, আমার নাম তিয়াশা মাটুয়া, আমি এখন ব্যাঙ্গালোর আইআইটিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি।
4: বেশ, তাহলে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বর্ণাভ আপনার ভাই এবং আপনার ভাইয়ের এই সাফল্যের জন্য। তো এই যে সাফল্যের পেছনে আপনার কতটা, আপনার কি অনুভূতি বা আপনার ছোটবেলা থেকে আপনি স্বর্ণাভর সাথে কিরকম মানে সময় কাটিয়েছেন?
6: অনুভূতি বলতে খুবই খুশি, খুবই গর্বিত। ওকে আমি ছোটবেলা থেকেই দেখেছি, ও পড়াশোনায় ভীষণই ভালো, ভীষণই ট্যালেন্টেড এবং খুবই জিনিয়াস ছেলে। বিভিন্ন ক্ষেত্রে ও এমন এমন সময়ও এসেছে যে হয়তো আমি হয়তো ফিজিক্সের প্রবলেম পাচ্ছি না, ও হয়তো করে দিয়েছে। ক্লাস ফোর পর্যন্ত হয়তো পড়াশোনা করতো না তেমন একটা, কিন্তু ও যে ট্যালেন্টেড সেটা ছোট থেকেই বোঝা যেত। এবং ফাইভ থেকে ও সিরিয়াস হয় এবং ফাইভ থেকে ও ক্লাস ফাইভ থেকে ও ফার্স্ট হচ্ছে, যা মা বাবা ও সবাই বললো। এটাই আর কি।
4: আচ্ছা, তো আপনি আশা করেছিলেন যে পঞ্চম স্থান অধিকার করবে?
6: পঞ্চম স্থানটা এক্স্যাক্টলি না, ও দশের মধ্যে থাকবে এটা আমিও জানতাম। আগের দিন রাত্রেও আমি বলেছি ওকে যে হ্যাঁ হ্যাঁ থাকবি, এত টেনশন করার কিছু নেই। তো আমি ল্যাবে ছিলাম তখন, আমি ওই আমাকে খবরটা ফার্স্ট আমাকে ফোন করে জানায় যে নিশ্চিত হয়েছি, তো আমি শুনে খুবই খুশি হয়েছিলাম।
4: আচ্ছা, সে তো খুশি হওয়ারই কথা, একমাত্র ভাই, আবার ছ বছরের ছোট। সেই জায়গা থেকে দিদির কাছে কি শুধু আদরই খেত নাকি একটু আধটু বকাঝকাও খেত?
6: বকাঝকা বলতে হ্যাঁ, আমাদের মধ্যে প্রচুর মারপিট হতো,
4: এইটাই জানতে চাইছিলাম।
6: ছাড়া থাকতেও পারি না, এরকম হয়েছে।
4: হ্যাঁ, তো কি কি ঘটনা হয়েছে যেটা একেবারে মা বাবার থেকে একদম এখনো পর্যন্ত আড়ালেই আছে?
6: না সেরকম কিছু নেই, মারপিট ধরে বাবা মার সামনেই হতো, বাবা মা মাঝে মাঝে সেটা হয়ে যেত আমাদের মারপিট করতে।
4: আচ্ছা, কি নিয়ে মারপিটটা হতো?
6: ওরকম এক্সাক্ট কিছু নয়, মানে যে কোনো টাইপের হয়তো লেগে যেত, ওরকম এক্সাক্টটা আমি মনে করতে পারছি না।
4: সেই এমনি এমনি আর কি,
6: যেমন ভাই বোনদের মধ্যে হয়।
4: এটাই তো এক ভাই বোনেদের মধ্যে অটুট সম্পর্ক। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে ওকে ওর সঙ্গে যে সম্পর্ক সে বজায় থাকুক এবং ওর লক্ষ্যে পৌঁছে যাক, এই কামনাই করছি। আবারও একবার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা এখন কথা বলে নিলাম স্বর্ণাভ দিদির সাথে। এখন আমরা স্বর্ণাভর যে প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের তমলুক হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তার সাথে কথা বলে নেব। নমস্কার।
7: হ্যাঁ নমস্কার,
4: আপনার নাম?
7: বিশ্বমিত্র মাইতি।
4: আচ্ছা,
7: প্রধান শিক্ষক তমলুক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।
4: নমস্কার বিশ্ববাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। স্বর্ণাভর এই যে সাফল্য, এই সাফল্যটা আপনারা নিশ্চয়ই জানতে পেরেছিলেন আগের থেকে, তো সেই জায়গা থেকে আপনাদের অনুভূতিটা যদি একটু বলেন।
7: না, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিজ ক্যারিয়ার সে তো খুব ব্রাইট এবং প্রমিসিং স্টুডেন্ট ছিল। ওর উপর

0: অনেক আশা ছিল এবং আমরা জানতাম একটা না একটা কিছু ঘটবে। তো আমার মধ্যে একটা খুব টেনশন কাজ করছিল, সেটা হচ্ছে যে ও তো জেনারেল যে কোর্সটা সেটাতে অতটা বেশি সময় দিতে পারতো না, মেনলি ওর যে টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং এ একটা জায়গায় পৌঁছানো, ওর জীবনের একটা মূল টার্গেট, সেখানে অনেকটা সময় যেত। শনিবার রবিবার প্রত্যেক সপ্তাহে ওর মা ওকে কলকাতায় নিয়ে যেত ফিফথ দিকে মানে পড়ানোর জন্য। তো সেই জায়গাতে দুটো দিক বজায় রেখে ও যে ব্যালেন্স রেখে মানে একদম টার্গেট ছুঁতে পেরেছে, এটা সত্যিই খুবই আনন্দের এবং গর্বের। আর আমাদের স্কুলটা তো বহু, আমাদের স্কুলও খুব পুরনো, 1856 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল।
1: 1856 তার মানে তো বহু পুরানো, মানে
0: 170 বছরের
1: স্কুল। আচ্ছা,
0: আমাদের 19 সালে একবার র্যাঙ্ক হয়েছিল 8 থেকে অর্পিতা মৃধা। তো সেক্ষেত্রে তারপরে
1: কি কত করেছিল
0: ও 10th হয়েছিল অর্পিতা।
1: আচ্ছা আচ্ছা, আর আপনার কি কোয়েট স্কুল না?
0: 11-12 দা কোয়েট আর 5-10 দা বয়েজ অনলি।
1: আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনার 170 বছরের ঐতিহাসিক স্কুল, তমলুক শহরটাই তো একটা ঐতিহাসিক,
0: মানে তাম্রলিপ্তর পুরনো একটা বন্দর ছিল,
1: হ্যাঁ, যেখানে ভাস্কো দা গামা, সেটাই আর কি, তাম্রলিপ্ত বন্দর। এবং বহু ঘটনা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের বহু ঘটনা আছে সেখানে। এই যে 170 বছরের ইতিহাস তো আর কম না, তো সে তখনও স্বাধীনতার পূর্বেও এই স্কুলে বহু কর্মকাণ্ড হয়েছে, এবং সেই স্বাধীনতার কর্মকাণ্ডে মানে অংশ নেওয়ার জন্য এই স্কুল বহু ভূমিকা পালন করেছে, তাই নয় কি? স্বাধীনতা অর্জনের জন্য
0: স্কুল অনেক কৃতি সন্তান উপহার দিয়েছে।
1: এবং হ্যাঁ, সেই আর কি, বহু বিপ্লবী
0: মানে সায়েন্টিস্ট আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার,
1: সমাজসেবী, সেই বহু, হ্যাঁ, বহু কৃতি ছাত্র ছাত্রী এখান থেকে বহু জায়গায় সুপ্রতিষ্ঠিত আছে।
0: এবং ন্যাশনাল লেভেলের ফুটবল প্লেয়ারও স্কুল থেকে উপহার পেয়েছে। স্কুলের একটা মানে খুব সুন্দর একটা জায়গায় স্কুল পৌঁছে গেল, 6 নম্বরে রেজাল্ট আগামী দিনে আরো যে ছাত্রছাত্রী আছে তাদেরকে
1: অনুপ্রাণিত করবে। কিন্তু এই সাফল্যের যে চাবিকাঠি, আমি এতক্ষণ আপনার স্কুলের ইতিহাস এবং এই যে আমি বলতে চাইছি যে এই যে ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন, তো সেই জায়গা থেকে আপনাদের এই যে সাফল্যের চাবিকাঠির এর মূল মন্ত্রটি কি? এবং বহু কৃতি ছাত্রছাত্রী আজ বিভিন্ন দেশে দেশান্তরে সুপ্রতিষ্ঠিত।
0: মূলত হচ্ছে স্টুডেন্টকে মেধাবী, স্টুডেন্টের মেধাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, খুবই ট্যালেন্টেড, প্রমিসিং, ব্রাইট, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু সেই সঙ্গে ছাত্র যেমন তার মধ্যে একটা প্রচন্ড ডেডিকেশন এবং একটা অ্যাচিভমেন্ট করার জন্য তার যে প্রচন্ড পরিশ্রম করেছে এবং সেই জায়গা থেকে সে তার জায়গায় পৌঁছেছে, তেমনি স্কুলের পঠন পাঠন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের যে উপদেশ বা পড়ানো সেগুলোকেও সে যেমন গ্রহণ করেছে, তাকে ক্লাস ফলো করা, তাকে ক্লাসের টিচারদের সাহায্য নেওয়া, কোনো বুঝতে না পারলে তাদের সঙ্গে কথা বলা, ওর মধ্যে সমস্ত আগ্রহটা ছিল আর কি, নিয়ে নেওয়া টিচারের কাছ থেকে যে যেটা সমস্যা হচ্ছে সেখান থেকে কি করে বেরিয়ে আসবে বা তার হেল্প টিচার নিতে হবে, টিচারদের কাছ থেকে নিতে হবে। এবং টিচাররা তো যেহেতু ভালো স্টুডেন্ট, তো সবাই মুখে থাকতো ওকে কি করে হেল্প করা যায়, আরো ভালো জায়গায় পৌঁছানো যায়। আর একটা জিনিস, ওর একটা খুব জিনিস আমার ভালো লাগতো, আপনারও ভালো লাগে শুনলে, যখনই কোনো স্কুলের পরীক্ষা হতো ও কিন্তু এসে পারমিশন নিয়ে আমার রুমে ঢুকে আমাকে প্রণাম করতো, তারপর পরীক্ষা দিতে যেত। এটা খুব ইন্টারেস্টিং আর কি, মানে খুব ডিসিপ্লিন এবং খুব লয়াল আর কি, খুব ভালো ছেলে একদম, শুধু মানে স্টুডেন্ট হিসাবে নয়, বিনীত, ভদ্র, মার্জিত এবং একটা খুব ভালো ছেলে সব দিকে। আর ওকে ওকে তো খুব ছোট অবস্থা থেকেই আমি দেখেছি, কারণ আমি এই স্কুলে যখন প্রধান শিক্ষক হয়ে আসি সেটা 2008 সাল।
1: আচ্ছা,
0: আর তখন ওর বাবা কমলেশ্বর স্কুলের টিচার, আর ও তখন তো ছোট মানে মানে প্রাইমারি লেভেলে পড়তো, তখন থেকেই ওকে দেখেছি আমি, একদম ছোট্ট হাফ প্যান্ট পরা ছোট্ট ছেলেটা,
1: সেই ছেলে এখন বড় হয়ে এখন হচ্ছে ওই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সবাই যদি আমরা ডাক্তার হয়ে যাই বা সবাই যদি আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাই, তাহলে আর বাকি প্রফেশন গুলো কি? এই কৃতি ছাত্র ছাত্রীদেরই তো দরকার সেই সব প্রফেশনে।
0: তাহলেই
1: তো আমাদের দেশের উন্নতি ঘটবে। আচ্ছা, আপনার

0: বিদ্যালয়ের একটু ওভারঅল রেজাল্টটা যদি একটু বলে দেন।
1: এবারে মানে আমাদের 188 জন পরীক্ষা দিয়েছিল,
0: আচ্ছা,
1: তার মধ্যে 185 জন সাকসেসফুল, আর 3 জন কিন্তু আনসাকসেসফুল নয়, ইনকমপ্লিট। মানে ওরা অসুস্থ থাকার জন্য কোনো কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারেনি, সেই জন্য সেই 3 জন রেজাল্ট ইনকমপ্লিট। অতএব আমাদের মোটামুটি 100% রেজাল্ট।
0: এবং স্বর্ণাভতে একদম সাফল্যের শিরোপায়।
1: হ্যাঁ, সাফল্যের শিরোপা, এবং আমরা ওকে আশীর্বাদ করছি জীবনে অনেক বড় হোক,
0: একদমই
1: আমাদের জেলা বা রাজ্য নয়, সারা দেশ পৃথিবীর নাম উজ্জ্বল করি।
0: একদমই। তো পড়াশোনার পাশাপাশি আপনার বিদ্যালয়ে আর কি কি হয়, আর কি কি আপনি?
1: আমাদের মূলত নিজস্ব কোনো বড় মাঠ তো এখানে নেই, যার ফলে স্পোর্টস এ যেতে হলে একটু দূরেই যেতে হয় খেলাধুলার জন্য। আর নিজস্ব আমাদের একটা স্কুলে জিম আছে, গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছিলাম, সেখানে যে সমস্ত ইন্টারেস্টেড স্টুডেন্ট আছে তারা জিমে সময় দিতে পারে। আর আমাদের অটল টিঙ্কারিং ল্যাব আছে, সেখানে যারা খুব সায়েন্স বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে ইন্টারেস্টেড তাদের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সায়েন্টিফিক অ্যাপারেটাস আছে, যেটা ফিজিক্স এর টিচার আমাদের রাইসেন বাবু আছেন, তিনি খুব মানে ওদেরকে শেখান, যারা শিখতে চায় সময় আছে যাদের সায়েন্সে, এই জিনিসগুলো হয়। ভালো একটা খুব ইনরিচ লাইব্রেরি আছে, আমি প্রচুর রেফারেন্স বই এবং বিভিন্ন রকম গল্পের বই থেকে শুরু করে যাতে ছেলেরা ওখানে সময় দিতে পারে সেটাও আছে। এবং আমাদের খুব মানে বিল্ডিং ও ক্যাম্পাসও খুব সুন্দর, ভালো গাছপালা ফুল দিয়ে সাজানো।
0: আচ্ছা, মনোরম পরিবেশ। আপনি এবার বলুন যে এই যে পড়াশুনো পাশে মানে কি কি ধরনের রেফারেন্স বুক তারা ফলো করবে?
1: ছাত্রছাত্রীরা মূলত যেগুলো বেশি ইয়ে হয় আর কি, সাঁতরা পাবলিকেশন বা ছায়া, এই ধরনের বইগুলো বেশি দেখি, ওরা ন্যাক বেশি ওদের পড়াশোনার আর কি।
0: আচ্ছা, আপনি কিসের কোন বিষয়ের মাস্টারমশাই?
1: আমি ইংরেজি,
0: ইংরেজির মাস্টারমশাই। তো ইংরেজিতে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের মানে সকলে মনে করে যেটা আর কি, তো অনেকে ছাত্রছাত্রীদের মনেও এটা ঢুকে যায় যে ইংরেজিটা যেন কিরকম একটা ভয়ের বিষয়, কিন্তু সত্যি কি ভয়ের বিষয় নাকি মানে সেইটাকে স্ট্রং করার জন্য, উন্নত করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবে?
1: না, ইংরেজিটা কোনো ভীতির ব্যাপার নয়, ইংরেজিটা যদিও একটা ফরেন সাবজেক্ট, হ্যাঁ, কিন্তু এটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, খুব বড় জায়গায় পৌঁছতে গেলে এই এই ভাষাটাকে খুব ভালোভাবে রপ্ত করা দরকার। যারা ভালো ছেলে তারা প্রাথমিক ভাবে এই জড়তাটা হয়তো থাকে, পরে কিন্তু কাটিয়ে ওরা খুব ফ্লুয়েন্টলি সব ইয়ে করতে পারে। আর আমার যেটা মনে হয়, বিশেষ করে 9-10 থেকেই আর কি, ইংলিশ শুড বি টট টু ইংলিশ, মানে ইংলিশ সাবজেক্টটা ইংলিশেই পড়ানো উচিত। তাহলে কি হবে, ওরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে, কথাগুলো ইংরেজিতে বলতে পারবে, ইংরেজিতে প্রশ্ন হবে উত্তর হবে, এটা হওয়া দরকার। নাহলে পুরোটা বাংলায় পড়াতে গেলে সমস্যা হবে, মানে অতটা ফরওয়ার্ড হতে পারবে না। ইলেভেন টুয়েলভে তো আমি মোটামুটি বা আমরা যারা যারা পড়াই ইংরেজিতে, ইংরেজিতেই পড়াই, আর একদম বাংলা বলি না তাও নয়, কিন্তু কারণ সমস্ত ছেলে তো একই রকম নয়, কিছু অ্যাভারেজ স্টুডেন্ট আছে, তাদের জন্য আমাদের আবার একটু বাংলাও বলতে হয় যাতে বুঝতে সুবিধা হয় আর কি, কিন্তু বেশিটা ইংরেজিতেই বলা উচিত।
0: বেশ বেশ, তাহলে আচ্ছা আপনার কি পছন্দের? আপনি তো প্রধান শিক্ষক মহাশয়, তো ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য গান কবিতা কি ভালো লাগে আপনার?
1: আমার তো গান ভালো লাগে।
0: কি ধরনের গান ভালো লাগে?
1: আমার ওই পুরোনো দিনের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মান্না দে,
0: না একটা শুনি শুনি শুনি, একটা হেমন্ত মান্না,
1: সেরকম সেরকম নেই গান গাওয়ার,
0: দু লাইন দু লাইন।
1: নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি, এই যে এক লাইন।
0: আচ্ছা বেশ, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা কথা বলে নিলাম স্বর্ণাভর প্রধান শিক্ষক মহাশয় সঙ্গে। নমস্কার, ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার।
0: এবার আমরা স্বর্ণাভর কাকুর সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম, আপনি কি করেন?
2: নমস্কার, আমি সুনির্মল খাটুয়া, আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
0: নমস্কার সুনির্মল বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বর্ণাভ এই যে সফল হয়েছে, আজ সাফল্যের শিরোপায় পৌঁছেছে, আপনার অনুভূতিটা বলুন। আপনি ঠিক তখন কি করছিলেন, এবং এই যে আপনিও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক, মানে আপনারা সকলে বিজ্ঞান বিভাগের একজন মানে বিজ্ঞান পড়ি

0: প্রাণ যাকে বলে একেবারে। তো সেই জায়গা থেকে আপনি ওকে আগে অনুভূতিটা বলুন, তারপরে তো ছোটবেলার গল্প জিজ্ঞেস করব। কি করছিলেন তখন আপনি?
1: তখন আমার বাবা আর মা আমার সাথেই ছিলেন কলকাতায়। তো
0: আচ্ছা, মানে
1: আমরা
0: স্বর্ণাভ
1: উইকেন্ড,
0: দাদু এবং ঠাকুমা, তাই তো?
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: তো আমরা উইকেন্ড থেকে একটু তাকি গিয়েছিলাম গাড়ি করেই।
0: আচ্ছা,
1: তো সকাল থেকেই ফোনের অপেক্ষা কখন খবরটা পাওয়া যাবে।
0: ভীষণ
1: তো বাবা তো,
0: উত্তেজনা।
1: বাবা তো কিছুই উত্তেজিত, এবং তারপর থেকে বেড়ানোটা সেকেন্ডারি হয়ে গিয়েছে। সারাক্ষণ ফোন এবং এটা নিয়েই আলোচনা চলেছে আমাদের মধ্যে।
0: আচ্ছা,
1: তো যদিও এটা এক্সপেক্টেড ছিল, র্যাঙ্কের মধ্যেই আসবে, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই, মানে তাও ফিফথ র্যাঙ্কটা একটা আলাদা মাত্রা দিয়েছে ওখানে।
0: একদম।
1: তো খুবই ভালো লেগেছে। আর স্বর্ণভকেও ছোটবেলা থেকে দেখেছি, ওর ডেডিকেশন এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি একদম দেখতে গিয়ে জানার ইচ্ছে, মানে সেইটা ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। মানে যখন হয়তো 6-7 পড়ছে, তখন থেকে ওই রামানুজন প্যারাডক্স, যেটা আমরা সিলেবাসের বাইরেই হয়তো, সেগুলো নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছে, এগুলোই হয়তো ওকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার আপনাকে কতটা ও কাছে পেয়েছে?
1: যেহেতু আমরা কলকাতায় থাকতাম দাদারও তমলুকে, যখন দাদাদের কাছে যেতাম বা দাদারও আসতো, তখনই দেখা হতো, এবং দেখা হলে মেনলি পড়াশোনা নিয়েই আলোচনা হতো। অর্ণব সবসময় পড়াশোনা নিয়ে কথাবার্তা গুলোই বেশি হয় আর কি।
0: আচ্ছা আচ্ছা, বেশ। তো তাহলে আপনারা মোটামুটি, ওরা ও সবসময় পড়াশুনো নিয়ে থাকতো, তো ছোটবেলার কোনো দুষ্টুমি কি নেই কাকুর কাছে?
1: দুষ্টুতো
0: কাকুর কাছে কোনো
1: দুষ্টুতো
0: আবদার
1: ঠিক নেই,
0: ছিল না?
1: ভালোই গান সবসময়, বেশিরভাগ আমি ওকে পড়াশোনা করতেই দেখেছি। হয়তো আমরা যখন যাচ্ছি তখন শান্তই থাকতো, কিন্তু দাদার কাছে শুনেছি, রবির কাছে শুনেছি খুবই দুরন্ত ছিল। এবং
0: অশান্ত,
1: যারা
0: হ্যাঁ,
1: ব্রিলিয়ান্ট হয়, ব্রিলিয়ান্ট হয় তাদের মধ্যে এটা থাকে।
0: এটা কিন্তু থাকে। মানে আমরা সেই নেতাজি, বিবেকানন্দ, মানে যারা মহাপুরুষ আর কি, তাদের যদি আমরা একটু ছোটবেলাটা ঘেঁটে দেখি, তাদেরকেও এরকমই দেখব। এবং তাদের মানে সেই দুষ্টুমি নিয়ে, মানে বা সেই অশান্ত চেহারা, বা বলুন যে পরিস্থিতি নিয়ে, মানে বাড়ির লোকজন, বাবা মা একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠতো, কিন্তু পরবর্তীকালে তারা এমন জায়গায় পৌঁছেছে, তাদেরকে আমরা, তারা আজ পূজনীয়। এটাই একটা ব্যাপার, যে এটা আপনি একদমই একটা খুব দামি কথা বললেন, যে যারা একটু দুরন্ত, অশান্ত হয়, মানে মেধাবী ছাত্ররা, একটু তাদের বুদ্ধিদীপ্ত দুষ্টুমি, মানে দুষ্টুমি তাদের মধ্যে থাকেই আর কি। সেটা ঠিক দুষ্টুমি না, তাদের সেই বহিঃপ্রকাশ আর
1: মানে
0: কি।
1: যেহেতু ব্রেনটা সবসময় কাজ করে, কখনোই আইডিয়াল বসে থাকে না,
0: একদমই
1: সেটা
0: তাই।
1: কি বলতো?
0: মানে ছোটবেলায় তো আর পড়াশুনোর গভীরতার মধ্যে ঢুকতে পারে না, তাই জন্য ওই পরিবেশের মধ্যেই তার তার বুদ্ধিদীপ্তটা খাটিয়ে ফেলে আর কি, টুকিটাকি করে। তার মধ্যে ও একটু আঘাতপ্রাপ্ত হয়েছিল, ওই ছোট বাচ্চারাও এরকমই অনেক আঘাতপ্রাপ্ত হয়, আবার সেই ছোট বাচ্চারাও এরকম করেই আঘাতপ্রাপ্ত হয়, আবার সেটা কাটিয়েও ওঠে। তো আমি একটু আপনার কাছে জানবো, আপনি কি শুধু কম্পিউটার সায়েন্সের মধ্যেই ঢুকে থাকেন, নাকি একটু আর তো সংস্কৃতি চর্চাও হয়?
1: সংস্কৃতি ঠিক না, আমার বাড়িতে অ্যাকচুয়ালি সকলেই অঙ্কটাকে বেশি পছন্দ করে। মানে
0: আচ্ছা,
1: অ্যাকচুয়ালি সর্বাবকে যেতে পারে থার্ড জেনারেশন লার্নার, মানে সেই সেন্সে আমার যে দাদু ছিলেন, তিনি কিন্তু ওই প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন, মানে বাবাই
0: আচ্ছা,
1: ফার্স্ট জেনারেশন লার্নার ছিলেন, এবং
0: হ্যাঁ
1: উনি মাস্টার ডিগ্রি করেছিলেন।
0: হ্যাঁ
1: তারপরে আমরা চার ভাই, উনি সকলকেই মোটামুটি উচ্চ শিক্ষিত করেছেন, এবং পরের জেনারেশনে তো স্বর্ণাভ একদম দারুণ জায়গায় রেজাল্ট করেছে। তো সেদিক থেকে প্রত্যেকের, আমি দেখেছি বাবা সংস্কৃতের টিচার হলেও বাবার কাছেই দেখেছি প্রচুর অঙ্কের প্রতি ওনার অনুরাগী
0: আগ্রহ, হ্যাঁ
1: ছিল, এবং আমাদের সবাই চার ভাই বোনদের মধ্যেও একটা অঙ্কের প্রতি অবসেশন থেকেই ছিল,
0: হুম হুম
1: এবং সবার মধ্যে তো সেটাও অত্যন্ত
0: হুম
1: ভালো, যে কারণে স্ট্যাটিস্টিক্স এক দুটোতেই ভালো রেজাল্ট করেছে।
0: হুম হুম হুম
1: সেটা আমাদের পরিবারে আছে।
0: না, আপনারা একটু বিজ্ঞান প্রেমী এবং অঙ্ক প্রেমী যাকে
1: হ্যাঁ,
0: বলা হয়, এটা কিন্তু খুব ভালো দিক, এবং পরিবারের একটা পারিবারিক ঐতিহ্য। যাই হোক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও একবার জানা সুনির্মল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমরা কথা বলে নিলাম। তমলুক শহরে তমলুক হাই স্কুল থেকে পাঠরত ছাত্র স্বর্ণাভ খাটুয়ার সঙ্গে যে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে, আজ সে সাফল্যের শিরোপায় কেমন করে পৌঁছেছে, কি পদ্ধতি অবলম্বন করেছিল, কিরকম পড়াশুনো করেছিল, সব গল্পই তার কাছে আমরা শুনলাম। আবারও কোনোদিন আবারও কোনো সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা একটু হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির আকাশবাণী গার্জিয়ানের বিশেষ নিবেদন। উচ্চ মাধ্যমিকে সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আটো, আকাশবাণী শিলিগুড়ি। এবারে আধুনিক গান শুনবেন শ্রোতা বন্ধুরা, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

0: 帅，多热气要帅，不过输走的三季落。
1: এই গানটির সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এবারে শ্রোতাবন্ধুরা শুনবেন প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আবিদা পারভিনের কণ্ঠে গজল আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান দূরের আমন্ত্রণ।
1: মালদার আম বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার উৎপাদিত উৎকৃষ্ট মানের আমের জাতগুলিকে বোঝায়।
2: শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান দূরের আমন্ত্রণ। নিবেদনে মরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট।
3: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে একটি মনোরম হিল রিসর্টে থাকতে চান? যোগাযোগ করুন মরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। 11 বিঘা জমিতে তৈরি, যার মধ্যে 3 বিঘা জুড়ে রয়েছে আগুন রাঙা পলাশ ফুলের বন। তাছাড়াও রয়েছে পদ্মপুকুর, আছে ছোটদের জন্য নানা রকম রাইডের ব্যবস্থা, বড়দের জন্যও রয়েছে রক ক্লাইম্বিং এবং বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার। ডরমেটরি থেকে শুরু করে রয়েছে কটেজেরও ব্যবস্থা। থাকা খাওয়ার খরচ আপনার সাধ্যের মধ্যেই। বিস্তারিত জানতে

এখনই যোগাযোগ করুন এই নম্বরে 7501844554। নম্বরটি আবারও বলছি 7501844554। মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট।

নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ভ্রমণমুখী অনুষ্ঠান দূরের আমন্ত্রণ।

0: আজকের মানুষ ভ্রমণে চলুন শুশুনিয়া থেকে ঘুরে আসা যাক। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সফল হোটেল ব্যবসায়ী বিধান দত্ত। বিধানদা, আমাদের দূরের আমন্ত্রণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: বিধানদার সাথে আজ আমাদের আকাশবাণী শিলিগুড়ির দূরের আমন্ত্রণ অনুষ্ঠানের সকলে চলুন লাল মাটির দেশে। আমরা চলে এসেছি শুশুনিয়াতে। বিধানদা, একেবারে শুশুনিয়া পাহাড়ের সামনে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব এবং প্রথম প্রশ্নই রাখব, শুশুনিয়াতে ভ্রমণের সেরা সময় কখন?
1: শুশুনিয়াতে মেইনলি যেটা টুরিস্ট আসে এখানে সেটা হচ্ছে অক্টোবর টু মার্চ, কিন্তু যদি আমার চোখ দিয়ে দেখতে হয় বা আমাদের ভাবনা দিয়ে ভাবতে হয় তাহলে কিন্তু এখানে বেস্ট টাইম হচ্ছে রেনি সিজনও বেস্ট টাইমের,
0: এটা রেনি সময়,
1: বর্ষার সময়। আর বর্ষার সময় আরো সবুজ, এখানে তো সবুজ আছেই, এছাড়াও বর্ষার সময় আরো প্রচুর সবুজ হয়ে যায় জায়গাটা।
0: আচ্ছা আচ্ছা, আসবো যে, আসার জন্য তো উপায় চাই, সহজ উপায় কি? আমি উত্তরবঙ্গ থেকে আসবো, অথবা অনেকেই দক্ষিণবঙ্গ থেকেও আসতে পারেন। প্রথমে উত্তরবঙ্গটা শুনি।
1: উত্তরবঙ্গ থেকে আসতে গেলে মেনলি যদি ট্রেনে আসতে হয় সেক্ষেত্রে বর্ধমান, দুর্গাপুর বা রানীগঞ্জ, আসানসোল, সব থেকে নিয়ারেস্ট হবে রানীগঞ্জ।
0: আচ্ছা,
1: রানীগঞ্জ শুশুনিয়া পাহাড় থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স। তারপরে নিয়ারেস্ট হচ্ছে দুর্গাপুর, তারপর নিয়ারেস্ট হচ্ছে আসানসোল।
0: আচ্ছা,
1: যদিও আসার পথে প্রথমে দুর্গাপুর পড়ে, তারপর দুর্গাপুরের পরের স্টপেজ হচ্ছে রানীগঞ্জ, রানীগঞ্জের পরের স্টপেজ হচ্ছে আসানসোল। সব থেকে বেস্ট হবে যে ট্রেন রানীগঞ্জ দাঁড়ায় সেই ট্রেনে রানীগঞ্জে নামলে সব থেকে বেস্ট হবে, ওটা নিয়ারেস্ট হবে।
0: আচ্ছা, আর ওইদিকে দক্ষিণবঙ্গ থেকে যারা আসেন তাদের জন্য?
1: দক্ষিণবঙ্গ থেকে মূলত হাওড়া স্টেশন থেকে, হাওড়া শালিমার বা সাঁতরাগাছি থেকে ট্রেনে আসার ব্যবস্থা আছে। এখানে 2-3টা ট্রেন আছে যেগুলো ছাতনা স্টেশনে দাঁড়ায়, মানে বাঁকুড়া স্টেশন, বাঁকুড়ার পরের স্টপেজ হচ্ছে ছাতনা।
0: আচ্ছা,
1: ছাতনা স্টেশন থেকে নামলে, ছাতনা স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার, তো সেক্ষেত্রে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস বা বোকারো স্টিল এক্সপ্রেস ওটাকেই বলা হয়। এছাড়া আরণ্যক এক্সপ্রেস আছে, রূপসী বাংলা এক্সপ্রেস আছে, এই ট্রেনগুলো ছাতনা স্টেশনে দাঁড়ায়, তো ছাতনা স্টেশনে নামলে ওখান থেকে মাত্র 10 কিলোমিটার।
0: আচ্ছা, আপনার রিসোর্ট ওখান থেকে মাত্র 10 কিলোমিটার। আচ্ছা, সব তো হলো, ট্রেনে চেপে আমরা যে যেখান থেকে আসছি তারাই কিন্তু এই বাঁকুড়া জেলাতে নামলাম। এবারে একটু মানুষ ভ্রমণ করি শুরুতে। আমি চোখ বুঝলাম, ঠিক আমার সঙ্গে রেডিওকে পাশে রেখে যারা শুনছেন তারাও চোখ বুঝলেন, করান দেখি আপনার শুশুনিয়াতে মানুষ ভ্রমণ।
1: শুশুনিয়াতে, এটা মূলত বাঁকুড়ার লালমাটির জায়গা, তো লালমাটির দেশ বলা হয় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এইসব অঞ্চলকে। তো আমাদের এটা মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমির একটা খণ্ড। তো এখানের ল্যান্ডস্কেপটা অন্যরকম, উঁচু নিচু ল্যান্ডস্কেপ একটা আছে।
0: আচ্ছা,
1: তো সেখানে যে কখনো এর প্রকৃতির রূপ, এর কখনো রুক্ষ হয়, কখনো শুষ্ক হয়, আর কখনো আবার সবুজে ভরে ওঠে, তো এই নিয়েই চলে আর কি।
0: আচ্ছা,
1: যারা মূলত নর্থ বেঙ্গল থেকে আসবেন তারা যদি রানীগঞ্জ স্টেশন নামেন, রানীগঞ্জ স্টেশন থেকে রিসোর্টের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। এই যে 35 কিলোমিটারটা, প্রথমে রানীগঞ্জের যেহেতু ওটা শিল্পাঞ্চলের

0: বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব পশ্চিম বর্ধমান। তো ওখানে নেমে আপনি আর 5টা জায়গার মতো ওইরকমই দৃশ্যপট পাবেন। মূলত 5 কিলোমিটার পার হয়ে যাওয়ার পর থেকে দৃশ্যপট চেঞ্জ হয়ে আসবে।
1: কেমন?
0: চারিদিকে সবুজে ভরা, রাস্তার দুপাশারি জঙ্গল। এর মধ্যেখানে কখন যে 35 কিলোমিটারটা শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। রিসোর্টে পৌঁছলেন, বা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন, ছাতনা স্টেশন থেকে 10 কিলোমিটার, সেমভাবে দৃশ্যপট ওরকমই, তাল খেজুরের গাছ, মাটির বাড়ি, এসবের মধ্যে দিয়ে 10 কিলোমিটার অনায়াসেই চলে আসবেন রিসোর্টে। রিসোর্ট আমাদের 11 বিঘা টোটাল ক্যাম্পাস।
1: আচ্ছা,
0: এই 11 বিঘা জুড়েই পুরো সবুজে ভরা, ছোট ছোট কটেজ আছে রিসোর্টের চারিদিকে ছড়িয়ে, যেখানে আস্থানা হবে। আর এই 11 বিঘার মধ্যে 3 বিঘে জুড়ে পলাশি আছে, যা আপনাকে শুরুতেই স্বাগত জানাবে।
1: তার মানে কি, যদি আমি পলাশের সময় বসন্তকালে আসি তাহলে পলাশ ফুটে থাকবে চারিদিকে?
0: হ্যাঁ, আমরা এটাই বলি টুরিস্ট গেস্টদেরকে যে মার্চে ওই সময় আসুন, পুরো লালে লাল হয়ে থাকবে।
1: আচ্ছা, তো বললেন যে কটেজ রয়েছে চারিদিকে ছড়ানো, তো আগুন রঙা পলাশের মাঝেও কি কোনো কটেজ আপনাদের রয়েছে?
0: হ্যাঁ, এরকমও আছে কটেজ। একবার আপনি রুম থেকে বসেই পলাশের দৃশ্যপট দেখতে পাবেন।
1: আহা, সত্যি কি সুন্দর হবে, আমি তাই ভাবছি। তবে ভাবলে হবে না, এবারে এখানে তো এসে পড়লাম, এবারে কোন কোন জায়গায় আমরা ঘুরতে যাব বা ঘুরতে যাওয়ার লিস্টে অবশ্যই রাখবো?
0: এখানে যখন যেদিন প্রথম দিন আসছেন সেই দিনটা তো একটা জার্নি করে আসা হয়, যেখানে নর্থ বেঙ্গল থেকে আসুক বা সাউথ বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আসুন না কেন, একটা জার্নি হয়। সেহেতু সেই দিনটা আমরা সাজেস্ট করি যে লোকাল সাইট সিন যেটা হয়, শুশুনিয়া কেন্দ্র করে যে 10-20 কিলোমিটারের মধ্যে যা আছে সেইগুলো দেখার জন্য রিকোয়েস্ট করি। যার মধ্যে আমাদের পড়ছে ভরতপুর। ভরতপুরে একটা পটচিত্রকতের গ্রাম আছে।
1: আচ্ছা,
0: পটচিত্রকতের গ্রামেই বলা হয় ওটাকে। এখানে পটচিত্রকতদের বসবাস, এরা ওই পটের ছবি আঁকে, সুন্দর সুন্দর ছবি আঁকে, এবং সেটা টুরিস্ট গেলে তাদেরকে তার যা কাহিনী আছে সেই কাহিনী গানের মাধ্যমে বর্ণনা করেও শোনান। আর যদি কেউ কেউ কিনতে চান, ওনাদের সুন্দর সুন্দর পটচিত্র আছে, যেগুলো কিনেও আনতে পারেন।
1: এটা একটা, তার মানে এটা তো আমরা মানে এখন প্রায় দেখাই যায় না, শহরাঞ্চলে তো দেখাই যায় না, সেই যে পটচিত্র আস্তে আস্তে গোটানো থেকে খুলছে আর এক একটা গল্প বা এক একটা গান তার সম্বন্ধে গাইছেন, সেই রকম এই গ্রাম?
0: সেই রকমই।
1: আচ্ছা, এবং প্রত্যেক পটচিত্রই এই গ্রামে শুধু থাকে, মানে পটুয়ারাই
0: এখানে থাকেন?
1: আচ্ছা, তারপর কোথায় যাব?
0: ভরতপুর থেকে আমরা যাবো শিউলিবোনা। শিউলিবোনা একটা আদিবাসীদের গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, এবং আদিবাসীর কালচারটাকে এরা বহন করে নিয়ে যাচ্ছে।
1: কেমন?
0: এদের দেওয়ালে যে নকশা, মাটির বাড়ির উপর সুন্দর সুন্দর নকশা, তারপর এই আদিবাসীর যে সংস্কৃতি আর কি, তাদের গান, তাদের নাচ, এই নিয়ে সারা গ্রাম আনন্দ মুখরিত থাকে সব সময়ের জন্য।
1: আচ্ছা, এরপর সেই দিন?
0: এরপর শিউলিবোনা থেকে যাওয়া যায় কোড়ো পাহাড়।
1: সেখানে কি?
0: কোড়ো পাহাড়টা একটা ছোট্ট টিলা টাইপের, ওটা পাহাড়ই বলি আমরা। হ্যাঁ, ওখানে তপোবন আশ্রম বা তপোবন মন্দির আছে, মা পার্বতীর মন্দির আছে।
1: আচ্ছা,
0: আপনার মানে অসাধারণ একটা পরিবেশ, আর ওই পাহাড়ের মন্দিরের ওপর থেকে নিচের দৃশ্যপটটা একটা অসাধারণ লাগবে।
1: আচ্ছা,
0: ওখানে কি একটা ব্যাপার আছে, ওই মন্দিরের সামনে একটা নিমের গাছ আছে, নিম গাছ।
1: আচ্ছা,
0: নিম গাছের পাতা তো বেসিক্যালি তেতো হয়, তো ওই পাতা আবার তেতো নয়, তার একটা কাহিনী আছে, সেটা অল্প বিস্তর পরে বলা যাবে।
1: আচ্ছা, সেই কাহিনী না হয় এই যাত্রায় তোলা থাক, আপনি যেমনটা বললেন। এরপর কোথায় যাব?
0: এরপর কোড়ো পাহাড় সেরে আমরা গাংদুয়া ড্যামে আসবো, যেটা শালি নদীর তীরে অবস্থিত।
1: আচ্ছা,
0: তো অসম্ভব সুন্দর একটা ড্যাম, চারিদিকে সোনাঝুরি জঙ্গলে ঘেরা, মধ্যখানে একটুকুর একটা ড্যাম। ওখানে সূর্যোদয় এবং সূর্যাস্তটা অসাধারণ লাগবে আপনার, অসাধারণ লাগবে।
1: আচ্ছা, মানে দিনের শেষটাও সূর্যাস্ত দাঁড়িয়ে ওখানে দেখতে পাবো?
0: হ্যাঁ।
1: আচ্ছা, তারপর তো আবার ফিরে এলাম নাকি?
0: এরপর সেই দিনটা এইগুলো করে আবার ফিরে আসা যায় রিসোর্টে, ফিরে আসলাম।
1: আচ্ছা,
0: ফিরে আমাদের এখানে যদি বড় গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী, গেস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আদিবাসী নাচের ব্যবস্থা এখানে করে থাকি রিসোর্টের মধ্যে।
1: আচ্ছা,
0: আদিবাসীদের বড় গ্রুপ আছে, 20-22 জনের গ্রুপ আছে ধামসা মাদল নিয়ে।
1: বাহ,
0: সেটা লাইভ দেখা যাবে। রিসোর্টের মধ্যে আমাদের রেস্টুরেন্ট আছে।
1: আচ্ছা,
0: রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা যথেষ্টভাবে সজাগ থাকি যাতে গেস্ট স্বাস্থ্যকর খাবার দাবার প্রোভাইড করেন, যাতে ঘুরতে এসে টুরিস্টের কোনো অসুবিধে না হয়। আর এছাড়াও আমাদের এখানে শীতের সময়টাই বারবিকিউ বনফায়ার এগুলো হয় এখানে, বারবিকিউ ক্যাম্পফায়ার এগুলো হয়।
1: বাহ বাহ।
0: এরপর সেই দিনকার মতো ঘুমিয়ে পড়া। এর পরের দিন সকালে তাড়াতাড়ি ওঠার জন্য, যদি আপনার ঘুম নাও ভাঙে তাহলে আমাদের এখানে প্রচুর পাখি আছে যারা আপনার ঘুম ভাঙিয়ে দেবে, সকালবেলা ডাকতে আসবে আপনাকে।
1: আচ্ছা, তাই নাকি? বাহ। তারপর পরবর্তী দিন?
0: এরপর দ্বিতীয় দিন আপনি সকালবেলাতে আপনার হিল ট্রেকটা করতে পারেন, সকালের দিকে একটা পাহাড়ের যে ট্রেকিং রুট ধরে আপনি হিলে চড়তে পারেন। ফিরে এসে সকালে ব্রেকফাস্ট করে পরের দিনের জন্য রেডি হয়ে পরের দিনের জন্য সাইট সিনের জন্য বেরোনো।
1: আচ্ছা,
0: এইটা আবার কি হয়, দ্বিতীয় দিনে দু তিনটে রুট আছে আমাদের, যেটা হচ্ছে যেহেতু বাঁকুড়া শুশুনিয়া পাহাড় পুরুলিয়া লাগোয়া, শুশুনিয়া ছাতনা ব্লকটা পুরুলিয়া লাগোয়া।
1: আচ্ছা,
0: তা সেই অর্থে পুরুলিয়ার যে খানিকটা পোর্শন আছে গড় সার্কিটটা এখান থেকে কাছে পেটে পড়ে।
1: আচ্ছা, তাহলে কোন কোন জায়গা করা যেতে পারে?
0: ওই দিনকে বড়ন্তি, গড়পঞ্চকোট, পাঞ্চেত, বা যাওয়ার পথে বিহারীনাথ পড়বে, বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, বিহারীনাথ দেখে আপনি বড়ন্তি হয়ে গড়পঞ্চকোট, পাঞ্চেত এগুলো করে জয়চণ্ডী আছে, জয়চণ্ডী পাহাড়, কাশীপুর রাজবাড়ি, যোগমায়া সরোবর, রঞ্জনী ড্যাম এগুলো করে সেদিনকে আবার সন্ধ্যে নাগাদ ফিরে আসবেন। এই মধ্যিখানে যে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা চাইলে আমরা ব্যবস্থা করে দিই বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে সুবিধা হবে, সেটা বড়ন্তি হোক, গড়পঞ্চকোটি হোক বা জয়চণ্ডী হোক।
1: আচ্ছা আচ্ছা,
0: সেদিনকে এই সব দৃশ্য দেখে আবার রিসোর্টে ফিরে আসা, রাত্রিতে রিসোর্টে রাত্রি যাপন।
1: বেশ।
0: এরপর যদি কেউ চায়,
1: হাতে যদি
0: একটু সময় থাকে, তাহলে আমাদের এখান থেকে বাঁকুড়ার যে বাঁকুড়ার রানী বলে যে মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, বাঁকুড়ার বৃন্দাবন, বিষ্ণুপুর,
1: আচ্ছা,
0: এটাও ঘুরে নেওয়া যায়।
1: আপনার এই ভ্রমণ বর্ণনা শুনে আমার খালি মনে হচ্ছে যে আমি যেন কোথায় পৌঁছে গেলাম। তবে থামতে হবে, কারণ আমার ঝুলিতে আরো প্রশ্ন। এবারে আসি যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম এখানে কতটা জনপ্রিয়।
0: হ্যাঁ, মূলত শুশুনিয়া পাহাড়টা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্যই বিখ্যাত, কারণ বহু যুগ ধরে এখানে রক ক্লাইম্বার যারা আছে, রক ক্লাইম্বারদের ট্রেনিং এর হাতেখড়িটা এখান থেকেই হয়। সেই অর্থে পাহাড়ের ল্যান্ডস্কেপ, পাহাড়ের স্কেপটাই এরকম, যাতে এই পাহাড়ে চড়লে আমরা পরবর্তী ক্ষেত্রে হিমালয়ে চড়তে অসুবিধা হবে না।
1: আচ্ছা, এইরকম একটা
0: পাহাড়ের একটা
1: রয়েছে
0: ল্যান্ডস্কেপ আছে।
1: পাহাড়ের উপরে কিছু আছে?
0: হ্যাঁ, শুশুনিয়া পাহাড়ের এমনি যেটা ঝর্ণা তোলা, মানে টুরিস্টের জন্য যারা মূলত এমনি গেস্ট হিসেবে আসেন তাদের জন্য ঝর্ণার পাশ দিয়ে একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে।
1: সেটা কোথায়?
0: আমাদের রিসোর্টের একদম পাশ দিয়ে গেটের বাইরে বেরোলে সেখান থেকে শুরু হচ্ছে ট্রেকিং রুটটা।
1: আচ্ছা,
0: ওর পাশ দিয়ে পাহাড়ে উঠা যাবে, ঝর্ণা তোলার পাশ দিয়ে।
1: আচ্ছা,
0: এরপর পাহাড়ের আমাদের তিনটে চূড়া, প্রথম চূড়ো, দ্বিতীয় চূড়া, তৃতীয় চূড়া।
1: আচ্ছা,
0: অনেকেই তৃতীয় চূড়া পর্যন্ত পৌঁছন আর কি, এটা আমি টুরিস্টদের কথা বলছি। আর যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য আসেন তাদের আরো অন্যান্য অন্য রুট আছে, কোলেবাংলোর পাশ দিয়ে একটা রুট আছে সেখানটা দিয়ে যায়। আর পাহাড়ের পিছনের পোর্শন দিয়ে উঠলে এটা রাজা চন্দ্রবর্মনের শিলালিপিও আছে, একটা গুহা আছে এখানে।
1: আচ্ছা, বেশ অনেক কিছু রয়েছে কিন্তু, মানে হাত ছানি অনেকটা। আচ্ছা, এই যে শুশুনিয়া পাহাড়ে আপনার পর্যটন ব্যবসা, কতদিন হলো আপনি এই শুশুনিয়া এলাকায় পর্যটন বা রিসর্ট ব্যবসার সঙ্গে যুক্ত?
0: 2019 থেকেই যুক্ত আর কি, 2019 সাল থেকে।
1: আচ্ছা, এই শুশুনিয়াকে কি আপনি পর্যটকদের জন্য বিশেষ কিছু মনে করেন?
0: হ্যাঁ, এটা সাউথ বেঙ্গলের জন্য যেটা হয়, সাউথ বেঙ্গলের লোকেদের কম ছুটি থাকলেও এখানে একটা দুটো দিনের জন্য এসে ফেরা যায় আর কি। তাহলে আপনার মন হাঁপিয়ে পড়েছে, মন হাঁপিয়ে উঠেছে, বেরোতে পাচ্ছেন না, দুটো একটা দেড়টা দিনে ছুটি পেয়েছেন, অনায়াসে চলে আসতে পারেন এখানে। এই 11 বিঘা ক্যাম্পাসের মধ্যে পাহাড়ের পাদদেশে একদম নির্জন নিরিবিলি এই সবুজ সমাহারের মধ্যে আপনাকে মুগ্ধ করবেই করবে। আর তাছাড়াও শুধু ঘোরাটাই ঘোরা নাই, এই পাহাড়ের একটা ভৌগোলিক গুরুত্ব আছে, এই এলাকার একটা ইতিহাস আছে, সেগুলো এক্সপ্লোর করতে পারে।
1: ঠিক ঠিক। আচ্ছা, আপনার এই রিসর্টে কি কি সুবিধে রয়েছে? কারণ আমি যতদূর জানি কটা বছর

0: আগেও শুশুনিয়াতে থাকার মতো খুব ভালো হোটেল বা রিসর্টের ব্যবস্থা কিন্তু ছিল না।
1: হ্যাঁ, শুশুনিয়া বেশ কিছুদিন ধরেই ডেভেলপ হয়েছে, মূলত 2011-14 এই সময়টার মধ্যে খানিকটা ডেভেলপ হয়েছে আর কি। থাকার থাকার সুবন্দোবস্ত এখানে হয়েছে, বিভিন্ন হোটেল রিসর্ট আছে।
0: হুম হুম
1: এর মধ্যে এখানে আমার রিসর্টে যেটা সুবিধে সেটা হচ্ছে এর ক্যাম্পাসটা অনেক বড়, 11 বিঘা,
0: বিশাল জায়গা,
1: বিশাল বিশাল জায়গা, ছড়ানো খুব, মানে যারা নির্জন নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য এটা খুব মনোরম ব্যাপারটা। আর এটা সাথে সাথে ইকো পার্কও, এটা ইকো চিলড্রেন পার্ক আর কি, এখানে বাচ্চাদেরও বাচ্চাদেরও প্রচুর রাইডিং আছে চড়ার,
0: খেলার খেলার। আলাদা কোনো পয়সা লাগে?
1: হ্যাঁ, এতে একটা 20 টাকার টিকিট দিয়ে লোকে ঢোকে ভেতরে।
0: আর যারা থাকছে?
1: যারা থাকছে তাদের জন্য কোনো টাকা লাগছে না।
0: আচ্ছা।
1: হ্যাঁ, এই রিসোর্টের মধ্যেখানে একটা পুকুর আছে যেটা আমরা পদ্ম পুকুর বা শালুক পুকুর বলি।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আর রিসোর্টটা ছড়ানো ছড়ানো এমনি প্রচুর গাছপালা সাজানো, মানে ইকো পার্ক পার্ক আর কি এটা। আর এখানে এমনি থাকার ছোট ছোট কটেজ আছে আমাদের।
0: আচ্ছা।
1: মানে ছড়ানো ছাটানো কটেজ আছে, মানে লাগোয়া নয়, এরকম আলাদা আলাদা ভাবে কটেজ ছড়িয়ে ছিটিয়ে কটেজ আছে, মানে বড় বিল্ডিং এরকম ব্যাপারটা নয়। তো এসি নন এসি কটেজ আছে, সেক্ষেত্রে ডবল বেড, ফোর বেড এই টাইপের আছে। এছাড়া ডরমেটরি আছে, মানে অনেক বড় ডরমেটরি আছে, বড় গ্রুপ যদি আসে, বড় গ্রুপ একসাথে থাকার একটা ব্যাপার থাকে, সেহেতু বড় গ্রুপের ক্ষেত্রে ডরমেটরির ব্যবস্থা আছে। সেই ডরমেটরির মধ্যে আবার রান্নাও রান্নার রান্নার ব্যবস্থাও, যদি নিজেরা চান রান্না করে খেতে, সে রান্না করার ব্যবস্থাও ওখানে আছে ডরমেটরির মধ্যে। আর এছাড়া একটা কনফারেন্স হল আছে, সেমিনার হল, এতে বিভিন্ন ডেস্টিনেশন ম্যারেজ, কর্পোরেট প্রোগ্রাম, কর্পোরেট ইভেন্ট যেগুলো হয়, মানে এই এত সুন্দর একটা প্রকৃতির মাঝে আপনি অফিসের প্রোগ্রামও করতে পারবেন এখানে।
0: বাহ, দারুণ ব্যাপার। আর কি বলছিলেন, ওয়েডিং শুট?
1: হ্যাঁ, আর এখানে প্রি ওয়েডিং শুট হয়, প্রি ওয়েডিং শুটিং বা বিভিন্ন রকম শুটিং এর পর্ব এখানে হয়।
0: আচ্ছা, আপনার মানে আপনার রিসর্টে শুটিং শুটিংও হচ্ছে, বিভিন্ন রকম ফটোশুট হচ্ছে, বা আজকাল নতুন বেরিয়েছে প্রি ওয়েডিং শুট, সেটাও হচ্ছে,
1: সেটাও এখানে হয়।
0: আচ্ছা।
1: আর ডেস্টিনেশন ম্যারেজ হয় আমাদের এখানে,
0: ডেস্টিনেশন ম্যারেজ
1: আজকাল এটা খুব চলে, এটা ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুপক্ষে চলে আসে এখানে।
0: আচ্ছা।
1: একটা দিন আগে যাদের কম কম সংখ্যক থাকে, এটা দূরের ডিস্ট্রিক্ট থেকেও আসছেন এখন।
0: আচ্ছা।
1: তো এসে এসে এখানে টোটাল ইভেন্টটা এখানেই তারা করেন আর কি, বিয়ের বিয়ের টোটাল ইভেন্টটা।
0: তা হই হই রই রই কাণ্ড তো।
1: হ্যাঁ হ্যাঁ, আর আজকালকার একটা তো ট্রেন্ড এসছে যেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এটা যারা বাড়িতে বাড়িতে করে করে হাঁপিয়ে যান, তারা এখানে এসে নির্জন নিরিবিলিতে এখানে এসে অফিস করেন আর কি। আমাদের ওয়াইফাই এর ব্যবস্থাও আছে।
0: আর শুশুনিয়াতে বা আমি বাঁকুড়ার কথাই যদি বলি, বিশেষ মানে খাওয়ার ধরন ধারণও তো পাল্টে যায়। তো আপনার অতিথিদের জন্য যারা আসছেন এখানে ঘুরতে, গেস্ট, তাদের জন্য কোনো স্থানীয় খাবারের ব্যবস্থা করেন কি?
1: হ্যাঁ, আমরা মূলত প্রথম চেষ্টা করি যে স্থানীয় খাবারটাকে ইন্ট্রোডিউস করানোর।
0: আচ্ছা, কেমন?
1: যেমন আমাদের বাঁকুড়ার পোস্ত, বাঁকুড়ার আলু পোস্ত বিখ্যাত, বাঁকুড়ার পোস্ত বড়া, বা এখানকার যা লোকাল মাছ হয় সেই মাছটা আমরা চেষ্টা করি দেওয়ার আর কি। বাঁকুড়ার যেটা হয়, বাঁকুড়ার এখানে যে দেশি মুরগিটা, এখানে দেশি মুরগিও খুব সুস্বাদু, আবার দেশি ছাগল যেটা,
0: আচ্ছা,
1: মানে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল, এটা এটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসটা হচ্ছে উৎকৃষ্টতম মাংস। এটা এই এলাকাতেই হয়, মানে বাঁকুড়া পুরুলিয়া এই যে মালভূমি অঞ্চলটা, এই এলাকাতেই এই ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলটা হয়। তো এই লোকাল মটনটা আমরা দেওয়ার চেষ্টা করি, লোকাল দেশি মুরগি দেওয়ার চেষ্টা করি। আবার শীতের সময় আসলে এখানে খেজুরের গুড়, খেজুরের রস,
0: এগুলো তাও পাওয়া যায়।
1: হ্যাঁ।
0: বাহ। আচ্ছা বিধানদা, এই যে রিসর্ট ব্যবসা করতে গিয়ে কি কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে?
1: চ্যালেঞ্জ বলতে সেই অর্থে না, আমাদের যেটা এখানে এই বাঁকুড়ার মধ্যে শুশুনিয়া পাহাড়ের কোলে এইখানে এইরকম রিসর্ট চালাতে পারবো কি না, মানে এটা নিয়ে একটা সংশয় ছিলই আর কি। কিন্তু আবার পরক্ষণে মনে হয়েছে না, কেন হবে না, এখানে তো যথেষ্ট ট্যুরিজমের প্রসপেক্ট আছে, এই এলাকায় এত ঘোরার আছে, এত দেখার আছে, এত ঐতিহাসিক গুরুত্ব আছে, ভৌগোলিক গুরুত্ব আছে, তো সত্যি সত্যি সম্ভব করা, সেভাবে এগিয়ে যাওয়া।
0: আর সত্যি আপনি যেমনটা বলছেন, মনে হয় শ্রোতা বন্ধুদের তো পরবর্তী ঘোরার লিস্টে শুশুনিয়া যুক্ত হবেই। আমিও ভাবছি ব্যাগপত্র গুছিয়ে অনুষ্ঠানের শেষেই ঘুরে আসব। আচ্ছা বিধানদা, আপনার রিসর্ট বা এই যে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে বা নতুন কিছু করার পরিকল্পনা কি রয়েছে?
1: হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন আরও কিছু বাড়ানোর আছে, সেগুলো কাজ শিগগিরই শুরু হবে। তাছাড়া সুইমিং পুলের আজকাল খুব ডিমান্ড, এই কথাটা মাথায় রেখে সুইমিং পুলের কাজ শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে সুইমিং পুল রেডি হয়ে যাবে। আর এখানে যেটা আমাদের এই ভরতপুর পটচিত্তগড়ের গ্রাম, যদি ওই গ্রামে যদি কেউ যেতে না পারেন বা ওনারা সেই সময় এগুলো না থাকেন, তো সেই পটচিত্তগড়ের যে ছবি, পটের ছবি, সেগুলো এখানে এই তার সম্মান একটা থাকে এখানে। এছাড়া বিষ্ণুপুর যদি কেউ স্কিপ করে যায়, বিষ্ণুপুরের যে তাঁতি ভাইদের যে স্বর্ণচরি বালুচরি বিখ্যাত আর কি, সেই তারা এখানে এসে ওগুলো পৌঁছে দিয়ে যায়, তাতে করে দুপক্ষের একটা সুবিধে হয়।
0: যারা এলো তারাও কিনতে পারলো,
1: যারা এখানে আসলো তারাও কিনতে পারলো, আর ওনাদেরও বিক্রি হলো আর কি।
0: আর তাকে একেবারে তাঁতি ভাইরা সরাসরি আসছে, তার মানে যারা কিনছে মাঝের কোনো লোক নেই বলে দামটাও হয়তো একটু,
1: হ্যাঁ, তুলনামূলকভাবে একটু কম হয়।
0: বাহ, আচ্ছা বিধানদা, আপনার এই রিসর্ট ব্যবসায় স্থানীয়রা কোনোভাবে যুক্ত হতে পারছেন কি যাতে তাদেরও আয়ের একটা পথ সুগম হয়?
1: হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের যৌথ খামারের মতো।
0: কেমন?
1: এখানে সমস্ত যারা স্টাফ আছে আর কি, সব আমাদের লোকাল এলাকারই ছেলে।
0: আচ্ছা।
1: পারতাম ম্যানেজমেন্টের কোনো কোর্স করা ছেলে বাইরে থেকে হায়ার করার জন্য, কিন্তু সেটা আমরা করি না, যেহেতু এটা লোকাল ফ্লেভারের ব্যাপার থাকে। তো আর আমাদের এই এলাকায় না কৃষি না শিল্প, এরকম একটা অবস্থায় আছে আমাদের, রুক্ষ সূক্ষ্ম জায়গা, তাই এলাকার ছেলে এলাকায় কাজ পায়, এটা এই ব্যাপারটা আছে। আর এছাড়া এখানে একটা যারা টুরিস্ট আসেন, লোকাল লোকাল যারা আছে গাড়ির ব্যবসার সাথে যুক্ত, তারাই গাড়ি প্রোভাইড করে। এছাড়া এই যে তালের গুড়, খেজুরের গুড়, তার থেকে বিভিন্ন যে পাটালি লবাতে গুলো হয়, সেগুলো এখানে এখানে তারা বিক্রি করতে পারে লোকাল লোকেরা।
0: বাহ, তাহলে তো যারা কিনছি আমরা বাইরে থেকে আসছি, তারাও একদম খাঁটি গুড় বা
1: খাঁটি গুড়, হ্যাঁ, রেস্টুরেন্টে পৌঁছে দিয়ে যায়।
0: আচ্ছা।
1: হ্যাঁ, এই আবার সেভাবে ওই পটচিত্তগড়ের যে পটের ছবি, এখানে তারা পৌঁছে দিয়ে যায় চাইলে। বিষ্ণুপুরের যে বালুচরি স্বর্ণচরি তাঁতি ভাইরা এখানে এসে পৌঁছে দিয়ে যায়। আর এখানে যারা আদিবাসী গ্রাম আছে, আদিবাসী লোক সংস্কৃতির যারা মানুষজনেরা আছেন, সারা সারা দিনের শেষে বিভিন্ন কাজ টাজ সেরে সন্ধ্যাতে এসে এখানে ওই নাচের প্রোগ্রাম করে যান, তাতে তাতে দুপয়সা আসে, একটা উপার্জন হয়।
0: আচ্ছা, বাহ, তাহলে তো বিভিন্নভাবে আপনার রিসর্ট এই যে এরিয়ার মানে এলাকার মানুষদের একটা অর্থ উপার্জনের সাথে সরাসরিভাবে যুক্ত।
1: হ্যাঁ।
0: আচ্ছা বিধানদা, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শুশুনিয়া ভ্রমণের একটি ছোট্ট মেসেজ দিন, অথবা কেন আমি শুশুনিয়ায় আসব আপনি একবার বলুন না আপনার চোখে।
1: হ্যাঁ, এমনি তো উত্তরবঙ্গে আমাদের পাহাড় রয়েছে, তাছাড়াও বিভিন্ন সমুদ্র এলাকায় যারা ঘুরতে যান, কাশ্মীর এলাকায় যান, রাজস্থান যান, তো এর থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা হচ্ছে এই বাঁকুড়া শুশুনিয়া এই অঞ্চল আর কি, বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলো, এটা মালভূমি অঞ্চল, এটাকে সম্পূর্ণ আলাদা করে একটা ব্যাপার। একবার আসুন, অবশ্যই ভালো লাগবে জায়গা, রুখা সুখা লাল মাটির দেশ বাঁকুড়া, অবশ্যই আপনাকে মুগ্ধ করবেই করবে, আর আমরা অপেক্ষায় আছি আপনাকে স্বাগত করার জন্য।
0: আজকের পাহাড় নদী ঘেরা যাত্রা, সহজ সরল মানুষ আর তার চেয়েও সহজ জীবনযাত্রা নিয়ে দূরের আমন্ত্রণ অনুষ্ঠানে এই আধ ঘন্টা যে কি করে পেরিয়ে গেল টেরই পেলাম না, জানি আমার মতো আপনাদেরও মন ভরল না, তবে সময় বলছে এবার বাড়ি ফেরার পালা। আজ আমাদের সঙ্গে ছিলেন একজন সফল হোটেল ব্যবসায়ী বিধান দত্ত, যার শুশুনিয়াতে রিসর্ট রয়েছে। বিধানদা, শুশুনিয়া থেকে এসে আজ আমাদের মানুষ ভ্রমণের পাশাপাশি যে খুঁটিনাটি তথ্য দিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: আজকের দূরের আমন্ত্রণ এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, তৈরি থাকুন পরবর্তী দূরের আমন্ত্রণ অনুষ্ঠানের হাত ধরে মানুষ ভ্রমণের জন্য।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দূরের আমন্ত্রণ, নিবেদনে মরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট।

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে একটি মনোরম হিল রিসর্টে থাকতে চান? যোগাযোগ করুন মরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। 11 বিঘা জমিতে তৈরি, যার মধ্যে 3 বিঘা জুড়ে রয়েছে আগুন রাঙা পলাশ ফুলের বন। তাছাড়াও রয়েছে পদ্মপুকুর, আছে ছোটদের জন্য নানা রকম রাইডের ব্যবস্থা, বড়দের জন্যও রয়েছে রক ক্লাইম্বিং এবং বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার। ডরমেটরি থেকে শুরু করে রয়েছে কটেজেরও ব্যবস্থা। থাকা খাওয়ার খরচ আপনার সাধ্যের মধ্যেই। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে 7501844554। নম্বরটি আবারও বলছি 7501844554, মরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট।

আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন দূরের আমন্ত্রণে চলো রাঙামাটির দেশে শীর্ষক এই অনুষ্ঠানটি। সাক্ষাৎকারে ছিলেন বিধান দত্ত, সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা সরকার। কিছুক্ষণের মধ্যেই শ্রোতা বন্ধুরা শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করার জন্য সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্তে পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ও প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে আজ নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট, মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্র বন্ধ চলছে। ভীমবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের ওপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশনীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশনীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা কোভিড-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কীভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবগারি শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে, সোনার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক এবং অন্তত এক বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকিযুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
2: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
0: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব। শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয়, বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দুদিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ ও নিউজ অন EIR অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং।

এই গানটির সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনির জানালা। মনির জানালা এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের যেমন বাংলা ছায়াছবির বিভিন্ন ধরনের গান, স্বর্ণযুগের গান শোনানো হয়ে থাকে, ঠিক তেমনই সারাদিনের শেষে এই একটা সময় যখন মানুষ মন খুলে কিছু কথা, কিছু গল্প ভাগ করে নেয়। আজকের মনের জানালার বিষয় ভ্রমণ। আমরা সকাল থেকে রাত অবধি আমাদের নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বাঁচি, আমরা কাজ করি, পয়সা উপার্জন করি, আমরা সংসার চালাই, সুখে থাকার চেষ্টা করি, কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে কখনো কখনো ইচ্ছে হয় ভ্রমণ করার। সেই ভ্রমণের কি আদৌ কোনো গুরুত্ব রয়েছে? ভ্রমণের কি কোনো উপকারিতা রয়েছে? নাকি ভ্রমণ মানেই শুধুমাত্র অর্থের অপচয়? এই নিয়েই আজকের কথা, আজকের গল্প, আড্ডা, এবং তার সাথে থাকবে স্বর্ণযুগের নানাবিধ বাংলা ছায়াছবির গান। শ্রোতা বন্ধুরা, আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9434076705। আবারও বলছি 9434076705। আমরা ফিরব কথায়। তার আগে প্রথম গানটি থাকছে অগ্নি সংস্কার ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আজকের বিষয় ভ্রমণ। ভ্রমণ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক অংশ। প্রাচীনকাল থেকেই মানুষ নতুন নতুন স্থান আবিষ্কার, জ্ঞান অর্জন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং বিনোদনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে এসেছে। বর্তমান যুগে ভ্রমণ শুধু শখ বা বিনোদনের অংশই নয়, বরং এটি ব্যক্তিত্ব গঠন, মানসিক বিকাশ এবং সামাজিক অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভ্রমণের মাধ্যমে মানুষ নতুন পরিবেশ, সংস্কৃতি, ইতিহাস, ভাষা এবং জীবনধারা সম্পর্কে জানতে পারে। আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে একজন শ্রোতা বন্ধুকে কথা বলতে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: ভালো হলো গান চালান, হাতে কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আজকের বিষয়ে ভ্রমণ সম্পর্কে কিছু বলুন।
1: আমি আর বলতাম না।
0: আচ্ছা, আমাদের সঙ্গে থাকবেন, শুনতে থাকুন।
1: হ্যাঁ,
0: আজকে অনুষ্ঠান
1: আছি,
0: ভালো থাকবেন। আমরা কথা বলে নিলাম শ্রোতা বন্ধুর সাথে। আজকের এই মনের জানালা অনুষ্ঠানে থাকছে বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি থাকছে দ্বীপ জেলে যায় ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমাদের সাথে পেয়ে গিয়েছি এক শ্রোতা বন্ধুকে, আমরা কথা বলে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই,
0: হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে
1: হ্যাঁ
0: পাচ্ছি।
1: হ্যাঁ, আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: হ্যাঁ ভালো আছি।
1: হ্যাঁ দিদি ভাই, ভ্রমণ সম্বন্ধে বলেছেন, দেখুন ভ্রমণ তো আমাদের কাছে একটা ফিজিওথেরাপির মতন কাজ করে। বছরে একবার যদি ভ্রমণে বেরোনো যায় তাহলে আপনার মন, হ্যাঁ, তারপরে পরিবেশ, এইগুলো কিন্তু স্বচ্ছতা আছে, এবং তার মধ্যে আপনি যদি ঘরের মধ্যে এক কোণে বসে থাকেন এবং না যান, তাহলে কিন্তু সেই দেশটা, মানে আমরা যে ভারতবর্ষে থাকি, সেই ভারতবর্ষটা কত রকম ভাবে তৈরি করা আছে, ওপরওয়ালা সেটি তৈরি করে দিয়েছে, না ঘুরলে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমরা কোনখানে আছি, কোথায় আছি। তো
0: একদম
1: সেই
0: ঠিক।
1: জায়গায় আমাদের ভারতবর্ষটাই ঘুরুন, বাইরের দেশ যেতে হবে না দিদি ভাই। আমাদের ভারতবর্ষে, আমাদের ভারত মায়ের কাছে কি কি জিনিস লুকিয়ে আছে আমরা যদি একবার পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু অনেক জিনিস
0: অবশ্যই।
1: দেখতে পাবো, বুঝতে পারবো, এবং হ্যাঁ সেই জায়গাটা আমরা যেমনি এবছর গেছিলাম আমরা দিদি ভাই, হ্যাঁ, ভেট দ্বারকা, দ্বারকা
0: আচ্ছা
1: মানে গুজরাট বেড়াতে গেছিলাম,
0: আচ্ছা
1: এবং পোরবন্দর, তারপরে সবরমতী আশ্রম, এসব দেখে এলাম
0: বাহ,
1: দিদি ভাই। তো সত্যি মনোরম জায়গা, এবং না গেলে মানে বোঝা যাবে না সেটা কিভাবে, মানে সমুদ্রের উপরে, মানে ভেট দ্বারকা যেতে গেলে সমুদ্রের উপরে আগে লঞ্চে যেতে হতো,
0: আচ্ছা
1: তো সেই জায়গায় একটা ব্রিজ করে দিয়েছে,
0: হুম হুম
1: সেই ব্রিজটা আপনার 10 কিলোমিটার ব্রিজটা, সেই
0: আচ্ছা
1: সমুদ্রের উপরে, ও মনোরম মানে লাগছে দেখে।
0: অবশ্যই এভাবেই ভ্রমণে থাকুন, আমাদের সঙ্গে
1: হ্যাঁ
0: থাকুন, গান
1: হ্যাঁ,
0: শুনুন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যে
0: অবশ্যই
1: গান শোনাচ্ছেন খুব ভালো লাগছে, হ্যাঁ, এবং আপনার পরিচালনা আমাদের খুব ভালো লাগে দিদি ভাই, এইটুকু
0: অসংখ্য
1: বললাম,
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন, সুস্থ
0: অসংখ্য
1: থাকবেন।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ
0: আমরা কথা বলে নিলাম এই মুহূর্তে আমাদের এক শ্রোতা বন্ধুর সাথে। আজকের বিষয় ভ্রমণ। ভ্রমণ বলতে সাধারণত নিজের স্থায়ী বাসস্থান থেকে অন্য কোনো স্থানে নির্দিষ্ট উদ্দেশ্যে যাওয়া এবং কিছু সময় সেখানে অবস্থান করাকেই বোঝায়। এই উদ্দেশ্য হতে পারে শিক্ষা, ব্যবসা, ধর্মীয় কার্যক্রম, চিকিৎসা, গবেষণা, বিনোদন অথবা নিছক কিছু দেখার আগ্রহ। ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। বই থেকে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করা যায় ঠিকই, কিন্তু বাস্তবে কোনো স্থান পরিদর্শনের মাধ্যমে সেই জ্ঞান আরও গভীর ও জীবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক স্থান, জাদুঘর, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়। আমরা ফিরব কথায়। এবারে পরবর্তী গানটি থাকছে আশা ভোসলের কণ্ঠে, মোহনার দিকে ছায়াছবি থেকে।

0: মনের জানালা এই অনুষ্ঠানে আজকের বিষয় ভ্রমণ। আমাদের সাথে একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গিয়েছি, কথা বলে নিই তার সাথে। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে।
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানে আমি নতুন শ্রোতা বন্ধু।
0: বাহ, অনেক আপনাকে অভিনন্দন জানাই, আমাদের অনুষ্ঠান শুনবেন, ভালো লাগবে আশা করি।
1: হ্যাঁ হ্যাঁ, শুনছি আমি কদিন ধরেই আপনাদের অনুষ্ঠানগুলো শুনছি, খুব ভালো লাগে।
0: বাহ,
1: হ্যাঁ, সকালের অনুষ্ঠানে ফোন করেছিলাম কিছু কথায়, কিছু গানে অনুষ্ঠানে।
0: হুম হুম
1: হ্যাঁ, বিকেলে হয় 5:30 আনন্দধারা,
0: হুম হুম
1: হ্যাঁ ওগুলো শুনি। তারপরে 9:30 একটা হয়,
0: হুম হুম গানে গানে
1: এখন হ্যাঁ গানে গানে,
0: হুম
1: এখন হচ্ছে মনের জানালা শুনছি। এই সপ্তাহখানেক হলো আপনাদের অনুষ্ঠানগুলো শুনছি,
0: বাহ
1: সব সময় ফোন করা হয় না,
0: হুম
1: তো যখন ফাঁক পাই, যে অনুষ্ঠানটায় সময় সুযোগ পাই, সেই অনুষ্ঠানটায় একটু ঢোকার চেষ্টা করি,
0: হুম
1: খুব ভালো লাগে শুনতে।
0: ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: ভালো থাকবেন
0: হুম,
1: আপনিও।
0: নমস্কার। আমরা কথা বলে নিলাম আমাদের এক নতুন শ্রোতা বন্ধুর সাথে। এবারে আবার আমরা কিছু কথায় ফিরে যাই। আজকের যে ভ্রমণ নিয়ে কথা হচ্ছিল, সেই ভ্রমণের যে কতভাবে, কত দিক থেকে তার উপকারিতা, তা বলতে গেলে প্রথমেই বলা চলে আমাদের যে সাধারণ জ্ঞান বা অভিজ্ঞতা, তার তো অবশ্যই বৃদ্ধি ঘটে ভ্রমণের ফলে। তাছাড়াও থাকে এক মানসিক প্রশান্তি। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কর্মচাপ, একঘেয়েমি মানুষের মনে ক্লান্তি সৃষ্টি করে। ভ্রমণ সেই ক্লান্তি দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল করে তোলে। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে মানুষ চাপ অনেকাংশে কমে যায়। এছাড়াও নতুন পরিবেশে চলাফেরা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাও উন্নত হয়। ভ্রমণের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, উৎসব এবং ঐতিহ্য সম্পর্কে জানা যায়। এর ফলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতাও বৃদ্ধি পায়। এছাড়াও সঠিক পরিকল্পনায় ভ্রমণ শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। হাঁটা, পাহাড়ে চড়া, সাঁতার কাটা কিংবা প্রকৃতির মাঝে সময় কাটানোর ফলে শরীর সক্রিয় থাকে এবং মনও প্রফুল্ল হয়। আমরা ফিরব কথায়, কিন্তু তার আগে এবারে পরবর্তী গানটি থাকছে মান্না দের কণ্ঠে।

মনের জানালায় মনের কিছু কথা ভাগ করে নিতে গেলে যেমন বন্ধু দরকার, ঠিক তেমনই ভ্রমণের জন্য কিন্তু আমাদের প্রিয় মানুষ এবং তার সঙ্গ খুবই দরকার। কেননা ভ্রমণ তখনই সুখকর হয়ে ওঠে যখন প্রিয় মানুষটি সাথে থাকে। হতে পারে সে বন্ধু, ভাই, বোন, বান্ধবী কিংবা নিজের মনের মানুষ কিংবা মা বাবা, যেই হোক না কেন। ভ্রমণের বিভিন্ন রকমের প্রকার রয়েছে, যেমন বিনোদনমূলক ভ্রমণ অর্থাৎ বিশ্রাম ও আনন্দের উদ্দেশ্যে করা ভ্রমণ, যেমন সমুদ্র সৈকত কিংবা পাহাড় বা পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। কিংবা ধর্মীয় ভ্রমণ, ধর্মীয় স্থান পরিদর্শন বা তীর্থযাত্রার উদ্দেশ্যে করা ভ্রমণ। কিংবা ব্যবসায়িক ভ্রমণ, ব্যবসা সম্প্রসারণ কিংবা বাণিজ্যিক কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করা। চিকিৎসা ভ্রমণ, উন্নত চিকিৎসার জন্য অন্য শহরে যাওয়া বা অন্য দেশে যাওয়া। এছাড়াও রয়েছে অ্যাডভেঞ্চার ভ্রমণ অর্থাৎ ট্রেকিং, পর্বতারোহণ, রাফটিং, জঙ্গল সাফারি ইত্যাদি রোমাঞ্চকর কার্যক্রম ভিত্তিক ভ্রমণ। এমনই ভ্রমণ আমাদের সাথে আমাদের মনকে আরও প্রজ্জ্বলিত করে তোলে। আজকের মনের জানালা এই অনুষ্ঠানের সময় একেবারে শেষে। আমরা কথা বলে নিলাম কিছু শ্রোতা বন্ধুদের সাথে আজকের বিষয় নিয়ে, তার সাথে শ্রোতা বন্ধুদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা এবং নানাবিধ বাংলা ছায়াছবির গান। আজকের মনের জানালা অনুষ্ঠানের শেষ গানটি থাকছে প্রথম কদম ফুল ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো মনের জানালা এই অনুষ্ঠান আকাশবাণীর শিলিগুড়ি। এখন প্রথমে হিন্দি সংবাদ এবং তারপর ইংরেজি সংবাদ।